আকাশবাণী কলকাতা, আজ বৃহস্পতিবার, 12ই ভাদ্র 1948 শকাব্দ, 3রা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 16ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:56 হয়ে 58 সেকেন্ড। আজ সূর্যোদয় 5:21 18 সেকেন্ডে, সূর্যাস্ত 5:50 38 সেকেন্ডে।

পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল ৬টায় সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: তীব্র বৈরাগ্য হলে তাকে পাওয়া যায়, প্রাণ ব্যাকুল হওয়া চাই। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল, কেমন করে ভগবানকে পাব? গুরু বললেন, আমার সঙ্গে এসো। এই বলে একটা পুকুরে লয়ে গিয়ে তাকে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে আনলেন ও বললেন, তোমার জলের ভিতর কিরকম হয়েছিল? শিষ্য বললে, প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায়। গুরু বললেন, দেখো, এইরূপ ভগবানের জন্যে যদি তোমার প্রাণ আটুবাটু করে, তবেই তাকে লাভ করবে। ভক্তির মানে কি? না কায় মনোবাক্যে তার ভজনা। কায় অর্থাৎ হাতের দ্বারা তার পূজা ও সেবা, পায়ে তার স্থানে যাওয়া, কানে তার ভাগবত শোনা, নামগুণ কীর্তন শোনা, চক্ষে তার বিগ্রহ দর্শন। মন অর্থাৎ সর্বদা তার ধ্যান চিন্তা করা, তার লীলা স্মরণ মনন করা। বাক্য অর্থাৎ স্তব স্তুতি, তার গুণকীর্তন, এই সব করা। কলিতে নারদীয় ভক্তি, সর্বদা তার নাম কীর্তন করা। যাদের সময় নাই, তারা যেন সন্ধ্যা সকালে হাততালি দিয়ে এক মনে হরিবোল হরিবোল বলে তার ভজনা করে। ভক্তির আমিতে অহংকার হয় না, অজ্ঞান করে না, বরং ঈশ্বর লাভ করিয়ে দেয়। এ আমি আমির মধ্যে নয়, যেমন হিংচে শাক শাকের মধ্যে নয়। অন্য শাকে অসুখ হয়, কিন্তু হিংচে শাক খেলে পিত্ত নাশ হয়, উল্টে উপকার হয়। মিছরি মিষ্টের মধ্যে নয়, অন্য মিষ্ট খেলে অপকার হয়, মিছরি খেলে অম্বল নাশ হয়। নিষ্ঠার পর ভক্তি, ভক্তি পাকলে ভাব হয়, ভাব ঘনীভূত হলে মহাভাব হয়, সর্বশেষে প্রেম। প্রেম রজ্জুর স্বরূপ, প্রেম হলে ভক্তের কাছে ঈশ্বর বাঁধা পড়েন, আর পালাতে পারেন না। সামান্য জীবের ভাব পর্যন্ত হয়, ঈশ্বর কোটি না হলে মহাভাব প্রেম হয় না, চৈতন্যদেবের হয়েছিল। জ্ঞানযোগ কি? যে পথ দিয়ে স্বস্বরূপকে জানা যায়, ব্রহ্মই আমার স্বরূপ, এই বোধ। প্রহ্লাদ কখনো স্বস্বরূপে থাকতেন, কখনো দেখতেন আমি একটি তুমি একটি, তখন ভক্তিভাবে থাকতেন। হনুমান বলেছিল, রাম, কখনো দেখি তুমি পূর্ণ আমি অংশ, কখনো দেখি তুমি প্রভু আমি দাস। আর রাম, যখন তত্ত্ব জ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি। আজকের প্রথম নিবেদনে দিলীপ কুমার রায় এবং কৃষ্ণা চট্টোপাধ্যায়।

প্রথমে দিলীপ কুমার রায় এবং কৃষ্ণা চট্টোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে, তারপর বিষ্ণুপদ দাসের কণ্ঠে নিবেদিত হল আজকের সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 আজকের চাষবাস, 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা ডায়াবেটিক ও প্রেশার রোগীর ডায়েট বলবেন শাশ্বতী পাল সাহা, 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও চন্দ্রজিৎ প্রামাণিক, 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজকের শিল্পী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়, জানা অজানা সকাল 8:00 স্মরণে বরণে ফ্রিজ স্প্রেগল বলেছেন অর্পণ পাল, 8:05 আধুনিক গান দেবস্মিতা দাসের কণ্ঠে, 8:20 উত্তরণ সেরিব্রাল পলসিতে আক্রান্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার, 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, 9:25 জেলার চিঠি আজ পশ্চিম মেদিনীপুর জেলার চিঠি, 9:30 উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ রূপকা অনুষ্ঠান চির উত্তম, 10:30 গানের ভেলা উপস্থাপনায় পারমিতা বেরা, 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ে উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় ও সর্বাণী ভট্টাচার্য, 12:00 নজরুল গীতি দেবস্মিতা দাসের কণ্ঠে, 12:15 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 12:33 গ্রামীণ শিশুদের অনুষ্ঠান, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, 1:45 মহিলা মহল বিষয় বায়োস্কোপের গল্প, অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উত্তম কুমারের ভ্রাতুষ্পুত্রী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় ব্রততী দাস, 2:30 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সঞ্জয় হাজরা, 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়নবিদ্যা বিষয়ে আলোচনা করবেন রাধা বল্লভ চক শারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি ও 2 বিদ্যার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি অনিল মান্ডি ও সহ শিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, 6:38 কৃষি কথার আসর, সমীক্ষা 7:30 রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা প্রথমে বিজ্ঞানের খবর পরে ডাক্তার মৌসুমী শিকদারের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার, 9:30 নাটক অবেলার ঢেউ রচনা সমীর দাশগুপ্ত প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, 10:00 অখিল ভারতীয় কার্যক্রমের অনুষ্ঠান, রাত 11:00 আধুনিক গান দেবস্মিতা দাসের কণ্ঠে, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা শিল্পী মানসী মজুমদার, সঞ্জয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানস আজ 222 পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী অন্নপূর্ণা ঘোষ রায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় বিতোষক চক্রবর্তী, 8:30 রজনীকান্তের গান সোনালী দত্তের কণ্ঠে, 8:50 লোকগীতি শিল্পী সঙ্গীতা রায়, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাইস্তা নাচ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, পাশ্চাত্য সঙ্গীতের আরও একটি অনুষ্ঠান 1:10, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ শিল্পী সায়ক বড়ুয়া, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শ্রাবণী সেনের কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় পুনম সিং, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা গুল গুলশান, 6:30 সন্ধ্যে 7:10 নজরুলগীতি দেবস্মিতা দাসের কণ্ঠে,

0: 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম হংকং এর মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের দ্বিভাষিক ধারা বিবরণী রিলে করে শোনানো হবে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান যথারীতি শুনবেন অ্যাপে 7:30 দর্পণ, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় রাজীব বসাক, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন 6:20 খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকং এর মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতের জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধের নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং নবায়নযোগ্য শক্তির মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে সহযোগিতা করার সুযোগ এনে দেবে। নেপালের হরপাবানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করে ভূতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11,993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21,314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরঙে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। গঙ্গা, গণ্ডক এবং কোশী নদী জলস্তর বাড়ার ফলে বিহারের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ভাগলপুর, খাগড়িয়া, সমস্তিপুর, পাটনা, বক্সার, ভোজপুর ও বৈশালী সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় গঙ্গার বন্যার জল ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাটনার মানের দীঘাঘাট, গান্ধীঘাট এবং হাতিদহ এলাকায় গঙ্গানদী বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে রোহতাসের বানসাগর বাঁধ থেকে জল ছাড়ার ফলে সোন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। ঔরঙ্গাবাদ জেলায় সোন, বাতানে, পুনপুন, ধাওয়া, আদারি, মাদার ও কেশার নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং

আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস,

অংশ নেবেন। উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়ন করায় গত দেড় দশকে গ্রামে বসবাসকারী 10 কোটিরও বেশি নারীকে 93 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করা সম্ভব হয়েছে। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। লখনৌয়ের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর NB সিং 14 বছর বয়সী সকল যোগ্য কিশোরী ও তাদের অভিভাবকদের প্রতি এই কর্মসূচির সময় টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে গতকাল পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ার্স বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদেসলো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী অ্যান্ড্রি সিবিহার সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাসবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান EOS-05 একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং এটি ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট যা জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে স্থাপন করা হবে। তিনি বলেন এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের মান উন্নত করবে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCR ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতে দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে JCR জানিয়েছে শক্তিশালী ব্যক্তিগত ভোগ ব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। সংস্থাটি জানিয়েছে সরকার ধারাবাহিকভাবে উৎপাদনশীলতা বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক নীতি বাস্তবায়ন করার পাশাপাশি ব্যাংকিং ক্ষেত্রেও উন্নতি করেছে। বায়ুসেনার পশ্চিম কমান্ডের প্রাক্তন কমান্ডিং অফিসার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র অযোধ্যা শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ট্রাস্টের প্রথম CEO নিযুক্ত হয়েছেন। অযোধ্যার মনিরাম দাস ছাউনিতে ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনিযুক্ত CEO শ্রীরাম মন্দির চত্বরের প্রশাসনিক কাজকর্ম পরিচালনা এবং মন্দির সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন বা GDP সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে ব্যাখ্যা দিয়েছে পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রক। মন্ত্রকের সচিব ডক্টর সৌরভ গর্গ জানিয়েছেন আন্তর্জাতিক সংস্থা এবং স্থানীয় অর্থনীতিবিদদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে নতুন ভিত্তি বছর বা বেস ইয়ার অনুসরণে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ভারতের 7.8% GDP বৃদ্ধির বিষয়ে সংবাদ মাধ্যমকে ডক্টর গর্গ জানান পারিবারিক ব্যবহার বা খরচের মাত্রা অত্যন্ত সুদৃঢ় ও স্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভাদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ খবর জানিয়ে বলেছেন ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। মহিলাদের T20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। হংকংয়ের বিরুদ্ধে আজ জয় পেলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ বির ম্যাচে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। আহমেদাবাদের সবরমতী রিভারফ্রন্টে আগামী 5-9 সেপ্টেম্বর ভারত প্রথমবার হুন্ডাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজের আয়োজন করবে। 20টি দেশের 100 জনের বেশি ক্রীড়াবিদ সিরিজে অংশ নেবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ভেভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

0: এই খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আজকের চাষবাস।
2: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন জানিয়ে দিই, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। শুরুতে জানাই আমন ধান প্রসঙ্গে। আমন ধানের বীজতলা তৈরির ক্ষেত্রে এক একর জমি রোয়ার জন্য 0.1 একর বা 10 শতক বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু জল নিকাশিযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিলে ভালো হয় এবং প্রতিটি খণ্ডের প্রস্থ 1.20 মিটার বা 4 ফুট হতে হবে। প্রতিটি খণ্ডের চারপাশে 30 সেমি বা 1 ফুট চওড়া এবং 10 সেমি বা 4 ইঞ্চি গভীর নালা রাখতে হবে। অতিরিক্ত নোনা মাটি বীজতলার জন্য উপযুক্ত নয়। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতি 10 শতক বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার 1 টন, নাইট্রোজেন 2 কেজি, ফসফেট 2 কেজি, পটাশ 2 কেজি প্রয়োজন। আমন ধানে জমির উর্বরতা বজায় রাখতে জমিতে জৈব এবং সবুজ সার প্রয়োগ করা প্রয়োজন। সবুজ সার প্রয়োগ করা না গেলে জমি তৈরির সময় একরে 5 টন জৈব সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া প্রয়োজন। রাসায়নিক সার হিসেবে জমির চরিত্র ও ধানের জাত অনুযায়ী মূল সার হিসেবে একরে 7-10 কেজি নাইট্রোজেন, 12-16 কেজি ফসফেট এবং 12-16 কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। বেলে মাটিতে পটাশ সার দুবারে অর্থাৎ মূল সার ও দ্বিতীয় চাপানে প্রয়োগ করা যেতে পারে। জিঙ্কের ঘাটতিযুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট ও 4-8 কেজি সালফার মূল সার হিসেবে প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি ও সারের অপচয় কম হয়। সাধারণত আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যে অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে আমন ধান রোয়ার কাজ শেষ করা উচিত। আমনে জলদি জাতে চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি, মাঝারি জাতে চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি এবং নাবি জাতে চারার ক্ষেত্রে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দূরত্বে রোয়া করলে ভালো। এখন জানাই অড়হর প্রসঙ্গে। হালকা ও মাঝারি মাটিতে ভালো হয়, তবে সাধারণত সব ধরনের মাটিতে চাষ করা যেতে পারে। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে। একরে 10 কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদী জাতের সারি ও গাছের দূরত্ব 1 ফুট এবং মধ্যমেয়াদী জাতে সারি ও গাছের দূরত্ব 2 ফুট ও 1 ফুট। প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম 75%, 2 গ্রাম বা ম্যানকোজেব 75%, 3 গ্রাম বা ক্যাপটান 75%, 2 গ্রাম মেশালেই বীজ শোধন হয়ে যাবে। বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে, বীজ শোধন করে বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদী অর্থাৎ 120 দিনের উন্নত জাতগুলি হল TAT-10, UPAS-120, প্রভাত T-21, পুষা আগেতি ইত্যাদি। মধ্যমেয়াদী জাত অর্থাৎ 160 দিনের উন্নত জাত হল রবি। এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি এবং পটাশ 24 কেজি প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনো চাপান সার প্রয়োজন নেই। এখন জানাই খারিফ ভুট্টা প্রসঙ্গে। উঁচু ও মাঝারি দোঁয়াশ থেকে বেলে দোঁয়াশ মাটির যে কোনো জমি ভুট্টা চাষের উপযুক্ত। খারিফ ভুট্টার উপযুক্ত জাত বিবেক 27, বিবেক QPM-9, DMH-118, যুবরাজ গোল্ড, শ্রীরাম 92-20, বায়ো 96-81 ইত্যাদি। উপযুক্ত জাতের বীজ সংগ্রহ করে বীজ শোধন করে নিতে হবে। বীজ শোধনের জন্য প্রতি কেজি বীজের সঙ্গে ক্যাপটান 75% 2.5 গ্রাম বা ভিটাভ্যাক্স 2.5 গ্রাম মিশিয়ে শোধন করে নিতে হবে। বীজ বোনার উপযুক্ত সময় জুনের প্রথম থেকে জুলাই মাসের শেষ। এই সময় গভীর লাঙ্গল দিয়ে আগাছা পরিষ্কার করে জমি তৈরির সময় একরে 2 টন কম্পোস্ট সার, 6 কেজি অ্যাজোটোব্যাক্টর এবং PSB মেশানো উচিত। হাইব্রিড ভুট্টায় একরে মূল সার হিসেবে 19 কেজি নাইট্রোজেন, 28 কেজি ফসফেট এবং 10 কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। এখন জানাই আখ প্রসঙ্গে। আখের রোগ পোকা যেমন লাল ঢোড়া ধসা, ছিপটি ভূষা, ঢলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণ দেখা দিতে পারে। এই আক্রমণের দিকে লক্ষ্য রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় চাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পরে ছেষট্টি কেজি নাইট্রোজেন এবং ৫০ কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন। এখন জানাই পাট প্রসঙ্গে, পাটের বয়স যখন ৯০ থেকে ১১০ দিন তখন পাট কাটা যেতে পারে, তবে ১১০ থেকে ১১৫ দিনে পাট কাটার জন্য আদর্শ। পাটের গুণগত মান পাট পচানোর পদ্ধতির উপর অনেকটাই নির্ভর করে, সুতরাং পাট কাটার পর পাট পচানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। পাট কাটার পর বান্ডিল বেঁধে ৪ থেকে ৫ দিন রোদে রেখে পাতা ঝরে গেলে পরিষ্কার জলে ঝাঁক দিতে হবে। কাদা মাটি বা কলাগাছ দিয়ে পাট ঝাঁক দেওয়া পরিহার করুন, এর ফলে পাটের গুণগত মান বা রং খারাপ হয়ে যায়। পাটের প্রতি বান্ডিলে ২ থেকে ৩টি ধৈঞ্চা গাছ ঢুকিয়ে দিলে পাটের পচন দ্রুত হয়। পাটের তন্তুর গুণগত মান উন্নত করার জন্য পাট পচানো পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে পাট গবেষণা কেন্দ্র ক্রাইজ্যাপ উদ্ভাবিত ব্যাকটেরিয়া পাউডার ক্রাইজ্যাপ সোনা বিঘা প্রতি ৩ থেকে ৪ কেজি পাটের বান্ডিলে বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়ে পাট পচালে পচন দ্রুত হয় এবং পাটের গুণগত মানও উন্নত হয়। এই একই জলে আবার পাট পচালে জীবাণু পাউডার অর্ধেক বা ১.৫ থেকে ২ কেজি প্রয়োগ করলেই হবে। সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে, আমন ধান রোয়া করার আগে ১.৫ মাস বয়সের ধনচে গাছ সবুজ সারের জন্য আপনারা জমিতে জল থাকা অবস্থায় মাটির সঙ্গে মিশে দিতে পারেন। এছাড়াও শন গাছ আপনারা সবুজ সার হিসেবে জমিতে মেশাতে পারেন। জানিয়ে দিলাম কৃষক বন্ধুদের জন্য কৃষি সুপারিশ। বিস্তারিত জানতে আপনার ব্লকের স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক বা সহ কৃষি অধিকর্তার কার্যালয়ে যোগাযোগ করতে পারেন। এ তথ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে।
1: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষিকাজের জন্য জল হওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সব জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ৭ থেকে ২০ সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দু এক জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলাগুলির দু এক জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ৩১ আগস্ট ২০২৬ তারিখে ৬ বছর পূর্ণ ও ১২ বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে ৩১ আগস্ট ২০২৬ থেকে ৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার ২:১১ থেকে ৪:০০ অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়, শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী।

0: ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। বিজ্ঞাপনের পর আপনার স্বাস্থ্য।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট, আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
0: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, ডায়াবেটিক এবং প্রেশারের রোগীর ডায়েট। এ নিয়ে একটি কথিকা বলছেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা।
3: এখন মানুষের মধ্যে ডায়াবেটিস, হাই প্রেশারের সম্ভাবনা অনেকাংশে বেড়ে গেছে। আগের দিনের তুলনায় মানুষ এখন হার্টের রোগে বা সুগারের প্রবলেমে জর্জরিত। কিন্তু কারণটা কী? আমাদের দাদু ঠাকুমারা ভাত খেতেন পেট ভরে, ঘিও খেতেন, মিষ্টিও খেতেন, তবুও ডায়াবেটিস ছিল না। আর আমরা সালাড খেয়েও অসুস্থ হয়ে পড়ছি। গল্পটা কোথায় ঘুরেছে বলুন তো? ওরা বেশি খেতে পারতো কারণ ওরা বেশি খাটত। দাদু হাট বাজার যেতেন, ঠাকুমা সারাদিন উঠোন রান্না, কুয়ো থেকে ভারী বালতি তুলে আনতেন, আর এই করে 10 থেকে 12 হাজার স্টেপস হয়ে যেত। আর আমাদের জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের বিছানা থেকে চেয়ারে, চেয়ার থেকে সোফায়, খাবারের সময়ও আমরা অ্যাপে খাবার অর্ডার করে ফেলছি। আর সিঁড়ি দিয়ে তো ওঠানামা করার কথা আমরা আজকাল ভুলেই গেছি, সবটাই হচ্ছে লিফটে। তাই ক্যালোরি খেয়ে ক্যালোরি খরচ করতো ওরা, যেটা আমরা এখন করছি না। খাদ্যাভ্যাসের মধ্যেও প্রচুর পরিবর্তন হয়েছে। ওরা খেত ঢেঁকি ছাটা চাল, যেটার মধ্যে প্রচুর ফাইবার ছিল, তাই সুগার স্পাইক কম হতো। কিন্তু এখন মানুষের মধ্যে কিন্তু জিনিসটা আলাদা। তেল ছিল ঘানি সর্ষের তেল, এখন রিফাইন্ড অয়েল প্যাকেটের জিনিস নিয়েই মানুষ ব্যস্ত। স্ন্যাক্সে তারা খেতেন মুড়ি, ছোলা, নারকেল। আর এখন আমরা কি খাই? মুড়ি খেলেও সেটা চপ দিয়ে খাই, কিংবা মোমো, চিপস আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে ঢুকিয়ে ফেলেছি। ভিলেন হলো প্যাকেটের খাবার আর লুকিয়ে থাকা চিনি। সস, বিস্কিট, হেলথ ড্রিঙ্ক, সব জায়গায় চিনি, চিনি, চিনি। আর স্ট্রেসের কথাটা ভুলে গেলে কি করে হবে? ওরা সূর্য ডুবলে ঘুমোতে যেত, আর সূর্য উঠলে উঠে পড়তেন। তাহলে কি হলো? কর্টিজল কন্ট্রোলে থাকলো। আমরা রাত 1টা পর্যন্ত ফোন স্ক্রোল করছি। ঘুম কম মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, প্রেশার বেশি। স্ট্রেস যত বাড়বে সুগার প্রেশারও বেশি বাড়বে। এখন ঘরে ঘরে সুগার প্রেশার এই কারণেই। কি করবেন তাহলে? আমাদের লাইফস্টাইলটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ভাত ছাড়বেন না, পরিমাণ কমাবেন, সাথে ডাল, সবজি, প্রোটিন বেশি করে খাবেন। প্যাকেটের জিনিস অ্যাভয়েড করুন। যেগুলো আমাদের আগের প্রজন্মে ছিলই না, সেই খাবারগুলো আমার মনে হয় একটু অ্যাভয়েড করে চলাই ভালো। রাত্রির 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। ঘুম হলে কিন্তু আমাদের স্ট্রেস হরমোন ভালো থাকবে, আর ইনসুলিন রেজিস্ট্যান্সও হবে না, আর ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু অনেক কমে যাবে। ডায়াবেটিস প্রেশার কিন্তু আমাদের জিনে আসেনি, আমাদের লাইফস্টাইলে এসেছে। তাই লাইফস্টাইল পরিবর্তন করেই কিন্তু আমরা ডায়াবেটিস প্রেশারের ঝুঁকি কমিয়ে ফেলতে পারি। তাহলে কীভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি? প্রথম সলিউশন হচ্ছে, প্রতিদিন 30 থেকে 45 মিনিট হাঁটার চেষ্টা করুন। এইটুকু হাঁটাতেও কিন্তু আপনাদের শরীরে অনেক পরিবর্তন আসবে। রাত্রির 11টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন। যাদের কাজের সূত্রে বাইরে থাকতে হয় তারা অন্তত চেষ্টা করুন মিনিমাম 6 থেকে 7 ঘন্টা যাতে রাতে ঘুমোতে পারেন। শরীরে রেস্টের প্রয়োজন, তবেই কিন্তু শরীরের অন্যান্য অংশগুলো ভালোভাবে কাজ করবে। প্যাকেটের

0: খাবারটা একেবারেই বাদ দিন। ময়দা চিনি একেবারে বন্ধ করার চেষ্টা করুন, খেলেও মাসে হয়তো দুবার বা তিনবার। প্রতিদিনের খাবারে কিন্তু ময়দা চিনি চলবে না। বিস্কিট, প্যাকেট জাতীয় খাবার, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখবেন লুকিয়ে থাকা চিনি আপনাদের শরীরে ঢুকবে না। আপনারা ভালো থাকলে আপনাদের পরের জেনারেশনও ভালো থাকবে। চেষ্টা করবেন ডায়াবেটিস এবং যারা প্রেশারে আক্রান্ত তারা চেষ্টা করবেন চিনি এবং নুন কম খেতে। ঘুমানো ভালো করার সাথে সাথে জলের পরিমাণ আমাদের শরীরে বাড়াতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর একটু মেডিটেশন করার চেষ্টা করুন, মেডিটেশনেও কিন্তু আমাদের শরীর শান্ত হয়, ব্রেন ভালো করে কাজ করে, শরীরে ইনসুলিন স্পাইক হয় না এবং সুগার লেভেল কিন্তু অনেক কন্ট্রোলে থাকে। তাই চেষ্টা করুন এই রোগগুলো থেকে, যেগুলো লাইফস্টাইলের মাধ্যমে এসেছে, লাইফস্টাইলের পরিবর্তন হওয়ার সাথে সাথে এর মাত্রা দ্বিগুণ হয়ে গেছে, এগুলোকে কিন্তু আমরা লাইফস্টাইল চেঞ্জ করেই কিন্তু আবার ফিরিয়ে দিতে পারি এবং আমাদের নিজেদের শরীরকে সুরক্ষিত রাখতে পারি।
1: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় ছিল ডায়াবেটিক এবং প্রেশারের রোগীর ডায়েট। এ বিষয়ে একটি কথিকা বললেন পুষ্টিবিদ শাশ্বতী পাল সাহা। আপনার স্বাস্থ্য আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

বৃষ্টি ভেজা আরও একটা নতুন সকাল। নতুন সকাল আমাদের সকলের জন্য নিয়ে আসে নতুন নতুন সম্ভাবনা, নতুন কিছু ভাবনা আর নতুন করে পথ চলার তাগিদ। নতুন দিনের নতুন আলোয় মুছে যাক সব অন্ধকার, এই শুভ প্রার্থনা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রাত্যহিকীতে সকলকে স্বাগত আর সুপ্রভাত।

শুরুতেই দেখে নেওয়া ইতিহাসের আলোতে আজকের দিন। আজ 3রা সেপ্টেম্বর। 1864 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রজেন্দ্রনাথ শীল। তুলনামূলক সাহিত্য ও ধর্ম দর্শন বিচারে এবং দর্শন আলোচনায় গণিতের সূত্র প্রয়োগে ভারতে তিনি পথিকৃৎ। চলমান বিশ্ববিদ্যালয় হিসেবে তার খ্যাতি ছিল। প্রাচীন ও আধুনিক 10টি ইউরোপীয় ও ভারতীয় ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি ছিল তার। পিএইচডি, ডিএসসি এবং মহীশূরের রাজরত্ন প্রবীণ উপাধিতেও ভূষিত হয়েছিলেন ব্রজেন্দ্রনাথ। 1911 সালে লন্ডনে অনুষ্ঠিত বিশ্বজাতি কংগ্রেসে তাঁর দেওয়া বক্তৃতা বিশেষ উল্লেখের দাবি রাখে। আদর্শ চরিত্রের জন্য দেশবাসী তাকে আচার্য সম্বোধন করে। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল সিলেবাস অফ ইন্ডিয়ান ফিলোসফি, রামমোহন, দ্য ইউনিভার্সাল ম্যান ও দি কোয়েস্ট ইটার্নাল। আজ জন্মদিনে ব্রজেন্দ্রনাথ শীলকে আমরা শ্রদ্ধা জানাই।

0: যারা সময়ের সীমানা পেরিয়ে কালের ক্যানভাসে চিরন্তন হয়ে থেকে যান, তেমনই এক জাদুকরী নাম উত্তম কুমার, যার হাঁটা চলা চাহনি আর ভুবন ভোলানো হাসি আজও বাঙালির একাকিত্বে প্রেমে অভিমানে এক অনন্য নস্টালজিয়া। রূপালি পর্দার আলো আধারিতে কত চরিত্র আসে যায়, কিন্তু বাঙালির মনের মনি কোঠায় যিনি আজও অপ্রতিদ্বন্দ্বী ও চিরকালীন, তিনি আমাদের মহানায়ক। উত্তম কুমারের প্রতিভা এমনই অলৌকিক, যখন তিনি নিজের স্বাভাবিক চৌহদ্দি ছাড়িয়ে অন্যত্র সফর করেছেন তখনও কি অনায়াসে চরিত্রলিপি ও গ্ল্যামার সরিয়ে হয়ে উঠেছেন একামাদ্বিতীয়ম। তিনি তাঁর অভিনয় দিয়ে গোটা বাঙালিকে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন, আজও রাখেন। জন্মের শতবর্ষে পা রেখেও উত্তম কুমার আজও বাঙালির ম্যাটিনি আইডল।
1: তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, রাজা সাজতে আমি আছি না।

জনপ্রিয়তার একের পর শীর্ষ আরোহণ করতে করতে যিনি পৌঁছে গিয়েছিলেন কিংবদন্তির দুনিয়ায় এবং অভিনয়ের বেদিমূলে যিনি সঁপে দিয়েছিলেন নিজেকে, তার নাম উত্তম কুমার। বাঙালি হৃদয়ে চির আসীন বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমার। 1926 সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন উত্তম কুমার। তার জীবন ছিল বর্ণময় ছবির মতো, এ এক এমন জীবন যাতে ছিল জিজ্ঞাসা এবং সমাধান দুটোই। এই জীবনকেই প্রযোজক পরিচালকরা নানাভাবে আবিষ্কার করেছেন, কখনো রিলের মধ্যে, আবার কখনো রিয়েল লাইফে। অভিনয় মানে তো শুধু সংলাপ বলা নয়, বরঞ্চ সংলাপের বাইরেও কিছু একটা, এটাই ছিল উত্তম কুমারের মধ্যে। তাই তিনি শুধু অভিনেতা নন, শিল্পী। তিনি চরিত্রকে নিজের মধ্যে ঢুকতে দিতেন না, নিজেই ঢুকে যেতেন চরিত্রের মধ্যে। একেবারে নতুন ধরনের অভিনয় ধারা তিনি বাংলা ছবিতে নিয়ে আসেন, তাই তো তিনি আজও বাঙালির হৃদয় জুড়ে, আজও অপ্রতিহত জনপ্রিয়তা তার। 50-এর দশকের গোড়ায় সাড়ে ছবিতে তিনি সাড়া জাগান। এরপর থেকে উত্তম সুচিত্রা জুটি বাংলা ছবির দর্শকদের মন কাড়তে থাকে। অভিনয় জীবনে বহু খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন। উত্তম অভিনীত শতাধিক ছবির মধ্যে কিছু হিন্দি, তবে বেশিরভাগই বাংলা। রঙ্গমঞ্চেও তিনি অভিনয় প্রতিভার ছাপ রেখে গেছেন, কয়েকটি ছবি পরিচালনা করেন দক্ষতার সঙ্গে, সঙ্গীত পরিচালনাতেও ছিলেন সমান দক্ষ। অভিনেত্রী সংঘ এবং শিল্পী সংসদেরও সভাপতি ছিলেন। আজ সেই মহানায়কের জন্মদিনে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

জানিয়ে দিই, উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে আজ আকাশবাণী কলকাতার বিশেষ রূপকা অনুষ্ঠান চির উত্তম প্রচারিত হবে সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। প্রযোজনা দেবর্ষি ঘোষ। চির উত্তম বিশেষ রূপকা অনুষ্ঠান সকাল 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

জানিয়ে দেব আজ 3রা সেপ্টেম্বরের অনুষ্ঠানের কথা যা আমাদের দপ্তরে এসে পৌঁছেছে। 41তম চক্ষুদান পক্ষ পালন উপলক্ষে অনুষ্ঠান উত্তরপাড়ার গৌরী সিনেমার সামনে বন্ধু কর্ণিয়া কেন্দ্রে সন্ধে 6টায়। এ ছিল আজকের অনুষ্ঠানের খবর।

0: সেপ্টেম্বর মাস প্রথম পক্ষ। প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে হঠাৎ ছুটি। নতুন ক্যালেন্ডার এলেই লাল রঙের তারিখগুলোর দিকে নজর থাকে সবার। অনেক রকম পূর্বপ্রস্তুতি পরিকল্পনাও হয়তো থাকে সেই দিনগুলোকে ঘিরে, কিন্তু ক্যালেন্ডার চিহ্নিত ছুটির দিনগুলো ছাড়াও হঠাৎ করেই আচমকা চলে আসে কিছু অবকাশ। কোনোটা পাওয়া, কোনোটা বা স্বেচ্ছায় নেওয়া। কেমন কাটে সেই সব অপ্রত্যাশিত ছুটির দিনগুলো? আর পাঁচটা দিনের থেকে কতটা আলাদা? হঠাৎ ছুটির দিন কি সবসময়ই অবিমিশ্র আনন্দ বয়ে আনে? আপনারা লিখছেন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihirjhanpi চিঠির ঝাঁপি @gmail.com। আমাদের প্রাত্যহিকীতে চিঠি পাঠানোর ঠিকানা প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষের বিষয় হঠাৎ ছুটি নিয়ে আপনাদের লেখায় আসব বিজ্ঞাপন বিরতির পরে।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

আসব প্রথম লেখায়। হঠাৎ ছুটি, এ বিষয়ে যার লেখা আমার হাতে তিনি নাজির হোসেন বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন। প্রিয় প্রাত্যহিকী, ব্যস্ত জীবনের চাকা একই ছন্দে ঘুরতে ঘুরতে কখন হঠাৎ ছুটি চলে আসে কেউ কি জানে? ছুটি আসবে ঘণ্টা বাজিয়ে ঘোড়ায় চেপে রাজার বেশে, তবেই তো ছুটিকে ঠিকঠাক যাপন করা যাবে। যদি কোনো নোটিশ ছাড়াই এসে যায় ছুটি, তাহলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবারই কথা। রেহমানের হলো তাই। রেহমান খুব শৌখিন মানুষ, শহর থেকে দূরে নদীর তীরে সুন্দর একটা বাড়ি বানিয়েছে। ইচ্ছে শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে থাকা, সকাল বিকেল ব্যালকনিতে বসে নদীর সৌন্দর্য অবলোকন করতে করতে চায়ের কাপে চুমুক দেবে। নদীর বুক দিয়ে কত পালতোলা নৌকো বয়ে যায় দূর থেকে দূরে। দেহাতি মানুষের সুখ দুঃখের কত গল্প লেখা হয়। রেহমানের মানুষ পটে সেই সব দৃশ্য আঁকতে আঁকতে বিভোর হয়ে যায়। বাড়ির প্রবেশদ্বারে ঝাউ পাম গাছের সারি, দূর থেকে দেখলে ছবির মতো মনে হয়। রেহমান গর্বভরে বলে, এই বাড়ি হলো আমার অহংকার। রেহমান ঘুরতে ফিরতে ভাবে, ছেলেদের বউ আসবে, মেয়েদের বিয়ে হবে, সেজে উঠবে ছায়াবিথি। সেই চিন্তাতেই ব্যস্ত থাকে রেহমান। কখনো কখনো ত্রস্ত হয়ে বলে, এখনো কত কাজ বাকি। মানুষ ভাবেন এক আর হয় আর এক। সেদিন রাতের খাওয়া দাওয়া সেরে যে যার বিছানায় গেছে, রেহমান নরম বিছানায় শুয়ে শুয়ে ঘুম চোখে ছবি আঁকছে সোনালি সকালের। ঠিক তক্ষুনি অনুভব করল একটা তীব্র ব্যথা, বুকের ব্যথায় নিমেষে ঢলে পড়ল অন্তিম শয্যায়। ডাক্তার, চিকিৎসা, সেবা, না, কোনো সুযোগই ঘটল না। হঠাৎ ছুটির ডাকে রেহমান পৌঁছে গেল না ফেরার দেশে। তাই মনে হয় জীবনের স্বাভাবিক প্রবাহে আমরা এতই বিভ্রান্ত থাকি যে হৃদয়ের স্পন্দন কিংবা হঠাৎ ছুটির ঘণ্টার ধ্বনি শোনার অবসর পাই না। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সীমিত। এই হঠাৎ ছুটিকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে পারলে তা আমাদের মনকে প্রশান্ত করে এবং আগামী পথ চলা হয়ে ওঠে নিরহংকার ও বিনয়ী। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে।

এবারে আমার হাতে সন্ধ্যা দত্তের লেখা। আপনি লিখেছেন সত্যেন বোস রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে। সুপ্রিয় প্রাত্যহিকী, তোমার বিষয় নির্বাচনে গহীন মনের দরজা খুলে যায়। সবার অলক্ষ্যে সুমধুর স্মৃতির ঝাঁপি নিয়ে বসি। ছুটি ভালোবাসেন না এমন লোক পাওয়া দুষ্কর। ক্যালেন্ডারের পাতায় লাল কালির দাগে চেনা ছবির বহর, কিন্তু জীবনের সাদা পাতায় হঠাৎ দিন কয়েকের ছুটির প্রাপ্তি এঁকে দেয় মনের আঙিনায় ধূপ ছায়া রঙের আলপনা। পড়ে পাওয়া চোদ্দ আনা কে না চায়, তা সেই মতো বেরিয়েই পড়ি ছোট্ট একটা ট্রিপে, বহুদিনের ইচ্ছের ডানায় ভর করে উড়ান।

সবুজ বনের ধারে কুলকুল বয়ে যাওয়া নদী, তার বুকে শ্যাওলা ধরা ছোট্ট ছোট্ট পাথরে হুঁচট খেতে খেতে বয়ে চলেছে নদী পাগল পাড়া, যেন তার চলার বিরাম নেই। পাশে ঘন কুয়াশার চাদরে মোড়া পাহাড়, কি অপার্থিব দৃশ্য! প্রকৃতির রং তুলিতে আঁকা এক অনন্য ক্যানভাস, মন ছুঁয়ে যায়। শুধু নাম না জানা পাখির কিচির মিচির, নীরবতার এক অদৃশ্য ভাষা আছে, যে ভাষার দোসর হয়ে যায় এক পলকে। পাহাড়ি ফুল আর অর্কিডের রং মেলান্তির খেলা, সার বেঁধে পাইন গাছের সারি যেন দৌড় লাগানোর জন্য দাঁড়িয়ে রয়েছে হুইসেলের অপেক্ষায়। দুহাতের আজলায় ধরা মোবাইলে অগুন্তি ফটোর বাহার, সেই সব মন রাঙানো হঠাৎ ছুটির পরশ এখনো দোলা দিয়ে যায়। সেই ছুটির আবেগ, অনুভূতি, আমেজ কোঁচুর ভরা বকুল ফুলের মাতাল গন্ধের মতো মৌতাত এনে দেয় আজও। মাঝে মাঝেই ছুঁয়ে দেখি সেই সব অপ্রত্যাশিত আনন্দের মুহূর্তগুলো, মন এক অনাবিল আনন্দে ভরে ওঠে। এ যেন প্রকৃতির সঙ্গে এক নিখাদ একাত্মতা, যেখানে খুঁজে পাওয়া যায় নিজের অস্তিত্বকে। লিখলেন সন্ধ্যা দত্ত, সত্যেন বোস রোড, দেশবন্ধু পাড়া, শিলিগুড়ি থেকে।

গুসকরা, পূর্ব বর্ধমানের বাসুদেব ঘোষের লেখা। সুজন প্রাত্যহিকী। দীপ আমাদের ছাত্র, গোলগাল, দুষ্টুমি মাখা, মুখখানি স্ফূর্তিতে টইটম্বুর। লেখাপড়ায় খুব একটা দড়ো নয় হয়তো, কিন্তু স্কুলের যে কোনো কাজকর্মে দু পায়ে খাড়া। স্কুলের নাটকে ফি বছর কুশীলভ পরিবর্তিত হয়, কিন্তু দীপ ব্যতিক্রম। কয়েক মাস আগে থাকতেই পিছু নেয় নাট্য নির্দেশক রাজকুমার স্যারের। স্যার, আমার একখান জব্বর পার দিতেই হইব, আগেরবার একটা মাত্র সিন ছিল, কেবল ওইটুকুতে কি হয়? দেখ বাপু, তোর যা বপু, তোকে গুন্ডা, দারোগা, পাহারাদার একবার করে দেওয়া হইয়া গেছে। এবারের নাটকের বিষয় আলাদা, তোর উপযুক্ত চরিত্রই নাই। যা যা ক্লাসে যা, জ্বালাস নি আর। দীপ দরবার করে অভিক স্যারের কাছে। আরে রাজকুমার, দীপরে একটা পার্ট দিও ভাই। মিড ডে মিলের দিদিদেরও প্রিয় পাত্র দীপ। মাংসের দিনে দু হাতা বেশি ঝোল মাংস পাতে পড়ে তার। 15ই আগস্ট বা প্রজাতন্ত্র দিবসের প্রভাত ফেরিতে সবার আগে দীপ। কয়েকদিন আগে পাড়ার কচি কাঁচাদের নিয়ে হাতে রথের রশি থামতেই হলো। আরে দীপ যে, রথের কালেকশন কেমন হলো? কাঁচু মাচু মুখে লজ্জা। স্যার, 10 কেজি তকসা চাল আর তুলসী আর 200 টেহা। দীপ স্কুলের মুখ্য আকর্ষণ। প্রার্থনার শাড়িতে দীপের উজ্জ্বল হাস্যময় মুখ নজরে আসে। অভিক স্যার আওয়াজ দেন, দীপ খবর ঠিক আছে? দিন কয়েক আগে অবিশ্রান্ত বর্ষণ শেষে স্কুলে সবাই, সবে শুরু হয়েছে প্রথম পর্বের পঠন। প্রধান শিক্ষকের ফোন বেজে ওঠে। দীপ আর নাই। মুহূর্তে থম হয়ে যায় গাছের পাতাটিও। কোনো ক্রমে শোক প্রস্তাবের পর ছুটি, হঠাৎ ছুটি। কিন্তু এ কেমন ছুটি? কেউ তো লাফিয়ে ছুটছে না, আমি আগে যাব, আমি আগে যাব। বরং ফাইভের পাকাপোনা মেয়েটি শালিমার চোখ ছলছল। এখানে ওখানে ছেলে মেয়েদের জটলা, কেউ স্কুলের গেট পানেও যাচ্ছে না, চুপচাপ। হঠাৎ দমকা বাতাসে পাতায় পাতায় আলোড়ন, যেন দীপের গলা, চল চল, হঠাৎ ছুটি পাইছি, লাগাও দৌড়। বাসুদেব ঘোষ, ঘোষ করা, পূর্ব বর্ধমান।

0: লিখেছেন ধ্রুবজ্যোতি ব্যাগজি। একটা ধর্মঘট এবং পরপর দুদিন সরকারি ছুটির দৌলতে সিদ্ধান্ত নিতে দেরি হয়নি। নাগো প্রিয়জন প্রাত্যহী কি, ছুটির নিমন্ত্রণে কেউ আমায় ডাকেনি। বাড়ি ছেড়ে মেস জীবনে ধাতস্থ হওয়ার পালা চলছিল তখন। হৃদয় চবুতরা জুড়ে শুধু অবিরাম মন কেমন। মজারু এক ছেলেমানুষির পাল্লায় পড়ে মেসের কাউকে না জানিয়ে ভোরের ট্রেনে যাদবপুর থেকে শিয়ালদহতে যখন নেমেছি, ঘড়িতে ঠিক ছটা। একটা চিরকুট রেখে এসেছিলাম আমার মেসের পালঙ্কে, থুরি চৌকির ওপরে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কেটে সাধারণ কামরায় একটা আসন পেতে সে যে কী যুদ্ধ করতে হয়েছিল তা কহতব্য নয়। এখানে দাঁড়ান, আমি নেমে যাব বর্ধমানে। সমবয়সী অচেনা ছেলেটিকে দেবদূত মনে হয়েছিল। এই হঠাৎ ছুটির পালায় একটা ছোট্ট ব্যাগ আমার ভ্রমণ সঙ্গে, দুটো কাগজ কিনেছিলাম, অতি পরিচিত যাত্রাপথ, বর্ধমানে বসার জায়গা পেয়ে যেতেই আদি অকৃত্রিম ঝালমুড়ি, দুদফায় চা, খবরের কাগজে চোখ বুলোতে বুলোতে কখন যে ঘুমের দেশে পাড়ি দিয়ে বোলপুর, আমোদপুর, সাঁইথিয়া, রামপুরহাট পেরিয়ে গেছি জানি না। মধ্যপ্রদেশে ছুঁচোদের ডন বৈঠকে জেগে উঠে দেখি ট্রেন মালদহতে ঢুকছে, দুপুর দুটো বাজে। মনে আছে হাতে গড়া গোটাচারেক রুটি সবজি, কাঁচা লঙ্কা পেঁয়াজ সহ গোগ্রাসে গিলেছিলাম। স্টেশন থেকেই এক বাক্স মালদহের বিখ্যাত রসকদম কিনলাম। মনে মনে চড়কিবাজির মতো ঘুরপাক খাচ্ছিল পরবর্তী দৃশ্যগুলো। নিউ জলপাইগুড়িতে ট্রেন ঢুকল সন্ধে ছটায়। একটা অটো রিজার্ভ করে শিলিগুড়িতে স্বভূমিতে বাড়িতে যখন পৌঁছলাম, বুকের মধ্যিখানে কেমন চিরায়ত আত্মিক টান পুনরায় অনুভূত হল। আমাদের বাংলো টাইপের বাড়িটায় রেডিওতে খবর হচ্ছে, জানালার পর্দা ওঠানো, দেখি তুই। যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য, আমার হঠাৎ পাওয়া ছুটি কাজে লাগানোর বৃত্তান্ত শুনে বাবা মায়ের সে কী আনন্দ। বাড়িতে ওঁরা দুজন, ছোট ভাই দাদা কর্মসূত্রে বাইরে। অর্থের থেকেও যা প্রয়োজন একটা বয়সের পরে তা হল লোকবল, বাবা বলতেন। এখনও কথাগুলো কানে বাজে। পরম তৃপ্তিতে ভাত, ডাল, লাউঘণ্ট, কাতলা মাছের ঝোল এবং পায়েস খেলাম। ঘড়িতে তখন বাজছে রাত দেড়টা। আমাদের বাড়ির শিউলি গাছটা কি এক অপরূপ গন্ধ ছড়িয়ে মিটিমিটি হাসছিল শুধু। ধ্রুবজ্যোতি বাগচির লেখা পড়লাম, আপনি লিখেছেন নোয়াপাড়া কলকাতা থেকে।
1: সঙ্গীতা মাইতি হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন প্রভাত সাথী প্রাত্যহিকি। তুমি কিন্তু হঠাৎ ছুটি দিও না বা নিও না, কারণ তুমি অনেকের জীবনে সকালের মুক্ত বাতাস। সেই কিছুক্ষণ শ্বাস নিলে সারাদিন মন থাকে চনমনে আর কাজের শক্তি যোগায়। হ্যাঁ, হঠাৎ ছুটি কোনো কোনো সময় অবাক করা আনন্দ, আবার কখনো দুঃখের বিষয়ও হয়, সে ব্যক্তি বা বস্তু বিশেষে। আমার ছোটবেলায় গ্রামে গ্রামে সরকারি ছাড়া বেসরকারি স্কুল ছিল না। আমরা পাড়ার ছেলেমেয়েরা একজন প্রাইভেট শিক্ষকের কাছে পড়তাম। পড়া করতে না পারলে তিনি এমন শাস্তি দিতেন যা বড়দের দৃষ্টিতে বেদনাদায়ক আর ছোটদের হার্টবিট দ্বিগুণ হতো। যাই হোক, আমরা সবাই অনেক টোটকা করতাম যাতে একদিন শিক্ষক না এলে ছুটি পাওয়া যায়। একদিন বিকেলে আমরা সবাই পড়তে বসেছি, হঠাৎ দাদা দৌড়ে এলো হাতে বল আর গালভরা হাসি নিয়ে, বই বন্ধ কর, বই বন্ধ কর, আজকে স্যারের জ্বর হয়েছে, পড়াতে পারবে না। এক্ষুনি স্যারের মা এসে খবর দিলেন। সবার কি বাঁধ ভাঙা উচ্ছ্বাস! এখন হাসি আর মনে করি সেই কথা, কারো পৌষমাস, কারো সর্বনাশ। আরেকটি ঘটনা বলি, আমি ক্লাস ফোরে পড়ি। মঙ্গলবার ছেলেমেয়েরা যথারীতি স্কুলে আসছে, পাশে ছিল চকলেট বিস্কিটের দোকান। কয়েকটা বাচ্চা সহ আমি গেছি 25 পয়সার চকলেট কিনতে। দোকানি কাকু বলল, তনি আইজ স্কুল আসছো কেন, আইজ স্কুল হবে নি? সবাই অবাক। জিজ্ঞেস করলাম কেন, কাকু বলল, আরে তনকের হেডমাস্টার কাল রাত্রে হঠাৎ হার্ট অ্যাটাকে মরিছে। খবরটা সঙ্গে সঙ্গে সারা স্কুলে ছড়িয়ে পড়ল। স্কুলের শিক্ষক বলার আগেই কেউ কেউ আনন্দে বাড়ি ফিরল। আবার কেউ কেউ বলতে লাগলো, স্যার কি ভালো ছিল রে। মনে পড়ল, আমি পড়া বলতে পারি বলে আমাকে কোলে বসিয়ে আদর করেন, কি খেয়েছি জিজ্ঞেস করেন, আবার যে বাচ্চা খেয়ে আসেনি তাকে বিস্কিট দেন। জল ভরা চোখে মনমরা হয়ে ক্লান্ত শরীরে সেদিন বাড়ি ফিরেছিলাম। মনে আছে বেশ কিছুদিন সবুজ মনে রাতের আকাশে তারাদের ভিড়ে আমার প্রিয় শিক্ষককে খুঁজতাম। শুভেচ্ছান্তে সঙ্গীতা মাইতি, হলদিয়া, পূর্ব মেদিনীপুর।

হঠাৎ ছুটি। শুনতেই যেন মনের মধ্যে আনন্দের ঢেউ ওঠে। এইভাবে লেখা শুরু করেছেন প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড়, পূর্ব বর্ধমান থেকে। ব্যস্ত জীবনের একঘেয়েমি, কাজের চাপ আর প্রতিদিনের নির্দিষ্ট সময়সূচির বাইরে আচমকা একটি অবসর দিন আমাদের মনে এনে দেয় অন্যরকম প্রশান্তি। তবে হঠাৎ ছুটি শুধু আনন্দ করার সুযোগ নয়, এটি নিজেকে নতুন করে খুঁজে পাওয়ারও একটি সুন্দর সময়। সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকলে আমরা অনেক সময় পরিবার, বন্ধু কিংবা নিজের জন্য সময় বের করতে পারি না। হঠাৎ পাওয়া ছুটির দিনটি তাই পরিবারের সঙ্গে গল্প করা, প্রিয়জনের সঙ্গে সময় কাটানো কিংবা বহুদিনের জমে থাকা ছোটখাটো কাজ শেষ করার সুযোগ এনে দেয়। কেউ বই পড়তে পারেন, কেউ গান শুনতে পারেন, আবার কেউ প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটিয়ে মনকে সতেজ করতে পারেন। মনোবিজ্ঞানের দৃষ্টিতেও নিয়মিত বিশ্রাম ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত অবসর মানসিক ক্লান্তি কমাতে, মনোযোগ বাড়াতে এবং নতুন উদ্যমে কাজ শুরু করতে সাহায্য করে। তাই ছুটির দিনকে কেবল অলসভাবে কাটিয়ে না দিয়ে সৃজনশীল কাজে ব্যবহার করা যেতে পারে। হঠাৎ ছুটি আমাদের একটি গুরুত্বপূর্ণ কথাও মনে করিয়ে দেয়, জীবন শুধু দায়িত্ব আর কাজের নাম নয়, জীবনের ছোট ছোট আনন্দও উপভোগ করা দরকার। ব্যস্ততার ভিড়ে নিজের মানুষগুলোর মুখে হাসি ফোটানো, মনের কথা বলা কিংবা নিঃশব্দে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোও জীবনের বড় প্রাপ্তি। তাই হঠাৎ ছুটি এলে বিরক্ত না হয়ে সেটিকে আনন্দ, বিশ্রাম, সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি ও আত্ম উন্নয়নের সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। কারণ কখনো কখনো পরিকল্পনাহীন একটি ছুটি আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থেকে যায়। নমস্কার, আনতে প্রদীপ বসাক, হাট শিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান।

হেমন্ত গড়াই চন্দননগর হুগলি থেকে লিখেছেন। মন উতলা প্রাত্যহিকী। হঠাৎ পাওয়া একটি ছুটির দিন, স্বাধীন জীবনের অফুরন্ত অক্সিজেন। ছোটবেলায় স্কুলে যাওয়ার ঠিক আগে অবিশ্রান্ত বৃষ্টিধারা একটা আস্ত ছুটির দিন উপহার দিত। সেদিনটা সমস্ত কিছু থেকে ভুলে সারাটা বেলা কত নতুন আবিষ্কারে মগ্ন হতাম। বাড়ির আনাচে কানাচে অজানা কত কিছু যে অপেক্ষা করে থাকতো আমার জন্য কি বলবো। যখন কলেজে পড়ি, বন্ধুরা মিলে হঠাৎ পাওয়া ছুটিকে উপভোগ করেছে চুটিয়ে। কলেজে সেদিন শুনলাম ক্লাস হবে না, বাস ধরে সোজা বোলপুর। হাঁটতে হাঁটতে ঘুরেছি আমার প্রাণের আরাম রবিভূমিতে। রাস্তায় একটি দুটি করে শুকনো পাতা ঘুরতে ঘুরতে পড়ছে। তির্যক সূর্যালোক গাছের পাতা ভেদ করে আলোকিত করছে লাল মোরামের রাস্তাকে। গাছের ডাল থেকে পাখির মধুর ডাক নস্টালজিক করে তুলত আমাদের কজনকে। কোথাও তখনও ক্লাস চলছে গাছের ছায়ায়, কোথাও হলুদ পাঞ্জাবি পরা কিশোরেরা হই হুল্লোড়ে বাড়িমুখো হচ্ছে। চিরস্মরণীয় সেই কাব্যময় দিনগুলি। এখন বয়সের ভারটা অনেকটা গায়ে চড়েছে, তবু হঠাৎ ছুটি পেলে পড়ে পাওয়া চৌদ্দ আনার স্বাদ নিতে ভুলি না। কখনো আমার ছেলেকে নিয়ে, বা কখনো স্ত্রীকে নিয়ে, কখনো বা তিনজনে বেরিয়ে পড়ি। কাছে পিঠে যা আছে একটু ইন্টারনেট সার্চ করে নিয়ে চলে যাই। এভাবেই একটা ঘাসের উপর শিশির বিন্দুগুলির স্বাদ আমি নিয়ে চলেছি। বর্ষার এক সকালে ছেলেকে নিয়ে চড়ে বসলাম মেট্রোর কামরায়। তখন ট্রেন ফাঁকা, ভিতরে গোটা ট্রেনটা দেখা যাচ্ছে, আর বাইরে মিষ্টি গতিতে নেমে আসছে বাদলের ধারা। গাছপালা, বাড়িঘর, রাস্তাঘাট ভেজার আনন্দে মেতে উঠেছে, আর আমরা দেখার আনন্দে। অপূর্ব সেই দৃশ্য। হৃদয়ের তন্ত্রীতে তখন বেজে উঠছেন সেই তিনি। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে, ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চলে তার অঞ্চল যায় লুটে। হেমন্ত গড়াই, চন্দননগর, হুগলি।

শ্রাবণে রামন্ত্রণে দুয়ার খাপি ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন

0: ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে। তাহলে চিঠির ঝাঁপি আজকে এখানেই বন্ধ করি। জানিয়ে দিই আকাশ বাতাসের খবরাখবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৯ ডিগ্রি কম, সর্বনিম্ন ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৯%, সর্বনিম্ন ৮৮%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৭৮.২ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম।
1: আপনাদের আরও একবার মনে করাই, আজ সকাল ৯:৩০ গীতাঞ্জলি প্রচার তরঙ্গে উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ রূপক অনুষ্ঠান চির উত্তম।
0: জানিয়ে দিই প্রাত্যহিকীতে আপনারা লিখছেন, সেপ্টেম্বর মাসের প্রথম পক্ষে হঠাৎ ছুটি বিষয়ে আমাদের ইমেল আইডি chithijarjhanpi@gmail.com। সেই সঙ্গে চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা ৭০০০০১। তবে হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি একসঙ্গে কখনোই নয়। আজকের প্রাত্যহিকী শেষ করবার সময় হল। আপনাদের সঙ্গে ছিলাম
1: সুতপা চট্টোপাধ্যায়
0: আর আমি চন্দ্রজিৎ প্রামাণিক। সবাই খুব ভালো থাকুন, আজ সারাদিন সকলের খুব ভালো কাটুক।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের

কমিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি JCRA ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে উন্নীত করে A- করেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতকাল রাতে রাজধানী দিল্লিতে এসে পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থ্রিও ফ্র্যাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণ শক্তির মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা থেকে উদ্ভূত চ্যালেঞ্জগুলো সম্পর্কে নগর পর্ষদগুলিকে আরও সচেতন করার আহ্বান জানিয়েছেন। জলশক্তি মন্ত্রক আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করে তিনি এই পরামর্শ দেন। প্রধানমন্ত্রী জল সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ভারতীয় প্রস্তুতকারকদের বিশ্বমানের সমাধানের সঙ্গে পরিচিত করতে বিশেষ প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করার কথা বলেন। এই সম্মেলনের সিদ্ধান্তগুলো যাতে কেবল একদিনের আলোচনাতেই সীমাবদ্ধ না থাকে সে বিষয়ে তিনি গুরুত্ব আরোপ করেন। জনসাধারণের অংশগ্রহণ বা জনভাগিদারী বাড়াতে প্রধানমন্ত্রী জল উৎসব পালনের প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি জলাশয়ের পলি নিষ্কাশনকে একটি নিয়মিত কর্মসূচিতে পরিণত করা এবং বাঁধের নিরাপত্তার জন্য প্রতিটি বর্ষার আগে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। এমনকি পাঠ্যক্রমে জল নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করে স্কুল শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির উপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটির ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার কথাও বৈঠকে তুলে ধরা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, ন্যাবার্ড, PFRDA, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ প্রতিনিধিরা অংশ নেবেন। উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন বাস্তবায়ন করায় গত দেড় দশকে গ্রামে বসবাসকারী 10 কোটিরও বেশি নারীকে 93 লক্ষের বেশি স্বনির্ভর গোষ্ঠী এবং তাদের ফেডারেশনের আওতায় একত্রিত করা সম্ভব হয়েছে। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি চালানো হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। লখনৌয়ের মুখ্য চিকিৎসা আধিকারিক ডক্টর NB সিং 14 বছর বয়সী সকল যোগ্য কিশোরী ও তাদের অভিভাবকদের প্রতি এই কর্মসূচির সময় টিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ভারত ও পোল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার লক্ষ্যে গতকাল পোল্যান্ডে পৌঁছেছেন। পোল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নীতা ভূষণ ওয়ারশো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এই সফরে ডক্টর জয়শঙ্কর পোল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার রাদেসলো সিকোরস্কির সঙ্গে আলোচনা করবেন। পোল্যান্ডে তাঁর নির্ধারিত কর্মসূচি শেষ করে বিদেশমন্ত্রী ইউক্রেন সফর করবেন। সেখানে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিভিহার সঙ্গে তাঁর আলোচনার কথা রয়েছে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করে ভোতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তৎপর রয়েছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এপর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। অন্যদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরংয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। এই দুর্যোগের প্রভাব মোকাবিলায়

আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার এবং যৌথ দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সমাজ মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, ত্রাণ উদ্ধার কাজে সহায়তার জন্য 5.5 টন চিকিৎসা সরঞ্জাম নিয়ে পঞ্চম ভারতীয় বিমান গতকাল কাঠমান্ডুতে পৌঁছেছে। বিমানে অত্যাবশ্যকীয় ওষুধের পাশাপাশি সুড়ঙ্গে উদ্ধার কাজের বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী একটি দল রয়েছে। উল্লেখ্য, গত মাসের 26 তারিখে নেপাল তিব্বত সীমান্তের কাছে বরফ ও পাথরের ধসে সৃষ্ট আকস্মিক বন্যায় নেপালের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন শহর ও গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইতিমধ্যে ভারতীয় উদ্ধারকারী দল জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ সংলগ্ন এলাকায় উদ্ধার কাজ এবং মৃতদের শনাক্ত করার ফরেন্সিক প্রক্রিয়ায় সহায়তা করছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জাপানের ক্রেডিট রেটিং এজেন্সি জেসিআরএ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং বিবিবি প্লাস থেকে বাড়িয়ে এ মাইনাস করেছে। ভারতের দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। এক সরকারি বিবৃতিতে জেসিআরএ জানিয়েছে, শক্তিশালী ব্যক্তিগত ভোগব্যয় ও সরকারি বিনিয়োগের সহায়তায় ভারতীয় অর্থনীতি 7%-এরও বেশি বৃদ্ধির হার বজায় রেখেছে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে পরিষেবা প্রদানের মান উন্নত করবে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনো রকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য অবসানের উপায় নিয়ে আলোচনার জন্য ট্রাম্প ও পুতিন সর্বশেষ আলাস্কায় সাক্ষাৎ করেছিলেন 2025 সালের আগস্ট মাসে। ICC মহিলা ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী প্রতিযোগিতা ভারতে অনুষ্ঠিত হবে। 2027-এর 14-28 ফেব্রুয়ারি মুম্বাই ও ভদোদরায় বিশ্বের 6টি দেশের মহিলা দল এই প্রতিযোগিতায় অংশ নেবে। ICC প্রধান জয় শাহ এই খবর জানিয়ে বলেছেন, ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা এই প্রতিযোগিতায় খেলবে। T20 ফরম্যাটে এই প্রতিযোগিতা হবে। 6টি দল রাউন্ড রবিন লিগে একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা 2টি দল ফাইনালে খেলবে। মহিলাদের T20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ এর দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। হংকংয়ের বিরুদ্ধে আজ জয় পেলে সেমিফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে নেবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দলটি। উল্লেখ্য, গতরাতে দুবাইয়ে অনুষ্ঠিত গ্রুপ ভির ম্যাচে ইন্দোনেশিয়াকে 75 রানে পরাজিত করেছে শ্রীলঙ্কা। 7 উইকেট নিয়ে শ্রীলঙ্কার চামারি আথাপাত্তু প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং ভবিষ্যতে জলের প্রয়োজনীয়তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে নগর পর্ষদগুলিকে সচেতন হতে বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। মহিলাদের টি-20 এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গঠনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলে দ্রুত অগ্রগতির লক্ষ্যে আগামী 6ই সেপ্টেম্বর সল্টলেকে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে 3 দিনব্যাপী KMDA এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাবে পুর ও নগর উন্নয়ন দপ্তর। উপসর্গ থাকা রোগীর রক্ত পরীক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে 15ই অক্টোবর পর্যন্ত ব্যাপক প্রচারাভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। রাজ্য সরকার 6 তারিখ পর্যন্ত শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করছে। নিম্নচাপ রেখা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজও উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেশামুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গঠনে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি গতকাল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে নেশার কারবারিদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে প্রায় 2 লক্ষ ফেন্সিডিলের বোতল প্রতীকীভাবে নষ্ট করে দেন। জেলার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে রাখা নিষিদ্ধ কাশির সিরাপের বোতলের ওপর রোড রোলারও চালান তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী বলেন, সরকার গঠনের 4 মাসের মধ্যে বিপুল পরিমাণ মাদক ও নেশাদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দর থেকে আগামী 1 বছরের মধ্যে 19 আসনের বিমান পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ভবিষ্যতে 72 আসনের ATR বিমান চালানোর জন্য রানওয়ে সম্প্রসারণ সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রশাসনিক সফরে গিয়ে গতকাল বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে অবিলম্বে 19 আসনের বিমান পরিষেবার লাইসেন্স প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুরের উন্নয়নের জন্য আরও 2টি বড় প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি। বালুরঘাট বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 3টি বিষয়ের পরিবর্তে আরও 7টি বিষয়ে পাঠ্যক্রম চালুর জন্য উচ্চশিক্ষা দপ্তরকে দ্রুত অনুমোদন দেওয়ার নির্দেশ দেওয়া হবে। বালুরঘাট জেলা হাসপাতাল প্রাঙ্গণে দক্ষিণ দিনাজপুর মেডিকেল কলেজের প্রাথমিক পরিকাঠামো গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। গতকাল প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতিরও পর্যালোচনা করা হয়। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যের স্টার্ট আপ পরিমণ্ডলে দ্রুত বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 আগামী 6ই সেপ্টেম্বর CSIR IICB সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে। CSIR IICB, CSIR CGCRI, CSIR CMERI, CSIR IMMT এর যৌথ উদ্যোগে আয়োজিত 2 দিনের ওই সম্মেলন স্টার্ট আপ, শিল্প, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং প্রযুক্তিবিদদের এক মঞ্চে নিয়ে আসবে। এই সম্মেলনের মূল ভাবনা 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবন এবং নতুন উদ্যোগকে উৎসাহিত করা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সম্মেলনের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সেখানে উপস্থিত থাকবেন। CSIR IICB ডিরেক্টর অধ্যাপক বিভা ট্যান্ডন বিধাননগরে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, এই সম্মেলনে ইতোমধ্যে 150-এর বেশি স্টার্ট আপ নাম নথিভুক্ত করেছে।
1: एक शुरुआत है जो कि हमारे ऑनरेबल मिनिस्टर ऑफ साइंस एंड टेक्नोलॉजी डॉक्टर जितेंद्र सिंह जी ने शुरू की है। इसमें उनका पर्पस ये है कि वो जगह जगह से, हर हिस्से से देश के जो भी इंडस्ट्री स्टार्टअप्स और छोटी छोटी MSMEs हैं, छोटे इंटरप्रेनर्स हैं जिनको कि कोई प्लेटफॉर्म नहीं मिलता, उनको वो प्लेटफॉर्म देना चाहते हैं और उनको वो जोड़ना चाहते हैं रिसर्च इंस्टीट्यूशन के साथ। तो ये एक बहुत ही अच्छा मौका है।
0: ডেঙ্গু প্রতিরোধে আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMDA এলাকার বিভিন্ন জায়গায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালাবে পুর ও নগর উন্নয়ন দপ্তর। ডেঙ্গু আক্রান্ত এলাকা চিহ্নিত করে মশার লার্ভা ধ্বংসের উপর জোর দেওয়া হবে এই অভিযানে। ডেঙ্গু মোকাবিলায় উপসর্গ থাকা রোগীদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের পাঠানো নির্দেশিকায় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীর সন্ধান করবেন। 48 ঘন্টার বেশি জ্বর থাকলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের নজরে আনতে হবে। এই সমস্ত রোগীদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গুর জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা করাতে হবে। রক্তের নমুনা সংগ্রহ করে NS1 অথবা IgM ELISA পরীক্ষা করাতে হবে। কোন এলাকায় জ্বরের রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে গেলে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী ফিভার

0: ক্যাম্প করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য দপ্তর। 15ই অক্টোবর পর্যন্ত রক্ত পরীক্ষা ও জনসচেতনতা বাড়ানোর উপর ব্যাপক অভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর। রক্ত ও প্লাজমা পাচারের অভিযোগে সিআইটি রোডের একটি বেসরকারি ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। ওই ব্লাড ব্যাংকের যাবতীয় কাজকর্ম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূমের তারাপীঠ বা কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার মতো ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার হোটেল রেস্তোরাঁগুলিকে প্রয়োজনীয় অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতি মেটাতে এক মাস সময়সীমা বেঁধে দিয়েছে। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গতকাল দপ্তরের সচিব, পুলিশ, দমকল আধিকারিক এবং বিভিন্ন হোটেল রেস্তোরাঁ সংগঠনের সঙ্গে বৈঠক করেন। সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও যদি কোনো হোটেল বা রেস্তোরাঁ প্রয়োজনীয় ফায়ার লাইসেন্স ছাড়া বা নিয়ম লঙ্ঘন করে ব্যবসা চালায় তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
1: 30 দিন মতো সময় দেওয়া হচ্ছে, ফায়ার লাইসেন্স যদি না থাকে অ্যাপ্লাই করুন। আর আপনারা যদি অ্যাপ্লাই না করেন যে না আমার তো দুটো সিঁড়ি করার জায়গা নেই, আমার তো এক্সিট করার জায়গা নেই, তাহলে কিন্তু আমরা জানতে পারলে কিন্তু আমরা অ্যাকশন নেব এবং আমরা চেষ্টা করব সেটাকে, যদি আপনার নেই ফায়ার লাইসেন্স, দুটো সিঁড়ি নেই, এক্সিটের রাস্তা নেই, যদি সেটাকে ঠিক করা যায়।
0: এদিকে তারাপীঠ ও নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের পর দমকলের দক্ষিণ কলকাতা এবং বীরভূম বিভাগের ডিভিশনাল ফায়ার অফিসার DFO পদে রদবদল করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীতায়োজন। সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আহিরি টোলায় শ্রদ্ধা জানাবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেওয়ার পর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। একটি প্রতিবেদন।
2: উত্তম কুমারের লাজুক ও অভিমানী মুখচ্ছবি হল মধ্যবিত্ত বাঙালির আবেগ প্রকাশের ছাড়পত্র। গানে তার ঠোঁট মেলানো কিংবা অননুকরণীয় অঙ্গভঙ্গি মধ্যবিত্তের রুচি ও মননকেই ছুঁয়ে যেত। চলচ্চিত্র বিশেষজ্ঞ অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়ের মতে, উত্তম কুমার ছিলেন প্রথম গণতান্ত্রিক নায়ক।
3: ১৯৫২ সালে মুক্তি পেয়েছিল, যে 52 সাল আমাদের প্রথম সাধারণ নির্বাচনের বছর, অর্থাৎ আমাদের সংবিধান স্বীকৃত গণতন্ত্র প্রথম মাটিতে পা রেখেছিল, যেদিন আমরা বুঝেছিলাম যে আমাদের হাড়ু কানু বলা ইয়াসিন মকবুল এবং ভারতের প্রধানমন্ত্রী বা বিপুল ব্যবসায়ীরা সকলেই একজন নাগরিক। উত্তম কুমার এই নাগরিকতার উন্মোচন।
4: এত বড় সংসারের ব্যয়, বাবার চিকিৎসা, দীপকার মিনুর শিক্ষা, সুজাতার বিয়ে। উহ দাদা, তোমার যদি এতটুকু সাংসারিক বুদ্ধি থাকতো।
5: তুই একটা অতি বড় দুর্বল লোক, তুই কি বলতে কি বলছিস জানিস না। তুইও কি ধনী পিতার অবনমন্য ছেলেদের মতো বাপের অর্জিত সম্পত্তির দিকে তাকিয়ে দিন বলছিলে নাকি? বাপ মা আমাদের বড় করে তুলেছেন, উপযুক্ত শিক্ষা দিয়ে মানুষ করে তুলেছেন, সে সবই কি তাদের কাছে সমালোচনা করবার জন্য? এত বড় একটা সংকট সময় কোথায় তুই তাদের সান্ত্বনা দিবি, ভরসা দিবি? তা না,
2: স্বাধীনতা উত্তর পর্বে গণতন্ত্রের বিকাশে বাঙালি সমাজ বিপর্যয় থেকে মুক্তির পথ খুঁজে যে তাঁর কাছে, সে ভেবে এসেছে এই পথ যদি না শেষ হয়।
6: পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো।
2: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তৃণমূল কংগ্রেসের ক্যামাক স্ট্রিটে দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ ভোরে একদল লোক ওই কার্যালয় ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। দলীয় নেতৃত্বের দাবি, পুলিশকে বারবার ফোন করা হলেও 2 ঘন্টা ধরে তাদের দেখা পাওয়া যায়নি। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রেখা এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে আজও উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঝরাতের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে বহু জায়গায় জল জমে গেছে। আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।

আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দ্রজিৎ মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে ফ্রিৎজ স্প্রেগল, বলছেন অর্পণ পাল।
1: আজ জৈব রসায়ন বা শারীরবৃত্তীয় রসায়নবিদ্যার ক্ষেত্রে আগেকার আমলের চেয়ে অনেক বেশি সূক্ষ্ম পরিমাপের নানা উপায় বের করা গিয়েছে। দেহের বিভিন্ন উপাদান, সে রক্ত হোক বা হরমোন বা দেহজ নানা উৎসেচক, এসবেরই গঠনগত বিশ্লেষণ করতে চাইলে আজ অত্যন্ত সামান্য পরিমাণ নমুনা সংগ্রহ করে নিয়েই কাজ চালানো সম্ভব। কিন্তু এই স্বল্প নমুনাতেই কাজ চালানোর ব্যাপারটা এখন এতটাই সহজসাধ্য হয়ে গিয়েছে যে এটা ভাবাই কষ্টকর। আজ থেকে 100 বছর আগে দেহ থেকে নিষ্কাশিত বিভিন্ন জৈব উপাদানের সামান্য পরিমাণ নিয়ে বিশ্লেষণ করাটা কত কঠিন ছিল। ফিরে যাওয়া যাক 100 বছরের কিছু বেশি সময় আগে, 1923 সালে। একটা বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে, তার রেশ কাটেনি। ওই সময়টায় বিজ্ঞান জগতে চলছে অন্য এক যুগান্তরের পর্ব। একদিকে পদার্থবিদ্যায় গড়ে উঠছে কোয়ান্টাম তত্ত্ব বা মহাকাশবিদ্যার আধুনিক সব নীতি নিয়মকানুন, অন্যদিকে তেজস্ক্রিয় রশ্মির প্রভাবে চিকিৎসা বা রসায়নবিদ্যার জগতেও চলছিল তোলপাড়। পদার্থের আণবিক স্তরে বিশ্লেষণ করার কাজে ব্যবহৃত হচ্ছিল এক্স রশ্মির মতো আধুনিক আবিষ্কার। ওই 1923 সালে যারা নোবেল পেয়েছিলেন তাদের মধ্যে আছেন উইলিয়াম বাটলার ইয়েটস বা রবার্ট অ্যান্ড্রুজ মিলিকানের মতো পরিচিত ব্যক্তিরা। আর এদের তুলনায় যার নাম একেবারেই অপরিচিত, তিনি ফ্রিৎজ স্প্রেগল। ওই বছরে রসায়নবিদ্যায় নোবেলে সম্মানিত করা হয় তাকে। আজ তার জন্মদিন। জৈব নমুনার সামান্য পরিমাণকে বিশ্লেষণ করবার যে উপায়ের কথা আমরা বলছিলাম একটু আগেই, সেই পদ্ধতির আবিষ্কর্তা হিসেবেই স্প্রেগলকে দেওয়া হয় স্বীকৃতি। মধ্য ইউরোপের অপরিচিত এক দেশ স্লোভেনিয়া, এখানেই জন্ম ফ্রিৎজের। সালটা ছিল 1869, সেপ্টেম্বরের 3 তারিখ। ছোটবেলাতেই তিনি বাবাকে হারান, মা তাকে নিয়ে চলে আসেন অস্ট্রিয়ার গ্রাৎস শহরে। এখানেই তার পড়াশুনো এবং এখানকার বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডাক্তারিবিদ্যার ডিগ্রি অর্জন করেন। এরপর তার কেরিয়ার শুরু হয় চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে, তবে কিছুদিন পরে তিনি ঝুঁকে পড়েন শারীরবৃত্তীয় গবেষণার দিকে। গ্রাৎস বিশ্ববিদ্যালয়েই গত শতকের গোড়ার দিকে তিনি গবেষণা শুরু করেন মানুষের দেহের পিত্ত অ্যাসিড নিয়ে। তবে ওই সময় প্রচলিত পদ্ধতি অনুসরণ করে জৈব উপাদানের গঠনগত বিশ্লেষণ করতে গিয়ে তিনি বেশ সমস্যায় পড়েন, কারণ তখন এইসব নমুনা থেকে পরিমাপযোগ্য মৌল উপাদান যেমন হাইড্রোজেন বা কার্বন পেতে গেলে অন্তত কয়েক গ্রাম বিশুদ্ধ জৈব উপাদান দরকার হতো, যা সংগ্রহ করা ছিল বেশ কঠিন কাজ। তাছাড়া এই কাজটা ছিল যথেষ্ট খরচ সাপেক্ষ। 1910 সাল নাগাদ তিনি যখন এই কাজে হাত দিয়েছেন, বুঝতে পারেন এ কাজে সফল হতে গেলে হয় তাকে যন্ত্রপাতিগুলোকে অনেক বেশি সূক্ষ্ম করে তুলতে হবে, আর নয় প্রচুর নমুনা সংগ্রহ করায় মন দিতে হবে। তিনি এজন্য বেছে নেন প্রথম পথটাই। জার্মানির এক যন্ত্র নির্মাতা উইলহেম কুলম্যানের তৈরি তুলাযন্ত্রকে উন্নততর করে তুললেন তিনি, যাতে এর সাহায্যে কয়েক গ্রামের বদলে 0.001 মিলিগ্রাম পর্যন্ত ভর মেপে ফেলা সম্ভব হয়। এরপর এই যন্ত্রের সাহায্যে এবং আরও কিছু পদ্ধতি প্রয়োগ করে বেশ কয়েক বছরের খাটুনির পর স্প্রেগল অবশেষে সক্ষম হলেন ক্ষুদ্র নমুনার গঠনগত নানা বৈশিষ্ট্য পরিমাপের কাজে। 1 মিলিগ্রামের চেয়েও অনেক কম পরিমাণ নমুনা নিয়ে কীভাবে তার নানা বৈশিষ্ট্য বিষয়ের বিশ্লেষণ করা সম্ভব তা তিনি দেখালেন। শুধু নিজে নয়, শেখালেন আরও অনেককেই। তাঁরই পদ্ধতি এরপর পরিচিতি লাভ করল মাইক্রো অ্যানালিসিস নামে। আজ বিশ্বজুড়ে জৈব রসায়নের ক্ষেত্রে এই পদ্ধতি অনুষ্ঠিত হয়ে চলেছে। স্প্রেগলের ওই পদ্ধতি মেনেই পরবর্তীকালে বিভিন্ন জৈব অ্যাসিড, হরমোন, ভিটামিন, উৎসেচক বা অন্যান্য জটিল রাসায়নিক পদার্থের গঠন জানবার কাজে সাফল্য এসেছে। নমুনা পদার্থের অপচয় রোধ করার ব্যাপারেও তাঁর কাজ বিপুল সাহায্য করেছে, একথা স্বীকার করতেই হয়। স্প্রেগল সাহেবকে মনে রেখেছে তার কর্মক্ষেত্র গ্রাৎস বিশ্ববিদ্যালয়ে। 1930 সালে তাঁর মৃত্যুর পর সেখানকার রসায়নের গবেষণাগারের নাম রাখা হয়েছে স্প্রেগল ল্যাবরেটরি। স্লোভেনিয়ার এক গবেষণাগার প্রতি বছর তাঁর নামে রসায়নের সেরা গবেষককে স্প্রেগল পুরস্কার প্রদান করে থাকে। ফ্রিৎজ স্প্রেগলের নাম সাধারণ মানুষের কাছে অপরিচিত ঠিকই, তবে জৈব রসায়নের জগতে তাঁর কাজ আজ অনুসরণ করে চলেছেন বিশ্বের নানা প্রান্তের অগণিত গবেষক বিজ্ঞানী মহল। তাঁদের প্রত্যেকের কাজের মধ্যে দিয়েই বেঁচে আছেন তিনি, ফ্রিৎজ স্প্রেগল।
0: জানা অজানায় শুনলেন স্মরণে বরণে ফ্রিৎজ স্প্রেগল, বললেন অর্পণ পাল।
2: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আধুনিক গান, শিল্পী দেবস্মিতা দাস, প্রথম গানের রচয়িতা প্রণব রায়।

0: প্রথমে প্রণব রায়, পরে সত্যদেব চট্টোপাধ্যায় এবং সবশেষে আবারও একটি প্রণব রায় রচিত আধুনিক গান শুনলেন দেবস্মিতা দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ।
2: গান শুনে বই পড়ি আর ঘুরতে ভালো লাগে, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীত শুনি, বাংলাদেশ শুনি, বাংলা গান দেখি, যখন যেটা ভালো লাগে তখন শুনি, নতুন খারাপ শুনি শুনি না এমন নয়, কিন্তু পুরোনো গানটা বেশি পছন্দ।
1: আজ আমরা ফিরে এসেছি সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের গল্প নিয়ে।

0: খুব ছোটবেলায় যে মানুষটি সেরিব্রাল পলসিতে আক্রান্ত হন, আজ সে সরকারি অফিসের এক উচ্চপদস্থ আধিকারিক। পরিবারের সহায়তা আর নিজের ঐকান্তিক প্রচেষ্টায় জীবনে সুপ্রতিষ্ঠিত হয়েছেন সোমনাথবাবু। চলুন শুনে নেওয়া যাক ওঁর এগিয়ে চলার বাকি গল্পটা।
1: ওড়িশা ভুবনেশ্বর আমার পশ্চিম হয়, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট সহায়ক পদে যোগদান করি। সেখানে অসুবিধা সেরকম হয়নি, কারণ এগুলো বড় পোস্ট এবং প্রেস্টিজিয়াস পোস্ট, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট গুলো অবশ্যই ভালো, প্রতিবন্ধীদের প্রতি অনেক বেশি ইম্প্রুভিং, তো সেখানে কোন রকম অসুবিধা হয়নি। আমি কোঅপারেশন পেয়েছি এবং খুব সাপোর্টিভ। সেখানে এক বছর চাকরি করেছে, যেহেতু আমি বাড়ি থেকে দূরে ছিলাম, বাবা মায়ের আমি একমাত্র সন্তান, ওই জন্য আমি তারপরে সিজিএল এ ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের অডিটর পদে ওয়েস্ট বেঙ্গলের পশ্চিম পেয়ে যায় ইনকামটা ছেড়ে দিয়ে সেখানে জয়েন করি। বর্তমানে আমি কানাগড়ে আর্মি ক্যাম্পাসে সেখানে কর্মরত, বাবা মাকে সঙ্গে নিয়ে রাখতে পারছি, কারণ ওনাদের একটু কেয়ারের প্রয়োজন, আমারও একটু কেয়ারের প্রয়োজন, ভালো হয় না কিন্তু থাকতে তার অবশ্যই এরাও খুব প্রোডাক্টিভ। আমি যখন ভুবনেশ্বর থেকে আসি সেখান থেকে আমি দারুণ রেসপন্স পাই। বর্তমানে আমি যেখানে কাজ করি এখানেও আমার কলিগরা আমার প্রতি খুব খুশি যে আমি অনেকটা কাজই করতে পারি, এবং আমি অ্যাজ এ প্রতিবন্ধী না হয়ে আমি অ্যাজ এ প্রোডাক্টিভ এমপ্লয়ি হিসাবে কিন্তু পরিচিত। আমি উত্তর মুখে দেওয়া যায় খুব একটা বিশ্বাস করি না, আমি কাজের মধ্যে দিয়ে উত্তর আশা করে দিতে পেরেছি। রবীন্দ্রনাথ একটা সমুদ্র, আমার মধ্যে একটা বিষয় যে রবীন্দ্রনাথ শুধুমাত্র কথা বলে গেছেন, আমার না তিনি যেগুলো বলতেন সেগুলো কাজেও করে গেছেন, এইটাই আমি আর অন্য কোনো থিঙ্কার দেখতে পাইনি। ওনার যতগুলো কনসেপ্ট সমস্ত কিন্তু উনি শান্তিনিকেতন আমার শ্রীনিকেতনে প্রয়োগ করার চেষ্টা করেছে বা সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি একটা কথা বলবো যে আমাদের মেন্টাল বাউন্ডারি আমরা যে তৈরি করি এটা হচ্ছে একটা ফলস বাউন্ডারি, পারবো না এরকম বলে কিছু হয় না, তো সেই বাউন্ডারিটা এখন ভাঙার খুব দরকার, হয় না হবে না এরকম নয়, ইচ্ছাটা হলে আসল, কারো যদি ইচ্ছা থাকে তো সব কিছু করতে হবে। ইন্ডিয়া ডিজিটালাইজেশন হচ্ছে, ইন্টারনেট আছে, এইটা প্রতিবন্ধী মানুষের কাছে একটা আশীর্বাদ যে তারা আজকে ইউটিউবে ফ্রি অফ কস্ট যা কিছু শিখতে পারে, এটাই কাজে লাগানো খুব দরকার। আমি তো পরীক্ষাতে পাস করেছি কোন রকম কোচিং ছাড়া ইউটিউব থেকে, যখন আমি কোনো চাকরি পাইনি তখন খুব ভাবতাম যে কোন চাকরিতে সুবিধা, আমি কোন চাকরিতে গেলে আমি ফিট হব, পরবর্তী কাজে এখন যখন বুঝতে পারছি যে সব চাকরিতে আমি ফিট, এইটা বলার লোকের খুব দরকার যে প্রতিবন্ধীরা সব কিছু করতে হবে। চেষ্টা করবো যে এই বিষয়গুলো যদি প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সমস্যাটা আর একরকম নয়, পার্টিকুলার সলিউশন নেই, প্রত্যেক ক্ষেত্রে সলিউশন অন্যরকম, সেই বিষয়টা লক্ষ্য রাখা খুব দরকার। আমার ক্ষেত্রে যে কাজ করে সমাধান হয়েছে সবার ক্ষেত্রে সে সমাধান হবে না, সেই বিষয়টাকে পরিচিত করেছে যে প্রত্যেকটা প্রতিবন্ধীর সমস্যা নিজের মতো, তবে তাকে তার সমাধানটা নিজেই করতে হবে, সে যে প্রবলেম গুলো ফেস করছে সেগুলো আর কেউ ফেস করছে আবার অনেকেও ফেস করছে, তো সেক্ষেত্রে তাকে কিন্তু অন্যের কাছে নিয়ে সেটাকে নিজের মতন করে অ্যাপ্লাই করতে হবে, সেই বিষয়টা বোঝা খুব দরকার। আর আমাদের আরো বেশি করে রোল মডেলের খুব দরকার যে প্রতিবন্ধী মানুষরা ভালোভাবে কাজ করছে, এটা খুব প্রয়োজন। আমি বলবো সব থেকে বেশি ভূমিকা পরিবার, সব থেকে বেশি, কারণ একজন শিশু যখন ছোট থাকে তখন তাকে সঠিক পথে চালিত করার দায়িত্ব পরিবারের দিকে। আমার ক্ষেত্রে যেমন আমার পরিবার, আমার মা, আমার দাদু, কাকা, বাবা সকলে আমাকে কখনোই তারা কিন্তু প্রতিবন্ধী

হিসেবে জিত করেননি, আর তোমাদের আমাকে মানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে, সেই জন্যই আমি আজকে এখানে। তো তাদের অনুপ্রেরণাটা খুব প্রয়োজন, এবং তারা যদি তাদের সন্তানকে প্রতিবন্ধী হিসেবে ট্রিট করে তাহলে তো সমাজের লোক করবে। তো সেই জায়গাটা খুব প্রয়োজন যে তারা যেন তাদের সন্তানদের প্রতিবন্ধী হিসেবে ট্রিট না করে তাদেরকে যেন একটা

0: কি হয় যে আমাদের দেশে যেখানে সমস্ত জায়গাতে সমস্ত রকম সুবিধা পৌঁছায়নি, যেখানে দারিদ্র একটা ভয়ঙ্কর ব্যাধি, সেখানে প্রতিবন্ধী মানুষদের প্রস্ফুটিত হয়ে ওঠাটা খুব বড় একটা চ্যালেঞ্জের বিষয়। তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দেওয়া উচিত, যেমন করে হোক। তো আমি এটা নিজের জীবনে ফলো করি, এজন্য আমি আজকে মোটামুটি সমস্ত কাজ, রান্না করা, বাথরুম ধোয়া, কর্মচার থেকে শুরু করে সমস্ত কাজ আমি নিজে করতে পারি। চেষ্টা করে শিখেছি যে যেমন করে হোক আমাকে আমার কাছে করতে হবে, ভালো হোক খারাপ হোক, কিন্তু আমাকে করতে হবে। সবসময় আমাকে সাহায্য করার জন্য কেউ না থাকতে পারে।
1: সেরিব্রাল পলসির মতো এক মারাত্মক শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জয়লাভের এই কাহিনী সকলের কাছে অবশ্যই প্রেরণাদায়ক। শেষ করছি আজকের উত্তরণ অনুষ্ঠান। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, নিবেদনে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
2: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
3: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
4: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
5: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন সেতার, শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার, রাগ নটভৈরব, তবলা সহযোগিতায় সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়।

0: শুনলেন সেতারে রাগ নট ভৈরব, বাজিয়েছেন পণ্ডিত বিশ্বজিৎ সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
3: ফাঁদে।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনুন সন্ন্যাসী রাজা ছবির গান, শিল্পী মান্না দে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: সন্ন্যাসী রাজা ছবির এবারের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পশ্চিমবঙ্গে স্টার্টআপ পরিমণ্ডলের দ্রুত অগ্রগতির লক্ষ্যে আগামী 6 সেপ্টেম্বর সল্টলেকে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 উদ্বোধন করবেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। মহিলাদের টি-20 এশিয়া কাপে গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভারত আজ হংকং এর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুই দেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক, আন্তর্জাতিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। তিন দিনের ভারত সফরে বেলজিয়ামের প্রধানমন্ত্রী গতরাতে দিল্লি পৌঁছন। প্রধানমন্ত্রী ডি ওয়েভারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম ভারত সফর। ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রেক্ষাপটে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর একটি ব্যবসায়িক অনুষ্ঠানেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফর ভারত ও বেলজিয়ামের অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ করে দেবে। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, আগামীকাল EOS-05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহটি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV-F17 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে। শ্রী নারায়ণন জানান, এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণকারী মহাকাশযান এবং ভারতের প্রথম ইমেজিং স্যাটেলাইট যা জিও সিনক্রোনাস কক্ষপথে স্থাপন করা হবে। তিনি বলেন, এই মিশনটি ভারতের পৃথিবী পর্যবেক্ষণ দক্ষতাকে আরও শক্তিশালী করবে। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভোতেকোশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাঁদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। উল্লেখ্য, নিখোঁজদের মধ্যে 583 জন বিদেশি নাগরিক রয়েছেন। নেপাল সেনাবাহিনী সহ যৌথ নিরাপত্তা বাহিনী এ পর্যন্ত হেলিকপ্টার ও স্থলপথ ব্যবহার করে 11993 জনকে উদ্ধার করেছে। অন্যদিকে অনুসন্ধান ও উদ্ধার কাজে প্রায় 21314 জন নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছেন। এদিকে চীনের দিকে নেপাল সীমান্তের কাছে তিব্বতের গিরংয়ে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 21 পৌঁছেছে এবং আরও 541 জন নিখোঁজ রয়েছেন। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ জানান, এই বন্যা হিমালয় অঞ্চলে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বড় সতর্কবার্তা। ওড়িশার বালেশ্বরের রাজঘাটে সুবর্ণরেখা নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উত্তর ওড়িশার বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। অন্যদিকে ঝাড়খণ্ডের গালুটি ব্যারেজ থেকে ছাড়া জল নদী প্রবাহকে আরও বাড়িয়ে দিয়েছে। ভোগড়াই, বালিয়াপাল ও জলেশ্বর ব্লকের বেশ কয়েকটি গ্রামে বন্যার জল ঢুকে পড়েছে এবং অনেক এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ময়ূরভঞ্জেও জালাকা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। ভারতের আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি ওই অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এছাড়া আগামী দুদিনের মধ্যে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, চণ্ডীগড়, বিহার, ছত্তিশগড় এবং পশ্চিম মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি ও আগামী তিন দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিদর্ভ এবং উত্তরপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ অন্ধ্রপ্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানায় দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মুম্বাইতে ব্যাংক এবং রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ বিতরণের গড় পরিমাণ বৃদ্ধির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। এছাড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক DCCB এবং প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি PACS এর ঋণদানের পরিকাঠামো ব্যবস্থা আরও জোরদার করার পন্থা পদ্ধতি নিয়েও বৈঠকে আলোচনা হবে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই বৈঠকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অব ফিনান্সিয়াল সার্ভিসেস, সরকারি ও বেসরকারি বিভিন্ন ব্যাংক, আঞ্চলিক গ্রামীণ ব্যাংক, সমবায় ব্যাংক, নাবার্ড, কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য গ্রামীণ জীবিকা মিশন এবং অন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেবেন। উত্তরপ্রদেশে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে আজ থেকে আগামী 17 তারিখ পর্যন্ত রাজ্যজুড়ে একটি বিশেষ HPV টিকাদান কর্মসূচি চালানো হবে। রাজ্যের 75টি জেলার 14 বছর বয়সী প্রায় 10 লক্ষ কিশোরীকে HPV টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। থাকছে চলচ্চিত্র চর্চা, প্রদর্শনী ও সঙ্গীত আয়োজন। সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আহিরিটোলায় শ্রদ্ধা জানাবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। বিজলী সিনেমার সামনে মহানায়ক প্রতিকৃতির আবরণ উন্মোচন করবেন পরিচালক সন্দীপ রায়। সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেবার পর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনে উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তাঁর কালজয়ী অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে বলে তিনি উল্লেখ করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী মহানায়কের অভিনয় দক্ষতা আজও বাঙালির হৃদয়ে সজীব।
3: তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো, তোমাদের দেবার মতো আজ আমার কিছু নেই। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো। আমিও যতদিন পেরেছি তোমাদের ভাইয়ের মতো দেখে এসেছি, কিন্তু আজ আমি নিঃস্ব। আমি আর কোনো রকমে কোনো ভাবেই তোমাদের কোনো উপকারে আসবো না। শুধু একটা মন্ত্র দিয়ে যায় যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিও না। অন্যায়ের বিরুদ্ধে সবাই একজোট হয়ে লড়বে। অত্যাচার অত্যাচারী কাউকে কোনোদিন ক্ষমা করো না, কোনোদিন না। তোমরা বিশ্বাস করো যে রাজা শাস্তি আমি আর চাই না, তবুও আমি এখানে আছি। আছি কেন জানো? তোমাদের উপর যে অন্যায় অত্যাচার চলেছে তার প্রতিবাদ না করে এখান থেকে চলে গেলে আমার পক্ষে অধর্ম হবে।
2: বিজ্ঞান ভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ, সর্বোপরি রাজ্যের স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে ষষ্ঠ রাইস কনক্লেভ 2026 আগামী 6 সেপ্টেম্বর CSIR IICB সল্টলেক ক্যাম্পাসে শুরু হচ্ছে। CSIR IICB, CSIR CGCRI, CSIR CMERI, CSIR IIMMT এর যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের ওই সম্মেলন স্টার্ট আপ, শিল্প, শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্ভাবক এবং প্রযুক্তিবিদদের এক মঞ্চে নিয়ে আসবে। এই সম্মেলনের মূল ভাবনা 2047-এ বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবন এবং নতুন উদ্যোগকে উৎসাহিত করা। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সম্মেলনের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী সেখানে উপস্থিত থাকবেন। CSIR IICB-র ডিরেক্টর অধ্যাপক বিভা ট্যান্ডন বিধাননগরে গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন, এই সম্মেলনে ইতোমধ্যে 150-এর বেশি স্টার্ট আপ নাম নথিভুক্ত করেছে। 800-এর অধিক অংশগ্রহণকারী রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড অন্টারপ্রেনিয়রশিপ রাইজ কনক্লেভে যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। গ্রামাঞ্চলের উন্নয়ন এবং গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। মস্কো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের লক্ষ্যে কোনোরকম শান্তি চুক্তির বিষয়ে সম্মত হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। ট্রাম্প জানান, রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরশাহী দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হংকং এর মুখোমুখি হবে ভারত। ভারতীয় সময় রাত 8টায় শুরু হবে এই খেলা। গত রবিবার দুবাইয়ে থাইল্যান্ডের বিরুদ্ধে 94 রানের বড় ব্যবধানে জয় দিয়ে টুর্নামেন্টে নিজেদের যাত্রা শুরু করেছিল ভারতীয় মহিলা দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন আগামীকাল ইওএস 05 আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
4: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। মেদিনীপুর পৌরসভায় জঞ্জাল সাফাই বিভাগের কর্মীদের লাগাতার 10 দিন ধরে চলা কর্মবিরতি মঙ্গলবার সন্ধ্যার পর উঠে গেছে। জুলাই মাসের বেতন না পাওয়া সহ বিভিন্ন দাবিতে গত 23 অগস্ট থেকে মেদিনীপুর পৌরসভার সাফাই কর্মীরা কর্মবিরতি পালন করছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সহ অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর এই কর্মবিরতি উঠে যায়। পূর্ব ভারতে বায়ুমণ্ডলীয় গবেষণা এবং উপগ্রহ ডেটা যাচাইয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ গত রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি উন্নত জিপিএস এইডেড রেডিও সাউন্ড পেলোডের দ্বিতীয় সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। ভারত সরকারের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের সঙ্গে যৌথ উদ্যোগে এই অত্যাধুনিক অভিযানটি পরিচালিত হয়েছে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর উৎক্ষেপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, এই সফল উৎক্ষেপণ উন্নত পরিবেশ ও বায়ুমণ্ডলীয় বিজ্ঞানের প্রসারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে। সমগ্র গবেষণা উদ্যোগটির পরিকল্পনা, পরিচালনা ও তত্ত্বাবধান করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের অধিকর্তা ডক্টর জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। খড়গপুরের হিজলি

0: পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন, কোনো খবর নেই। স্বপনবাবু কলকাতার একটি বেসরকারি ভ্রমণ সংস্থার সঙ্গে কৈলাস মানসরোবর বেড়াতে যান। গত 25 আগস্ট শেষবার পরিবারের সঙ্গে কথা হয়েছিল তাঁর। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর থেকে বালেশ্বর হয়ে ভদ্রক পর্যন্ত চতুর্থ রেল লাইন তৈরির জন্য 3,352 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় প্রায় 173 কিলোমিটার দীর্ঘ চতুর্থ লাইন রেল প্রকল্পের অনুমোদনে সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন এলাকার মানুষ। এই প্রকল্প বাস্তবায়িত হলে খড়গপুর থেকে বেলদা, নারায়ণগড়, দাঁতন হয়ে ওড়িশার বালেশ্বর হয়ে ভদ্রক পর্যন্ত রেলপথে পরিকাঠামো আরও শক্তিশালী হবে। সাম্প্রতিক অতিভারী বৃষ্টির কারণে জেলার বিভিন্ন অংশে বন্যা কবলিত এলাকার মানুষের দুর্ভোগ বেড়েছে। দীর্ঘদিন বিদ্যুৎ না থাকায় জলমগ্ন এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সেই সঙ্গে কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান ও মাদুর কাঠির চাষ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকা পরিদর্শনে যান জেলা শাসক সহ অন্যান্য আধিকারিকরা। তাদের মন্তব্যের উপর ভিত্তি করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করতে সবং ব্লকে এসেছিলেন। পরে সবং বিডিও অফিসে পৌঁছে তিনি জেলা প্রশাসনের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন। সবংয়ে 3,000-এর বেশি বাড়ি বন্যার জলে নষ্ট হয়েছে। এই প্রত্যেকটি পরিবারকে ক্ষতিপূরণ বাবদ 30,000 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সবংয়ে 13,000 নতুন বাড়ি তৈরি করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার শিবিরে ক্ষতিগ্রস্ত কৃষকরা নাম লেখাতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। যুব সমাজই দেশের ভবিষ্যৎ। নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত রেখে একটি সুস্থ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে সম্প্রতি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি 100 সপ্তাহব্যাপী নেশামুক্ত ভারত অভিযানের অংশ হিসেবে আয়োজন করা হয়। অনুষ্ঠানে শতাধিক ছাত্রছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাঁদের মধ্যে নেশার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা, আত্মসংযম, ইতিবাচক চিন্তাভাবনা এবং নেশামুক্ত জীবনযাপনের গুরুত্ব তুলে ধরা হয়। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ রূপকানুষ্ঠান চির উত্তম।
4: অরিন্দম, এই যে তোর খুঁত খুঁতেমি, এটা খুব ভালো সাইন। এর মানে তুই উন্নতি করবি।
5: করব, আল বাদ করব। আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ।
6: চূড়ায় আমি পৌঁছবই, কেউ আমাকে ঠেকাতে পারবে না। নিজের প্রথম ছবি মুক্তি পাওয়ার আগের দিন নায়কের ম্যাটিনি আইডল অরিন্দম মুখার্জি যখন টেবিলের উপর ঘুষি মার

0: মারতে মারতে এই সংলাপগুলো বলেন, তখন তার প্রত্যেকটা উচ্চারণে ঠিকরে পড়ছিল চূড়ান্ত আত্মবিশ্বাস। কিন্তু সেই আত্মবিশ্বাস তো 1961 বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী মহানায়ক উত্তম কুমারের, অরিন্দমের ভূমিকায় যাকে নির্বিকল্পভাবেই বেছে নিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। পর্দার বাইরে বাঙালির জনপ্রিয় সংস্কৃতির সবচেয়ে বড় আইকন হিসেবে উত্তমের পরিপূর্ণ উজ্জ্বল উপস্থিতি ছিল তার চিত্রনাট্যের জ্বালানি। এমনকি উত্তম কুমারের সেই অবিশ্বাস্য ঐশ্বরিক জনপ্রিয়তার অন্যতম প্রতীক তার চুলের ওই বিখ্যাত ইউ ছাঁদের ক্লোজ আপই ছিল নায়কের প্রথম শট তারকা উপাসনার নান্দিমুখ। কিন্তু 1948 নায়ক হিসেবে তার প্রথম ছবি দৃষ্টিদান মুক্তির আগের রাত্রিরে জনৈক অরুণ কুমার চট্টোপাধ্যায় কি অতটাই আত্মবিশ্বাসী ছিলেন নায়কের অরিন্দমের মতো? প্রথম ছবি ডাহা ফ্লপ, দ্বিতীয় আর তৃতীয় ছবিও তাই। ক্রেডিট টাইটেলে তার নাম যেন কখনো অরুণ কুমার, কখনো অরূপ কুমার, কখনো বা উত্তম চট্টোপাধ্যায়। 4 নম্বর ছবি উড়ি যাত্রীতে থিতু হচ্ছেন উত্তম কুমার, কিন্তু পর্দায় নাম বদলেও বক্স অফিস ভাগ্য বদলাল না। এই ছবিটা এবং পরের 2 বছরের আরও 3টি ছবি সহযাত্রী, নষ্টনীর, সঞ্জীবনীও একই রকম ব্যর্থ। 1948 থেকে 1952 4 বছরে 7টি ফ্লপ ছবির নায়ক হিসেবে টালিগঞ্জে তখন উত্তম কুমারের নতুন নামকরণ হচ্ছে FMG, ফ্লপ মাস্টার জেনারেল। টিপ্পনি, কটাক্ষ, সমালোচনার তীব্র তীরে বিদ্ধ, রক্তাক্ত হচ্ছিল 26 বছরের এক তরুণের স্বপ্ন। দীপ্তেন্দ্র সান্যালের অচলপত্রে তাকে নিয়ে আঁকা হল কার্টুন। লজ্জা আর অপমানের আগুনে রোজ পুড়তে পুড়তে শুদ্ধ হয়েছিলেন আগামীর চিরন্তন নায়ক। সূচনা লগ্নের সেই কঠিন দিনগুলোর স্মৃতিচারণায় উত্তম কুমারের পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়।
1: উনি যে বেড়ে ওঠাটা তো ওনার খুব সাধারণ ভাবে বেড়ে ওঠা, এই তো নয় যে উনি একদম লাক্সারিয়াস হয়ে বেড়ে উঠেছেন। প্রচন্ড জীবনে স্ট্রাগল করেছেন, স্ট্রাগলটাকে উনি এত বেশি ভাবে নিজের মধ্যে নিয়ে নিয়েছেন। স্ট্রাগলিং পিরিয়ডটা ওনার যে কিভাবে কেটেছে সেটা কিন্তু অনেকেই জানে না। স্ট্রাগলিং পিরিয়ডটাই ওনার কঠিন পিরিয়ড। তারপর মহানায়ক হয়ে যাওয়ার পর ওনাকে পেছনে তাকাতে হয়নি, কিন্তু যেভাবে উনি মহানায়ক হয়েছেন সেইভাবে মহানায়ক আমার তো মনে হয় না আজকের দিনে কোনো মানে হিরোরা চিন্তাই করতে পারে। অসম্ভব খাটা, অসম্ভব পরিশ্রম।
0: তার ক্যারিয়ারের এই তুষার যুগ পেরিয়ে বসন্তের এক চিলতে রোদ আর এক ঝলক তাজা বাতাস উত্তম পেলেন 1952 নির্মল দের পরিচালনায়। MP প্রোডাকশনসের ছবি বসু পরিবার হিট করল। ভাই বোন, অসুস্থ বাবা, প্রৌঢ়া মাকে নিয়ে উত্তমের ভরা বসু পরিবার। ভাই বোনদের লেখাপড়া, বাবার চিকিৎসা, দেশের বাড়ির জমি জায়গা নিয়ে মামলা, এই এত রকম দায়িত্ব বাড়ির বড় খোকা সুখেন তার 250 টাকা মাইনের চাকরিতে সামলায়। আর এভাবেই উত্তর কলকাতার পুরনো পাড়ার বাসিন্দা সুখেন আর দক্ষিণ কলকাতার গিরিশ মুখার্জি রোডের উত্তম কুমারের গল্প মিলেমিশে যায়। বড় সংসারের হাল ধরতে, বাবার পাশে দাঁড়াতে উত্তম কুমারকেও তো ইন্টারমিডিয়েট পাশ করেই পোর্ট কমিশনার্স অফিসের চাকরিতে ঢুকতে হয়েছিল। অফিসে ওভারটাইম, পাড়ায় গানের টিউশনি করে বাড়তি রোজগারের ব্যবস্থা দেখতে হয়েছিল। যৌথ পরিবার আর বড় ছেলের দায়িত্ববোধের খুঁটিনাটি শুদ্ধ ভবানীপুরের চাটুজ্যে পরিবার যেন বসু পরিবারের সিনেমার সেটে ঢুকে পড়ে। উত্তমের মেজ ভাই বরুণ কুমার চট্টোপাধ্যায়ের লেখায় আমরা পাই,
2: যখন আমাদের বাবা মারা গেলেন আমাদের সেই শোকের মাঝে দাদাকেই দেখলাম আদল পাল্টে সংসারে বাবার কর্তৃত্ব, শাসন আর লালনের গুরুভারটা এমনভাবে কাঁধে তুলে নিতে, যার মুখে ভাষা দিলে এই কথাটাই বেরিয়ে আসে, ভাবনা কিসের, আমি তো আছি।
0: দায়িত্বশীল ঘরোয়া মানুষটির কথা শোনালেন পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়।
1: বাড়িতে ঢুকে গেলেন তখন কিন্তু একদম অন্যরকম। সে দরওয়ান, নিচে দরওয়ানকে জিজ্ঞেস করা প্রশ্ন, কেমন আছো, শরীর ঠিক আছে, কোনো অসুবিধা আছে আজকে, যদি কোনোদিন শরীর খারাপ হলো শুনলো, কি হয়েছে, এখন ঠিক আছো, সেই খবর থেকে নেওয়া থেকে তারপরে উপরে উঠে প্রত্যেক দিন কাজের লোকেদের কিরে ঠিক আছিস, কিছু লাগবে, বা কারুর বাড়ি থেকে কোনো চিঠি চিঠি এলে বা কারুর বাড়িতে কোনো অসুখ হলে সঙ্গে সঙ্গে তাকে টাকা দেওয়া, তাকে বলবো সঙ্গে সঙ্গে বলতো দেশে পাঠিয়ে দিয়ে অসুবিধা যাতে না হয়, ড্রাইভারকেও সেম। তারপরে ধরুন পড়ে গেল কি হবে, মাসে কি কি খরচা, মানে কিভাবে কোনো মাসে প্রোডাকশন বার করলেন, সে মাছটাকে উনি বলে দিতেন আমার শাশুড়িকে, দেখো এই মাছটা একটুখানি নর্মাল ভাবে চলো, বেশি ইয়ে করো না।
0: নির্মল দের পরিচালনায় আরো দুটি ছবি সাড়ে চুয়াত্তর আর চাপাডাঙ্গার বউও বক্স অফিসে ভালো সাড়া ফেলে। উত্তমের নামের সঙ্গে সঙ্গে লেগে যাওয়া ফ্লপ নায়কের তকমাটা সরতে থাকে। নির্মল দের এই তিনটি ছবিতে উত্তমের কাজ ভালো লেগেছিল স্বয়ং সত্যজিৎ রায়ের। তার মনে হয়েছিল উত্তমের অভিনয়ে থিয়েটারের প্রভাব একটুও নেই, যেটা সে সময় বাংলা সিনেমার অনেক নামী অভিনেতাও এড়াতে পারতেন না। উত্তম কুমারের অভিনয় প্রসঙ্গে বলছেন চলচ্চিত্র পরিচালক অতনু ঘোষ,
3: প্রথম কয়েকটি ছবিতে একেবারে শুরুর দিকে উত্তম কুমারের অভিনয় শৈলীর মধ্যে কিন্তু তার পূর্বসূরীদের প্রভাব স্পষ্ট দেখা যায়। বোঝা যায় যে মাধ্যমের ওপর দখল আনার চেষ্টায় উনি খুঁটিয়ে নিরীক্ষণ করছেন তাদের কৌশল, পদ্ধতি, ভাবভঙ্গি ইত্যাদি। সেই মানুষটি মাত্র তিন চার বছরের ব্যবধানে সম্পূর্ণ পাল্টে গেলেন, যার চলা ফেরা, সংলাপ বলার ভঙ্গি, চোখের দৃষ্টি সব কিছুতেই দেখা গেল নতুন এক দীপ্তি। মনে হলো বাংলা ছবির অভিনয় ধারাতেই যেন এক বিশাল পরিবর্তন এলো। তার অভিনয় জীবনে একাধিক ধারা পাশাপাশি আমরা দেখেছি, যেমন বিচারক, জতুগৃহ, নগর দর্পণে, অপরিচিত, এখানে পিঞ্জর, এইসব মনস্তাত্ত্বিক অন্বেষণের ছবিতে একরকম, আবার অন্যদিকে তার রোম্যান্টিক ধারার ছবিগুলো সপ্তপদী, অগ্নি পরীক্ষা, চাওয়া পাওয়া, হার মানাহার ইত্যাদি। আবার আরেকটা ধারা যেমন ধন্নি মেয়ে, মৌচাক থেকে শুরু করে অমানুষ, এখানে কোথাও কোথাও তিনি খানিক উচ্চকিত হয়েছেন, ম্যানারিজমের আশ্রয় নিয়েছেন, কিন্তু সেটি দর্শকদের মনস্তত্ত্বকে বোঝার এক অভিনব প্রয়োগ। সত্যজিৎ রায় ১৯৮০ সালে অস্তমিত উত্তম লেখায় স্বীকারও করেছেন যে নায়কে উত্তমের অভিনয় এমনই সম্পূর্ণ হয়েছিল যে তার তেমন নির্দেশ দেওয়ার প্রয়োজন হয়নি।
0: ১৯৫৪ সালের ছবি অগ্নি পরীক্ষা ছিল উত্তম সুচিত্রার সত্যি অগ্নি পরীক্ষা। একই সঙ্গে প্রযোজক সংস্থা এমবি প্রোডাকশনসেরও আগ্রাসী বিপণনে ছবির পোস্টারে লেখা হল অগ্নি পরীক্ষা আমাদের সত্যি প্রণয়ের সাক্ষী, তার নিচে উত্তম সুচিত্রার স্বাক্ষর। এমন প্রচার বিবাহিত দুই নায়ক নায়িকারই ব্যক্তিগত দাম্পত্য জীবনে যেন সমস্যা সৃষ্টি করেছিল, দুজনকেই অনেক কাটখড় পুড়িয়ে সেটা সামলাতে হয়। তবে পর্দায় দুজনের প্রেমের জোয়ারে ভেসে গেল বাংলার আসমুদ্র চরাচর।

পরের বছর সাপমোচন। ১৯৫৬ সাগরিকা। দেশভাগের পর অনিশ্চিত অর্থনীতি, ছোট হয়ে আসা বাজার, দ্বিধাগ্রস্ত পুঁজি এবং বলিউডের সাংস্কৃতিক বাণিজ্যিক আগ্রাসন, সমস্ত প্রতিকূল স্রোতের বিরুদ্ধে উত্তম সুচিত্রার আদরের নৌকো মন পবনের পাল তুলে বিজয়ীর মতো ভেসে চলল।

0: বাঙালি নারী ও পুরুষ, যুবক ও যুবতী কি নিশ্চিন্ত নির্ভরতায় তাদের হৃদয়, মন, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু উত্তম আর সুচিত্রার ছায়া প্রতিমার কাছে সঁপে দিলেন। সেই উন্মাদনার পরশ ভাগ করে নিলেন সাংবাদিক লেখক শঙ্করলাল ভট্টাচার্য।
1: উত্তম সুচিত্রা একটা ফেনোমেনন, একটা অপূর্ব ঘটনা, যার আর কোনো পুনরাবৃত্তি হলো না, আর হবে বলে মনে হয় না। তার কারণ সেই যুগ, সিনেমার সেই সমস্ত ঘটনা, সেই সব গল্প, সেই সব কণ্ঠ, যেমন হেমন্ত দা সন্ধ্যা প্লেব্যাকে সেই রকম সব ডিরেকশন এবং সেই রকম গল্প বলা, এই সব মিলিয়ে সুচিত্রা উত্তমকে একটা অদ্ভুত জায়গা দিয়েছিল বাঙালি জীবনে। সেই সময় পাড়ায় পাড়ায় মেয়েদের মধ্যে আমি নিজের চোখেই দেখেছি, ওই দুটো বিনুনি ঝুলিয়ে ঘাড় এদিকে ওদিকে নাড়িয়ে নাড়িয়ে রাস্তা দিয়ে হাঁটা, এবং কেউ কোনো প্রশ্ন করলে চোখের কোণা দিয়ে তাকানো, অথবা এমনও হয়েছে, সেটা দেখিনি কিন্তু শুনতাম, আমাদের পাশের দুই চার বাড়িতে নাকি মেয়েরা বিরাশি শিক্ষার চর প্র্যাকটিস হতো, সাপমোচনের সুচিত্রা নাকি উত্তমকে ওই চরটা মেরেছিল। আমাদের পাড়াতে একটা লম্বা ছেলে ছিল, কোকড়া

0: একচুয়ালি ভালো দেখতে, সে নিজেকে উত্তমকর ভেবে সারা দুপুর বাড়িতে ঘুমিয়ে থাকতো, বিকেল বেলায় পাউডার পাউডার মেখে পাড়া দিয়ে হাঁটতো, কেউ পেছন থেকে জিজ্ঞেস করলে আস্তে আস্তে ঘুরে উত্তমের স্টাইলে বলতো আমায় কিছু বললেন।
1: কিন্তু কি ছিল উত্তম সুচিত্রা জুটির এমন অভূতপূর্ব সাফল্যের রসায়ন? বিশ্লেষণে চলচ্চিত্র বিশেষজ্ঞ লেখক সঞ্জয় মুখোপাধ্যায়।
2: একে উত্তম সুচিত্রা এলেন এবং তারা যে বাঙালিকে এইভাবে ভয় করলেন তার কারণ কি? একটা জিনিস মনে রাখার যে স্বাধীনতার পরে 50 দশকে প্রেম নামক ধারণাটি, বিশেষত রোমান্টিক প্রেমের ধারণাটি উপন্যাসে এবং সাহিত্যে যথেষ্ট আছে কিন্তু বাস্তব জীবনে নেই। এই যে 1974-এ উত্তম সুচিত্রা যে গোপনে প্রেমটি ছাড়লেন তাতে আমরা সকলেই উদ্বেলিত হয়ে উঠলাম যে যদি উত্তম কুমার সুচিত্রা সেনকে এইভাবে জয় করতে পারেন তাহলে আমাদেরও সম্ভাবনা আছে। এই উত্তম কুমার সুচিত্রা সেন আরো জনপ্রিয় হলেন কেন জানেন? ইতিহাসের কথা যদি বলেন দেখবেন অগ্নি পরীক্ষা, হারানো সুর এই জাতীয় ছবিতে বারবার উত্তম কুমার ভুলে যাচ্ছেন বিয়ের কথা এবং বারবার তাদের বিবাহ হচ্ছে। এই জায়গাটা আসলে তখনই ভারতবর্ষে বিবাহ বিধিবদ্ধ হচ্ছিল। আমাদের পুরাণগুলোতে দেখবেন এই যে নল দময়ন্তীর উপাখ্যান বা শকুন্তলা এবং দুষ্মন্তের উপাখ্যান, এখানে বারবার ভুলে যাওয়া এবং কোনো চিহ্ন দিয়ে এই দম্পতির পুনর্মিলন সামাজিক স্বীকৃতি পায়। অজয় কর বা নির্মলদের মতন পরিচালকরা এই রহস্যটা বুঝতে পেরেছিলেন, তারা এই উত্তম কুমারের বিস্তৃতি অগ্নি পরীক্ষা এবং হারানো সুরে এবং পরে পুনর্মিলন এই যে বিবাহ নথিভুক্ত হয় এবং এই যে উত্তম কুমার এবং সুচিত্রা সেন জুটি হয়ে তারা বারবার প্রত্যাশা দিচ্ছেন 50 দশকের ছত্রভঙ্গ বাঙালিকে যে আমাদের একটা নিরাপত্তা এবং সুনিশ্চিত ভবিষ্যৎ আছেই, এর ফলে তাদের জুটি জয়ী।
1: তবে 3 দশকের নায়ক জীবনে সুচিত্রা ছাড়াও তিনি বহু নায়িকার সঙ্গে কাজ করেছেন। উত্তম এই সমস্ত নায়িকাদের সঙ্গেই পর্দায় আশ্চর্য সহজ আর স্বচ্ছন্দ থাকতেন, এখানেই উত্তম কুমারের অনন্যতা। স্মৃতিচারণায় অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়।
3: ধন্যী মেয়ে, তোমরা না ভীষণ ইনভলভ হয়ে যেত। আরে আমি তো পাশে শুয়ে আছি, এমন লাথি মারলো গোল গোল করে, আমি পড়ে গেলাম, 3 দিন আর উঠতে পারলাম না। রাত্রি 10টার সময় জহর গাঙ্গুলি আমার বাড়িতে এলেন, তখন আমি টালিগঞ্জে থাকিনি, অলিপুরের বাড়ি করিনি। বলে সাবিত্রী তোমাকে তো শ্যামলীটা করতে হবে। আমার বাবাকে বললেন সিন্ধের বন্দী হচ্ছে মিনার ভাই ছবি বিশ্বাস করাচ্ছে, উত্তম কুমার ওখানে গেছে, আমি উত্তমকে ঠিক ছাড়িয়ে আনবো, তুমি আর উত্তম। সেই যে ঢুকলাম, আমরা তো দুজনে ঠিক করলাম আমি আর উত্তম দা যে আমরা প্রথম দিনই ছাড়ার পত্র দিয়ে দেবো। এই এত বাধ্যবাধকতা, সেই নাটক ছাড়া তো হলোই না।
1: অভিনয়ের সবকটি ধারাই নিপুণ দক্ষতায় আয়ত্ত করেছিলেন উত্তম কুমার। মঞ্চে শ্যামলী যেমন স্মরণীয় হয়ে আছে, তেমনি যাত্রার আসরেও সমান স্বচ্ছন্দ ছিলেন তিনি। পাড়ায় জগদ্ধাত্রী পুজোর যাত্রায় অভিনয় করেছেন বহুবার, জানাচ্ছেন পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়।
4: জগদ্ধাত্রী পুজোর যাত্রা এটা একটা গিরিশ ভবনের কায়দা চলে, মানে এটা একটা ওদের রেওয়াজ চলে আসে। সেই রেওয়াজটাকে ভাবি যখন অভিনয় করতেন না তখনও করেছেন, ছোটবেলায় বড়বেলায় তো করতেন, লাস্ট করে গেলেন নথিবনের দিন। তার আগে প্রচুর যাত্রা ওখানে করতেন, জগদ্ধাত্রী পুজোর যাত্রা মানে একটা বিশাল ব্যাপার ছিল,
1: উত্তম কুমার নামক মহাতারকার ঔজ্জ্বল্যে নবাগতা কোনো নায়িকা যাতে ঢেকে না যান বা শুটিং এর সময় অযথা আড়ষ্ট হয়ে না পড়েন উত্তম নিজেই খেয়াল রাখতেন। এমনকি সেটে অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রীদের সুবিধে অসুবিধের ব্যাপারটাও তার নজরে থাকত। এখানেও যেন তিনি বাংলা সিনেমা শিল্প বা টালিগঞ্জ নামে যৌথ পরিবারের অভিভাবক, বলছেন অভিনেত্রী লিলি চক্রবর্তী।
5: আমি উত্তম দার সঙ্গে প্রথম ছবি করেছিলাম বিপাশা, কিন্তু তাতে আমার সঙ্গে কোনো সিন ছিল না। সেকেন্ড ছবি যেটা দিয়ানিয়া, তাতে আমার সঙ্গে বেশিরভাগটাই ছিল, মানে হিরোইনের থেকেও বেশি, আর আমাকে বৌঠান বলে রাখতেন সিনে। তারপরে যেখানে দেখা হতো সেখানেই বৌঠান বলে রাখতেন, খুব প্রশংসা করতেন আমার, জিজ্ঞাসা করতাম কেমন হয়েছে দাদা, মানে তোমাকে কি বলবো, তুমি স্টেজে অ্যাক্টিং করো, তুমি এত ভালো অভিনয় করো, অভিনয়টাকে এত ভালোবাসতেন। তখন তো একদম আমি নতুন, 2-3 বছর হলো ইন্ডাস্ট্রিতে এসেছি, কিন্তু উত্তমদার তখন খুব নাম, আমি বুঝতেই পারিনি উনি এত নাম করা একজন আর্টিস্ট, এত সুন্দর ব্যবহার করতেন।
1: এমনকি শিশু কিশোর শিল্পীদের সঙ্গেও গড়ে উঠেছিল স্নেহময় হৃদ্যতার সম্পর্ক, বলছেন অভিনেতা অরিন্দম গঙ্গোপাধ্যায়।
6: কখনো মেঘ ছবিতেই আমি প্রথম মহানায়ককে দেখি এবং তার সঙ্গে আমার আলাপ হয়। আমার এখনো স্পষ্ট মনে আছে, যদিও আমি তখন খুবই ছোট, আমার তখন 5-6 বছর বয়স, আমি একটার পর একটা গান গাইছি আর সোফায় বসে উত্তম কুমার তিনি চুপ করে মিটি মিটি হাসছেন আর খুব এনজয় করছেন। এবং আমার খুব সৌভাগ্য যে আমার পরবর্তী ছবি সাবরমতী, সেই ছবিতেও উত্তম কুমারের সঙ্গে আস্তে আস্তে খুব ঘনিষ্ঠতা শুরু হয়, প্রচুর স্নেহ পেয়েছি। সাবরমতী ছবির আউটডোর শুটিং হয়েছিল তোপচাচ্ছিতে, তোপচাচ্ছিতে ওনার একটা বাংলোও আছে। একটা দিনের কথা খুব মনে আছে, সেদিন দোলের দিন পড়ে গেছিল, এইবারে আমার মা আমার সঙ্গে থাকতেন, এবারে মা সুপ্রিয়া মামিমা সবাই মিলেই ওরা ঠিক করলেন যে আমরা একটু গ্রামটা ঘুরে দেখ, উত্তম কুমার তাকে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, ওনার জিম্মায় আমাকে দেখে এরা বেরোলেন। তো আমি তো ওনার জিম্মায় রয়ে গেলাম এবং সব সময় আগলে রাখার যে একটা প্রবণতা সেটা বহুদিন পর্যন্ত সেই স্বাদটাও পেয়েছি এই ছবির অভিনয়ের সূত্র ধরে।
1: অভিনেত্রী রত্না ঘোষাল বললেন,
7: প্রথম দাদার সাথে আমার পরিচয় হয়েছিল যেদিন, সেদিনকার কথাটাই হচ্ছে এখানে পিঞ্জরে, সেখানে তা আমি তখন খুব ছোট, 9-8 বছর বয়স। দাদার সঙ্গে আমার সম্পর্কটা হয়ে গেল দাদা, ঠিক দাদা উনি যেন আমার বড় দাদা, আমার আমার ছোট বোন, আমার ভুলটা বলে দেওয়া, আমার শাড়ি পরতে পারতাম না, শাড়িটা কাঁধ দিয়ে খুলে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে দাঁড়া দাঁড়া আমি শাড়িটা ঠিক করি, শাড়িটা ঠিক কর, ঠিক করে ছটটা বের করে দিই, মানে এইরকম নানা রকম অভিজ্ঞতা দাদার সাথে আমার হয়েছিল। তারপর আউটডোর গেছি, আউটডোরেও দাদা আমার জন্য পিয়ারা এনে দিয়েছে, আমি বললাম পিয়ারা বলে আমি বেরোচ্ছিলাম গাছে দেখলাম তার তোর জন্য নিয়ে এলাম। তা সেটা তখন আমি বুঝিনি যে ইনি হচ্ছেন উত্তম কুমার আর আমি একটা বাচ্চা মেয়ে, কিন্তু তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি যে আমার কত বড় ভাগ্য যে উনি আমার জন্য পেয়ারা নিয়ে এলেন, আমাকে হাতে করে দিলেন।
1: সহশিল্পীদের প্রতি উত্তম কুমারের এই বড় দাদা সুলভ দায়িত্ববোধ ও সহমর্মিতার জায়গা থেকেই তার নেতৃত্বে গড়ে উঠেছিল শিল্পী সংসদ, বলছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়।
8: উত্তম বাবু একসময় ভাবলেন যে শিল্পীদের একটা সংগঠন হওয়া দরকার, শিল্পীরা অনেক সময় অনেক অসুবিধার মধ্যে পড়ে, কেউ জানতে পারেন কেউ জানতে পারেন না, সেই জন্যই উনি একটা শিল্পী সংসদ বলে সংগঠন তৈরি করলেন, সেটা আজও আছে। তো সেখানে প্রথমে শুরু হলো নাটক দিয়ে, নাটক নানান রকমের হয়েছে, আলিবাবা, দুন পুরুষ, আরো অনেক অনেক নাটক হয়েছে, সেগুলোতে উত্তমবাবু অভিনয় করতেন, ছোট রোল করতেন, সেইখান থেকে যে টাকাটা উঠত সেখান থেকে শিল্পীদের জন্য নানান রকমের ব্যবস্থা আর কি। বোন পলাশির বলাবলি বলে একটা ছবি করেছিলাম, সেটা শিল্পী সংসদের ছবি, সেখানে উনি নিজেই স্ক্রিপ্ট লিখেছিলেন, 4 ঘন্টার ছবি, তখন বললো এত বড় ছবি দেখানো যাবে না, ওটা কেটে কুটে 2 ঘন্টায় করো, উনি বললেন না, তার কারণ আমার শিল্পীরা কেউ একটা নয়া পয়সা নিয়ে কাজ করেনি, সব বিনা পয়সায় কাজ করেছে, কাজে কারুকে আমি অসম্মান করতে পারবো না, এই 4 ঘন্টার ছবি হবে, মানুষ যদি দেখেন খুব ভালো, মানুষ যদি না দেখেন দুঃখ পাবো এই পর্যন্ত, কিন্তু আমি শিল্পীদের অসম্মান করতে পারবো না। 4 ঘন্টার ছবি দেখানো হলো এবং দর্শকদের অনেক অনেক ধন্যবাদ জানাই, তারা সবাই কিন্তু ওই 4 ঘন্টার ছবি দেখেছিলেন।
1: শিল্পী সংসদের বর্তমান সম্পাদক সাধন বাগচি বললেন,
9: শিল্পী সংসদ মহানায়ক উত্তম কুমার গঠন করেছিলেন 1968 সালে, মূল উদ্দেশ্য একটা রাখলেন, সেটা হচ্ছে দুষ্ট শিল্পীদের একটা অনুদান প্রকল্প। সেই সময় শিল্পী সংসদ তারা বিভিন্ন সময় যে বন্যা খরা সেই সব ব্যাপারে তারা এগিয়ে এলেন এবং পদযাত্রার মাধ্যম দিয়ে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যম দিয়ে 1,00,000 টাকা সেই প্রকল্পের জন্য তুলে দিলেন। সেই প্রকল্প এখনো চলছে, আমরা প্রতি মাসে 30 জন দুস্থ শিল্পীকে সাহায্য করি এবং সঙ্গে সঙ্গে সমাজের অন্যান্য শ্রেণী যে মানুষ তারা ক্যান্সার রোগগ্রস্ত মানুষ বা ক্যান্সার রোগগ্রস্ত শিশু, তাদেরও আমরা আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের পাশে এসে দাঁড়াই।
1: অরিন্দম গঙ্গোপাধ্যায়ের সংযোজন,
6: রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠান হচ্ছে, সেটা 2 দিন ব্যাপী দুস্থ শিল্পী কলা কুশলীদের সাহায্যার্থে শিল্পী সংসদ এই 2 দিন ব্যাপী রবীন্দ্র সন্ধ্যায় এই অনুষ্ঠানটি করেছিল এবং অনুষ্ঠানের একটা অন্যতম আকর্ষণ ছিল যে উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনেই গান গেয়েছিলেন এই পথ যদি না শেষ হয়।
1: মূলধারার ছবির প্রায় সব বিভাগের কাজ সম্পর্কেই তার পরিষ্কার ধারণা ছিল। ক্যামেরা লেন্স, ফোকাস, আলো, ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয়টা তিনি টালিগঞ্জের অনেক পরিচালকের চেয়েও ভালো বুঝতেন। অভিনেতা মিঠুন চক্রবর্তী তার একটি স্মৃতিচারণায় লিখেছেন,
10: কলঙ্কিনী কঙ্কাবতী করতে এসে দাদার কাছে অনেক কিছুই শিখেছিলাম। হাঁটা চলার ভঙ্গিমা, কোন ক্ষেত্রে কিরকম হওয়া উচিত, মুখের মাসেলকে কিভাবে কাজে লাগাতে হয়, কথা না বলেও বুঝিয়ে দেওয়া, চোখ দিয়ে অভিব্যক্তির প্রকাশ অর্থাৎ চোখের ভাষা, এরকম কত কী না শিখিয়েছিলেন দাদা। দাদা বলতেন, ক্যামেরায় ডাইরেক্ট লুক দিবি না, তাকানোটা স্লাইট লেন্সের পাশে রাখবি, একেবারে সোজা তাকালে সুইং করবে, ক্যারা লাগবে।
1: তবে সিনেমায় তার সবচেয়ে আগ্রহের জায়গাটা ছিল ছবির গান ও তার দৃশ্যায়ন। নিজে গান শিখতেন, শেখাতেন, জলসায় গাইতেন বলেই অন্য গায়কের প্লেব্যাকে ঠোঁট মেলানো বা লিপসিঙ্ক করাটাকে নিখুঁততম জায়গায় নিয়ে যাওয়াটা তার কাছে চ্যালেঞ্জ নয়, প্যাশন ছিল। ১৯৯৫ সাপমোচনে সুরের বাঁধনে বন্ধু হলেন দুই আইকন। নাগরিক ফুটপাথে দাঁড়িয়ে হেমন্ত মুখোপাধ্যায়ের সহজ সজীব সুর আর সতেজ লাবণ্যে ভরা কণ্ঠে উত্তম গেয়ে উঠলেন শোনো বন্ধু শোনো। তখনই ঘটে গেল বাংলার সংস্কৃতির ইতিহাসের চিরন্তন ম্যাজিক।

0: উত্তম কুমারকে নিয়ে ১৯৫৬ সালের নবজন্ম ছবিতে স্বকণ্ঠে গান গাইয়েছিলেন সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষ। ব্যক্তিগত স্মৃতি, উত্তমের সঙ্গীত প্রীতি এবং লিপ দেওয়ার ক্ষেত্রে উত্তমের বিস্ময়কর নিষ্ঠা ও দক্ষতার কথা ভাগ করে নিলেন নচিকেতা ঘোষের পুত্র সঙ্গীত ব্যক্তিত্ব সুপর্ণকান্তি ঘোষ।
1: উত্তম কুমার প্রথম ছবিতে যে গান করেন সেটা আমার বাবার সুরে। ভীষণ গান গাইবার ইচ্ছে ছিল, খালি গলায় গিয়েছিলেন সাবিত্রী চ্যাটার্জি জলের কলসি নিয়ে আসছেন আর উত্তম কুমার গাইছেন।

70-এর প্রথম দিকে বা ওই রকম সময় কলকাতার যিনি মেয়র ছিলেন গোবিন্দ দে, সে বছর পশ্চিমবঙ্গে ভীষণ বন্যা হয়ে গিয়েছিল। বাবাকে অনুরোধ করেছিলেন যে যদি একটা এমন শো করা যায় যাতে বেশ কিছু ফান্ড উঠে আসে, ধরো উত্তম কুমার যদি গান গান স্টেজে নতুন একটা গান। বা বললো ঠিক আছে, গৌরিকাকে ডাকা হলো, গান তৈরি হলো, এই মঞ্জোচনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি।

0: সে গান উত্তম কুমার 3-4 দিন ধরে রিহার্সাল করেছিলেন এবং সাংঘাতিক সিরিয়াসলি গেয়েছিলেন সে গান। মহাজাতি সদনে সাংঘাতিক প্রোগ্রাম হয়েছিল। এই উত্তম কাকু গান ভীষণ ভালোবাসতেন। উত্তম কাকুর লিপে গান থাকলে সেখানে উত্তম কাকু স্টুডিওতে নিজে হাজির থাকতেন, হাঁ করে দেখতেন কিভাবে মান্না দে বা হেমন্ত মুখোপাধ্যায় গাইছেন। গলার মুভমেন্ট স্টাডি করতেন, যে গলাটা কিভাবে নড়ছে গানটা ডেলিভার করার সময়। এই সমস্ত খুব মাইনিউট ডিটেলস উনি নিয়ে নিতেন, নিয়ে পরবর্তীকালে যখন লিপ দিতেন ওই জন্য অত সুন্দর গলাটি, বড় মিষ্টি ছিল।
1: নবজন্ম ছবির ঠিক এক দশক পরে 1966 কাল তুমি আলেয়ায় সঙ্গীত পরিচালনার ভারও নেন উত্তম কুমার। শিল্পী শ্যামল মিত্রের সঙ্গেও উত্তমের ছিল আত্মিক বন্ধন। স্মৃতিচারণায় শ্যামল মিত্রর পুত্র সঙ্গীত শিল্পী সৈকত মিত্র।
2: আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো, সেখানে সবাই আসতো, কিন্তু সব পাড়ার লোকরা ওয়েট করে থাকতো কখন উত্তম কাকু আসবে। তো উনি নিচে এসে মাকে বৌরানি বলে ডাকতেন, তারপর উপরে আসতেন, বসে খেতেন পেতেন।
1: উত্তম কুমার শুধু একজন মহানায়ক বা মহাতারকা নন, তিনি বাঙালির সাংস্কৃতিক নির্মাণ। উত্তমের রূপে তার পূর্বসূরী প্রমথেশ বড়ুয়া বা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রাজকীয় আভিজাত্য নেই, হলিউড বা বলিউডের ম্যাচো নায়কের মতো পেশি ফোলানো বীরত্ব নেই। তবুও তার পরেও উত্তম কুমার আদর্শ পুরুষের ভাবমূর্তি নির্মাণ করতে পারছেন। শোনা যাক এক উত্তম ভক্তের কথা, অধ্যাপিকা মহুয়া চক্রবর্তী।
3: আমি প্রথম উত্তম কুমারের সিনেমা দেখি আমার হাই সেকেন্ডারি পরীক্ষার পর। আমার দাদার মাধ্যমেই আর কি আমার এইটা কিরকম ধারণা হয়ে গিয়েছিল যে উত্তম কুমারের ভক্ত হওয়াটা খুব একটা বুদ্ধির কাজ নয়। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন সেরিব্রাল অ্যাক্টর, তার ভক্ত হওয়াটাই বা তার অভিনয়কে অ্যাপ্রিসিয়েট করাটাই, সেটাই আর কি বুদ্ধিমানের কাজ। তারপরে আমি সপ্তপতি দেখি এবং আমি একদম প্রচন্ড ভাবে উত্তমের ভক্ত হয়ে পড়ি। একজন দর্শক হিসাবে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে উত্তম কুমারকে দেখে মানে তার প্রতিটা মুভমেন্ট, তার একটা চোখের ঘুরু তোলা বা তার একটু মাথাটা তোলা বা একটু ঘাটঘাট করে তাকানো, এই প্রত্যেকটা মুভমেন্টকেই আমি একদম সাংঘাতিক ভাবে, আমি যাকে বলা যায় যে হৃদয়ে ধারণ করে নেওয়া সেই রকম টাইপের একটা হয়ে যায় আমার। আর আমি নিজে হয়তো নারীবাদী বা পুরুষ নারী সম অধিকারে বিশ্বাসী, কিন্তু ভেতরের একটা ফেমিনিন একটা যে ব্যাপার যেটা থাকে সেখান থেকে আমার মনে হয় উত্তম কুমার হচ্ছে আমার কাছে একদম আইডিয়াল পুরুষ বলতে যেটাকে বোঝায় সেই জায়গাটা। পুরুষ বললে আমার চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা উত্তম, অন্য আর কোনো পুরুষকে তার পাশে আমি 1, 2, 3, 4, 5, 6, 10 নম্বর অব্দিও আমি দাঁড় করাতে পারি না, এতটাই আমার ভালো লাগে।
1: কিন্তু পুরুষ ভক্তের বয়ানও তো শোনা দরকার, বলছেন সোমনাথ মুখোপাধ্যায়।
4: অনেক সুন্দর নায়ক আমাদের এসছে, সৌমিত্র চট্টোপাধ্যায় এসছে, বসন্ত চৌধুরী এসছে, বিশ্বজিৎ এসছে, কিন্তু এই যে উড়ু উড়ু অ্যালবার্ট, তারপরে একটু বেঁকে গ্রীবাটাকে একটু একটা টিপিক্যাল অ্যাঙ্গেলে নিয়ে গিয়ে কথা বলা, হৃদয় তোলপাড় করা হাসি, অভিনয়ের চূড়ান্ত আধুনিকতা এবং অভ্যস্ত শরীরিক আবেদন যে আমাদের আচ্ছন্ন করে দিয়েছিল।
1: তিনি একজন মায়ের কাছে আদর্শ সন্তান, একজন স্ত্রীর কাছে আদর্শ স্বামী, যুবতীর কাছে কাঙ্ক্ষিত আদর্শ প্রেমিক। আবার বাঙালি পুরুষ প্রতি মুহূর্তে উত্তমের সঙ্গে নিজের তুলনা করতে করতে, ঈর্ষায় পুড়তে পুড়তে, হীনমন্যতায় ভুগতে ভুগতে উত্তম কুমারকেই নিজের রোল মডেল বানিয়ে নেন। নিত্য হাজার সমস্যায় ভুগতে থাকা বাঙালির জীবনে তিনি এক আশ্চর্য মুশকিল আসান, বলছেন সঞ্জয় মুখোপাধ্যায়।
0: উমেশ বড়ুয়ার যে অসামান্য সৌন্দর্য এবং সম্ভ্রমী চরিত্র তাকে বাঙালি দূর থেকে সমীহ করেছে, কিন্তু উত্তম কুমারকে ভালোবেসে ফেলে। 50 দশকে শুরুতে তিনি যে বাঙালির হৃদয় জয় করে নিলেন তার প্রধান কারণ তার অনার্য মুখ, আসলে ইতিহাসের পরিসরে এক সেতু। তার নাক, তার ঠোঁট, তার উত্তর কলকাতার উচ্চারণ, এই সমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি দর্শককে জয় করলেন। তার কারণ তিনি সময়ের দাবিতে সাড়া দিয়েছিলেন। 50 দশকের সময়টা কি? সময়টা হলো এক ধরনের অনিশ্চয়তা, দেশভাগ এবং উদ্বাস্তুদের আগমন। পশ্চিমবাংলার জনমানসে এমনভাবে উদ্বেগ অনিশ্চয়তা সৃষ্টি করেছিল তারা স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারেনি। মধ্যবিত্ত সমাজ একজন নায়ক চাইছিল যে তারকা জনসাধারণের আকাঙ্ক্ষা এবং সামাজিক মূল্যবানকে সংহত ও প্রামাণ্য রূপ দিতে পারে। একেই বলা হয় ক্যারিজমা।
1: সিনেমার সমাজতত্ত্ব নিয়ে যারা কাজ করেন তারা প্রায়ই বলে থাকেন তারকা হলেন স্বজীবনী অভিনেতা। উত্তম কুমারের জীবনে বা যাপনে একটা স্বতঃস্ফূর্ত বাঙালিয়ানা তো ছিলই। ব্র্যান্ড উত্তমের অন্যতম ইউএসপি ছিল এই বাঙালি যাপন। তার রোজনামচা কেমন ছিল সেই সুলুক সন্ধান দিলেন পুত্রবধূ মহুয়া চট্টোপাধ্যায়।
5: সকালবেলা উনি ভোর চারটে উঠতেন, চারটে না উনি তার চোখতেন চারটে বেরিয়ে যেতেন মর্নিং ওয়াক। উনি বাড়ি ঢুকতেন দু ঘন্টা হাঁটা, মানে প্রায় 4-5 কিলোমিটার উনি হাঁটতেন। ছটায় বাড়ি ফিরলে 6:30 নাগাদ স্নান করা, চণ্ডী পাঠ, কারণ চণ্ডী পাঠ করতে নেই কারণ যাতে মুখের জড়তা কেটে যায়। তারপরে গায়ত্রী জপ করতেন, বাবাকে ধূপ দেখাতেন, শ্রী রামকৃষ্ণকে ধূপ দেখাতেন, মা সারদাকে ধূপ দেখিয়ে তারপরে উনি ব্রেকফাস্ট করতেন। হয়তো তার 10টায় কল টাইম বা 9টায় কল টাইম, উনি কিন্তু 7:15টার মধ্যে খেতে পৌঁছে যেতেন। 7:15টায় যেতেন বাড়ি ফিরতে ফিরতে ধরুন 7:30-7:45 তো নিশ্চয়ই, 7:00টায় চলে যেতেন উনি সাউথ কলকাতা ক্লাবে, ওখানে উনি টেনিস খেলতেন। বাড়ি এলে স্নান করতেন, স্নান করে নিয়ে রোজের 8 ঘন্টা থেকে 45 মিনিট অব্দি বই পড়তেন। ভালো ভালো উপন্যাস বলুন, বড় বড় ডিপার্টমেন্ট বই বলুন, তারপর পুজো এসে গেলে এই যে পুজো বার্ষিকী গল্প বেরোতো না, শারদীয়া গল্প, সেই গল্পগুলো উনি পড়তেন। সুনীল গাঙ্গুলী ভীষণ ভালোবাসতেন, সমরেশ বোসের লেখা খুব পছন্দ করতেন, বাবি রবীন্দ্রনাথের তো যাকে বলে ভক্ত, বাবি শরৎচন্দ্রের লেখা পড়তে ভালোবাসতেন, ইংরেজি বইও খুব পড়তেন। ঘরোয়া বাঙালি খাওয়া, কড়াইয়ের ডাল, পোস্ত, ডুমুরের ডালনা, মোচা ঘণ্ট, শুক্ত, তারপরে ধরুন চুনো মাছের ঝাল, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, ভেটকি মাছের কাঁটা ঝাল দিয়ে, পোনা মাছ কাপলা তো ভালোবাসেন, চিংড়ি মাছটাও খেতে পারো ভালোবাসতেন, চিকেনটা ওই খেতে হতো বলে ডাক্তার বলতো বলে বলেছিল বলে মাটন ছেড়ে চিকেন এসেছিলেন, তার নামে মাটনটাই বেশি ভালোবাসতেন।
1: উত্তম সান্নিধ্য অত্যন্ত সংক্ষিপ্ত ও স্মৃতির অগোচর হলেও পরবর্তী জীবনে উত্তম কুমারের নাতনি এই পরিচয় বহন করার অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নিলেন নবনীতা চট্টোপাধ্যায়।
6: যখন একদম ছোট ছিলাম তখন তো বুঝতাম না, কারণ স্কুলে যখন গেছি তখন সবাই ভীষণ আদর করতো, টিচাররা গাল টিপে দিচ্ছে, তারপরে আমাকে আলাদা স্পেশাল একটা ফিল করানো। উত্তম কুমারের নাতনি বলে এত বাড়াবাড়ি করার কি আছে আমি বুঝতে পারতাম না তখন। তারপরে ক্লাস যখন 4-5 এরকম হতে থাকলো তখন আস্তে আস্তে রিয়েলাইজ করলাম, আমি যত দিন যেতে থাকলো এবং যত আমি ফ্যামিলির লোকেদের কাছ থেকে দাদু সম্বন্ধে গল্প শুনতে থাকলাম তখন আমি বুঝতে পারলাম যে না, আমি তো এই জন্য এই আদরগুলো পেতাম। পরে ওটা রিয়েলাইজ করে তখন আমি খুব মিস করতে থাকতাম, মানে বেসিক্যালি মিস করা বলতে যখন এই বিশেষ করে 3rd September আমাদের বাড়িতে ইভেন্ট হতো, মানে খাওয়া দাওয়া, দাদু যেগুলো চাইনিজ খেতে ভালোবাসতেন সেগুলো যখন হতো তখন আমি ফিল করতাম যে ও আচ্ছা উনি যদি থাকতেন কি ভালো হতো। ওনার ছবি দেখতে দেখতে বা ওনার অভিনয় দেখতে দেখতে এখনো সেরকম ইমোশনাল সিন হলে চোখ থেকে জল বেরিয়ে আসে, রোমান্টিক সিন হলে এখনো গুজবাম্পস হয়।
1: পরিবার এমনকি পাড়া প্রতিবেশীর প্রতি দায় দায়িত্ব পালনে উত্তমের সত্যিই কোনো ত্রুটি ছিল না। পাশাপাশি তার এই ঘরোয়া পারিবারিক তথা পাড়ার ছেলে ভাবমূর্তিতে দর্শকেরও ভরপুর আস্থা ও বিশ্বাস ছিল। তাই কেরিয়ারের তুঙ্গ সময়ে বিবাহিত উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর সম্পর্কজনিত বিতর্কেও তার জনপ্রিয়তা এতটুকু ক্ষুণ্ণ হয়নি। বাঙালির উত্তম কুমার গ্লানিমুক্ত থেকেছেন। আকাশবাণীর এক সাক্ষাৎকারে সুপ্রিয়া দেবী স্মৃতিচারণায় বলেছিলেন,
7: বাবাকে পছন্দ করতো ভীষণ, বাবা একদিন ময়দা সিটি বাড়িতে এসে বসে রইলেন, তা আমি শুটিং করে এসে বললাম বাবা আপনি, বলে হ্যাঁ উত্তমকে ডাক, তো তো আজ আসিনি, তার খবর দিই, তার খবর দেওয়া হলো ফান্ডুরের বাড়িতে উত্তম এলো, তো রাজি হয়ে গেল। আমার দাদা আমার ওপরের ভাই সব অ্যারেঞ্জ করলো, আমাদের ময়দা সিটির বাড়িতে প্রাইভেটলি বিয়ে হলো, তারপরে বউ ভাত হলো। আর মানসিক সম্পর্কের মেন্টাল প্রচণ্ড, হঠাৎ ফোন করলো কি করছো, মানে ভাই এখন কি করছো, হয়তো ঘুমোয়, এখন 12টা বাজে, না বলো একটু কথা বলো না কথা বলো, এই এই করতে করতে করতে এটা হয়ে যায় না। একটা চিঠি এলো, আমি অমুক জায়গায় আছি, ভিক্টোরিয়া মেমোরিয়ালের বড় গাছ আছে, এখন আছে কি নেই, গাছের নিচে আমি বসে থাকবো, তুমি ওই গাছের নিচে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আমি যাবোই না ওখানে, বলে কেন না ইম্পসিবল, ওখানে আমি কিছুতেই যাবো না ভিড়ের মধ্যে, বলে আচ্ছা ঠিক আছে সুনামি থেকে আমরা একসঙ্গে থাকি।
1: নম্র, সুভদ্র, স্নিগ্ধ, কমনীয়, আদর্শ বাঙালি পৌরুষের প্রতীক হিসেবে উত্তম কুমারের গ্ল্যামার বিভাগে আরও প্রজ্জ্বল করেছিল তার একান্ত নিজস্ব স্টাইল স্টেটমেন্ট, যার শিকড় ছিল বাঙালি সংস্কৃতির গভীরে। বলছেন কস্টিউম ডিজাইনার শাবর্ণী দাস।
8: ওর মধ্যে যে বাঙালি আনাটা ছিল সেটা তার ওই ধুতি পাঞ্জাবিতে সব থেকে বেশি প্রকট হতো, সব থেকে ভালো দেখাতো। সিনেমার বাইরে ওর যে পোশাকের যে সেন্স, তার ওই কাজ করা পাঞ্জাবি এবং ওই ধাক্কা পাড় ধুতি পরে যখন এলো, এবং ধাক্কা পাড়ের আগে প্লেন ধুতি যখন পরতেন, সেটাও খুব একেবারে ওর গায়ে যেরকম মানাতো, কাউকে অত সুন্দর দেখাতে দেখিনি। এছাড়া আমি আরো একটি জিনিস বলবো, সেটা হচ্ছে স্যুট, টাই দিয়ে যে একেবারে ফর্মাল ব্রিটিশ স্যুট ওর মতো মানাতে আমি কম লোককে দেখেছি। পোশাকটা শুধু পরলেই হলো না, সেটাকে কি করে মানিয়ে নিতে হয় শরীরের সঙ্গে, হাবভাবের সঙ্গে, সেটা একটা বড় শিক্ষা যেটা তার খুব ভালোভাবে ছিল।
1: উত্তম কুমার যদি সময় সমাজ সংস্কৃতির নির্মাণ হন, তাহলে বাঙালির পপুলার কালচার তো তাকে আত্মস্থ করার চেষ্টা করবেই। কিন্তু আমাদের চমকে দেয় 1955-এ তপন সিংহের উপহার ছবির একটি সংলাপ। ছবির একটি দৃশ্যে চশমা পরা গম্ভীর মুখের এক কলেজ শিক্ষক পরীক্ষার খাতা দেখতে দেখতে বিরক্ত গলায় মন্তব্য ছুড়ে দেন,
9: কোথাকার উত্তম কুমার, কি চুল ছাটলো আর কি জামা পরলো, তাই নিয়ে এদের মাথা ফাটাফাটি।
1: ছবির এই শিক্ষকের ভূমিকায় আমরা স্বয়ং উত্তম কুমারকেই দেখছি। অবশ্যই প্যারাডক্সটা মজা করেই চিত্রনাট্যে রেখেছিলেন তপনবাবু। এর কয়েক বছরের মধ্যেই বাজারে এসে গিয়েছিল উত্তম পুতুল।

0: মহানায়কের মার্চেন্ডাইজ জানাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী।
1: উত্তম কুমার মধ্যবিত্ত জীবনে নানাভাবে এসেছিল, একটা ছড়াই ছিল বাচ্চারা মুখে মুখে বলতো, নাইলন শাড়ি আর পাইলট পেন, উত্তমের পকেটে সুচিত্রা সেন, ঝুলন হতো তখন ঝুলন সাজানো। তো সেখানে রাধা কৃষ্ণ এবং পুতুলা রাক্ষসীর সঙ্গে উত্তম কুমারও চলে এসেছিল। উত্তম কুমারের একটা পুতুল মনে পড়ে, একটা হাতে পায়রা উড়াচ্ছে, মানে সেটা হচ্ছে মায়াবৃগ সিনেমার সোনসোন গেরুয়াজ যে গানটা আছে না, সেই গানটার সময় উত্তম কুমার যে ভঙ্গিমায় ছিল সেই ভঙ্গিমাতে ওরকম একটা উত্তম কুমারের পুতুল।
2: সোনসোন গেরুয়াজ ঠোঁট থেকে বেরোয়াজ, আকাশটা পেরোয়াজ, যারে যা উড়ে যা, যারে যা।
0: পপুলার কালচার বা জনপ্রিয় সংস্কৃতিতে উত্তম রাজের নমুনা আমরা আবার দেখি 1966 তপন সিংহেরই ছবি গল্প হলেও সত্যিতে। সেখানে করিতকর্মা কাজের লোক ধনঞ্জয় তথা রবি ঘোষ দুপুর বেলায় বাড়ির মেয়ে বৌদের কোনো সিনেমা পত্রিকা থেকে উত্তম কুমারের তারকা মাহাত্ম্য বর্ণনা পড়ে শোনান। আর তার শ্রোতৃগণ পাঁচালী বা ব্রতকথা শোনার মতোই পরম ভক্তিভরে সেই উত্তম কথা শোনেন।
3: আমার সামনে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন অভিনেতা উত্তম কুমার, অথচ কি নম্র, কি ভদ্র, তার দৃষ্টিনন্দন হাসি, তার স্বপ্নালু চাহনি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে।
0: বসন্ত বিলাপ ছবিতে সদ্য প্রেমে পড়া চিন্ময় রায় যখন নির্জন পুকুর ঘাটে বসে পরম আকুলতায় একবার উত্তম কুমার ডাকটা শুনতে চান, তখন হেসে গড়িয়ে পড়তে পড়তেও আমরা বাঙালির মনোজগতে উত্তমের প্রভাব আর প্রতাপের বহরটা টের পেয়ে যাই।
4: হ্যাঁ, আমাকে বলো উত্তম কুমার, বলো না
5: উত্তম কুমার।
0: তাই উত্তম জীবনের ছায়ায় আলোয় বাংলা বিনোদন চ্যানেলে মেগা সিরিয়াল তৈরি হয়। স্পেশাল এফেক্টসে সাদা কালো উত্তম কুমারকেই পর্দায় ফিরিয়ে সৃজিৎ মুখোপাধ্যায় বানিয়ে ফেলেন আস্ত সিনেমা। আর আসন্ন শারদ সংখ্যায় উত্তম কুমারকে নিয়ে জীবনী উপন্যাস লেখার দুঃসাহস দেখিয়ে ফেলেন কোনো তরুণ লেখক, বলছেন লেখক দীপারুণ ভট্টাচার্য।
6: আমি দেখলাম যে উত্তম কুমারকে নিয়ে বহু কিছু বাংলায় লেখা হয়েছে, প্রবন্ধ হোক, নিবন্ধ হোক, স্মৃতি কথা হোক, এমনকি তাকে নিয়ে ছড়া পর্যন্ত লেখা হয়েছে, কিন্তু উপন্যাস উত্তম কুমারকে নিয়ে কখনো লেখা হয়নি। তো এইটা একটা চিন্তা ছিল যে তার শতবর্ষে এমন একটা কিছু সংযোজন করা গেল যেটা ইতিপূর্বে হয়নি। এই উপন্যাসটা, এটার নাম হচ্ছে ছায়া থেকে ছবিতে। উত্তম কুমার বললেই একটা চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে যে এমন একজন মানুষ যার জীবন মানে সাফল্যই সাফল্য, যার সাফল্য এখনো শেষ হয়নি, কিন্তু এরকম একজন মানুষ তিনি হলেন কি করে, এই জিনিসটা ডিকনস্ট্রাকশন করাটাই ছিল এই উপন্যাসের মূল উদ্দেশ্য।
0: উত্তমের মেমোরেবিলিয়া বা বিভিন্ন স্মারক সংগ্রহকেও নিজেদের প্যাশন করে তুলেছেন অনেকেই, বলছেন সংগ্রাহক ফাল্গুনী দত্ত রায়।
7: একবার উত্তম কুমারের অটোগ্রাফ আমি নিয়েছিলাম, সেটা আমার একটা জীবনের খুব বড় একটা আনন্দময় মুহূর্ত বলতে পারি। আমি উনি শ্রী উত্তম কুমার চট্টোপাধ্যায়, পুরো নামটা ডায়াগোনালি খুব বড় করে সেটা আমার খাতায় লিখে দিয়েছিলেন, শ্রী উত্তম কুমার চট্টোপাধ্যায়। আমাদের সময় সিনেমা হলেই বুকলেট পাওয়া যেত, তো সে আমার কাছে প্রায় উত্তম কুমারের 160-170 বুকলেট সংগ্রহ আছে বাংলা এবং হিন্দি মিলিয়ে। এছাড়া উত্তম কুমারের সমস্ত ছড়ি যে বিজ্ঞাপনগুলো বেরোত বিভিন্ন খবরের কাগজে কিংবা ম্যাগাজিনে, তার একটা ভালো সংগ্রহ আমার কাছে আছে। আমার মনে হয় প্রায় 130-135 ছবি বিজ্ঞাপনগুলো আমার কাছে আছে। এছাড়া পোস্টার ফ্রেম করাই আছে আমার বাড়িতে প্রায় 7-8 তো হবেই। এছাড়া উত্তম কুমারের বহু ছবির লবি কার্ডকে আমি ফ্রেম করে রেখেছি। উত্তম কুমার একটি ফিল্ম কোম্পানি করেছিলেন, তার নাম ছিল উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেড। তো সেই যে শেয়ার তখন ডিস্ট্রিবিউট করেছিলেন কিছু ফান্ড রেজ করার জন্য, শেয়ার সার্টিফিকেট দিয়ে আমার কাছে আছে।
0: বাঙালির অবিসংবাদী মহানায়কের জন্ম শতবর্ষেই তাদের শতবার্ষিকী পালনের যাত্রা শুরু করল বাঙালি সংস্কৃতির আর এক অভিজ্ঞান কলকাতা বেতার কেন্দ্র আমাদের প্রাণের আকাশবাণী। কলকাতা বেতারের সঙ্গে উত্তম কুমারের সংযোগ প্রসঙ্গে স্মৃতির ঝাঁপি খুললেন আকাশবাণী ও দূরদর্শনের প্রাক্তন বার্তা সম্পাদক ভবেশ দাস।
8: যে অনুষ্ঠানের সূত্রে তার নাম কলকাতা বেতারের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে, হ্যাঁ, দুঃখ সঙ্গে।

0: দিয়ে মহালয়ার করে মহিষাসুরমর্দিনীর পরিবর্তে ধ্বনিত হয়েছিল সম্পূর্ণ নতুন ওই আলেখ্য দেবী দুর্গতি হারিণী।
1: আনন্দময়ীর আগমনে স্বর্গে নিসর্গে স্বর্গীয় আনন্দের মধুর হিল্লোল, রূপরম্মা শরতের সুনীল আকাশে নবনীত শুভ্র মেঘমালায় ধরণীর বুকে সত্য বিকশিত শিউলির স্নিগ্ধ সৌরভে দুকুল প্লাবিনী কলস্বনা তুটিনীর কলতানে বিহঙ্গের মধুর কাকলিতে শ্যামল দুর্বাদলের মুক্তা শুভ্র শিশির বিন্দুতে বিশ্ব প্রকৃতি মাতৃবন্দনায় সুসজ্জিত।
0: এটা প্রচারিত হয়েছিল প্রথম 1976-এর 23শে সেপ্টেম্বর। একদিক থেকে দেখতে গেলে এই অনুষ্ঠানটিরও কিন্তু এবার 50 বছর পূর্ণ হতে চলেছে। কোনো একটা ছুটির দিনে, রবিবার নয় অবশ্য, অন্য কোনো একটা ছুটির দিনে তাকে আমন্ত্রণ জানানো হয় রেকর্ডিং এর জন্য। রেকর্ডিং এর সঙ্গে যুক্ত ছিলেন অলোকনাথ জি, তো উনি এসেছেন পিঙ্ক রঙের শার্ট, রেকর্ডিং হলো। আমাদের এটা সম্প্রচার করা হয়েছিল নির্দিষ্ট দিনে। তারপরে একটা দেখা যায় যে শ্রোতারা খুবই এর জন্য ক্ষুব্ধ হয়ে ওঠেন। এই সময়ে তখন যে আমাদের সবিনয় নিবেদনের উপস্থাপক ছিলেন মিহির বন্দ্যোপাধ্যায়, তার মনে হলো এবং আমাদের কর্তৃপক্ষেরও মনে হলো যে এই অনুষ্ঠান সম্পর্কে উত্তম কুমারের কোনো বক্তব্য কি আমরা পেতে পারি। এবং তখন মিহির বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন যে এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনার দু একটা কথা। তো তখন তিনি প্রথমেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কাছে মার্জনা চেয়ে নেন ওই টেলিফোনের মাধ্যমে এবং বলেন যে নানাজনের কথায় আমার নেচে ওঠাটা এখন ঠিক হয়নি। তখন তিনি একটি কথা বলেন যে ঠাকুর ঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় এটা ঠিক তাই হয়েছে। একজন মহৎ শিল্পী হলেই তিনি অমন করে অত সংক্ষেপে এবং শ্রোতাদের ক্ষোভকে সম্মান জানিয়ে এইরকম করে বলতে পারেন। এর বাইরে আর দু একটা ছোট ছোট সম্পর্ক বেতারের সঙ্গে জড়িয়ে আছে। সেটা হচ্ছে যে আমাদের সাহিত্য বিষয়ক অনুষ্ঠানের তিনি প্রযোজক ছিলেন কবিতা সিংহ, তার লেখা দুটি কবিতায় তিনি সুর দিয়েছিলেন। এর একটি হচ্ছে এ মাসের গানের জন্য, আর একটি হচ্ছে রম্যগীতির জন্য। এছাড়া সংবাদ বিচিত্রের যে প্রযোজক ছিলেন উপেন তরফদার, তিনি চান যে আমরা যদি একটা বড় সড়ো ইন্টারভিউ করে রাখতে পারি তাহলে খুব ভালো হয়। তো সেটা আমাদের দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের এবং অভিনেতা তরুণ কুমারের মাধ্যমে উত্তম কুমারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তিনি সম্মত হন এবং তারপরে সেটা রেকর্ডিং হয় ওর বাড়িতে গিয়ে। সেটা আমাদের প্রচারও হয়েছিল, কিন্তু একটু দুঃখের বিষয় হচ্ছে প্রয়াণের পরে যখন সেটা আবার কোন প্রচারের চেষ্টা হয় তখন আর সেটা খুঁজে পাওয়া যায়নি।
2: বাঙালির অন্তর্মহলে যা সাংস্কৃতিক সাম্রাজ্য প্রতিষ্ঠিত, বক্স অফিসের রেকর্ডে তিনি যে একের পর এক পাহাড় চূড়ো পেরোবেন সেটা বলাই বাহুল্য। ইতিহাস সৃষ্টি হল 1957-এ চন্দ্রনাথ ছবি মুক্তির সময়। চন্দ্রনাথই প্রথম বাংলা ছবি যা ধর্মতলার মেট্রো সিনেমা হলে মুক্তি পেয়েছিল। উত্তম কুমারের বাবা সাতকড়ি চট্টোপাধ্যায় ছিলেন মেট্রোর প্রজেকশন অপারেটর। সেই সাতকড়িবাবু ইংরেজি সিনেমার তীর্থক্ষেত্রে তার প্রজেকশন রুমের খুপরি ঘরের ঘুলঘুলি দিয়ে দেখছিলেন পর্দায় তার ছেলেকে দেখে দর্শকরা কিভাবে উদ্বেল হয়ে উঠেছে। বাংলা ছবির ইতিহাসে প্রথম কোন ছবি এক সপ্তাহে সংগ্রহ করল 2,30,138 টাকা। উত্তম কুমারের বক্স অফিস প্রসঙ্গে বলছেন চলচ্চিত্র সাংবাদিক কমলেন্দু সরকার।
3: উত্তম কুমারের বক্স অফিস তৈরি হলো বসু পরিবার থেকে। বসু পরিবার চললো টানা 7 সপ্তাহ। তারপরেই আমরা দেখছি যে ওই নির্মল দেবী ছবি করছেন উনি 75। 75-এরও চলেছিল টানা 7 সপ্তাহ। উত্তম সুচিত্রার জুটি তৈরি হলো এবং পরে আমরা দেখছি অগ্নি পরীক্ষা চললো 18 সপ্তাহ। উত্তম কুমারের সব থেকে বক্স অফিস সাফল্যের ছবি দেখি অমানুষ। অমানুষ চলেছিল টানা 32 সপ্তাহ। এবারে ধরা যেতে পারে আনন্দ আশ্রম শক্তি সামন্তের ছবি 26 সপ্তাহ চলেছিল। অগভীর সুন্দরী শেষ ছবি ছিল, উত্তম কুমারের মারা যাওয়ার পরে রিলিজ হয়েছিল, এই ছবিটাও চলেছিল 26 সপ্তাহ।
2: বক্স অফিসে অবিশ্বাস্য হিট হওয়ার পাশাপাশি পুরস্কারও পেয়েছেন অগণ্য। তার BFJ পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে বলেছেন WBFJ এর বর্তমান সভাপতি চলচ্চিত্র সাংবাদিক নির্মল ধর।
4: উত্তম কুমারের হাতে সেরা নায়কের পুরস্কার BFJ প্রথম তুলে দেয় রথ ছবির জন্য 1955 সালে। তার হাতে পুরস্কারটি তুলে দেন তৎকালীন রাজ্যপাল হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং নায়ক নির্মল কুমার। ওই ছবিতে এক মানসিক রোগীর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এরপর তিনি আরো 7 বার সেরা অভিনেতা বা নায়কের পুরস্কার পেয়েছিলেন বিএফজে থেকে। বলতে গেলে বিএফজের ইতিহাসে রেকর্ড তো বটেই। তিনি সম্মানিত হয়েছিলেন সপ্তপদী, নায়ক, গৃহদাহ, এখানে পিঞ্জর, স্ত্রী, অমানুষ ও বন্নিশিকা ছবির জন্য।
2: অবশ্য বক্স অফিসে উত্তম কুমারের এই অপ্রতিরোধ্য জনপ্রিয়তা বা বাংলা সিনেমার সংখ্যাগরিষ্ঠ দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতার জন্যই হয়তো সিনেমা বোদ্ধাদের একটা বড় অংশ তাকে বিশেষ গুরুত্ব দেননি। তাদের বক্তব্য ছিল, উত্তম কুমার বাংলার নির্বোধ দর্শকদের জন্য সেন্টিমেন্ট সিক্ত, মেলোড্রামা ভরপুর, ছকে বাঁধা ছবিতে গতে বাঁধা অভিনয় করেন। উত্তম কুমারকে নিয়ে যিনি শ্যামলী, হারানো সুর, সপ্তপদীর মতো ছবি করেছেন, সেই অজয়কর কিন্তু উত্তম সম্পর্কে অন্যরকম ভাবতেন। উত্তমের আন্ডার অ্যাক্টিং প্রসঙ্গে তিনি শ্যামলী ছবির একটি দৃশ্যের কথা বলেন। উত্তম যেখানে অনুভাগুপ্তর কাছ থেকে বিদায় নিচ্ছেন, অজয় লিখছেন,
5: সংলাপ বলার পর উত্তম অনুভার দিকে এমন গভীরভাবে তাকিয়েছিল, প্রেম যেখানে উদাসীন নিরুচ্চার। ও সেখানে বোঝাতে চেয়েছিল, তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি, কিন্তু আমার স্ত্রী আছে, তাই আমি তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি সুখী হও এই কামনা করি। এই যে কথাগুলো আমি বললাম, এ তো কোনো সংলাপে ছিল না, এই প্রতিটি কথা তার চোখের মধ্যে ফুটে উঠেছিল। আর টাইমিং বা পজ এত নিখুঁত ছিল যে শট শেষ হওয়ার পর খুঁতখুঁতে আমার মুখ থেকে একটা শব্দই বেরিয়ে এলো, ওয়ান্ডারফুল।
2: উত্তম কুমার মেথড অ্যাক্টিং জানতেন না, সত্যজিৎ রায় কোনোদিন সেটা মনে করতেন না। বরং নায়কের আগে উত্তম অভিনীত বিচারক বা যতগৃহ ছবির উত্তম সম্পর্কে তার মুগ্ধতা ছিল। সেই রকমই উত্তম আধুনিক ইউরোপীয় ছবি দেখতেন না, এটা ভুল তথ্য। তিনি মার্সেলো মাস্ত্রিওনি, সোফিয়া লোরেনের ছবি নিয়মিত দেখতেন, লা দোলচে ভিতা, ইয়েস্টারডে, টুডে অ্যান্ড টুমরো দেখেছেন একাধিকবার। সিনে ক্লাব অফ ক্যালকাটা নামে একটি ফিল্ম ক্লাবের সদস্য ছিলেন। সেখানেই পোল্যান্ডের ছবির এক উৎসবে আন্দ্রে ওয়াইদার অ্যাশেজ অ্যান্ড ডায়মন্ডস ও তাতে চিবুলিস্কির অভিনয় দেখে উত্তম ভীষণ অনুপ্রাণিত হয়েছিলেন। হ্যাঁ, ইউরোপীয় ছবি সম্পর্কে অবশ্যই তার নিজস্ব একটা ভাবনা বা দর্শন ছিল। নায়ক ছবির সূত্রে বার্লিন তথ্যচিত্র উৎসব থেকে ফেরার পরে তার একটি ছোট্ট লেখা বার্লিন সফর পড়লে সেটার কিছুটা আন্দাজ পাওয়া যায়। উত্তম সেখানে লিখেছেন,
5: ছবি যে খুব বেশি দেখেছি তা নয়, তবে ইউরোপীয় সিনেমার হাল আমলের এক্সপেরিমেন্ট সম্পর্কে কিছুটা আইডিয়া নিয়ে ফিরেছি। রোমান পোলানস্কির কুল দ্য স্যাক দেখলাম। হলফ করে বলতে পারি, আবেগ বা গল্পের সঙ্গে আধুনিক সিনেমার ভাসুর ভাদ্রবৌ সম্পর্ক টিকবে না।
2: বোঝা যাচ্ছে ছবিতে গল্পহীনতা, যৌনতা, রীরংসার বাড়াবাড়ি তার অপছন্দ ছিল। কিন্তু মূলধারার গল্প বলা বাংলা ছবির নিরামিষ নিরাপদ ফর্মুলা রোমাঞ্চ কি উত্তমের অভিনেতা মনকে তৃপ্তি দিয়েছিল? বার্লিন সফর লেখার বছর পাঁচেক পরে 1971 একটি সিনেমা পত্রিকায় তিনি লিখেছেন,
5: ফিল্মে অভিনয় করার বয়স বাড়ার সঙ্গে অনুভব করছি অতৃপ্তি। একই ধরনের ভূমিকায় 5টা ছবিতে নাম বদলে 5 বার অভিনয় করতে হয়েছে। আমি তখন মনে প্রাণে আমার মুক্তি খুঁজে বেড়াচ্ছি, আমার অভিনয় আর ভালো লাগছে না, একই ভূমিকায় বারবার।
2: নিজের ভাবমূর্তির সোনার খাঁচা ভেঙে বেরিয়ে আসার একটা মরিয়া লড়াইকে দেখা দিয়েছিল উত্তম কুমারের শেষ 10-11 বছরের অভিনয় জীবনে। অভিনয় জীবনের এই শেষ দশকে তিনি নিজেকে বারবার এত রকম চ্যালেঞ্জের মুখে ফেলেছেন, পুরনো উত্তম কুমার যেগুলো মোকাবিলা করেননি বা বক্স অফিসের কথা ভেবে এড়িয়ে গিয়েছেন। আর এই পর্বেই উত্তম কুমার বারবার অনায়াসে নির্দ্বিধায় নিজের জন্য বেছে নিয়েছেন ধূসর বা নেগেটিভ চরিত্র। তার চরিত্রাভিনয় ও খল চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলছেন অভিনেতা রজতাভ দত্ত,
6: চরিত্রাভিনেতা উত্তম কুমার আমার মনে হয় অনেকটাই নায়ক উত্তম কুমারের চাপে ঠিক মাথা তুলতে পারেননি, কিন্তু তার সম্ভাবনা এবং তার বিস্ময়কর যে উদ্ভাস ছিল সেটা আমরা হয়তো অনেকটাই খানিকটা বঞ্চিতই হয়েছি। প্রথম চরিত্রাভিনয় মনে করতে পারবো গণাদাকে দিয়ে, গণাদা অর্থে যদুবংশ, আর বাগবন্দি খেলা এবং কলমখিনী কঙ্কাবতীতে তার নেগেটিভ চরিত্রের কথা মনে পড়বে, অপরিচিত তো বটেই। এবং তাতে মনে হয়েছে যে ওনাকে যে ব্যবহার করা যায়নি এবং আমি তরুণ মজুমদারের লেখা থেকে জানতে পারি যে

0: চীনের তলোয়ারে ওনার বীরকৃষ্ণ দাঁড় করার কথা ছিল, সেটার কথা হয়েও শেষ পর্যন্ত উনি চলে যান, সেই জন্য আর হয়নি। ওটা একটা এপিক হয়ে থাকতে পারতো। আরেকটা সম্ভাবনা যেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কাছে শুনেছিলাম, যে টিকটিকি যখন নাকি উনি লেখেন স্লুথ থেকে সৌমিত্রদা, তখন উনি উত্তম কুমারকে বলেছিলেন দুজনে মিলে যদি ওটা করা হতো এবং সেখানটায় ওই রকম একটা নেগেটিভ চরিত্র, আমরা ওটা থেকে বঞ্চিত হয়েছি এখনকার থেকে তখনকার অবস্থাও। সৌমিত্রদার কথা মতো আলাদা কিছু ছিল না, যেহেতু নায়িকা নেই সেই জন্য ওই ছবির প্রডিউসার পাওয়া যায়নি।
1: 1950-60-এর দশকেও উত্তম কুমারের রোম্যান্টিক নায়কের চরিত্রে অনেক কমেডি এলিমেন্ট থাকত, তবে এই শেষ পর্বে ধন্নী মেয়ে, ছদ্মবেশী বা মৌচাকের মতো ছবিতে দর্শক কমেডি অভিনেতা হিসেবে উত্তম কুমারকে একেবারে নতুন অবতারে আবিষ্কার করলেন, বলছেন অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়।
2: কমেডিতে একেবারে কিং মাস্টার, উনি যে কটি ছবিতে কমেডি চরিত্র অভিনয় করেছেন বা কখনো অন্য ধরনের ছবিতেও, সিরিয়াস ছবিতেও যখন সামান্যতম একটু জায়গা পেয়েছেন সেই সুযোগটা উনি হারাননি। অল্প সময়ের জন্য হলেও সেখানে তিনি কমেডির টাচ দিয়ে বেরিয়ে চলে গেছেন, কিন্তু পরিপূর্ণভাবে কমেডি ছবি যেমন ধন্নী মেয়ে, মৌচাক, ক্রান্তিবিলাস, এই সমস্ত ছবিতে তিনি অবলীলায় কমেডি করে গেছেন, সেটা শেখবার মতো। তার কমেডি ডেলিভারি, তার টাইমিং, সংলাপে পজ, সমস্ত কিছু, বাচন ভঙ্গি, এই পুরোটাই কমেডির যা যা প্রয়োজন এক কমেডি অভিনয় করতে গেলে তিনি সব কটাতে ছিলেন সবার উপরে, অসাধারণ। আমি মহান অভিনেতা, প্রখ্যাত অভিনেতা, আমাদের সবার কমেডিতে যাকে আমরা বাংলায় অন্তত রাজা বলে মনে করি, তুলসী চক্রবর্তী, তাকে মাথায় রেখেই বলছি যে উত্তম কুমার কোনো অংশে কম ছিলেন না কমেডিতে, এবং আমি প্রতি মুহূর্তে তার অভিনয় দেখতে দেখতে মুগ্ধ হয়েছি, আমি শিখেছি, প্রোগ্রেসে গিলেছি তার অভিনয়।
1: প্রায় দু দশক ধরেই উত্তম কুমারের প্রতিদ্বন্দ্বী হিসেবে বারবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে তুলে ধরা হয়েছে, কিন্তু আদতে দুজনের ব্যক্তিগত সম্পর্কটা ছিল স্নেহ আর শ্রদ্ধার, সহমর্মিতা আর বোঝাপড়ার, বলছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা নাট্য ব্যক্তিত্ব পৌলমী বসু।
3: আসলে উত্তম কুমারের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্কটা ঠিক ফিল্ম ইন্ডাস্ট্রির থ্রুতে হয়নি, উনি ছিলেন আসলে আমার পিসেমশাই রঞ্জিত সিনহা, যিনি মোহনবাগানের ফুটবলার ছিলেন, তার বন্ধু। তাই আমার পিসির বিয়েতে বরযাত্রী হয়ে এসেছিলেন উত্তম কুমার, তখন থেকে সম্পর্কটা শুরু বাপির সঙ্গে, এবং তখন থেকেই বন্ধুত্ব। এবং উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছিলেন, উনি একদিন তরুণ কুমারকে দেখে বলেছিলেন, তরুণ আমি আজকে একটা ছেলের সিনেমা দেখে এলাম, আমার মনে হচ্ছে ছেলেটা পরে আমাকে বেগ দেবে খুব। তখন তরুণ কুমার জিজ্ঞেস করেছিলেন যে কোন সিনেমা, তখন উত্তম কুমার বলেছিলেন অপুর সংসার। আমার বাবা যেদিন প্রথম গাড়ি কিনেছিল সেদিন উত্তম কুমার আর বাপি খেতে গিয়েছিলেন হোটেলে, অনেক রাত হয়ে যায়, তখন উত্তম কুমার বাপিকে বলেন যে গাড়ি চালিয়ে দিও না, গাড়িটা রেখে যা, আমার ড্রাইভার কাল সকালে এসে গাড়ি তোর বাড়ি পৌঁছে দেবে। কিন্তু বাপি তখন খুব জেদ করে বলেন যে না, আমি গাড়িটা চালিয়েই যাব। তা অনেক রাতে ওরা ফিরছিলেন, পুরোটা রাস্তা উত্তম কুমার বাপিকে ফলো করে গেছে, এবং যতক্ষণ না বাপি পৌঁছেছেন উত্তম কুমার সেটা দেখেছেন, তারপর উনি বাড়ি গেছেন। এতটাই বিশাল হৃদয়ের মানুষ ছিলেন উনি। এইরকমই ওদের সম্পর্ক ছিল। ওনারা যেসব সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন, ভিন্দের বন্দি, অপরিচিত বা স্ত্রী, দেবদাস, এরকম ওদের মধ্যে একটা খুব ভালো ইকুয়েশন ছিল, খুব সুন্দর সম্পর্ক ছিল, খুব স্নেহের সম্পর্ক ছিল, এটা কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি।
1: উত্তম কুমারের অভিনয় জীবনের অন্তিম পর্ব নিয়ে তার সেই তথাকথিত চিরপ্রতিদ্বন্দ্বীর একটি অসামান্য পর্যবেক্ষণ আছে। সৌমিত্র লিখছেন,
4: 70-এর শেষ এবং 80-এর আরম্ভ, এই সময়টা একাধিক কারণে বাংলা চলচ্চিত্রের পক্ষে খুব কঠিন সময় ছিল। ঠিক সেই সময় উত্তম কুমারের মতো উঁচুমানের অভিনেতার চরিত্রাভিনেতা হিসেবে কাজ করা শুধু তার নিজের জন্যই নয়, বাংলা ছায়াছবির জন্যও প্রয়োজন ছিল। তখন তিনি তার অভিনয় দক্ষতার শিখরে পৌঁছেছিলেন।

0: অসুখ। তাকে সঙ্গে নিয়েই প্রায় দেড় দশক অমানসিক পরিশ্রম করে যাওয়া, পেশার তাগিদের ডাক্তারি নিষেধ সব সময় মেনে চলতে না পারা, এমন অনেক কিছুই একসঙ্গে মিলে হয়তো তাকে এই পরিণতির দিকে টেনে নিয়ে গিয়েছিল। মৃত্যুর কিছুদিন আগেই এক সিনেমা পত্রিকায় প্রকাশিত একটি রচনায় তিনি লিখছেন,
1: চারপাশের অন্ধকারেই ছবির জগৎ রোশনাইয়ের মতো জ্বলে। ছবির জগতের যারা বাসিন্দা তাদের জীবনও এই রকম। নিজেদের জীবনের চারপাশের অন্ধকার নিয়ে তবেই তারা আলো হয়ে জ্বলতে পারেন।
0: কিন্তু এটা কি আলো হয়ে জ্বলা, নাকি টালিগঞ্জের সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখার তাগিদে নিজেকে নিঃশেষ করে পুড়িয়ে চলা? নায়কের অরিন্দম সিনেমা দর্শকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর বাস্তবের উত্তম কুমার লিখছেন,
1: জনতা আমাদের সবচাইতে বড় বন্ধু, আবার সবচাইতে বড় শত্রু। উত্তম কুমার বড়, জনতা আছে বলেই। আজ উত্তম কুমারের যদি মৃত্যু হয় সেটাও জনতা আছে বলে।
0: জনতা হয়তো এখানে রূপক বা স্রেফ উপলক্ষ, আসলে জনতা মানে জনপ্রিয়তা, বক্স অফিস, লগ্নি ফেরতের অবিরাম চাহিদা। গ্রিক পুরাণের সিসিফাসের মতো অনন্ত পাথর গড়িয়ে তোলার সেই দায়িত্ব, দর্শকের প্রত্যাশার চাপ কি শেষ দিকটায় ক্রমশ বিষণ্ণ করে তুলছিল তাকে? উত্তম কুমারের মা চপলা দেবীর একটি লেখা থেকে জানা যায়, মৃত্যুর কিছুদিন আগে মনমরা ভাবের কারণ হিসেবে তিনি মাকে বলেছিলেন,
1: লোকে বোধহয় আমাকে আর চাইছে না।
0: কিন্তু তার মৃত্যুর প্রায় অর্ধ শতক ছুঁই ছুঁই সময়ও উত্তম কুমারকে ঘিরে বাঙালির একই রকম গভীর আবেগ আর উচ্ছ্বাস, শ্রদ্ধা আর সম্মান প্রমাণ করে বাঙালি দর্শক সম্পর্কে তার নিজের ওই সংশয় বা আক্ষেপ সঠিক ছিল না। কল্পনা করতে ইচ্ছে করে তার প্রতি আজও মানুষের এই আকুল করা ভালোবাসা দেখলে তিনি কি অগ্নিশ্বর ছবির শেষ পর্যায়ের সংলাপটাই আর একবার বলতে চাইতেন?
2: মনে মনে কামনা করতাম এবার আর দেশে যেন আর না জন্মায়। বাট আই অ্যামেন্ডেড, আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছে। আমি যেন
3: শুনলেন উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষ রূপকানুষ্ঠান চির উত্তম। রচনা শান্তনু চক্রবর্তী, গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায় ও সম্মান দাস, সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়, পরিকল্পনা ও প্রযোজনা দেবশ্রী ঘোষ।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
6: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
4: এখন শুরু হচ্ছে গানের ভেলা, লাইভ ফোন ইন অনুষ্ঠান।

দুই বাংলার প্রবীণতম লোকসঙ্গীত শিল্পী। লোকসঙ্গীতের দুটি ধারা মূলত প্রভাতী এবং ভাটিয়ালির সুর তাঁর গানে প্রাধান্য পেয়েছে। তিনি বলতেন, লোকায়ত সুর থেকেই তো আমাদের সঙ্গীতের সৃষ্টি। লোকসঙ্গীত যে সঙ্গীতের শিকড় তা তিনি বলতেন নির্লিপ্ত ভঙ্গিতে, কিন্তু উদ্ভাসিত হয়ে উঠত তার চোখ মুখ। বাংলার

লোকসঙ্গীতকে যারা এক অন্য মাত্রা দিয়েছেন, তাদের মধ্যে প্রথম সারির কয়েকজনের কথা বলতে গেলে অমর পালের কথা বলতেই হয়। আজ গানের ভেলায় তাকে এবং তার সৃষ্টিকে নিয়ে কথা বলবো আমরা। অমর পালের নাম শুনলেই সবার আগে আমাদের মনে আসে বেশ কিছু প্রভাতী গানের কথা। তেমনই একটি প্রভাতী গান দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বৃহস্পতিবার লোকসঙ্গীতের গানের ভেলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি পারমিতা বেরা।

গানের ভেলায় আজ কথা হচ্ছে অমর পাল কে নিয়ে। শ্রোতা বন্ধুদের জন্য টেলিফোন নাম্বার জানিয়ে দিই, 0332210 7325, 0332210 7325। এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং বিশেষ কোনো সংযোজন থাকলে করতে পারেন, বিশেষ কোনো গান যা আপনাদের অত্যন্ত পছন্দের সেই গানের কথা জানাতে পারেন আমাদের। ওপার বাংলার তিতাস নদীর পাড়ে ব্রাহ্মণ বেড়িয়ায় শৈশব থেকে যৌবনের প্রথম ভাগ কেটেছে তার। কলকাতায় এসে যখন থিতু হলেন বয়স 26 বছর, তখনকার কুমিল্লা জেলার ওই ছোট জনপদের পথ মাঠঘাটের গানের সুর তার মনকে দখল করে নিয়েছিল।

ছোটবেলায় লেখাপড়ায় একেবারেই মন ছিল না, স্কুলে যেতেও ইচ্ছে হতো না। স্কুলে যাওয়ার পথে ছিল একটি কলের গানের দোকান, সেখানে গান বাজত। সেখানেই বই হাতে গান শুনতে শুনতে বুঁদ হয়ে যেতেন ছোট্ট অমর। জন্ম 1922 সালে, 9 বছর বয়সেই বাবা প্রয়াত হলেন। ছোট থেকেই কোথাও কবি গান, কোথাও কৃষ্ণলীলা, কোথাও যাত্রা, সেখানে তিনি পালিয়ে যেতেন এবং গান শুনতেন। এদিকে আবার বাড়িতে জ্যাঠামশাইয়ের আখড়া ছিল, সেখানে তিনি বাউল গানের আসর বসাতেন। তার বাবা গান গাইতে পারতেন না, তবে তিনি গানের সমজদার ছিলেন। কালী কীর্তন, মালসি গান তিনি শুনতে ভালোবাসতেন। প্রত্যেক বছর তাদের বাড়িতে জারি গানের আসর বসত। তার মা দুর্গাসুন্দরী দেবী, তিনি বেশ ভালো গাইতেন। বিয়ের গান, পুজো পার্বণ অনুষ্ঠানের মেয়েলি গান, কত সব গানের সুরের সঙ্গে অমরপালের সখ্য আশৈশব, গ্রামীণ জীবন আর সুরেই ছিল তার আকুলতা। শোনাই পরের গানটি।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুনছেন গানের ভেলা, আজ লোকসঙ্গীত, কথা হচ্ছে অমর পালের গান নিয়ে। টেলিফোন লাইনে শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, আমি পূর্বশ্রী পূর্ব বর্ধমান থেকে রীতা পাল কথা বলছি।
1: বলুন।
2: আমার ছেলেবেলায় যখন গ্রামের বাড়িতে আসতাম, পড়াশোনা করতাম নবদ্বীপ থেকে, তখন তো ফাঁকা মাঠ, বড় বড় গাছ, আর গরু গাড়ি চড়ত, আর ঘোষ ঠাকুমা ছিলেন, তার নাম ছিল ডালিম, আমরা ডালিম ঠাকুমা বলে ডাকতাম, খুব সুন্দর দেখতে। তা উনি সখী দই নেবে, ক্ষীর নেবে, ছানা নেবে করে আমাদের বাড়িতেই আসতে, সখী বলে সবাইকে ডাকতো, যার বাড়িতেই যেতে। এই যে গানটা হলো না, আছে ডালিম ঠাকুমার কথা খুব মনে পড়ছে। আর অমর পালকে আমি দেখেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে, ওখানে পড়াশোনা করতাম। তা উনি যখন গান গাইতে উঠেছিলেন, তা তখন উনি এই যে প্রভাতের সময়কালে শচীন আঙ্গিনার মাঝে, এই গানগুলো আমার এখন এমন ভাবে মনের মধ্যে দাগ কেটে যায়, যেন মনে হচ্ছে ছবির মতো সে ঠাকুমা দুধ দেওয়ার সময় ডাকছেন আর উনি গান করছেন প্রভাতের সময়কালে, অমর পালের মুখটা খুব মনে পড়ছে। এইটুকুনি বললাম, ভালো থাকুন, আমি অনুষ্ঠান চালান। হ্যাঁ
1: অনেক ধন্যবাদ। অমর পাল, তার গানের জীবন শুরু হয়েছিল 1942 সাল থেকে। 1951 সালে তিনি প্রথম আকাশবাণীতে গিয়েছিলেন শচীন ভট্টাচার্যের লেখা ভাটিয়ালি সুরে কোন গ্রামের কন্যা ওগো, যাই বা কোন গ্রামে গো, দেখো গো ওই দিনের সুরজ গাছের মাথায় নামে। তিনি আকাশবাণীর প্রথম লোকসঙ্গীত শিল্পী। যখন তার বয়স মাত্র 20 বছর, ব্রাহ্মণবেড়িয়াতে শচীন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ হয় একদিন পাশের বাড়ির ঝুলনের অনুষ্ঠানে। গীতিকার শচীন ভট্টাচার্যের অবদান তার প্রতিভার স্ফুরণে সবচেয়ে বেশি। শচীনবাবু গান শুনে অমর পালকে নিয়ে গেলেন ব্রাহ্মণবেড়িয়াতেই উস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই উস্তাদ আয়াত আলী খাঁর কাছে। তারপর দেশ স্বাধীন ও দেশভাগ হল, শচীন ভট্টাচার্যের সঙ্গে পাকাপাকিভাবে তিনি চলে এলেন কলকাতায়। এখানে এসেও শচীনবাবু অমর পালকে নিয়ে গেলেন ওপার বাংলারই তাঁদের এলাকার এমন দুই সঙ্গীত শিল্পী ভাই মণি চক্রবর্তী ও সুরেন চক্রবর্তীর কাছে। এই দুজন ছিলেন তার সঙ্গীত জগতের গুরু। তার গভীর প্রভাব পড়েছিল অমর পালের সঙ্গীত জীবনে। পরের গান একটি ভাটিয়ালি সুরের গান।

টেলিফোন লাইনে বন্ধু রয়েছেন, শুনব। না, যোগাযোগ করা গেল না। নাম্বারটা আরও একবার জানিয়ে দিই, 0332210-7325। কথা হচ্ছে অমর পালের সঙ্গীত জীবন নিয়ে। অমর পাল, তিনি আকাশবাণীতে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানাচ্ছেন, তার সঙ্গীত জীবনের যতটা পরিচিতি হয়েছে লোকশিল্পী হিসেবে, সঙ্গীত জীবনে তিনি যতখানি, সেক্ষেত্রে আকাশবাণীর অবদান অনেকটা। আকাশবাণীতে আপনারা জানেন সঙ্গীত শিক্ষার আসর নামে একটি অনুষ্ঠান হয়, সেই সময়ে পঙ্কজ কুমার মল্লিক, তিনি একদিন গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি শেখাচ্ছেন। অমর পালের কাছে তখন রেডিও ছিল না, পাশে এক রেস্টুরেন্ট থেকে রেডিওতে তার কানে এলো সেই গান। শুনে মনে হলো যেন পল্লী গীতি শুনছেন, কিন্তু তা আসলে রবীন্দ্রসঙ্গীত। এরকম শুনে শুনে তার বোধের সৃষ্টি হলো। আব্বাসউদ্দিন, ইন্দুবালা দেবী, কাজী নজরুলের গান তিনি শোনার অভ্যাস করলেন। পরে যা তাকে সমৃদ্ধ করেছে। টেলিফোনে বন্ধু রয়েছেন।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: আমি হাওড়া উলুবেড়িয়া রাজা কুট থানা থেকে বলছি।
0: হ্যাঁ,
1: খুব সুন্দর, ওর উপরে আর কিছু বলার নেই।
0: অনেক ধন্যবাদ,
1: ভালো থাকুন। এটুকু,
0: অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকুন। চলে যাই আমরা পরের গানে। একটু আগে শ্রোতা বন্ধু একটি গানের কথা বলছিলেন, সেই গান এখন আপনাদের জন্য।

শুনছেন লোকসঙ্গীতের গানের ভেলা, কথা হচ্ছে অমর পালকে নিয়ে। গান গাইলেন সত্যজিৎ রায়ের সঙ্গে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। সিনেমায় বেশ অনেকগুলি গান তিনি নেপথ্য শিল্পী হিসেবে গেয়েছেন। অপরেশ লাহিড়ির সুরে ও আমার দেশের মাটি ছবিতে, তারপর দেবী কুমার বসুর ছবি সাগর সঙ্গমে, তারপর তপন সিংহের হাসুলি বাঁকের উপকথা, অরুন্ধতী দেবীর মেঘ ও রৌদ্র, এমন অনেকগুলি সিনেমাতে তিনি গান গেয়েছেন। কিন্তু লোকগানের প্রতি তার যে টান, তা কখনো কমেনি। এই আকুতি আর সঙ্গীত ধারাকে লোকসুরের মায়াজালে ধরেছেন তিনি। তার গায়নে প্রভাতী আর ভাটিয়ালির সুর বৈভব অন্য মাত্রা পেয়েছে। মায়া জড়ানো মুখচ্ছবি, প্রকৃতির নিস্তরঙ্গ বহমানতা, গ্রাম্য জীবনের আলো আধারের স্পন্দন ছিল তার স্বরে ও সুরে। বাঙালিকে প্রাণের আরাম দিয়েছেন তিনি। 2019 এপ্রিলে আমরা তাকে দৈহিকভাবে হারিয়েছি ঠিকই, কিন্তু হীরক রাজার দেশের চরণদাসের গলায় তার কণ্ঠধ্বনি যেমন স্বৈরাচারী।

হীরক রাজা থামিয়ে দিতে পারেনি, ঠিক তেমনি তার কণ্ঠ আজীবন আমাদের হৃদয়ে একইভাবে থেকে যাবে। কারণ বাংলার লোকসঙ্গীতকে তিনি যে মাত্রা দিয়ে গেলেন তা কখনোই ভোলা সম্ভব। আজকের গানের ভেলা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের সঙ্গে ছিলাম পারমিতা বেরা। শুরু করব শেষ গানটি।

0: এতক্ষণ শুনলেন গানের ভেলা। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
1: রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি। উপস্থাপনায় আঁখি মুখোপাধ্যায় এবং সর্বাণী ভট্টাচার্য।

0: যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো?
1: শুধু আমি কেন বলবো, তুমিও বলবে, আর আজ তো আমাদের বেরিয়ে পড়ি রাতটা, পথ না শেষ হলে এদিক ওদিক ঘুরবো, অসুবিধে কি?
0: হ্যাঁ তা বেশ তা বেশ, এই কলকাতায় বৃষ্টির মরশুমে ঘুরতে আমার ভারী ভালো লাগে, আর আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, তাই তো? তাই না না এইভাবে না, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, কি সর্বাণী আমার সঙ্গে থাকবে তো?
1: একদম থাকবো তো বটেই। আর বন্ধুরা, এই যে আমরা ব্যাক টু ব্যাক দুটো উত্তম কুমারের গান দিয়ে শুরু করলাম, এটা কিন্তু একেবারেই কাকতালীয় নয়। কেন বলতো? কারণ আজ আমাদের ম্যাটিনি আইডল, যার এক হাসিতেই আমরা জাস্ট একেবারে পাগল হয়ে যাই, আজ সেই উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী। আর তাই আজ বেরিয়ে পড়ি রাড্ডাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আজ সেই সমস্ত জায়গা নিয়ে কথা বলবো, আলোচনা করব, এবং যাওয়ার ঘুরতে যাওয়ার আইটিনারি দেব যেই সমস্ত জায়গায় শুটিং করে গেছেন স্বয়ং মহানায়ক। হ্যাঁ, স্বয়ং মহানায়ক সব থেকে বেশি শুটিং করেছেন হয়তো টলিগঞ্জে। টলিগঞ্জে বলছি এই কারণেই, কারণ টলিগঞ্জে আমার বাড়ি, আমি টলিগঞ্জের রাস্তাঘাট খুব ভালো করে চিনি। তবে টলিগঞ্জের আইটিনারি তোমাদের নিশ্চয়ই দেব না, কারণ টলিগঞ্জে ওই কয়েকটা বেশ সুন্দর ক্যাফে ছাড়া খুব বেশি ঘুরতে যাওয়ার জায়গা আমার মনে হয়।
0: তোমার বাড়িটা তো রয়েছে, ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলে তোমার বাড়ি গিয়ে বিশ্রাম নেব।
1: আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এলে ডেফিনেটলি আমি বন্ধুদের এবং তোমাকেও চা জল খাবার খাওয়াবো। কিন্তু কিন্তু
0: কিন্তু এই তো সবে শুরু, এখন হাঁপাবো কি? এখন তো আমরা মানে বিভিন্ন শুটিং ফ্লোরে ঘুরবো, উত্তম কুমারের যে সমস্ত জায়গা পছন্দের, যেখানে তার স্মৃতি এখনো রয়েছে, সেই সমস্ত জায়গা আজকের এই বেরিয়ে পড়ি আড্ডাতে আমরা যাবো, তাই তো? তাহলে চলো আজকে আমরা বেরিয়ে পড়ি, শুধু আমি এবং সর্বাণী নয়, মানে আমি আঁখি এবং আমার সঙ্গে রয়েছে তোমাদের আরো এক বন্ধু সর্বাণী, শুধু দুজনে হাতে হাত ধরে আজকে ঘুরবো না, আমাদের সঙ্গে তোমরাও যুক্ত হতে পারো।
1: এবং আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে কি করতে হবে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো, আমাদের ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটা আরো একবার বলে দিই, আমাদের ফোন নম্বরটা হলো 0332210 7325, 0332210 7325। আমাদের ফোন করে জানাও যে তোমার প্রিয় উত্তম কুমার অভিনীত সিনেমা কোনটা। আমরা কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো। এবং এবং এবং আরও একটা জিনিস, আমরা এই যে ঘুরতে যাওয়ার গল্প বলবো, সেটাও কিন্তু তোমাদের জানাতে হবে যে এই উত্তম কুমারের শুটিং প্লেসের মধ্যে কোন শুটিং প্লেসটা তোমরা নিজেরা ঘুরতে গেছো এবং কোন জায়গায় ঘুরতে গিয়ে তোমার খুব ভালো লেগেছে। আর আমাদের যদি ফোনে না পাও, অনেক বন্ধুই তো আমাদের ফোনে পাবে না,
0: ফোনে না পেলেও সেই বন্ধুর মন খারাপ করবার কিচ্ছু নেই, কারণ বিকল্প পথ খোলা রয়েছে, আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের যুববাণী কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে সেখানে আজকের বেরিয়ে পড়ির একটি সুন্দর পোস্টার রয়েছে, তার নিচে তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে আজকের আড্ডায় যুক্ত হয়ে যাও, চটপট জানাও যে তোমার পছন্দের উত্তম কুমারের সিনেমা কোনটা, এবং সেই সিনেমার সঙ্গে কোন জায়গাটাকে তুমি রিলেট করতে পারো, বা কোন কোন জায়গায় তুমি নিজে ঘুরতে গিয়েছিলে।
1: আর আখি, আমরা তো বেশ অনেকক্ষণই ইন্ট্রোডাকশন দিলাম, তো এইবার আমার মনে হয় বন্ধুদের একটা গান শোনানো উচিত, এবং গান শুরু করে আমরা আজকের আড্ডায়, মেন আড্ডায় ঘুরতে যাওয়ার কথায় অবতীর্ণ হব।
0: একেবারেই তাই, মানে আমার কণ্ঠে গান দিয়ে শুরু হয়েছিল, তবে সেই গান তো মনে হচ্ছে সর্বাণীর পছন্দ হয়নি, তাই এবার তার
1: না, তাই আমি একটা মান্নাদের গান শোনাই বরঞ্চ বন্ধুদের।

0: ফিরে এলাম গানের পর। আর বন্ধুরা, যেমনটা বলেছিলাম, আজ বেরিয়ে পড়ি আড্ডায় আমি সর্বাণী এবং আমার সঙ্গে রয়েছে আখি। আর আমরা কেন এই গানটা দিলাম, এই গানটার দেওয়ার কিন্তু একটা স্পেশাল কারণ আছে।
1: হ্যাঁ, একেবারেই তাই, কিন্তু সেটা আমি বুঝতে পেরে গেছি সর্বাণী, কারণ এবার আমরা কথা বলবো সেই কালজয়ী সিনেমা নিয়ে, তাই তো? সন্ন্যাসী রাজার শুটিং স্পট নিয়ে। সন্ন্যাসী রাজা উত্তম কুমারের বলা যেতে পারে একটা একেবারেই কালজয়ী ছবি, তাই তো? এবং এখানে তিনি ভাওয়াল সন্ন্যাসীর জীবন অবলম্বনে এই ছবি, এবং উত্তম কুমার অভিনয় করেছিলেন রাজা সূর্য কুমারের ভূমিকায়, যিনি পরে ভাওয়াল সন্ন্যাসী রূপে আমাদের সামনে আসেন। তো এই শুটিংটা কোথায় করা হয়েছিল?
0: এই শুটিংটা করা হয়েছিল ঝাড়গ্রামে, আমি কিন্তু জানি।
1: একদম, তো এই ঝাড়গ্রামের রাজবাড়িতে, সেখানে চলো কলকাতা থেকে আমি সর্বাণী এবং আমাদের যারা শুনছে সেই বন্ধুরা এখন যাব হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ি।
0: একেবারেই, তাহলে এন রুট ঝাড়গ্রাম। তো কলকাতা থেকে ঝাড়গ্রাম যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে, তার মধ্যে সব থেকে সুবিধা যাওয়া হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, কারণ জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে 6:20, খুব সকালে উঠতে হবে না, 6:20 মোটামুটি একটা ম্যানেজেবল সময়, এবং এটা ঝাড়গ্রাম পৌঁছয় মোটামুটি ওই 8:24 নাগাদ,
1: বা ওই তাড়াতাড়ি পৌঁছে,
0: হ্যাঁ, মানে ওই 2:15 মতন লাগে ঝাড়গ্রাম পৌঁছতে। এবং এই জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও আরো বেশ কয়েকটা ট্রেন রয়েছে, যেমন স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস। তবে এই এক্সপ্রেসগুলো নিয়ে একটা সমস্যা রয়েছে, কারণ জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে প্রত্যেক দিন ছাড়ে, কিন্তু এই স্টিল এক্সপ্রেস কিংবা ইস্পাত এক্সপ্রেস এগুলো রোজ চলে না। তাই বন্ধুরা, তোমরা যখন বুক করবে তখন কিন্তু তোমাদের খুব কশাসলি মাইনিউটলি বুক করতে হবে, কারণ তোমাদের দেখে নিতে হবে যে ধরো তুমি সোমবার বুক করছো,

0: বার এই ট্রেনগুলো চলে কিনা। আর যদি জনশতাব্দীতে বুক করো তাহলে তো কোনো কথাই নেই, জাস্ট বুক করবে, লাগেজ নেবে, উঠে যাবে।
1: সে না হয় বুক করলাম, লাগেজ নিলাম, উঠে গেলাম, কিন্তু পকেট ফ্রেন্ডলি হতে হবে তো, বন্ধুদের ভাড়াটা একটু জানিয়ে দিই। তো জনশতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে যারা স্ট্যান্ড মানে একটু কম ভাড়ায় যেতে চাও, তারা মোটামুটি 130 টাকা ভাড়ায় কিন্তু চলে যেতে পারো, এবং চেয়ার কারে যারা যেতে চাও তাদের কিন্তু 300 টাকা মতন ভাড়া পড়বে। কিন্তু আমি বলবো যে যখন বেড়াতে যাচ্ছ তখন একটু তোমরা চেয়ার কারে যাওয়ারই ব্যবস্থা করতে পারো, কারণ এক্ষেত্রে এসিতে বসে এবং জানলা দিয়ে সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা।
0: সঙ্গে তো সঙ্গে চিপস আর ঝালমুড়িটা তুমি মিস করে গেছো।
1: আচ্ছা,
0: ওইটা তো মানে ভীষণ এসেনশিয়াল।
1: না, আমি তো তোমাকে সঙ্গে নিয়ে যাবো, ওটা তো তুমিই মনে রাখবে।
0: না, আমি তো ভেবেছিলাম তুমি জনাই থেকে আসো, বেশ সুন্দর কচুরি তরকারি মিষ্টি এসব নিয়ে আসবে, সেটা আমরা ট্রেনে খেতে খেতে যাব।
1: বেশ বেশ, সে বন্ধুদের নিয়ে আমাদের প্ল্যান আরো এগোক, আমরা যখন যাব তখন নিশ্চয়ই এই সমস্ত তো থাকবেই। তো এবার স্টেশনে নামবো, নেমে তারপর
0: স্টেশনে নেমে আমরা দু ধরনের মোটামুটি অপশন পাবো। আমাদের অপশন রয়েছে টোটো বুক করার, টোটো আমরা বুক করতে পারি, তবে আমরা গাড়িও বুক করতে পারি। এক্ষেত্রে আমি বলবো যে কিছু বন্ধু বান্ধব বা পরিবারের লোক যাদের সাথে তোমরা যাও, গাড়ি বুক করাটা একটু কমফোর্টেবল অপশন। এবার গাড়ি বুক করলে তোমরা দুটো জিনিস করতে পারো, এক হচ্ছে শুধু ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুর ডে ট্যুর করতে পারো, অথবা তোমরা বুক করতে পারো একেবারে কাঁকড়াঝোড় বেলপাহাড়ি সার্কিটটা, মানে পুরো একেবারে। তো সেইটা তোমাদের সাথে শুধু একদিন থাকবে না, মানে শুধু ঝাড়গ্রাম রাজবাড়ি দেখিয়েই তোমাদের বাড়ি ফিরিয়ে দেবে না, সেটা পরের দিন তোমাদের কাঁকড়াঝোড় বেলপাহাড়ি এইসব জায়গাগুলোও ঘুরতে নিয়ে যাবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এই গাড়িগুলো বুক করার সময় প্রথমে তোমার থেকে চাইবে 15,000-12,000, কিন্তু হ্যাঁ
1: দরদাম করতে হবে,
0: দরদাম করতে হবে, বার্গেনিং স্কিলস তোমার থাকতেই হবে। দরদাম করে ওই মোটামুটি 8,000-10,000 টাকার মধ্যে লাগে যদি ঠিকঠাক দরদাম করতে পারো। আর যদি বন্ধুরা মিলে ঘুরতে যাও তাহলে তো এই খরচটা বেশ খানিকটা কমে যায়।
1: বাহ, মানে ভাবো যে সমস্ত বন্ধুরা আমাদেরকে শুনছে, আমরা তো তাদেরকে কিভাবে যাবে সেগুলো বলছি এবং তার সাথে দরদাম করার উপায়টাও বলে দিচ্ছি, যাতে বন্ধুদেরকেও ঠকাতে না পারে।
0: একেবারেই না,
1: কিন্তু আমরা তো এই গল্প করবো, মানে আমরা আরো এই বিষয়ে কথা বলবো, তবে এখন একটা ছোট্ট বিরতি রয়েছে, সেটা একটু শুনিয়ে দিই।
2: সাদর আমন্ত্রণ, উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026। হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আর তোমরা তো জানোই বন্ধুরা যে আমরা কথা বলছি এই ঝাড়গ্রাম যাওয়া নিয়ে, এবং আমরা ট্রেন থেকে ঝাড়গ্রামে কিন্তু নেমে গেছি,
1: এবং সেখান থেকে আমরা টোটো বা গাড়ি বুকও করে ফেলেছি। কিন্তু গাড়ি বুক করে কোথায় যাব, প্রথমে আমাদের হোটেলে চলে যেতে হবে, এবং হোটেলে গিয়ে ব্যাগ পত্র যা ছিল সেগুলো রেখে সেটা জম্পেশ ব্রেকফাস্ট, সেটা লুচি হোক কিংবা ব্রেড হোক, সেসব করে
0: ব্রেডটা কি জম্পেশ,
1: খানিকটা জম্পেশ, তো সেগুলো একটু মিটিয়ে নিয়ে তারপর আমাদের বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, এক্ষেত্রেও খরচার কথাটা একটু বলে দিই যে হোটেলে কিন্তু খরচা পড়বে ওই আনুমানিক 2,000-3,000 টাকার মতন প্রত্যেক রাতে, মানে একটা গোটা দিন কাটালে ওই 2,000-3,000 টাকা মতন আমাদের ভাড়া পড়বে। এবং তারপর আমরা বেরিয়ে পড়ব ঝাড়গ্রামের প্রধান আকর্ষণ, মানে যাকে নিয়ে আজকে কথা হচ্ছে, সেই মহানায়কের যে শুটিং ফ্লোর, মানে যেখানে যেখানে তিনি শুটিং করেছিলেন, সেই ঝাড়গ্রাম রাজবাড়ি।
0: একেবারেই তাই, এবং অবশ্যই এই হোটেলে যেমন তোমরা থাকতে পারো তেমন কিন্তু তোমরা থাকতে পারো ঝাড়গ্রাম রাজবাড়িতেও, মানে যেখানে শুটিং করেছে সেখানে নয়, তবে সেই ঝাড়গ্রাম রাজবাড়িতেও এখন বেশ ফেমাস একটা টুরিস্ট স্পট, তো সেখানে একটা বুটিক হোটেলও রয়েছে। তো এই ঝাড়গ্রাম রাজবাড়িতেও তোমরা থাকতে পারো, এই ক্ষেত্রে খরচটা একটু বেশি হবে, মানে একটু বাড়বে আর কি, 6,500-7,000 টাকা মতো প্রতি রাত, এবং এটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে, যেই সিজনটা প্রচন্ড টুরিস্ট আসে সেই সিজনে অবশ্যই দাম একটু বেশি হবে। তো ঝাড়গ্রাম রাজবাড়িতে শুট হয়েছিল বিখ্যাত সিনেমা, যেটা আঁকি বলল, সন্ন্যাসী রাজা। এবং সন্ন্যাসী রাজায় মেইনলি দেখানো হয়েছিল হচ্ছে প্রচুর ঘর, মানে ঝাড়গ্রাম রাজবাড়ির প্রচুর ঘর, উঠোন, তারপরে বাগান, এবং বাগান সংলগ্ন অনেক জায়গা, মানে সুন্দর সুন্দর আর্কিটেকচার, মানে পুরনো বাড়িগুলোতে, পুরনো হেরিটেজ বিল্ডিং গুলোতে কেমন আর্কিটেকচার থাকে জানোই, কিন্তু সেই রকম।
1: কিন্তু দেখো তুমি যে বললে যে সেখানে শুটিং এ আমরা যে ঘরগুলো দেখতে

0: হয়, কিন্তু আমি যখন গিয়েছিলাম ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু সব জায়গায় যে যাওয়ার পারমিশন রয়েছে তা কিন্তু নয়, পর্যটকদের জন্য কিছু বিশেষ বিশেষ জায়গায় খোলা রয়েছে, মানে বিশেষ বিশেষ জায়গায় যাওয়ারই পারমিশন দেওয়া হয়েছে। অবশ্যই এগুলো তো হেরিটেজ, তো সকলকে সেখানে যেতে দেওয়া হয় না, কিন্তু মানে ওই সংগ্রহশালা সংলগ্ন একটা বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা কিন্তু আমাদের সকলের জন্য খোলা, এবং সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের সবার সত্যি খুব ভালো লাগবে
1: একেবারেই। মানে এরকম বোটানিক্যাল গার্ডেনে বেশ সময় কাটাতে এটা ভালোই লাগে। আর তারপর ধরো ঝাড়গ্রাম রাজবাড়ি তোমাদের দেখা হয়ে গেল, ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে বেরিয়ে লাঞ্চ করার পালা। লাঞ্চে কি খাবে? শাল পাতা পোড়া মাংস কিন্তু ঝাড়গ্রামে ভীষণ ফেমাস। আর ঝাড়গ্রামে গেলেই শাল পাতা পোড়া মাংস একেবারে মানে কোনো অবস্থাতেই মিস করা যাবে না। আমার মানে রীতিমতো ঝোল টেনে কথা বলতে হচ্ছে
0: একেবারেই তাই। মানে আমরা দুজন যখন বসেছি এবং বেড়াতে যাওয়ার কিন্তু আরেকটা পার্টি খাওয়া দাওয়া, এবং সেই জায়গার যে বিখ্যাত খাবারগুলো সেগুলো খাওয়াটা মাস্ট, তাই তো? তো আমরা যখন বলছি মানে বলছি যখন তখন তো জায়গাটার কথাও চোখের সামনে আমাদের ভেসে উঠছে, তার সঙ্গে সঙ্গে খাবারের কথাটাও। তো এই ঝাড়গ্রামে যখন এসেছি তখন তো আমরা রাজবাড়ি ঘুরে শুধু চলে যাব না, মানে বন্ধুদের শুধুই রাজবাড়ির ঠিকানা দেবো না, তার সাথে সাথে আরো দু তিনটে জায়গার কথা বলি যেগুলো না বললেই নয়। তো বন্ধুরা তোমরা লাঞ্চ সেরে নিয়ে কিন্তু চলে যেতে পারো জঙ্গলমহলের জুওলজিক্যাল পার্কে, মানে 2-3 কিলোমিটার ঝাড়গ্রাম টাউন থেকে। তো এখানে একেবারে এখানে তোমরা চলে যেতে পারো, এবং ভাড়াও কিন্তু বেশি নয় জানো তো, মানে মাত্র 20 টাকা বড়দের জন্য এবং ছোটদের জন্য 5 টাকার টিকিট। তো এখানে গেলেই তোমরা একটা সুন্দর চিড়িয়াখানা দেখতে পাবে, এবং সেখানে 50টিরও বেশি প্রজাতির পশু পাখি রয়েছে। আর রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার,
1: হালুম,
0: রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, গোল্ডেন জাকাল হাতি রয়েছে, কুমির এবং আরো নানান প্রজাতির জীব রয়েছে যেগুলো দেখতে তোমাদের সত্যি ভালো লাগবে।
1: এবং এই চিড়িয়াখানাটা তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ 50টা প্রজাতি এবং বেশ সুন্দর, তো এইটা ঘুরতে মোটামুটি ওই 2 ঘন্টা তো লাগবে। আর তারপরে শরীরে যদিও তখনও এনার্জি বেঁচে থাকে, মানে এই কথাটা এই কারণেই বললাম কারণ তোমরা তো সেই সকালবেলা বেরিয়েছো, হয়তো 5টার সময় বেরিয়েছো, এতটা জার্নি করে এসছো, ঘুরেছো, তারপরেও যদি তোমাদের শরীরে এনার্জি বেঁচে থাকে, মানে একটু যদি এনার্জি বাঁচিয়ে রাখতে পারো, তাহলে তোমরা কিন্তু ঘুরে দেখতে পারো ট্রাইবাল মিউজিয়াম, লোকাল মার্কেট এবং সাবিত্রী মন্দির। এবার সাবিত্রী মন্দিরটা কিন্তু ভীষণ সিরিন একটা জায়গা, গেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর তারপর কিন্তু আমরা হোটেলে ফিরে আসব। এবার হোটেলে ফিরে এসে সেই দিনটা আমরা একটু
2: দুজন সুচিত্রাই চলে এসেছেন। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে আপনি একটা ভুল বললেন, ঝাড়গ্রামে যাওয়ার স্টিল এবং ইস্পাত সব দিন আছে, এটা সব দিন আছে। আর ঝাড়গ্রাম রাজবাড়িতে আমার তো বন্ধু উনি ইসের শুটিং এর সময় সন্ন্যাসী রাজার যে হোটেলটা ভালোবাসতেন, মানে কার্টলেট, সেটা হচ্ছে ঝাড়গ্রাম হোটেল ফ্লাইওভারে, উনি প্রচন্ড ভালোবাসতেন, বাঘবন্দি খেলার সময়ও উনি ছিলেন ওইখান থেকে নিয়েছিলেন। তো উনি ওই হোটেলটা হচ্ছে মিনময় কুন্ডু, আমার বন্ধু, ওর বাবার কাছে গল্প শুনেছিলাম, তো ওই হোটেলটা খাবার ভীষণ ভালো হোটেল
1: একেবারেই। সঙ্গে থাকুন, বন্ধু আমাদের বলল বন্ধুর কথা, এবং বন্ধু জানালো যে ঝাড়গ্রামে গেলে উত্তম কুমার কোথায় খেতে এবং থাকতে ভালোবাসতেন। বন্ধুরা তোমরা নিশ্চয়ই নোটস নিয়ে নিয়েছো, আর তোমরা যখন ঝাড়গ্রামে যাবে তোমরা কিন্তু এই হোটেল কনসিডার করতেই পারো। আর দেখো আমার কিন্তু আখি মনে হয় যে একটুখানি টাকা জমিয়ে যদি আমরা ঝাড়গ্রাম রাজবাড়িতে ইটসেলফ থাকতে পারি তো সেইটার কোনো অল্টারনেটিভ হয় না।
0: একদমই তাই, মানে ওই জায়গায় থাকা, সেখানের যে স্মৃতি রয়েছে এবং গাছপালায় ঘেরা এমন সুন্দর রাজবাড়ি, আমরা তো আজকাল এই সমস্ত হেরিটেজ বিল্ডিং দেখতেই পাই না, মানে যে সমস্ত বাড়ি ছিল বা যার কথা শুনি যেগুলোর, সেগুলো হয় মানে সংরক্ষিত হচ্ছে, সেখানে যাওয়ার পারমিশন নেই, কিংবা ওই দূর থেকে দেখে চলে যাওয়া। সেখানে থাকার, সেই মাটির সঙ্গে মিশে কিছুদিন সেই অনুভূতি নেওয়ার যে আনন্দ, এবং সেই আনন্দটা বোধহয় আর অন্য কোনো কিছুতেই হয় না, তাই না?
1: একেবারেই তাই। তো আমরা হোটেলে ফিরে এসেছিলাম এবং শেষ করেছিলাম ডে ওয়ান। তো এইবার ডে টু এর কথা বলি, যে পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কি করব আমরা।
0: পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ তো হব, ফ্রেশ হতে হতে যে হোটেলে রয়েছি সেই হোটেলের ব্যালকনিতে গিয়ে

0: চায় চুমুক দিতে দিতে আমাদের ভেবে নিতে হবে যে আজকে ঠিক কোথায় কোথায় যাব, এবং ব্রেকফাস্ট করে একটা গাড়ি নিয়ে সোজা বেরিয়ে পড়তে হবে চিকলিগড়। ঝাড়গ্রাম থেকে 14 কিলোমিটার দূরে এখানে 500 বছরের পুরনো একটা কনক দুর্গার মন্দির রয়েছে, সোজা সেখানে চলে যেতে হবে। এবং সেইখানের পরিবেশটা তোমার এত ভালো লাগবে কি বলবো, একদম জঙ্গলের কাছে দুলং নদীর ধার, এবং কিছু সময় সেই মন্দির এবং নদীর পাড়ে কাটালে মনটা কিন্তু একদম শান্ত হয়ে যাবে।
1: একেবারেই তাই, এবং এই শান্তির খোঁজে আমরা কি কি না করি এখন। মেন্টাল হেলথ যা ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এবং ইম্পর্ট্যান্ট হওয়াই উচিত, এই সব জায়গায় গিয়ে একটু সময় কাটালে মনে হয় আমাদের মেন্টাল হেলথটা ভীষণই ভীষণই একটা ফ্রেশ ব্যাপার আমরা পাই নিজেদের মধ্যে। তো আজকের দিনটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো কি আজকের দিনটা আমরা ঘুরবো তো বটেই, কিন্তু তার আগে কি বন্ধুদের একটা গান শুনিয়ে দেব আমরা?
0: হ্যাঁ, মন তো চেয়েছে ঘুরবো ঘুরবো, প্রথম থেকেই আমরা ঘোরাঘুরি শুরু করেছি, এবং ইতিমধ্যেই আমাদের মহানায়কের জন্ম শতবর্ষে তার যে সমস্ত শুটিং স্পট ছিল এবং তিনি কোথায় গিয়ে থাকতে ভালোবাসতেন, কোথায় কোথায় তার শুটিং হয়েছে, সেই স্থানগুলোর সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে সেই নিয়ে আমরা কথা বলছি। আমি এবং সর্বাণী রয়েছি তোমার যুববাণীর বন্ধু, কিন্তু আপাতত এই যে মন এত ঘুরতে চাইছে, তো সেই ঘুরতে যাওয়ার সঙ্গে গানেরও একটা যোগসূত্র রয়েছে। তাহলে চলো এখন শিল্পী লতা মঙ্গেশকরের কণ্ঠে তোমাদের জন্য থাক এই গানটা, ফিরে আসছি গানের ওপারে।

0: আবার ফিরে এলাম গানের পর। আর আখি, আমরা গানে যাওয়ার আগে বন্ধুদের বেশ ইন্টারেস্টিং একটা আইটিনারি দিচ্ছিলাম যে ঝাড়গ্রাম কি করে ঘুরবে। ফার্স্ট দিন হয়ে যাওয়ার পর সেকেন্ড দিনে আমরা বেশ খানিকটা সময় ঘুরে নিয়েছি,
1: এবং সেকেন্ড দিনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মানে বেশি দিন তো আমরা থাকতে পারবো না, গেলে হাতে দু একদিন সময় নিয়ে যেতে হবে।
0: এবার পুরো আইটিনারিটা তো বন্ধুদের বলবোই, তার আগে ফোন লাইনে বন্ধু রয়েছে।

0: ডে 2, এই ডে 2টা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এইবার এই মন্দির ঘুরে, চিকলিগড় ঘুরে আমরা যাব বেলপাহাড়ি। গাড়িতে লাগবে ওই মোটামুটি 45 মিনিট মতন। তারপর আমরা পৌঁছে যাব হচ্ছে ঘাগরা ওয়াটারফল, পাথরের ঝর্ণা, দেখতে বেশ ভালো লাগবে। আর এইটা কিন্তু ভীষণ ফটোজেনিক, শুধু যে দেখতে ভালো লাগবে তা নয়, আমরা প্রচুর সুন্দর সুন্দর ফটো তুলতে পারবো এবং একেবারে ইনস্টা ওয়ার্দি ছবি।
1: আচ্ছা বাহ, ভীষণ সুন্দর। কোথাও গেলে ফটো তোলাটা তো মানে ওই খাওয়া দাওয়ার সাথে ফটো তোলাটাও একটা বেড়াতে যাওয়ার পার্ট তো।
0: সুন্দর সুন্দর ফটো যে আমরা গেছি,
1: একদম একদম, তো সুন্দর সুন্দর ফটো তুলবো এবং তারপর পৌঁছে যাব তারাফেনি ড্যাম্পে। আহা, সেখানের যা সুন্দর পরিবেশ! আর এই বর্ষাকালে ড্যাম্পের রূপ কিন্তু আরো অন্যরকম হয়ে ওঠে, তাই তো?
0: একেবারে।
1: কিন্তু সেখানে ঘুরতে গিয়ে মানে ড্যাম্পে খানিকক্ষণ কাটালাম, ছবি তুললাম, তুলতে তুলতে আমার যে খিদে পেয়ে যাবে, তো এই খাওয়া দাওয়াটা তো তারপর কমপ্লিট করে নিতে হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা পৌঁছে যাব কান্ডারিনি লেকে। সেখানের যে ল্যান্ডস্কেপ, চারিদিকে সবুজে ঘেরা একটা সুন্দর ড্যাম্প, আহা, মানে সেখানে গিয়ে আঁখি কিন্তু আর আঁখি থাকবে না এবং সর্বাণী ও সর্বাণী থাকবে না। আমরা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিংবা জীবনানন্দ দাস হয়ে যাব এবং
0: শুধু লিখতে পারবো না।
1: লিখতে না পারলেও প্রকৃতির কোলে যে শান্তির খোঁজ, সেই সুন্দর শান্তি, মানে সেই সুন্দর যে পিসফুল ব্যাপারটা, তার মধ্যে সত্যি কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যাব।
0: আঁখি মেলে অনুভব করব প্রকৃতি। আর তারপর আমরা চলে যাব গদ্রাসিনী হিলসে, বেশ খানিকটা হাঁটতে হবে।
1: যাব যাব গদ্রাসিনী হিলসে যাব, কিন্তু এত যে ঘুরলাম, ঘুরতে ঘুরতে পায়ে তো ব্যথা হয়েছে, একটু তো রেস্ট নিতে হবে, তাই তো?
0: এত তাড়াতাড়ি রেস্ট নেওয়ার কথা বলছো, ঠিক আছে বলছো যখন, তাহলে তো আখির পায়ে ব্যথা হয়েছে বন্ধুরা, আমার কিন্তু পায়ে ব্যথা হয়নি। তো আখি যখন বলছে আখির পায়ে ব্যথা, তাহলে ওকে একটা ওই 10 সেকেন্ডের রেস্ট দেওয়া যাক।
1: একদমই তাই, এবং ততক্ষণ আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: হরে কৃষ্ণ! সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: আখির পা ব্যথাটা বোধ হয় একটু জুড়িয়েছে, একটু
1: মানে ঘুরতে যাওয়ার পিপাসা এতই বেশি যে পায়ের ব্যথাকে আমি ক্ষান্ত দিয়েছি।
0: তাহলে যেরকম বলছিলাম, তাহলে আমরা গদ্রাসিনী হিলসে পৌঁছে গেছি। এখানে কিন্তু পায়ে ব্যথা হলেও বেশ খানিকটা হাঁটতে হবে, কারণ তুমি যদি আমার সঙ্গে যাও, আমার যদি পায়ে ব্যথা হয়েও যায়, আমি কিন্তু তোমায় ছাড়বো না, আমায় নিজেকেও ছাড়বো না, নিজেকেও রেয়াত করবো না, একেবারে সুন্দর ঘুরতে যখন গেছি তখন একেবারে যদি ফুল মজাটা না নিয়ে আসি, তাহলে তো ঘুরতে যাওয়া পয়সা খরচা করাটাই মাটি, শুধু কি হোটেলে বসে থাকবো? তারপর ধরো এই গদ্রাসিনী হিলসে বেশ খানিকটা হেঁটে চলে আমরা বেশ একটা সুন্দর জায়গা যে দেখতে পাবো, সেটা আমাদের মনটা যে একেবারে ভালো করে দেবে, এত সিরিন প্লেস। আর তারপর ধরো গদ্রাসিনী হিলস দেখে আমরা আবার হোটেলে ফিরে যাব, ঝাড়গ্রামের হোটেলে। আর আমরা রাত শেষে বেশ বেশ বেশ একটা ভালো ডিনার করব, যেরকম আমরা সব সময় করে থাকি। আর আর আর আর তার পরের দিন কিন্তু আমাদের কাঁকড়াঝোর যাওয়ার পালা। কাঁকড়াঝোরটাও কিন্তু ভীষণ সুন্দর, কি
1: একেবারেই তাই, মানে সুন্দর শালের ঘন জঙ্গল আর লাল মাটির দারুণ একটা রাস্তা, তাই তো? আর সেখানে কিন্তু লাঞ্চের সময় পোড়া মাংস, মানে যে কথাটা তুমি শুরুতেই বলেছিলে যে একদম শালপাতায় মোড়া পোড়া মাংস, এই দিয়ে কিন্তু আমাদের ঝাড়গ্রাম যে ট্যুরটা সেটা শেষ হবে, তাই তো?
0: একেবারেই। দেখো 3 দিন আমরা যখন থাকলাম, 3 দিন আমাদের গাড়িতে ঘোরা আর চেয়ার কারে যাওয়া এবং সবকিছু থাকা খাওয়া এক্সেট্রা এক্সেট্রা সব মিলিয়ে দুজনের খরচ পড়তে পারে ওই আনুমানিক 15,000 টাকার মতন। এবার যত বেশি লোক যাবে, তোমরা যদি ট্রিপল শেয়ারিং এ যাও কিংবা আরো বেশি বন্ধুরা মিলে যাও, তাহলে খরচটা বেশ খানিকটা কমবে। আর বন্ধুদের সাথে ঘুরতে গেলে তো ভালো লাগেই।
1: একদমই তাই। তবে শুধু ঝাড়গ্রাম নয়, আজকে আমরা কথা বলছি তো মহানায়কের যে সমস্ত শুটিং স্পট রয়েছে সেইগুলো নিয়ে। তো ঝাড়গ্রাম তো ঘোরা হলো, এবার আমরা উত্তম কুমারের আরো একটা বিখ্যাত ছবির কথা বলবো, তাই তো?
0: আগে ছবির কথা বলবো নাকি আগে বন্ধুদের একটা গান শোনাবো?
1: বেশ তাই হোক, গান শুনিয়ে না হয় আমরা আমাদের নতুন জার্নি আবার শুরু করব।
0: একেবারেই নতুন জার্নি শুরু করব। এবং এবং এবং আমরা যেরকম আশা করছি যে আমাদের এই আইটিনারি শুনে তোমরা খুব শিগগিরই একটা শর্ট ঝাড়গ্রাম ট্রিপ, একটা উইকেন্ডে ঝাড়গ্রাম ট্রিপের প্ল্যান করবে। তো আমরা কিন্তু আশা রাখছি এবং আমরা কিন্তু

ফিরে এলাম গানের পর। তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, আর আজকে বেরিয়ে পড়ির অনুষ্ঠানে রয়েছে আমি, তোমার যুববাণীর বন্ধু আঁখি, আমার সঙ্গে রয়েছে সর্বাণী। এবং আজকে মহানায়কের জন্মশতবর্ষে আমরা কথা বলছি তাঁরই বিভিন্ন শুটিং স্পট নিয়ে। সেখানে ঘুরতে গেলে কোন কোন জায়গায় তোমরা যাবে, কীভাবে যাবে, কেমন করে ঘুরবে, এবং কতটা মানে সেই স্মৃতি বিজড়িত জায়গা তোমাকে কতটা শান্তির সন্ধান দেবে, সেই সব কিছু নিয়ে আমরা কথা বলছি। এবং যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা কিন্তু

0: করতে পারো আমাদেরকে 0332210725 এই নম্বরে, তাই তো?
1: একেবারেই। আর আমরা এই যে এত কথা বলছি, তো আমরা এখন একটা গান শুনবো না বন্ধুর সাথে কথা বলবো? তুমিই বলো আঁকি, তোমার কি ইচ্ছা?
0: গান শুনে তো ইতিমধ্যেই আমরা ফিরে এলাম, কিন্তু আমরা তো মহানায়ককে নিয়ে, তার শুটিং স্পট নিয়ে অনেক কথা বলছি, কিন্তু এবার যদি আমরা মানে স্টুডিওর বাইরে থেকে আরো কারোর কাছ থেকে জেনে নিতে পারি যে তিনি মহানায়ককে চাক্ষুষ দেখেছিলেন এবং তার সম্পর্কে, তার এই যে ঘুরতে বেড়াতে যাওয়া নিয়ে তিনি যদি আমাদেরকে কিছু তথ্য দেন, তাহলে ঠিক কেমন হয়?
1: দারুণ, অসাধারণ। তোমার কাছে কি এরকম চেনা কেউ আছে?
0: একেবারেই তাই। আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রামোফোন কালেক্টর সঞ্জয় সেনগুপ্ত মহাশয়ের কাছে, এবং তিনি উত্তম কুমারের একজন ভীষণ মানে ভক্ত ছিলেন এবং আছেন, এবং তিনি খুব ছোট বয়সে কাছ থেকে মহানায়ককে দেখেছিলেন এবং আমাদেরকে সেই কথাই তিনি জানিয়েছেন, এবং আজকের মতন একটা বিশেষ দিনে আমরা তোমাদের সঙ্গে সেটা ভাগ করে নিই।
2: নমস্কার। আমাদের প্রিয় মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ পালন করা হচ্ছে খুব আনন্দের সাথে, এবং আমার কাছে ব্যক্তিগত স্তরে এক বিশাল প্রাপ্তি অবশ্যই। তাই এই বছরটা অর্থাৎ 2026 সাল আমার কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। উত্তম কুমার শুধু বাংলা ও হিন্দি ছায়াছবির মহানায়ক নন, তিনি বাঙালির আবেগ, স্বপ্ন ও সাংস্কৃতিক পরিচয়ের এক চিরন্তন প্রতীক। তার জনপ্রিয়তা আজও সমান উজ্জ্বল। জীবনের বিভিন্ন পর্বে তার যে অভিনয় ক্ষমতার পূর্ণ বিকাশ আমরা দেখেছি, তা বাংলা চলচ্চিত্রের এক অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। মহানায়ককে নিয়ে আমি যে ঘটনাটার কথা আজ বলবো, সেটা আমার বাবার মুখে শোনা। 1968 সাল উড়িষ্যার ভুবনেশ্বরের কিছু জায়গায় সমরেশ বসুর কাহিনী অবলম্বনে আশুতোষ বন্দ্যোপাধ্যায় পরিচালিত তিন ভুবনের পারে ফিল্মের শুটিং চলছিল। ছবির নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের একান্ত অনুরোধে সেই শুটিং দেখতে হাজির হন উত্তম কুমার ও সুপ্রিয়া দেবী। খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার মানুষ ভিড় করেন এয়ারপোর্টে, তারা মহানায়ককে একটিবার দেখতে চান। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যায়, প্রচুর পুলিশ মোতায়েন করেও লাভ হয়নি, ওদিকে ভাঙচুর শুরু হয়ে গিয়েছিল। আমার বাবা তখন ইন্ডিয়ান এয়ারলাইন্স সংস্থার কর্মী, ভুবনেশ্বরে কর্মরত। বাবার এক পরিচিত ব্যক্তি ছিলেন কল্পনা টকিজ সিনেমা হলের মিস্টার সিং, উনি মালিক ছিলেন। তাকে অনুরোধ করে ওই সিনেমা হলের নাইট শোতে মহানায়ক ও সুপ্রিয়া দেবীকে বোরখা পরিয়ে আপাস্টলে বসিয়ে দেওয়া হয়, এবং শো শেষ হলে হলের পেছনের দরজা দিয়ে আন্ডার হেভি সিকিউরিটি হোটেলের নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছিল। মহানায়কের ওখানে আর থাকা হয়নি, পরের দিনই উনি কলকাতায় ফিরে এসেছিলেন। আমি যখন বেশ ছোট তখন মহানায়ককে চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল যদুবংশ ছবির সেটে। বিমল করের কাহিনী অবলম্বনে এই ফিল্মের পরিচালক ছিলেন পার্থপ্রতিম চৌধুরী। ছবিতে অপর্ণা সেনের ডাবল রোল ছিল। মহানায়ককে দেখেছিলাম কি একাগ্রভাবে নিজেকে চরিত্রের মধ্যে ডুবিয়ে রেখেছেন। উনি তখন যেন অন্য জগতের মানুষ, নিজেকে মোল্ড করে তৈরি করছেন এক অসাধারণ চরিত্র। বাকি শিল্পীরা হাসি ঠাট্টা গল্পে মশগুল, কিন্তু মহানায়ক তখন একদম আলাদা জায়গায় বসে উইথ ফুল কনসেন্ট্রেশন নিজেকে চরিত্রের সাথে একাত্ম করে ফেলেছেন। এই অভিজ্ঞতা আমার জীবনের পরম প্রাপ্তি।
1: শুনে নিলাম কি বললেন তিনি?
0: একেবারেই তাই। সঞ্জয়বাবুর কাছ থেকে আমরা জানতে পারলাম, এবং ওনার একটা সুন্দর এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি খুব ছোট বয়সে হলেও মহানায়ককে চাক্ষুষ দেখেছিলেন, এবং এই যে মানে মহানায়কের যে সাধারণ মানুষদের সঙ্গে মিলেমিশে সিনেমা হলে গিয়েছিলেন সিনেমা দেখতে, এই অভিজ্ঞতাটা কিন্তু খুবই সুন্দর, তাই না?
1: একেবারেই।
0: তো আমাদের তো ঝাড়গ্রাম ঘোরা হলো, কিন্তু শুধু ঝাড়গ্রাম ঘুরে তো আমরা ক্ষান্ত থাকবো না, এবার আমাদের চলে যেতে হবে কোথায়? সুন্দরবন সংলগ্ন সন্দেশখালী গ্রামে।
1: বাহ,
0: একদম। 1975 সালে যে সিনেমাটা হয়েছিল আর কি, সেই সিনেমার কিন্তু মূল কাহিনী মানে যে ভিডিওগ্রাফি, সেটা কিন্তু এই জায়গায় হয়েছিল। তোমার কি সেই সিনেমাটার নাম মনে পড়ছে?
1: না, মানে
0: ঠিক আছে, আমি বলে
1: দাও।
0: একেবারে তাই। মানে তার যে বিভিন্ন উপন্যাস রয়েছে, তো সেই নয়া বছর উপন্যাস, সেইখানে যে সিনেমাটা হয়েছিল সন্দেশখালী, যদি তোমরা ঘুরতে যাও তাহলে কিন্তু সেই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড সেটা পুরোপুরি পেয়ে যাবে।

0: একেবারেই। তাহলে চলো আমরা তোমাদের সন্দেশখালি ঘুরতে নিয়ে যাই এবার। কিভাবে যাবে? খুব সহজ, যেখানে থাকো সেখানে পৌঁছে যাও, সেখান থেকে পৌঁছে যাও নিজের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনে, সেখান থেকে পৌঁছে যাও ক্যানিং স্টেশন। তো এবার ক্যানিং স্টেশনে নেমে একটা বাস ধরতে হবে, বাসে নামতে হবে ধামাখালি ফেরিঘাট। এবার ধামাখালি ফেরিঘাট থেকে তোমাদের আরো একটা ফেরিতে চড়তে হবে, যেটা তোমাদের পৌঁছে দেবে সন্দেশখালি ফেরিঘাট। এরপর বাঁধানো রাস্তাগুলো দিয়ে হেঁটে যাব। এবং এখানে জানো তো কি হয়েছিল? এখানে অমানুষ সিনেমার শুটিং হয়েছিল। এবার
1: গানটা তুমি একটু আগেই শোনালে না?
0: একেবারেই, কি আশায় বাঁধি খেলা ঘর।
1: বাবা বাবা বাবা। তো তুমি যদি ফেরিঘাটের কথা বললে, তো ফেরিঘাটে যখন যাব তখন কিন্তু নৌকা বিহারটা করতেই হবে, তাই না? আর নৌকায় করে ঘোরার যে মজা সেটা কিন্তু উফ আহাহা, মানে সেই জন্যই আমি রোজ কিন্তু লঞ্চে করে বাবুঘাট পেরিয়ে আসি। একদমই, মানে আমার ভীষণ ভালো লাগে। তারপর সেই সন্দেশখালি ফেরিঘাট এবং বাঁধানো রাস্তা যেগুলোর কথা বললে, মানে সেগুলো দিয়ে চলতে চলতে কিন্তু এই অমানুষ সিনেমার যে শুটিং সেটা
0: আমরা হারিয়ে যাবো। আমরা হারিয়ে যাবো আর হাঁটতে হাঁটতে পৌঁছাবো আমরা সন্দেশখালি কালী মন্দির। বেশ সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। এখানে বিবি তোমার আদালতে বলে একটা ফেমাস গানের শুটিং হয়েছিল, এবং অবশ্যই শুটিং করেছিলেন মহানায়ক। তখন অবশ্য মন্দিরটা বেশ ছোট ছিল এবং আশেপাশে বেশ একটা বাজার বসতো। এখন অন্যরকম হয়ে গেছে, মানে এখন কালের নিয়মে সবাই নিজের যেরকম সুন্দর বিউটিফিকেশন করেছে।
1: আমি তো, তুমি যে আমাকে এত সুন্দর সুন্দর আজকে ইনফরমেশন দিচ্ছ, আমি কিছুটা জানতাম, সবটা কিন্তু নয়। তো শুনতে শুনতে সত্যিই মনে হচ্ছে যে এই সমস্ত জায়গা তো আমাদের খুব কাছাকাছি, একবার চট করে ঘুরে আসাই যেতে পারে, কি তাই তো?
0: একেবারেই, আর ঘুরতে যেতে
1: ঠিক আছে, আমরা না হয় সেই সমস্ত জায়গায় ঘুরতে যাব। কিন্তু ওই ঘুরতে যাওয়ার আগে আমার 10 মিনিটের একটা বিরতি রয়েছে।
0: মিনিট 10 সেকেন্ড?
1: একদমই তাই, একদমই, মানে ঘুরতে যাওয়ার আনন্দে এমন হারিয়ে
0: পাগল হয়ে গেছে
1: একদম। তো আমরা 10 মিনিট 10 সেকেন্ডের একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসছি আজকের আড্ডায়।
2: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: বিজ্ঞাপন বিরতি হলো। তো এইবার আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সন্দেশখালি, সন্দেশখালিতে আমরা সন্দেশখালি মন্দির ঘুরেছি। এবার সন্দেশখালির সামনে, সন্দেশখালি মন্দিরের সামনে বেশ একটা সুন্দর নদীর পার করা আছে।
1: আচ্ছা বাহ। আর এই স্থানীয় মানুষদের মুখে কিন্তু শোনা যায় শুটিং এর ফাঁকে মহানায়ক এখানে এসে বেশ কিছুটা সময় কাটাতেন। আর এই যে সুন্দর একটা জায়গার কথা তুমি বললে, যে বাঁধানো রাস্তা বাঁধানো ঘাট, এই বাঁধানো রাস্তা বাঁধানো ঘাট আর উত্তম কুমারের স্মৃতি বিজড়িত এই সমস্ত জায়গা, এখানে যদি একটু যাওয়া যায় তাহলে সত্যি বলো সর্বানুই এই যে আনন্দটা,
0: আলাদাই একটা ফিলিং। তারপর সন্দেশখালি থেকে আমরা যাব ভাঙাতুষখালি। এটা বেশ একটা সুন্দর গ্রাম। এখানে গেলে আমরা একটা সুন্দর গ্রাম্য জীবন দেখতে পাবো। এখানে কোথাও কাঁচা বাড়ি আছে, কোথাও পাকা বাড়ি আছে, কোথাও দেখবো 2-3টে বাচ্চা ছেলে ওই যে সাইকেলের টায়ার নিয়ে খেলা করছে, কোথাও দেখবো গাছপালা সেখানে মানুষ চাষ করছে, কিংবা কেউ হয়তো মাছ ধরতে যাচ্ছে।
1: মানে ওই ছবিতে আমরা যেমনটা প্রকৃতির ছবি আঁকি বা গ্রাম্য পরিবেশের ছবি আঁকি ঠিক সেরকমই, কিন্তু এখানের মানুষদের জীবন এবং জীবিকা দুই কিন্তু খুব কষ্টকর জানো তো। মানে মূলত নৌকা বেয়ে এখানে মাঝি যারা রয়েছেন তারা জীবিকা নির্বাহ করেন, কিংবা মাছ ধরেন, এবং এভাবেই তারা ওখানে দিন কাটান। তারপর সুন্দর সারাদিন এই গ্রাম্য জীবন আমরা উপভোগ করব, যেমনটা বললাম যে আমরা তো শুধুই শহরে থাকতে থাকতে ওই ছবির পাতাতেই গ্রামের ছবি আঁকি, তো 2-1 দিন প্রকৃতির কোলে এবং এরকম গ্রাম্য পরিবেশে কাটাতে আমাদের কিন্তু খুব ভালো লাগে
0: একেবারেই। এবং প্রকৃতির কোলে এনজয় করতে করতে আবার আমাদের ঘন্টা বেজে যাবে বাড়ি আসার, বাড়ি তো আসতেই হবে। এবার আমরা আবার ফিরে আসবো ক্যানিংয়ে। আমরা সারাদিন যে ঘুরেছি খুব বেশি কিছু খাওয়া হয়নি, ক্যানিংয়ে কিন্তু সব রকমের খাওয়া দাওয়ার পাওয়া যায়। তো এই ক্যানিংয়ে কিছু একটা ভালো খেয়ে নেব পেট ভরার মতো, এবং তারপর রওনা দেব বাড়ির পথে। এবং বেশ মজাদার একটা সুন্দর ডেট কাটলো, কি বলো?
1: একদমই তাই, মানে এত সুন্দর একটা জায়গা ঘোরা হলো, প্রকৃতির সংস্পর্শে বেশ কিছুটা সময় কাটানো হলো, এর থেকে ভালো আর কি হয় বলো? তো শুধু এইটুকু ঘুরে তো আমার মন ভরলো না, এবার কিন্তু আরো একটা জায়গার খোঁজ দেওয়া বাকি রয়েছে বন্ধুদেরকে। তো ধানবাদের কথা কিন্তু অনেকেই শুনেছে তাই তো?
0: একদম, আমি তো শুনেছি।
1: হ্যাঁ, ধানবাদের যে তোপচাচি সেটাও কিন্তু একটা খুব সুন্দর জায়গা, এবং উইকেন্ডে আমরা এখানে কিন্তু

0: এই যেতে পারি। মহানায়কের অগ্নিশ্বর সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাতে, এবং এই জায়গাটায় যদি যাও, আহা হা হা, মানে এখানে গেলে কিন্তু তোমার মন একদম জুড়িয়ে যাবে। সেখানে একটা ফিল্ম সিটি বানানো হওয়ার কথা হয়েছিল, বাট
1: মানে উত্তম কুমার নিজেই ভেবেছিলেন কিন্তু ফিল্ম সিটি বানাবেন, এত সুন্দর জায়গা, তবে ওই শেষমেশ আর বানানো হয়ে ওঠেনি।
0: তবে বানানো না হয়ে উঠলেও ওই জায়গায় গেলে তোমার কিন্তু মন ভরে যাবে, কিন্তু যাব কিভাবে?
1: একেবারেই তো সকাল সকাল উঠে পৌঁছে যেতে হবে ধানবাদ। তো সেই জন্য আমরা কি করব, হাওড়া থেকে অনেক ট্রেন রয়েছে, বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস, তো চেয়ার কারে ভাড়া পড়বে এই 1670 টাকা মতন বন্দে ভারতে, আর 825 টাকা মতো পড়বে শতাব্দী এক্সপ্রেসে। এই দুটোই সকাল 10টার মধ্যে তোমাদের ধানবাদ পৌঁছে দেবে। তারপর ধানবাদ নেমে আবার সেই কাজটা করতে হবে, ধানবাদ পৌঁছে দরদাম করে একটা গাড়ি বুক করে নিতে হবে এবং চলে যেতে হবে তোপচাঁচি লেক। আর তোপচাঁচি লেক যেতে গাড়িটা নেবে ওই মোটামুটি 1500 টাকার মতন, দরদাম করতে হবে।
0: হ্যাঁ, তো দরদাম করতে হলে সর্বাণীকে কিন্তু সঙ্গে নিতে হবে। আর এই যে লেকটার কথা তুমি বললে, 1924 সালে ব্রিটিশ সরকার কিন্তু এই লেকটা বানিয়েছিল। চারিদিকে পলাশের বন, ছোট ছোট সবুজ টিলা, আ হা হা হা, লেকটায় ঘুরে বেড়াতে তো মন একদম ভরে যাবে।
1: হ্যাঁ, এবং আরেকটা জিনিস রয়েছে, একটা তোপচাঁচি ভিউ পয়েন্ট রয়েছে একটুখানি এগিয়ে। তোপচাঁচি ভিউ পয়েন্টে শুধু যে ছবি তোলা যাবে তা কিন্তু নয়, ভীষণ সুন্দর সুন্দর রিলসও বানানো যাবে এই তোপচাঁচি ভিউ পয়েন্টে। আর তারপর আমরা কি করব, লাঞ্চ সারবো।
0: একদম
1: লাঞ্চ সেরে কি করব আখি?
0: লাঞ্চ সেরে আবারও আমাদের একটু বেরিয়ে যেতে হবে, সেখানে যে রেলওয়ে স্টেশন রয়েছে,
1: গোমো রেলওয়ে স্টেশন।
0: একদম, সেই গোমো রেলওয়ে স্টেশনের কিন্তু একটা ইতিহাস রয়েছে, যেটা আমরা অনেকেই জানি যে সুভাষচন্দ্র বসু যখন ভারত ছেড়েছিলেন তখন কিন্তু এই রেল স্টেশন থেকেই তিনি তার অন্তিম যাত্রা করেছিলেন। তো এই বিখ্যাত জায়গায় আমরা একটু ঘুরে আসতেই পারি।
1: একেবারেই তাই। তারপর ধানবাদের যে কোনো একটা হোটেলে আমরা চেক ইন করবো এই তোপচাঁচি লেক আর গোমো রেলওয়ে স্টেশন ঘোরার পর। চেক ইন করতে মোটামুটি দুজনের খরচ পড়বে 3000 টাকার মধ্যে প্রতি রাত, 2000 থেকে 3000 যেমন নর্মাল হয়। তারপর ডিনার করে সেই দিনটা আমরা রেস্ট নেব, কারণ পরের দিন আমরা যাব মাইথন।
0: বাহ, পরের দিন সকাল সকাল উঠে একদম সুন্দর করে সাজুগুজু করে ব্রেকফাস্ট খেয়ে সোজা আমরা রওনা দেবো মাইথনের উদ্দেশ্যে। ধানবাদ থেকে 48 কিলোমিটার, গাড়িতে সময় লাগবে ওই 3 ঘন্টা মতন, আর খরচ পড়বে 3000 থেকে 5000 টাকার মধ্যে।
1: হ্যাঁ, তো বন্ধুরা মাইথন, আমি জানো তো আখি একবার ঘুরতে গেছি,
0: তাই
1: তো আমার তো মনে হয় যে আমাদের অনেক বন্ধুরাও মাইথন ঘুরতে গেছে। তো মাইথনে ঘুরতে গেছো কিনা বন্ধু সেটা তো তোমাদের জানাতেই হবে। আর জানাবে,
0: জানালেও কিন্তু বন্ধুরও এসে গিয়েছে।
1: হ্যালো,
2: নমস্কার।
1: হ্যালো,
2: নমস্কার আখি দেবী।
0: হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
2: বলছি বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে।
0: হ্যাঁ বলুন
1: বলুন।
2: যে স্পটটার কথা বললেন সন্দেশখালী, সন্দেশখালী আমার বাড়ি থেকে 5-7 কিলোমিটার। যখন উত্তম কুমার ওই 74 সালে বইটা রিলিজ হয় মধু পাম নিয়ে, তখন ওই নদীটা এমন জায়গা, ওখানে 4টে নদী, একদিকে খালি, একদিকে ভাঙাতুরশালী, একদিকে সন্দেশখালী, আর একদিকে ধামাখালী। মূলত বইটা বেশিরভাগ শুটিং হয়েছে সন্দেশখালীতে এবং ওই ভাঙাতুরশালীতে, যে ওই বাজারে রুই মাছ কেনার মারডাঙ্গা সিনটা ওই আমরা ছিলাম। উত্তম কুমারকে সচক্ষে আমার নয়নের পুরুষ, মনের পুরুষ এবং শ্রেষ্ঠ পুরুষ উত্তম কুমারকে ওই দিন আমরা রামপুরহাটে দেখেছিলাম। যাই হোক, এটাই জীবনের বড় অভিজ্ঞতা। আপনারা যে কথাগুলো বললেন, আপনারা দুজন চলে আসুন আমার বাড়িতে, এখান থেকে সুন্দর ভাবে আরো সন্দেশখালীতে নিয়ে যাবো ওই ভালো স্পট দেখানোর জন্য।
0: ধন্যবাদ বন্ধুকে।
1: বন্ধু কিন্তু আমাদের বলেই দিলেন, আমাদের কিন্তু নেমন্তন্ন করেই দিলেন, তো আমাদের তো একবার প্ল্যান তাহলে করতেই হচ্ছে।
0: তাই দেখো, লোকাল গাইড যদি কেউ থাকে, মানে আমরা যতটাই স্টাডি করে যাই এবং বন্ধুদেরকে জানাই যে এইভাবে এইভাবে যেতে পারো, সেখানে গিয়ে যদি আমাদের এরকমই একজন বন্ধু পেয়ে যায় তাহলে ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যেতে পারে।
1: একেবারেই তাই। এবং যেমন বন্ধু আমাদের বলল যে তিনি মনে ধরে রেখেছেন তার প্রাণের মানুষ উত্তম কুমারকে, এমনই আরো অনেক বন্ধুরা কিন্তু ধরে রেখেছে। শুনে নেবো আরো এক বন্ধুর কথা। হ্যালো,
3: আরো এক বন্ধুর কথা। হ্যালো, আরো এক বন্ধুর কথা। হ্যালো, আরো এক বন্ধুর কথা।
1: হ্যালো, না না, বন্ধুর সঙ্গে কোনো কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমাদের ফোন নাম্বারটা আমরা আরও একবার বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার 03322107325। ফোন লাইনে কিন্তু আমরা রয়েছি তোমার অপেক্ষায়, শুনবো তোমার দেখা মহানায়কের শ্রেষ্ঠ বা প্রিয় সিনেমা কি এবং এবং এবং

0: আমাদের ফেসবুক পোস্টারের নিচে কমেন্ট করেও জানাতে পারো। এবং আমরা ঘুরছিলাম মাইথন ড্যামে। এবার মাইথন ড্যাম খুব জনপ্রিয় একটা টুরিস্ট স্পট এবং এখানে বোট রাইড করতে দিব্য লাগে। বোট রাইড করতে কিছু মানে একটু টাকাটা বেশি লাগে, 400 টাকা 300 টাকা হবে না, 350 থেকে 400 টাকা মতো লাগবে। কিন্তু তোমরা যদি বিকেলে, পরন্ত বিকেল যখন সানসেট হচ্ছে তখন যদি এই বোট রাইড করো তাহলে কিন্তু আলাদাই ভালো লাগবে। আর একটুখানি যেটা আবারও বলার কথা, দরদাম করে নিতে হবে। আমি তো বলবো যে এইখানকার সানসেট মানে আলাদাই এক্সপিরিয়েন্স, কোনোভাবেই ছাড়া যায় না। এবং আজকাল প্রি ওয়েডিং শ্যুটে সানসেট এত ভালো লাগে, সেই প্রি ওয়েডিং শ্যুট তোমরা যদি এই জায়গায় করতে পারো তাহলে কিন্তু খুব ইউনিক হবে। কারণ আমরা সবই ওই ঘেঁষা পেটা লোকেশন দেখতে দেখতে একদম বোর্ড হয়ে গেছি। এই একটা মাইথন ড্যামের বোট রাইডের মতো তুমি যদি করো দারুণ হবে ব্যাপারটা কিন্তু।
1: একদমই তাই। এবং আমি যে কথাটা একটু আগে বললাম যে নৌকায় করে ভেসে যাওয়া কিংবা বোট রাইডিং করা মানে জলের সাথে আমার একটা বিশেষ ভালোবাসা রয়েছে, তো এরকম ঘুরতে গিয়ে এরকম একটা বোট রাইডিং তার সঙ্গে খাওয়া দাওয়া এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আহাহা, মানে মনে হচ্ছে এক্ষুনি যেন এইখান থেকে উঠেই সর্বাণীর হাত ধরে সোজাসুজি ট্রেন ধরে বেরিয়ে পড়ি আমরা।
0: একেবারেই তাই। এবং বেরিয়ে পড়ে আমাদের সাথে কিন্তু বন্ধুকে নিতে হবে। ফোন লাইনে রয়েছে বন্ধু। হ্যালো হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো ম্যাডাম, আমি রানাঘাট থেকে অপূর্ব পাল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যালো,
2: আপনাদের অনুষ্ঠানটা শুনতে খুবই ভালো লাগছে। আপনারা সুন্দরভাবে এই নানান জায়গার ঘোরাবেড়ার কথাগুলো বলছেন এবং কিভাবে যেতে হবে না হবে বলছেন, খুবই সুন্দর লাগছে।
0: একদম একদম, সঙ্গে থাকুন আজকে বেরিয়ে পড়ির আড্ডায়। আমি সর্বাণী আর রাখি আমরা রয়েছি তোমাদের সঙ্গে। দিলাম ঝাড়গ্রামের আইটিনারি, তারপর দিলাম কেমনভাবে সন্দেশখালী ঘুরবে, এবং আমরা এই বেরিয়ে পড়ির শোগুলোতে আইটিনারি কিন্তু দিতেই থাকি। তোমাদের আমাদের যুববাণী কানে রাখতে হবে, শুনতে হবে বেরিয়ে পড়ি। তো যেমনটা বলছিলাম, আমরা সন্দেশখালী ঘুরেছি, তারপরে গেছি হচ্ছে ধানবাদ। ধানবাদে আমরা ঘুরেছি তোপচাঁচি লেক, গোমো রেলওয়ে স্টেশন, তারপর মাইথন, আর মাইথন শেষে আমরা যাব কল্যাণেশ্বরী, মা কল্যাণেশ্বরী মন্দিরে।
1: মানে মাইথন ঘুরতে গেলে শুধুই যে মাইথন ড্যাম্প দেখবো এবং বোট রাইডিং করবো তা কিন্তু নয়, সেখানে একটা সুন্দর প্রাচীন মন্দির রয়েছে, মা কল্যাণেশ্বরী মন্দির, সেখানে আমরা যেতেই পারি এবং গিয়ে বেশ খানিকটা সময় সেখানে কাটিয়ে আসতে পারি, তারপর আবারও পালা লাঞ্চ করে নেওয়ার, তাই তো?
0: মাই ফেভারিট থিং।
1: আচ্ছা,
0: তো লাঞ্চ আমরা করব, খুব সুন্দর কোনো জায়গায় দেখব, দেখে লাঞ্চ করব, তারপর লাঞ্চ করে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে যেতে পারি পচেট ড্যামে। তো এই ড্যাম দামোদর নদীর ওপর বানানো, এই ড্যামে যখন তোমরা ঘুরবে তখন বেশ ভালো লাগবে
1: একদম।
0: আর তারপর আমাদের কি করতে হবে, ধানবাদ থেকে ফিরে আসার পালা।
1: ফিরে আসবো, মানে ঘোরাঘুরি হলো, এবার তো ফিরতেই হবে, সেই দিনটা একটু রেস্ট নেব, তার পরের দিন সকালে আবার আমরা ট্রেনে করে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে। এবং এই যে পুরো আমরা প্ল্যানিংটা বললাম, এই সব মিলিয়ে দুজনের কিন্তু মোটামুটি 7,000 থেকে 8,000 টাকা খরচার মধ্যে হয়ে যাবে।
0: তাহলে বন্ধুরা তোমাদের কিন্তু প্ল্যানটা রেডি করতেই হবে, আর আমাদের জানাতে হবে যে তোমরা ঘুরতে গেছো কিনা। চিঠি লিখতে পারো, মেইল করতে পারো, এবং আমাদের ফেসবুক পোস্টারের নিচেও জানাতে পারো।
1: আর
0: কথা বলতে বলতে আখি ঘড়ি বলছে যে আমাদের এবার ফিরে যাওয়ার পালা। তো যেতে যেতে বন্ধুদের জন্য রইল একটা গান।
1: বন্ধুদেরকে আমরা মানে অনুষ্ঠানের শুরু থেকে এত পথে ঘোরালাম, ঘোরাতে ঘোরাতে কিন্তু পথ বন্ধু বোধহয় হারিয়ে ফেলেছে বা পথ শেষ হচ্ছে না, এরকম কিছু একটা ভাবনা চিন্তা বন্ধুদের মধ্যে চলছে। তো যেতে যেতে বন্ধুদের জন্য হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একটা গান রইল। সবাই খুব ভালো থেকো, তোমার শরীর এবং মনের যত্ন রেখো, আর কানে রেখো যুববাণী।

যুববাণীর অনুষ্ঠান এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন আঁখি মুখোপাধ্যায় এবং সর্বাণী ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী দেবস্মিতা দাশ।

নজরুল গীতি শুনলেন দেবস্মিতা দাসের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনুন লোকগীতি, শিল্পী সঙ্গীতা রায়।

0: লোকগীতি শুনলেন সঙ্গীতা রায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। খবর একটু পরেই।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুদীপ বসু। ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। আজ সকাল 11টায় 1,42,200 কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মাইথন জলাধার থেকে গত সন্ধ্যায় 50,000 এবং পাঞ্চের থেকে 65,000 কিউসেক হারে জল ছাড়া হয়। ঝাড়খণ্ডের তেনুঘাট বাঁধ থেকে আসা অতিরিক্ত জলের চাপ সামাল দিতেই ডিবিসির জল ছাড়ার সিদ্ধান্ত। একটানা ভারী বৃষ্টিতে বাঁকুড়ায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে গতকাল 3 জনের মৃত্যু হয়েছে। সোনামুখীর পুণ্ড পুষ্করিণী গ্রামে মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়লে বেলিবালা রুইদাস নামে এক বৃদ্ধা চাপা পড়েন, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। অন্যদিকে কুস্তোড়া গ্রামে মাটির বাড়ি ধসে ঘুমন্ত অবস্থায় পালকু বাসকে এবং তাঁর স্ত্রী সোমা প্রাণ হারান। মালদার ভূতনীতে নদীবান্ধ ভেঙে উত্তর চণ্ডীপুরে নদীর তীরবর্তী বেশ কয়েকটি গ্রামে জল ঢুকতে শুরু করেছে। 2024-25 সালে পরপর দুবার ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল ভূতনি জুড়ে। ভূতনি চরের একদিকে ফুলোহার, অন্যদিকে গঙ্গা নদী। আজ ভোররাতে মূল বাঁধ নদীগর্ভে তলিয়ে যায়। এর জেরে আতঙ্কে রয়েছেন ওই এলাকার মানুষ। কয়েকদিনের টানা বৃষ্টিতে মুর্শিদাবাদের লালবাগ মহকুমার গাঁদাফুল চাষিদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। চাষিদের আশঙ্কা, এভাবে বৃষ্টি চলতে থাকলে জমিতে জল দাঁড়িয়ে ফুল গাছের গোড়ায় পচন শুরু হবে, ফলে বিঘার পর বিঘা ফুল গাছ শুকিয়ে নষ্ট হবে। জেলা উদ্যান পালন আধিকারিক প্রিয়রঞ্জন স্বর্ণিগ্রাহী ক্ষতি এড়াতে চাষিদের নিজেদের উদ্যোগে জমির জল বের করার পরামর্শ দিয়েছেন। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ রেখা এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ উত্তরবঙ্গের ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মাঝরাতের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে বহু জায়গায় জল জমেছে। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 24 ঘণ্টায় 78 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। উত্তরবঙ্গে হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। পূর্ব বর্ধমানে শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলা এই বিদ্যালয়টি 100% পেপারলেস এবং ডিজিটালাইজড। স্কুলের রয়েছে নিজস্ব অ্যাপ। শিক্ষক না থাকলেও যাতে পঠন পাঠনে সমস্যা না হয় সেভাবেই তৈরি করা হয়েছে পড়ুয়াদের। ভুয়ো জন্ম নিবন্ধন এবং অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার স্কুলের নথি যাচাই করে দেখবে স্কুল শিক্ষা দপ্তর। জেলা স্কুল পরিদর্শকদের এ ব্যাপারে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, জেলাস্তরে জন্ম মৃত্যু রেজিস্ট্রারের সঙ্গে স্কুলে ভর্তি এবং স্কুল ছাড়ার শংসাপত্র, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রেজিস্ট্রার, টিকাকরণের তথ্য মিলিয়ে দেখা হবে। হুগলি জেলার প্রত্যন্ত গ্রামে যুবক যুবতীদের কর্মসংস্থান ও তাদের কৃষিমুখী করতে প্রশিক্ষণ কর্মসূচি চলছে হুগলি জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে। বলাগড়, খানাকুল, গোঘাট, চুঁচুড়া, মগরা থেকে যুবক যুবতীরা প্রশিক্ষণে যোগ দিয়েছেন। গ্রামীণ সংবাদ শেষ হল।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিট।

0: Shonge perfect strong grip. Sale secure TMT bar. There's a little bit of sale in everybody's life. J Steel Deshir Railways, Bridges are Defense ke shokto kore. Ebar shei bharsha apnar barir jonnyo. Steel Authority of India Limited Sale SEQR. Mane Sale Secure TMT Bar. Mojboot, Nomonio, Earthquake Resistant are Concrete Shonge Perfect Strong Grip. Sale Secure TMT Bar. There's a little bit of sale in everybody's life.
1: Akashbani, Kolkata. Onushthan shunchen Gitanjali Prochar Taronge. Ekhon জানিয়ে দেব কৃষক বন্ধুদের জন্য জল হাওয়ার খবরাখবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটারের মধ্যে হতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। জানালাম কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবরাখবর। এখন শুরু হচ্ছে গ্রামের যুব বন্ধুদের জন্য অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার বুকে যে সমস্ত তরুণ বন্ধুরা রয়েছেন, সত্যি কথা বলতে বর্তমানে তারা অনেকেই দিকভ্রষ্ট। কিভাবে নিজের জীবনযাপন শুরু করবেন, নতুন কোনো দিশা সে অর্থে দেখতে পাচ্ছেন না। কিন্তু আবার সেই সমস্ত তরুণ বন্ধুদের মধ্যে এমন অনেক তরুণ বন্ধু রয়েছেন যারা আজকের আমাদের এই অনুষ্ঠান শুনবেন। আমাদের মধ্যে এমন একজন তরুণ বন্ধু এসে উপস্থিত হয়েছেন যিনি আপনাদের একজন পথপ্রদর্শক হতে পারেন, তার কর্মকাণ্ড এমনটাই। আর তেমনি আমি যদি একটু কথার মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি, আমার সামনে একটি সুদৃশ্য টি টেবিল রয়েছে, তেমনি দুটো কাঠের টুকরো দিয়ে তৈরি করা, এবং এর পাশাপাশি আরও অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো যারা তৈরি করেন। সেই সমস্ত মানুষদের দেখানো পথে আপনারাও হয়তো কখনো কখনো নিজেদের জীবনের দিশা দেখতে পাবেন। আর তেমনই একজন মানুষকে আজকের আমরা পেয়েছি, আমাদের যুব বন্ধুদের পথ দেখাতে এসেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা গ্রাম থেকে, শিশির বসাক। শিশিরবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: নমস্কার। আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু সুব্রত। এই যে আমি এত কিছু বললাম, একটা সুন্দর চকচকে ঝাঁচকচকে জিনিস আমরা দেখছি এবং আমার সামনেও রয়েছে, এবং এটার কারিগর হচ্ছে আপনি, বা আপনি একজন কারুশিল্পী। আমি যদি একটু শুরু থেকে জানতে চাই, এই এত সুন্দর জিনিস তৈরি করার পিছনের গল্পটা কবে থেকে আপনার মনের মধ্যে দানা বাঁধল?
3: এটা 2021 সালের পরে, 22 সাল থেকে শুরু করেছি আমি।
2: আচ্ছা।
3: তো আমি টেক্সটাইল একজন টেকনিক্যাল পার্সন, সেই সুবাদে আমাকে দেশের বাইরে একবার যেতে হয়েছিল। তো সেখানে এই বিষয়টা আমি দেখতে পাই এবং তাদের কারুকার্য কাজকর্মগুলো দেখতে পাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিষয়টা, বা সেখানে আমি ছিলাম, যে সাইডটাই গেছিলাম সেখানে কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছিলাম।
2: আচ্ছা। সেগুলো দেখে,
3: সেখানে দেখে ভালো লেগেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 15-20 দিনের মধ্যে যখন দেশে ফিরে আসি, তারপরে আমার এর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়।
2: সেই থেকে
3: আমার পথ চলা শুরু।
2: বাহ। এখন ধরুন 4-5 বছর হয়ে গেল আপনি এই কাজটা করেই আসছেন, যদি একটু শুরুর দিকে বলেন যে আমরা যারা তরুণ প্রজন্ম হয়তো এখন সেভাবে কিছু করতে পারছেন না, আপনার আজকের অনুষ্ঠান শুনে হয়তো তারা কেউ আগ্রহী হলেন, একটা যেহেতু সুন্দর জিনিস এবং আপনি সুন্দর করে একটা অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করবেন, তাহলে তারা হয়তো আগ্রহী হবে যে আমরা অন্তত তৈরি করার চেষ্টা করে দেখি। তাহলে এই জিনিস যদি কেউ তৈরি করতে চায়, বা আমাদের কোনো তরুণ বন্ধু যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে তার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে, কীভাবে শুরু করবে, যে একদম শুরুটা যদি করতে চায়?
3: শুরুর দিকটা যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম তার ইচ্ছাশক্তি।
2: হ্যাঁ, এটা তো সর্বোপরি থাকবেই, ভালোবাসা থাকা দরকার,
3: ভালোবাসা দরকার বা ইচ্ছা শক্তি। তাছাড়া

0: এর কোনো বাধ্যবাধকতা আমি দেখি না।
1: হুম হুম হুম
0: এবং এই কাজটাতে এর চাহিদা প্রচুর পরিমাণে আছে, আমিও জানি, কিন্তু সেই চাহিদা পূরণ করার মতো প্ল্যাটফর্ম, মানে সেই চাহিদাটাকে আমরা যে মার্কেটে এগিয়ে নিয়ে যাবো, সেই জায়গাটা আমাদের নেই। মানে কমিউনিকেশন গ্যাপ যেটা বলা হয়, আমাদের সেই জায়গাটা হয়ে গেছে। একটা ভালো যদি প্ল্যাটফর্ম আমরা পাই, তাহলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
1: হ্যাঁ, নিশ্চয়ই আপনারা যারা তৈরি করছেন এবং বাজারে যখন চাহিদা রয়েছে, দেশ বিদেশের বাজারে যখন চাহিদা রয়েছে, নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম পাবেন। আমি যেটা শুরুতে জানতে চাইছি, যদি একজন তৈরি করেন তাহলে সেক্ষেত্রে তার কি কি সামগ্রী লাগবে?
0: সামগ্রী বলতে যেমন রেজিন, হার্ডনার, রং এবং ছোটোখাটো যে ডাইস ফাইস যেগুলো, সেগুলো নিজেকেই বানিয়ে নিতে হয়, বা কাঠ সে যেটা বানাতে চাইবে। এর জুয়েলারি হয়, অনেকেই আছে আমাদের ওখানে জুয়েলারি কম বেশি তৈরি করছে, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এর একটা ট্রেনিং সেন্টারের, যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই, আমি এর একটা ট্রেনিং সেন্টার করব। সেই ইচ্ছাটাও আছে।
1: সেটা তো আপনার ইচ্ছা রয়েছে, কিন্তু আপনি তো সেভাবে কোনো ট্রেনিং পাননি?
0: না, আমি কোথাও কোনো ট্রেনিং পাইনি,
1: মানে ব্যক্তিগত,
0: একদম ব্যক্তিগত উদ্যোগে আমি করেছি এটা।
1: বেশ, আপনি চাইছেন ব্যক্তিগত উদ্যোগে শিখে আজকের এই রকম জিনিসগুলো তৈরি করছেন, বিদেশের বাজারে বিক্রি করছেন বা স্থানীয়ভাবে বেচাকেনা করছেন, কিন্তু যারা নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য আপনি ভাবছেন যে একটা প্রশিক্ষণ কেন্দ্র হোক?
0: অবশ্যই, এবং এটাকে সরকারিভাবে আমাকে সাহায্য করা হোক।
1: বেশ, সেটা দেখা যাক, নিশ্চয়ই আপনারা যারা
0: আশাবাদী, আশা আছি।
1: তাহলে আমাদের লাগছে রেজিন, লাগবে হার্ডনার, লাগবে
0: রং,
1: লাগবে
0: কাঠের টুকরো।
1: কাঠের টুকরো? আচ্ছা, এইটা, এই যে কাঠের টুকরো বলছেন, কাঠের টুকরো ছাড়া কি অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা যায়?
0: অবশ্যই করা যায়।
1: সেগুলো
0: কাঠ, বাঁশ বা নুড়ি পাথর, বা আপনি যেটার, মানে যেটা দিয়ে তৈরি করতে চাইবেন। রেজিনটা এমন একটা কেমিক্যাল যেটা কি বলবো আপনাকে, একটা তরল পদার্থ, কিন্তু সেটাকে অ্যালকিন নিজেকে কঠিন করে নিতে পারে
1: কিছুক্ষণের মধ্যে।
0: কিছুক্ষণের মধ্যে।
1: আচ্ছা, এই যে জিনিসটা আপনি তৈরি করেছেন, এখানে কোন ধরনের রেজিন? তো দু রকম রয়েছে, তা আপনি এখানে কোন ধরনের?
0: আমি এপক্সি রেজিন ব্যবহার করেছি,
1: কেমিক্যাল যেটা,
0: কেমিক্যাল। কিন্তু এপক্সি রেজিনের মধ্যে কিছু গুণগত মান ভাগ আছে, তো আমার এটা যেটা আছে একদম খুব ভালো কোয়ালিটির রেজিন আছে, এবং এটা আমার বাইরের থেকে আনা হয়েছে।
1: বাইরের দেশ থেকে এনেছেন, এবং সেখানে তাহলে তো আপনার একটা বেশ খরচ সাপেক্ষ।
0: অবশ্যই খরচ আছে।
1: আমি যদি এই ধরুন, এটা 1 ফুট বাই 1.5 ফুট সম্ভবত হবে, 1 ফুট বাই 1.5 ফুটের একটা ছোট টি টেবিল যদি আমি করি, সেক্ষেত্রে আমার এই যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসের কথাগুলো বললেন, যে সামগ্রীর কথা বললেন, কি কি প্রয়োজন হবে, কত পরিমাণে প্রয়োজন হবে?
0: কি কি প্রয়োজন হবে বলতে, রেজিন, হার্ডনার, কাঠ, বা যে আমি যে ডিজাইন করব সেই ডিজাইন,
1: তার জন্য একটা ছাঁচ বা ফ্রেম থাকা দরকার।
0: হ্যাঁ, ফ্রেম তো আমার, মানে আমাদের বানানোই আছে ওটা।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এর সঙ্গে সবচেয়ে বড় বেশি দরকার যেটা, মানে মেন যে বিষয়টা, রেজিন কতটা লাগবে, এটা আমার নির্ধারণ হবে সেই ডিজাইনটার উপরে। এবার রেজিন যদি কম লাগে এর কস্টিংও কমে যাবে, রেজিন যদি বেশি লাগে তাহলে কস্টিং বেড়ে যাবে। এবার এর মধ্যে যদি আমি নিজে কিছু, যেমন সমুদ্রের সাইট, সেটা যদি করতে যাই, পরিশ্রম যেটা বেশি লাগবে, সেখানে আরো খরচাও বেশি লাগবে। এইভাবে
1: সেগুলোর জন্য কি প্রয়োজন হয়? যদি একটা
0: সিনারি টোটালটাই নিজের কারুকার্য, নিজের হাতের বা কাজ,
1: বা আমরা নর্মাল যে ছবি যেগুলো হয় সিনারি ছবি, সেগুলো দিয়ে কি করা যেতে পারে?
0: না, ছবি এর মধ্যে কোনো কিছুই অ্যালাউ নেই, ছবিতে হবে না। ছবি ওটা টোটালটাই আমরা হাতে তৈরি করি।
1: ও,
0: কিছু কিছু যন্ত্রাংশ আছে যেগুলো আমরা, যেমন আছে ধরুন যেগুলো দিয়ে চুল শুকাই, এয়ার ড্রায়ার, তো ওই দিয়ে আমরা সমুদ্রের যে ঢেউটা
1: আছে সেই
0: ঢেউটাকে তৈরি করি, এফেক্টটা নিয়ে আসি, এবং আমার অভিজ্ঞতার উপরেই সেটা করি, যেটা যে কোন টাইমটায় রেজিনটা কতটা জমেছে, কোন জায়গাটায় আমি ওই এয়ার ড্রায়ারটা মারলে একটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পুরোপুরি মিশে যাবে, বা একটা সমুদ্রের ঢেউ মনে হবে, এটা সম্পূর্ণই নিজের।
1: হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতার ফল। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এত বছর ধরে কাজ করছেন, সেটা একটা হয়েছে আপনার। তা এই ধরুন 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল করতে গেলে আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, এটা করতে কত সময় লাগবে?
0: করতে দেখুন, রেজিনের কাজ করতে গেলে কমসে কম আপনাকে 7 দিন সময় লাগবে। সে আপনি
1: এটাই করতে,
0: সে আপনি যদি 1 ফিট বাই 1.5 ফিটের টি টেবিল বানান, 1.5 ফিট বাই 3 ফিটের টি টেবিল বানান, বা ডাইনিং টেবিল বানান, যাই বানান, কারণ এই রেজিন টোটালটাই জমতে আপনার 30 থেকে 36 ঘন্টা সময় লাগবে। এইবার এই রেজিনটা তো সম্পূর্ণ একবারে তো কাজ হয় না, বিভিন্ন ধাপে ধাপে ধাপে ধাপে করতে হয়, তাতে মিনিমাম আপনার, মানে কম করে 1 সপ্তাহ সময় লাগবে।
1: আচ্ছা, এই যে ধাপে ধাপের কথাটা বললেন, তাহলে যদি আমরা একটু ধাপগুলো একটু বলেন পরপর। সাপোজ ধরুন আমি শুরু করলাম, এই কাঠের টুকরো নিলাম এবং রেজিন নিলাম, বা আর যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলো বললেন সেগুলো নিলাম, তারপরে যদি একটু স্টেপটা বলেন।
0: যেমন ধরুন আমি 1 ইঞ্চি পুরো যদি একটা টেবিল বানাতে চাই, 1 ইঞ্চি মোটা, তো আমি 1 ইঞ্চি পুরোটাই কেমিক্যাল একবারে ঢালতে পারবো না। 1 ইঞ্চিটাকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করবো।
1: মিক্সারটা কি একেবারেই করে নিতে হবে?
0: মিক্সারের প্রসেস তো সব এক, কিন্তু ওই 1 ইঞ্চি যে পুরো জায়গাটা, ওটা পুরোটাই রেজিন দিয়ে ঢালতে আমার চারটে স্টেপ লাগবে। প্রথম স্টেপ দেখা গেল আর তিন ভাগে ভাগ করে নিয়ে এক ভাগ ঢাললাম, 24 ঘন্টা।

0: রেখে দিলাম বা 30 ঘন্টা রেখে দিলাম, তারপরে দ্বিতীয় স্টেপ আবার ঢাললাম, তারপরে তৃতীয় স্টেপ ঢাললাম। তো এর মধ্যে কিছু কাজ আছে, যেমন বাবেল থাকে বা কোথাও কোনো পোকামাকড় পড়ে যায় বা ধুলোবালি পড়ে যায়, সেগুলোকে জল দিয়ে বা শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে এনে তারপরে ঢালতে হয়। এরকম প্রসেস আছে,
1: মোটামুটি চারবার ঢালতে হবে,
0: চারবার
1: ঢালতে হবে। আচ্ছা বেশ, ঢালার হয়ে যাওয়ার পরে তারপর?
0: তারপরে এটাকে মোটামুটি যে জমে গেল ওটাকে ফ্রেম থেকে বের করে আমরা চার সাইডে কাটিং করে পলিশ করে তারপরে লাস্ট লেয়ার, টপ লেয়ার
1: যেটা হচ্ছে ফিনিশিং।
0: তো কেউ টপ লেয়ার দিতে বলে, কেউ বলে পলিশে তুলে দিতে হয়, কিন্তু পলিশে তুলতে গেলে কস্টিং বেড়ে যাবে এবং টপ লেয়ার দিয়ে দিলে কস্টিং কমে যাবে।
1: টপ লেয়ার বলতে মানে একেবারে যেটা আমরা এখন দেখছি আমার হাতে যেটা রয়েছে,
0: এটা আপনার পলিশের উপরে আছে,
1: পলিশের উপরে। আর টপ লেয়ারটা থাকলে তখন কি হতো?
0: একটু হালকা গ্লেজটা কমে যায়,
1: ম্যাট মতো হতো, মানে খুব একটা চকচকে হতো না। আচ্ছা, আমরা যদি এই যে আমার হাতে
0: এই সাইডটা যেটা আছে এইটা দেখুন,
1: হ্যাঁ আমাদের
0: এটা একদম গ্লেজি আছে,
1: ঠিক ঠিক,
0: এটা পলিশে আছে, কিন্তু এই সাইডটা দেখুন হালকা
1: হালকা একটু ম্যাট রয়েছে, খুব একটা গ্লেজি নেই,
0: গ্লেজি নেই,
1: ঠিক। আচ্ছা আচ্ছা, এটা টপ লেয়ার,
0: টপ লেয়ার।
1: এই রকম দুভাবে হতে পারে, আপনার ক্ষেত্রে ডিমান্ড কোনটা বেশি রয়েছে?
0: পলিশে,
1: পলিশের উপরে। আচ্ছা, 7 দিন সময় নিয়ে এই টেবিলটা, ছোট্ট একটা টেবিল তৈরি হলো, তাহলে আপনি এটা এইরকম কত প্রোডাক্ট তৈরি করতে পারবেন?
0: দেখুন আমার যে এই প্রোডাক্টগুলো যেটা বলছেন 7 দিন করে, তো 7 দিনে দেখা গেলো আমি 3টে টেবিল বা 4টে টেবিল নিয়েছি একসঙ্গে বা 5টা টেবিল নিয়েছি, তো 1টা টেবিলেও আমার যা লাগবে সেই 5টা টেবিলেও সেই সময়
1: হ্যাঁ, যেহেতু একদিনেই সেগুলো করছেন, তারপর এইগুলো তৈরি হয়ে যাবার পর 7 দিন হোক বা যাই যে দিনটা আপনার সময় লাগছে, হয়ে যাবার পর এগুলোর কারুকার্য কি করার আছে বা এগুলো এরপরে কি করবেন?
0: এরপরে কিছুই না, এরপর মার্কেটিং।
1: এবার মার্কেটিংটা তাহলে আপনারা কোথায় করছেন?
0: মার্কেটিং আমার ব্যক্তিগত যে জায়গা চেনা জানা হয়েছে বা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আজকে আকাশবাণীর মাধ্যমেও আমি যখন রেডিও চ্যানেলে 2024 সালে এসেছিলাম, তো সেখান থেকে আমি কিছু কাস্টমার পেয়েছি।
1: বাহ,
0: সেইভাবে চলছে।
1: এই চেনা জানা হয়েছে বলতে গেলে আপনি একটা উদাহরণ দিলেন যে আমাদের আকাশবাণীতে একটা প্রোগ্রাম করে আপনার কিছু চেনা জানা হয়েছে। একেবারে যদি এই আকাশবাণী আসার আগে হোক বা যখন আপনি শুরু করলেন 21-এর পরে, তখন এই জিনিসটা তৈরি করলেন, সেই সময় মানুষের মধ্যে কি ছিল, মন্তব্য ছিল যে এটা কারা নেবে, কি রকম কাজে লাগবে না লাগবে?
0: এর প্রতি আগ্রহ প্রত্যেকেরই ছিল এবং প্রত্যেকেই এর প্রতি একটা মানে ভালোবাসা, এর মধ্যে মানে
1: সত্যি ভালো লাগছে সেটা না,
0: কিন্তু সেইভাবে তারা কেউ প্রথম দিকে যে ফেস মানে বিষয়গুলো ফেস করেছি আমি, এর লংজিভিটি কি আছে, এ টিকবে তো, এত কস্টলি জিনিস নিয়ে থাকবে তো বা নষ্ট হয়ে যাবে না তো, এই বিষয়গুলো আমি কিন্তু এই সমস্যাগুলো মানে
1: ফেস করেছি। আচ্ছা, এই যে লংজিভিটির কথা বললেন বা এর একটা কস্টলির কথা বললেন, কস্টলি বলতে এটা ঠিক কতটা কস্টলি?
0: এই যেমন ধরুন এই ছোট্ট 1 ফিট বাই 1.5 ফিট, এটা আপনি 1500 থেকে আপ টু 5000 টাকা হতে পারে।
1: এই যে দামটা এত পার্থক্য হয় কেন?
0: পার্থক্য যেমন ধরুন এটা যদি আমার 3 লিটার লাগে রেজিন বা 3 কেজি লাগে, তো 3 কেজির রেজিন যেমন আমি যেটা ইউজ করি একটা 800 টাকা আছে কেজি, একটা 1000 টাকা, একটা 1200 টাকা। তো এইবার সেইখানে যদি 3 কেজি লাগে কোয়ালিটি, তাহলে 3 কেজি লাগলে 3 টা 2400 টাকা, 800 টাকাটাও যদি ব্যবহার করি তাহলে এইটাই তখন 2400 টাকা। কিন্তু এই যে রেজিনের এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেল আমার 1 লিটার লাগবে
1: শুধু এই যে গ্যাপটা, এটাই এখানে আপনার 1 লিটার লেগে যাচ্ছে।
0: এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেলো এই গ্যাপটা পূরণ করতে আমার 1 লিটার রেজিন লাগবে, তাহলে 1 লিটার রেজিন লাগলে এখানে 800 টাকা লেগে যাচ্ছে, বা যেটাই আমার 2 লিটার লাগবে
1: সেখানে তো 1600 টাকা।
0: যেমন আপনাকে আর একটা বিষয় দেখাই, এই যে টেবিলটা আছে এটা দেখতে কিন্তু ওটার থেকে কম মনে হচ্ছে, কিন্তু ওর থেকে এটাই বেশি লেগেছে।
1: হ্যাঁ, যেহেতু এখানে কাঠের টুকরোটার গ্যাপটা অনেকটা বেশি রয়েছে, তাহলে আমাদের দামটা নির্ধারিত হয় তার কতটা পরিমাণ রেজিন বা যেগুলো ব্যবহার করছে সেই সামগ্রীগুলো কতটা লাগছে তার উপরে দামটা ডিপেন্ড করে। বেশ, কিন্তু এই যে এত মূল্যবান ধরি যে এটা, হ্যাঁ বেশ কস্টলি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বাজারটা কেমন পাবেন? সবাই তো এটা তো হয়তো পছন্দ হবে, বহু মানুষের পছন্দ হবে, কিন্তু সবাই তো পকেট পারমিট করবে না।
0: দেখুন বাজার যেটা আজকের ডেটে দাঁড়িয়ে বাজারটা খুব ভালো জায়গায় আছে,
1: মার্কেটের ডিমান্ডটা রয়েছে জিনিসটার তো, কিন্তু আমি যেটা বলতে চাইছি হয়তো ডিমান্ড রয়েছে, কিন্তু আপনাদের যদি একটা এত দামের হয়, এই সামান্য 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল যদি আপনি বলেন 1500 কি 2000 টাকা, সেটা তো সবার পছন্দ হবে কিন্তু সবাই তো কিনতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনাদের এত মাল তৈরি করা খুব একটা প্রফিটে আসবে না।
0: না, সেটা তো অবশ্যই, সেটা খুব একটা প্রফিটে আসবে না, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে আরও মানে কস্টিং কমানোর জন্য চিন্তাভাবনা নিচ্ছি, কিন্তু কস্টিং কমাতে গেলে এর লংজিভিটি একটু কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে এর মধ্যে আরো কিছু কস্টিং কমিয়ে কিছু,
1: কারণ আপনি তো তৈরি করছেন, যাই করুন একটা হয়তো ভালো লাগা থেকে তৈরি করছেন বা ভালোবাসা থেকে তৈরি করছেন, কিন্তু যাই সেগুলো তো

0: এডিট করলে তো ঘরের মজুত করার জন্য নয়, বাজারজাত করবে
1: একদম,
0: কিন্তু বাজারে গেলেন সেখানে বিক্রি হলো না, আলটিমেটলি তো নাথিং বাট এ বিগ জিরো। সেই কারণে যদি একটু কস্টিংটা কমানোর
1: আমরা একটা চেষ্টা করছি, চেষ্টা করছি পুরোদমে এটার কস্টিংটা কমানোর জন্য।
0: তাহলে আপনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে চেষ্টা করে এত সুন্দর জিনিসগুলো তৈরি করছেন, আমাদের যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা তৈরি করতে আগ্রহী হবেন, তারা তো শুনছেন যে এটা বাজার মানে জিনিস ভালো রয়েছে, বাজার ভালো রয়েছে, কিন্তু দাম অনেক, খরচা অনেক বেড়ে যাচ্ছে। তাহলে তাদের ক্ষেত্রে এটাকে করে কি কখনো জীবন জীবিকা নির্ধারণ করা সম্ভব হবে?
1: আমি এখনও আশাবাদী একদম, যদি আমি সরকারিভাবে আমাদের সহযোগিতা করা হয়, মানে এটা বিক্রির জন্য যে জায়গাটা, আমাদের যদি একটা প্ল্যাটফর্ম দেয়া হয় বিক্রির জন্য, যেমন কৃষ্ণগড়ে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে মৃত্তিকা হস্তশিল্পী মাটির যে পুতুল টুতুল যারা তৈরি করে তাদের জন্য, তো ঠিক এর উপরে যদি আমাদেরও কোনো কিছু সরকারি কোনো সহযোগিতা যদি আমরা পেয়ে যাই বা আমি পাই, তাহলে এটাকে নিয়ে অবশ্যই আমি অনেক দূর পৌঁছাতে পারবো, আমি আশাবাদী।
0: তার মানে আমাদের যারা তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে নতুন কিছু করে, তারাও যদি এই এই শিল্পে আসে, কারুশিল্পে নিজেদেরকে নিয়োজিত করে আপনাদের মতো, তারা হয়তো পথ দেখতে পারে।
1: অবশ্যই।
0: এবারে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখনো পর্যন্ত আপনার কথা যদি ধরি, তাহলে কি নতুন কোনো প্রজন্মকে আপনি তৈরি করতে পেরেছেন?
1: হ্যাঁ, আমার এলাকায় আমার দু একজন বন্ধু বান্ধব বা আমার পুরো ফ্যামিলি যে আছে, আমার বোন দাদা এরাই, তাছাড়া ওই বন্ধু দু একজন বন্ধু যা আছে তাদের নিয়ে আমি কাজটা করছি। কারণ অনেকেরই শেখার ইচ্ছা আছে, আমি জানতে পারি বা শুনতে পারি, কিন্তু
0: জিনিসটা খুবই আগ্রহের,
1: তারা আমার কাছ থেকে শিখতেও চায়, কিন্তু আমার সেই পরিকাঠামোটা নেই যে তাদের শেখানোর মতো,
0: যে কারণে আপনি শুরুতেই বললেন যে একটা প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন।
1: একটা কাউকে যদি আমার শেখাতে হয়, তাকে সেই জায়গাটা তাকে তৈরি করে দিতে হবে। এখন শিখতে গেলে অনেক মেটেরিয়ালস নষ্ট করে ফেলতে পারে বা নষ্ট হবে, কিন্তু তার খরচ তো আমার পক্ষে
0: বিয়ার করা
1: সম্ভব নয়।
0: তারা নতুন প্রজন্মকে পাচ্ছেন, তারা আগ্রহী এই ব্যাপারে,
1: প্রচন্ড পরিমাণে আগ্রহী। এবং এর জুয়েলারি যেটা,
0: বিশেষ করে
1: জুয়েলারিটা, এর জুয়েলারিটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে, কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি এর উপরে কোনো কিছু করে উঠতে পারছি না।
0: তার মানে সেই কারণেই আমাদের যারা তরুণ বন্ধুরা যারা শুনছেন, আপনারা যদি কারো সামর্থ্য থেকে থাকে বা আগ্রহী হয়ে ওঠেন, আপনারা চাইলে রেজিনের কাজ করতে পারেন, বিভিন্ন রকম হস্তশিল্পের জুয়েলারি কথা শিশিরবাবু তো বলছেন, এবং সত্যি জুয়েলারিগুলো খুবই একদম মনোগ্রাহী হয়, আকর্ষণীয় হয়ে ওঠে। আর এখানে যে টি টেবিলগুলো দেখছে এগুলো তো খুবই সুন্দর আপনারা দেখছেন, এবং সেই সঙ্গে আমাদের আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব নামক যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানে কিছু কিছু রিলসও পেয়ে যাবেন শিশিরবাবুর কারুকার্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি আগ্রহী হন, আপনারা করতেই পারেন, এবং এটাকে যদি গ্রহণ করেন যে পেশা হিসেবে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আশার আলো আছে, যেটা শিশিরবাবু বারবার বলছেন যে আমি অন্তত আশার আলো দেখছি, এবং আমরাও চাইবো আপনারা যারা এগিয়ে আসবেন আপনারাও নিশ্চয়ই আশার আলো দেখতে পাবেন, শিশিরবাবুর মতো মানুষজনদের পথ ধরে বা হাত ধরে তাদের দেখানো পথে এগিয়ে যেতে পারেন। এবারে যারা আমাদের অনুষ্ঠান শুনে, আপনার কথা শুনে অনেক শ্রোতা বন্ধু হয়তো আগ্রহী হয়েছেন যে আজ থেকেই লেগে পড়বেন, তাহলে আপনি তো বললেন একটা প্রশিক্ষণের প্রয়োজন, তারা যদি ভাবে যে আপনাকে প্রশিক্ষক হিসেবে পেতে, সেক্ষেত্রে কিভাবে পাবে?
1: অবশ্যই, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বা আমার অ্যাড্রেস, সেই সঙ্গে আমাকে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে।
0: বেশ, তাহলে আপনার যোগাযোগ নম্বরটা একটু বলুন।
1: 6294535103।
0: বেশ, আরেকবার।
1: 6294535103।
0: এটা তো আমাদের সারা ভারতবর্ষে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা শুনবেন আমাদের অনুষ্ঠান, তারা হয়তো ফোন করে আপনাকে পাবেন, কিন্তু যারা হয়তো আপনার কাছাকাছি মানুষজন যারা রয়েছে আপনাকে সেইভাবে চেনেন না, এখনো পর্যন্ত ঠিকানাটা জানেন না, ঠিকানাটা যদি বলে দেন।
1: আমার ঠিকানা কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, ভাতজাংলা, কালীপুর।
0: ভাতজাংলা?
1: আচ্ছা, বসাকপাড়া বাস স্টপ।
0: বসাকপাড়া
1: বাস স্টপ কালীপুর সাইড।
0: হুম হুম, বেশ, তাহলে সেখানে গেলে সরাসরি আপনার সঙ্গে কথা। তাহলে যারা আমাদের তরুণ বন্ধুরা যদি কেউ ভেবে থাকো যে হ্যাঁ আমরা এইভাবে শুরু করতে চাই বা রেজিনে কাজ শিখতে চাই শিশিরবাবুর কাছ থেকে, সরাসরি ঠিকানা তো বললেন, সেই সঙ্গে মোবাইল নাম্বারও বলে দিলেন, তোমরা যারা শিখতে চাও তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। বেশ, আপনার এই যে শিল্পকলা এবং আপনার ভালোবাসাটা এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার যে তাগিদটা, সেটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং নিশ্চয়ই ভালো কিছু হবে। তরুণ প্রজন্ম যারা শুনছে আমাদের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে সংক্ষেপে এটাই বলবো যে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হৃদয় আর মস্তিষ্ক দিয়ে সকল কার্য সম্পন্ন হইয়া থাকে।
0: বাহ,
1: তো হৃদয় আর মস্তিষ্ক দিয়ে আমি যখন এতদূর পৌঁছতে পেরেছি, আমি আশাবাদী যদি

0: আমার মতো কেউ থাকেন সেরকম ভালোবাসার, এর প্রতি ভালোবাসা যদি কাউর থেকে থাকে,
1: শিল্পের প্রতি,
0: শিল্পের প্রতি কেউ ভালোবাসা থেকে থাকে, সেও নিশ্চয়ই পারবে, কিন্তু তাকে এগিয়ে আসতে হবে,
1: ইচ্ছা শক্তি মনের জোরটা এটা থাকতেই
0: হবে। এবং এখানে আরেকটা কথা আমি বলতে চাই, দশরথ মাঝি তীরকে সিনেমাটায় একটা লাস্ট ডায়লগ ছিল, তো উনি বলেছিলেন, হাম তো ঠেরে বাবাল হাম ক্যা জানে, তো হাম তো কহতে হ্যাঁ ভগবানকে ভরসে মত বৈঠো, ক্যা পাতা ভগবান তোমারে ভরসে বৈঠে হ্যাঁ।
1: বাবা ক্যা বাত।
0: সেইখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই, কিছু করতে গেলে নিজেকে এগিয়ে আসতে হবে,
1: হাত মুঠো করে বসে না থেকে
0: এগিয়ে আসতে,
1: আগে এগিয়ে আসতে হবে ইচ্ছা শক্তি ভর করে। একদম, খুব শেষটা খুব বাস্তব কথা বলেছেন, ইচ্ছা শক্তি দিয়েই। আচ্ছা শিশিরবাবু, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি এই যে জিনিসগুলো, টি টেবিলগুলো যেগুলো তৈরি করছেন, আপনি মাঝে বললেন যে একটা ডাইনিং টেবিলও তৈরি করেন।
0: হ্যাঁ, শুধু টি টেবিল নয়, টি টেবিল, ডাইনিং টেবিল,
1: ডাইনিং টেবিল যখন তৈরি করছেন, তার মানে তার উপরে পোর্শনটা, এই যে ফিনিশিং পার্টটা, এটা তৈরি করছেন নাকি?
0: না, পায়া সমস্ত কিছু।
1: আচ্ছা, পুরো টোটাল
0: একদম
1: ডাইনিং সেটটাই করে দিচ্ছেন?
0: দরজা।
1: ও আচ্ছা, আপনি তার মানে কাঠের কাজও জানেন তো নাকি?
0: একদম, অফিসের যে ডেস্ক হয় এ টোটালটাই।
1: বাহ।
0: এবং এর সঙ্গে আরো কিছু, যে ফ্লোরিং, আজকে 3D ফ্লোর যেটা তৈরি হয়েছে, এই 3D ফ্লোরটাও তৈরি করছি আমরা।
1: এবং এটাও ঠিক কিছুটা 3D ডিজাইন আর কি,
0: একদম রেজিনের, ইপক্সি রেজিনের উপরে যা যা কাজ আছে
1: সব কাজই আপনি
0: কিছুই করছি।
1: তার মানে কি আপনার কোনো অফিস রয়েছে, অফিস করেছেন?
0: অফিস বলতে আমার বাড়িটাই আমার অফিস,
1: বাড়িটাই
0: আমার ওয়ার্কশপ।
1: তাহলে এত কিছু কাজ করছেন, তাও কিছু সংখ্যক কি আপনি কাউকে রেখেছেন সঙ্গে?
0: আছে আমার দু একজন বন্ধু বান্ধব, বললাম একটু আগে, তারা আমার সঙ্গে সহযোগিতা করে।
1: না, সেটা কি শুধু সহযোগিতা নাকি তাদের একটা অ্যাজ এ লেবার হিসেবে?
0: না, সহযোগিতা, কোনো লেবার আমাদের কাছে নেই, কারণ আমরা সেইভাবে এখনো মার্কেটে উঠতে পারিনি, বা আমরা মার্কেটে সেইভাবে পৌঁছাতে পারিনি, সেই প্ল্যাটফর্মটা আমরা পাইনি। আজকে আকাশবাণীর কাছে আশাবাদী যে, যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বা যারা এর প্রতি আগ্রহী আশাবাদী, তারা আমাদের সহযোগিতা করবেন।
1: একদমই তাই, সেটা তো আমরাও তো চাইছি। আমাদের অনেক শুভকাঙ্ক্ষা রইল যে আপনারা এইভাবে এগিয়ে যান, এবং সবচাইতে এটা বলা ভালো যে আপনাকে যদি কেউ ধরে আর কি, আপনার কাছ থেকে এই প্রশিক্ষণটা তো পাচ্ছে, সেই সঙ্গে আপনার যাবতীয় ওই 3D ফ্লোরিংয়ের কথা বললেন, দরজা, অফিস সেট আপ যেগুলো, সেগুলো করে নিতে পারবে বা সেগুলো শিখতে পারবে।
0: একদম।
1: বাহ, ঠিক আছে। তাহলে আমরা কথা বলছিলাম একজন কারুশিল্পী, কারুশিল্পে রেজিনের ব্যবহার, এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা থেকে শিশির বসাক। শিশিরবাবু, আপনার ব্যবসা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক,
0: ধন্যবাদ,
1: এই কামনা রইল। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা আমাদের ফেসবুক পেজে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমাদেরকে মেল করুন বা চিঠি লিখুন। যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম লিখুন, তারপরে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আর আমাদের আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো নমস্কার।
2: গ্রামের যুব বন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে, এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে

0: উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনুন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথম রবীন্দ্রসঙ্গীতটির শিল্পী মনোজ মুরলী নায়ার।

এ রবীন্দ্রসঙ্গীত শুনলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। পরের রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূর্বা দাম।

0: নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। খবর
1: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারতের লক্ষ্য সেন ব্যাডমিন্টন চায়না মাস্টার সুপার 750 পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। দুই নেতা ভারত বেলজিয়াম দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর একাধিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে আজ সকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিন দিনের ভারত সফরে গত রাতে নতুন দিল্লি পৌঁছন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে রয়েছেন সেদেশের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন। গত বছর ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটাই প্রধানমন্ত্রী দ্য ভেভারের প্রথম ভারত সফর। সফরকালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আবহে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সিআইআই আয়োজিত একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। আকাশবাণী সংবাদদাতা জানিয়েছেন, এই সফরের মধ্যে দিয়ে ভারত বেলজিয়াম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে আজ শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে বেলজিয়ামের মতো গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে এ ধরনের বৈঠক মত বিনিময় ও দৃষ্টিভঙ্গি আদান প্রদানের সুযোগ তৈরি করবে।
2: India and Belgium share warm and long-standing relations founded on mutual respect, democratic values and a shared commitment to rules-based global order. The recently held India-Belgium strategic dialogue in July 2026 has provided an institutional framework for taking up our bilateral partnership forward, including in defense and security. Excellency, we see considerable potential for expanding our bilateral defense cooperation.
1: বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেছেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপরেও তিনি গুরুত্ব আরোপ করেছেন।
3: Really need to work together because Belgium is an old Western European country with also a lot of technology, but we need a country like Germany to collaborate. Future project for Belgium is the way forward, and that's why we have diverted our peace economic mission to India.
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ

0: নিউইয়র্কে এক উচ্চ পর্যায়ের বাণিজ্যিক বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের সংস্কার ভিত্তিক আর্থিক বিকাশের চিত্র তুলে ধরেছেন। তিনি জানান, 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বিকাশ হার দাঁড়িয়েছে 7.8%। একই সঙ্গে দেশে বিনিয়োগের পরিবেশ আরও উন্নত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের কনসাল জেনারেল এবং ব্যাংক অফ আমেরিকার যৌথ উদ্যোগে আয়োজিত ওই বৈঠকে শ্রীমতী সীতারামন বলেন, বিশ্বজুড়ে নানা বাধা ও চ্যালেঞ্জ সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল প্রধান অর্থনীতির দেশ। অর্থমন্ত্রকের পক্ষ থেকে আজ এক স্যান্ডেলের এক বার্তায় জানানো হয়, অর্থমন্ত্রী দেউলিয়া বিধিসহ বিভিন্ন সংস্কারের কথা ওই বৈঠকে উল্লেখ করেছেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা জানিয়েছেন, ভারতে অর্থনৈতিক বিকাশের ধারা অব্যাহত রয়েছে। 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়ে হয়েছে 7.8%। নিউ ইয়র্কের ন্যাসডাকের উদ্বোধনের পর তিনি বলেন, এর ফলে ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। ভারতের সাম্প্রতিক জিডিপি বৃদ্ধির হার দেশের শক্তিশালী অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন। ভারত ও ফ্রান্স বস্ত্র ও ফ্যাশন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসের নতুন কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্রমন্ত্রকের সচিব নীলাম স্বামী রাওয়ের উপস্থিতিতে ভারত টেক্স ট্রেড ফেডারেশন বিটিটিএফ এবং প্রিমিয়ার ভিশন সোসিয়েতে অ্যানোনিমের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি বলেছেন, উদ্ভাবন গুণমান এবং প্রতিযোগিতামূলক বাজারের ভিত্তিতে ভারত বিশ্বের 1 নম্বর অটোমোবাইল শিল্প হওয়ার সম্ভাবনা রাখে। নতুন দিল্লিতে সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স সিয়ামের 66তম বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি বলেন, 2025-26 সালে ভারতের অটোমোবাইল রপ্তানি 24% বৃদ্ধি পেয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণী প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য, কাশফিন নাহার, সপ্ত সম্পাদনায় সাধনা দাশবসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহানায়ক উত্তম কুমার ছিলেন এক কিংবদন্তি শিল্পী। তাঁর কালজয়ী অভিনয় আজও প্রজন্মের পর প্রজন্ম দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। প্রধানমন্ত্রী তাঁর মন কি বাত অনুষ্ঠানের সর্বশেষ পর্বে উত্তম কুমারকে নিয়ে করা একটি বক্তব্যের অংশ সামাজিক মাধ্যমে শেয়ার করেন। অনুষ্ঠানটির এই পর্ব গত রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত হয়।
1: साथियों, उत्तम कुमार जी एक वर्सेटाइल एक्टर थे जो अपने अभिनय से लोगों के दिलों में रस बस गए। फिल्म लवर्स का मानना है कि श्रीमान सत्यजीत रे ने फिल्म नायक द हीरो की पूरी स्क्रिप्ट महानायक उत्तम कुमार जी को ध्यान में रखकर लिखी। उत्तम कुमार जी अपनी सहजता के साथ फिलैंथ्रोफी के लिए भी जाने जाते थे। महानायक उत्तम कुमार जी को श्रद्धांजलि अर्पित करता हूँ। वे हमेशा हम सबके दिलों पर राज करते रहेंगे।
0: কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচির আয়োজন করেছে। এই উপলক্ষে টালিগঞ্জে আজ সকালে তাঁর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথিকে সেন্টার অব এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। নেপালে হড়পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,250। উদ্ধারকারীরা বৃষ্টি উপেক্ষা করেই ভূতেকাশী নদীর গতিপথের সুড়ঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকা ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। এদিকে গত সপ্তাহের বন্যায় নিখোঁজদের পরিবার তাদের প্রতীকী শেষকৃত্য সম্পন্ন করেছে। বিহারে পাটনা সহ গঙ্গা তীরবর্তী বেশ কয়েকটি জেলায় জলস্তর ক্রমাগত বাড়ছে, এর ফলে নতুন নতুন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, জলস্তর বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্কতা জারি করেছে। আজ রাতে পাটনার গান্ধীঘাটে এবং আগামীকাল দুপুরে মোকামার হাতিদহে গঙ্গার জলস্তর সর্বোচ্চ মাত্রা অতিক্রম করতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি মাদকমুক্ত ভারত অভিযানের আওতায় দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে একযোগে তল্লাশি অভিযান চালিয়েছে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং তেলেঙ্গানা 30টি স্থানে এই তল্লাশি চলছে। কোহিনুর পাওয়ার প্রাইভেট লিমিটেডের সঙ্গে জড়িত 290 কোটি টাকার ব্যাংক জালিয়াতির ঘটনায় ইডি পশ্চিমবঙ্গের কলকাতায় 11টি স্থানেও তল্লাশি চালাচ্ছে। শেনজেনে আয়োজিত চায়না মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের কিদাম্বি শ্রীকান্ত। 33 বছর বয়সী শ্রীকান্ত 21-18, 21-19 ব্যবধানে স্ট্রেট সেটে কানাডার ভিক্টর লাইকে হারিয়ে দেন। শ্রীকান্ত পরবর্তী ম্যাচে হংকং এর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ভেভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বিশ্ববাজারে ভারতীয় বস্ত্র এবং কারুশিল্পের প্রসার ঘটাতে প্যারিসে ফ্রান্সের সঙ্গে কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ নানা অনুষ্ঠানে পালন করা হচ্ছে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি। সুদীপ বসু, কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। এই উপলক্ষে রাজ্য সরকার আজ থেকে আগামী 6 তারিখ পর্যন্ত নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। টালিগঞ্জে আজ সকালে মহানায়কের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণে প্রধানমন্ত্রীর মন কি বাতে উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু বাংলার নয়, সারা দেশের কাছে গর্বের বিষয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ দেব, রুদ্রনীল ঘোষ সহ গণ্যমান্য ব্যক্তিত্বরা। এর আগে আহিরিটোলায় উত্তম কুমারের প্রতিকৃতিতে মালদান করে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন,
1: ভারতবর্ষের চলচ্চিত্র জগৎ তথা সাংস্কৃতিক ক্ষেত্রে একটি অত্যন্ত আনন্দের দিন, অত্যন্ত গর্বের দিন। আমাদের সকলের মহানায়ক উত্তম কুমার মহোদয়ের শতবর্ষে এই রাজ্যের মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব জনগণ আমার হাতে তুলে দিয়েছে। বিগত সরকার প্রয়াণ দিবসটাকে উৎসব দিবস করে আমরা ঠিক করেছি, প্রয়াণ দিবসে স্মরণ করব, শ্রদ্ধাঞ্জলি দেব আর জন্মদিনটাকে উৎসবের মতো পালন করব।
0: উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের শুরু কলকাতাতে হলেও বছর জুড়ে তা ছড়িয়ে দেওয়া হবে জেলা স্তরে। একটি প্রতিবেদন।
2: বাংলা ছবির পালা বদলের সময় উঠে এসেছিলেন মহানায়ক উত্তম কুমার। 40-এর উত্তাল দশকে দুর্ভিক্ষ, দাঙ্গা, মিছিলের প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে শুরু হয়েছিল তাঁর সঙ্গীত, থিয়েটার ও শরীরচর্চা আর সিনেমার স্বপ্ন, যার বাস্তব রূপ রচনা করেছে বাংলা চলচ্চিত্রের নতুন ইতিহাস। সেই ইতিহাসকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে রাজ্য সরকার বছর জুড়ে অসংখ্য কর্মসূচি হাতে নিয়েছে। প্রাথমিকভাবে আজ থেকে কলকাতা জুড়ে 4 দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হচ্ছে। এরপর তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলা ও মহকুমা স্তরেও বাংলা সংস্কৃতিতে মহানায়কের দীর্ঘস্থায়ী প্রভাবকে তুলে ধরা হবে তরুণ প্রজন্মের কাছে। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সিলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটিকে আরও উন্নতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে রাজ্যে বহু হোমিওপ্যাথি ওষুধে স্টেরয়েড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। সে প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শ্রী যাদব বলেন, আয়ুষ মন্ত্রক একটি পোর্টাল চালু করেছে।
3: সেন্ট্রাল অফ এক্সেলেন্স বনায়েঙ্গে আর এক ইনস্টিটিউট আবি দুনিয়া মে এক সবসে আচ্ছা ইনস্টিটিউট করকে হোমিওপ্যাথি কাজ হুসো আর আচ্ছা বনানে কাম নিশ্চিত রূপ সে আগে গিয়ে। আগর কই গলত দবাই আগর কই লেতা হুসকে অ্যাডভার্টাইজ করতে হুসকে লি আমারে আয়ুষ নে এক পোর্টাল বনায়া হুস পর কই ভি আদমি অনলাইন শিকায়ত কর সকতা হামারে মন্ত্রালয় সে তুরন্ত উসকে উপর যাচ করকে অ্যাকশন লি জাতি।
0: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিগত সরকারগুলি রাজ্যে আধুনিক শিক্ষার প্রসারে নানাভাবে অন্তরায় সৃষ্টি করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাম আমলে ইংরেজি শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল, মাতৃভাষায় শিক্ষা কার্যত হারিয়ে যেতে বসেছিল। তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি যেমন ভুলিয়ে দেবার চেষ্টা হয়েছে, তেমনই শিশু মনে বিভাজনের সৃষ্টি করা হয়েছে। তাঁর সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে নানা পদক্ষেপ করছে বলে শুভেন্দুবাবু এদিন মন্তব্য করেন। দুর্নীতি দমন কমিশন আজ কলকাতার নিউ আলিপুরে হাকিম কেমিক্যালস নামে একটি সংস্থার গোডাউন ও কার্যালয় তল্লাশি চালাচ্ছে। সংস্থাটি বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের নামে রয়েছে বলে সূত্রের খবর। কলকাতার ক্যামাক স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ 6 জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। আজ ভোরে কয়েকজন দুষ্কৃতী ওই দপ্তরে ঢুকে ভাঙচুর চালায় বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আজ উত্তরবঙ্গের ভারী এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মাঝরাতের পর থেকে দফায় দফায় বৃষ্টিতে বহু জায়গায় জল জমে যায়। পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী জাতীয় শিক্ষকের সম্মান পাচ্ছেন। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চলায় বিদ্যালয়টি 100% পেপারলেস এবং ডিজিটালাইজড। স্কুলের রয়েছে নিজস্ব অ্যাপ। প্রধান শিক্ষকের পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত খুদে পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
5: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
6: ফাঁদে।
7: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই এ কথা বলে।
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
9: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় দ্রুততি দাস।

নমস্কার বন্ধু, আজ মহিলা মহল নিয়ে সঙ্গে ব্রততে। আজ সকাল থেকে বেতারে যার কথা আলোচনা চলছে, যার কথার স্মৃতিচারণ আমরা করছি, তিনি মহানায়ক উত্তম কুমার। তাঁর ছবির একটি গান না শুনিয়ে আজকের অনুষ্ঠান শুরু করা কিছুতেই যায় না। প্রথমেই সঙ্গীতশিল্পী মান্না দের কণ্ঠে তাঁর ছবির একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করি।

বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকায় আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জন।

আমেরিকা আমেরিকায় মোমবাত এসে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। কৃষি ব্যাপার বেশ কৃষি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই?

0: যে লিপস্টিক কোন থাকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে। এতদিনে বনলতা ভুলে গেছে কোথায় ছিলাম। আমি আগন্ত, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তু দিলাম। এই প্রাকৃতি হোল না নাও, এই প্রাকৃতি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু কলেজ স্কোয়ার।
1: তাঁর দেয়া অঙ্ক আমরা সমাধান করতে পেরেছি কিনা জানি না, কিন্তু পরিচালকরা তাঁকে যে অঙ্কই দিয়েছেন, অভিনয়ের প্রতিটি অঙ্ক তার কাছে উত্তর শুদ্ধ পেয়েছেন। কাজেই আজকে মহানায়ক উত্তম কুমারের জন্মদিনের উপলক্ষে, শততম জন্মদিন উপলক্ষে আমাদের বিশেষ অনুষ্ঠান, তাই এই গানটা দিয়ে শুরু করলাম। আজ 3রা সেপ্টেম্বর, বাঙালিদের কাছে 3রা সেপ্টেম্বর একটা উৎসবের দিন। উৎসব বলবো না, আবার সব মানুষের প্রেমের দিনও বলা যেতে পারে। মেয়েরাও প্রেমে পড়ে, ছেলেরাও প্রেমে পড়ে। কার বলুন তো? মহানায়ক উত্তম কুমার। আজ মহানায়ক উত্তম কুমারের 100 বছরের জন্মদিনে আমরা পা দিলাম। আজ 100টা বছর পার করে এসেও তিনি আমাদের উত্তম, তিনি মহানায়ক উত্তম একই রকম আছেন, বাঙালির মননে, বাঙালির হৃদয়ে, আর সবার প্রেমের জায়গায়। আজ মহিলা মহল পিছিয়ে থাকবে না, তাই আজকের অনুষ্ঠানে আমার অতিথি যিনি আছেন তার পরিচয় দিতে আমার রীতিমতো গায়ে কাঁটা দিচ্ছে। তার কারণ, আমি আজকে আমার অনুষ্ঠানের অতিথি হিসেবে পেয়েছি মহানায়ক উত্তম কুমারের ভাইঝি শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়কে, যিনি সেই গিরিশ মুখার্জি রোডের যৌথ পরিবারে উত্তম কুমার থাকতেন, যেখানে বড় হয়েছেন, যে পাড়ায় বড় হয়েছেন, সেই গিরিশ মুখার্জির বাড়িতেই শর্মিষ্ঠা দিয়েও বেড়ে উঠেছেন তার কাকার সাহচর্যে। আমি শর্মিষ্ঠাদিকে আগে স্বাগত জানাই, মানে আমার জিভ জড়িয়ে যাচ্ছে, কথা বলতে পারছি না, ভুল হয়ে যাচ্ছে। নমস্কার শর্মিষ্ঠাদি, আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন, আমি ভীষণভাবে আনন্দ পাচ্ছি আর ভীষণ খুশি হয়েছি।
2: নমস্কার, আমি শ্রীমতী শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়। আমি উত্তম কুমার বলবো না, উনি আমার কাকা হতেন, আমরা ভালো কাকু বলেই ডাকতাম, ওনার ভাইঝি, একই বাড়ি ছিল।
1: এই যে ভালো কাকু, এই ভালো কথাটা যে কত রকমভাবে সত্যি সেটা আজকে শর্মিষ্ঠাদির কাছ থেকে শুনবো। শুধু ভালো কাকু ছিলেন না, তিনি ভালো মানুষ ছিলেন, এবং ঘরোয়া উত্তম কুমারকে নিয়ে আজকে আমরা কথা বলবো। ঘরেও তিনি উত্তমই ছিলেন, অরুণ একটু কমই ছিলেন, হয়তো উত্তমই ছিলেন।

0: দিদি, প্রথমেই জানতে চাইব যে মহানায়ক আপনার কাকা, আপনি খুব আদরের তার কাছে, এই যে দুজনের মধ্যে সমীকরণটা কেমন ছিল?
1: উনি তো বাড়িতে মানে উত্তম কুমার হিসেবে থাকতেন না, বাড়ির ছেলে। এবার মানে আমরা বাবারা কাকারা সবাই মানে যৌথ পরিবার ছিল, বাড়ির একটা মানে মানুষরা যেরমভাবে থাকে, মানে আমি উত্তম কুমার বলে বিরাট সেরাম নয়, আমি বাড়ির ছেলে। সুতরাং আমরা মানে তার কাছে আমরা তো ভাইঝি হিসেবে তো খুবই আদরের, মানে তিনি সবসময় আমাদেরকে ভালোবাসতেন, বা কোথাও দেখা হলে কিরে কেমন আছিস, বা মানে অনেক সময়
0: আমরা যেরকম ভাবি যে উত্তম কুমার বাড়িতে কিরকম থাকেন, এই প্রশ্নটা মানে বাঙালি সবার মনে আছে। তো সেই মানুষটি যে বাড়িতে একদম ঘরোয়া বাড়ির মানুষের মতো আমাদের যেরকম বাবা কাকারা থাকেন, যেরকম আমাদের সঙ্গে কথা বলেন, গল্প করেন, হেসে বেড়ান, দরকার হলে বকাবকিও করেন,
1: সেই রকম
0: তেমন ভাবেই আপনারা তাকে
1: পেয়েছি তাকে।
0: এই যে গিরিশ মুখার্জি রোডের, একটু আগে আমি বললাম যে গিরিশ মুখার্জি রোডের সেই যৌথ পরিবার, সেই বড় একটা বাড়ি, আপনি বলছিলেন যে গিরিশ মুখার্জি রোড থেকে শুরু হয়ে রমেশ মিত্র পর্যন্ত আপনাদের বাড়িটার চৌহদ্দি, এই গোটা বাড়িটার মধ্যে তার তো একটা আলাদা পাওনা ছিল, আলাদা একটা রকম ছিল, যেটা উত্তম কুমার বা অরুণ চ্যাটার্জি। এই অরুণ চ্যাটার্জি বেশি ওখানে থাকতো নাকি উত্তম কুমারই বেশি?
1: না দেখো, অরুণ চ্যাটার্জি না, ওই যখন উনি ওই পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, সেই সময়টা নামটা দেওয়া ছিল যে অরুণ চ্যাটার্জি, অফিসে যেমন আর কি দেওয়া থাকে। তারপর তো তার মামার বাড়ি গুরুদেব ওই নামটা দিলেন, উত্তম, উত্তম হাসি হাসছে, তাই থেকে উত্তম নামটা হলো। তো সেই মানে ওই যে নামটা, ওটা উত্তমই ছিল, কিন্তু বাড়িতেও সবাই ডাকতো উত্তম উত্তম বলে।
0: আচ্ছা,
1: সে নদিদাও ডাকতো বা নদাদুও ডাকতো, বা
0: নদিদা নদাদু মানে
1: হ্যাঁ ওনার বাবা মা আর কি। আমাদের দাদুরা সব ভাই ছিলেন, তো সেই তারা সবাই বাড়িতে উত্তম বলেই ডাকতো, অরুণ বলে কেউ ডাকতো না। যে জন্য আমাদের
0: মানে বাড়িতে ছায়াছবির প্রসঙ্গ কিছু ছিল
1: না,
0: বাড়িতে একদম ঘরোয়া প্রসঙ্গ। আচ্ছা, সিনেমা নিয়ে কোনো কথাবার্তা উনি কি বাড়িতে বলতেন?
1: না, উনি ওটা পছন্দ করতেন না। মানে আমরা যে ছোট থেকে যে ওনার কোনো ইয়েতে যাবো, ওই শুটিংয়ে যাবো বা ওনার কোনো সিনেমা দেখতে যাবো, এটা উনি পছন্দ করতেন না। মানে বাড়ির মেয়েরা সিনেমায় যাবে আবার কি, এই রকম আর কি। যে জন্য গৌতমদাও মানে গৌতমদাকেও মানে কোনো সিনেমায় নাবানো, এটা উনি পছন্দ করতেন না।
0: আচ্ছা,
1: তো
0: আচ্ছা, গৌতমদার কখনো ইচ্ছা হয়নি?
1: গৌতমদা শেষের দিকে একটা মানে এতে করেছিল একটু, একটা সিরিয়ালের একটু একটা পোর্শনে একটুখানি করেছিল,
0: সেটা কিন্তু মানে মহানায়ক চলে যাবার পরে,
1: অনেক পরে।
0: আচ্ছা,
1: অনেক পরে।
0: আচ্ছা, মনে একটু স্বাদ হয়তো ছিল কোথাও, কিন্তু সেটা পূরণ হয়নি।
1: না না,
0: উনি তো অন্য মানে অন্য প্রফেশন,
1: উনি পছন্দ করতেন না,
0: বাবা পছন্দ করতেন না, তাই ছেলে আসতে পারেননি।
1: আমাদের বাড়ির কেউই মানে ওনার ভাই যে তরুণ কুমার ছিলেন, ওনার যে মেয়ে ঝিমলি আমাদের বোন আর কি, ও মানে কেউ নয় আর কি, মানে সিনেমা জগতে কেউ ঢোকেনি।
0: আচ্ছা, কিন্তু এই যে ধরুন সিনেমার জগৎ তো একটা মোরকের জগৎ, মানে মোরক দেওয়া থাকে সেখানে, যারা পর্দায় আসেন আমরা জানি যে তাদের জীবনটা আসল হয়তো অন্য রকম হয়, সেটা সবাই জানি, কিন্তু ওই জীবনটাকে আলাদা করে রেখে এসে বাড়িতে এসে নিজের আসল জায়গায় থাকা, সেটা কিন্তু বেশ কষ্টকর হয় অনেক সময়, কেননা এতটা খ্যাতি, এতটা প্রতিষ্ঠা সবাই তো পান
1: না,
0: উনি যেটা পেয়েছেন, তাহলে সেটা কি উনি এনজয় করতেন বাড়িতে এসে?
1: দেখো, বাড়িতে না, উনি তো বাইরে তো ধরো মানে এখনকার ফ্যান ফলোয়ার্স বলবো, কিন্তু তখন তার সেটা ছিল না, তাকে তো সবাই মিলে সেই মানে গুরু গুরু গুরু করে চেঁচিয়ে ডেকে করে তাকে যেভাবে কাছে টেনে নিত, কিন্তু বাড়িতে তো সেসব করতে পারবেন না, বাড়িতে তো আর কেউ তাকে গুরু গুরু বলে ওই সমস্ত করতে পারবে না। সে নদিদা খেতে দিচ্ছে, বা আমার কাকিমা রয়েছেন, তিনি সব কিছু মানে দেখভাল করছেন, এ করছেন, সেখানে কিন্তু উত্তম কুমার মানে সিনেমার উত্তম কুমার নন,
0: সেখানে ছেলে উত্তম, ছেলে বা কাকা উত্তম কুমার বা ভাই উত্তম কুমার যা হয়।
1: বাড়িতে এসে তিনি কাউর স্বামী, কাউর দাদা, কাউর কাকা, কাউর ভালো কাকু, এইরকম।
0: আচ্ছা, এই ভালো কাকুর সঙ্গে আপনার একটা মধুর স্মৃতি কিছু যদি মনে থাকে, যেটা মনে হচ্ছে যে আজকে বলা যায়, আজকে জন্মদিন।
1: হ্যাঁ, একবার তখন বসুশ্রী সিনেমা হলেতে তোমার ওই মেয়ে দেওয়া হতো না, ভালো কাকুকে সম্বর্ধনা দেওয়া হতো। তো ভালো কাকু এসেছে, ফ্রন্ট গেট দিয়ে ঢুকেছেন, তখন স্টেজে বসেছেন। তো তখনকার ওখানকার যারা আর কি সমস্ত পরিবেশকরা ছিলেন, তারা আমার বাবাকে বলেছে যে এই তোদের মেয়েদের নিয়ে আসবি। তখন মানে ওই মালা পরানো, চন্দন পরানো, ধূপ দেখানো, এরকম তো করতো, আরতি করা, এরকম। তো স্টেজে উনি বসে আছেন, আর কি বলে আমাদের দিয়ে, আমার দুই বোন গেছি, আমাদের দিয়ে খুব তো মানে করিয়েছেন। এখন ভালো কাকু যেহেতু যাই হোক আমাদের নিজেদের লোক, ও গালে হাত দিয়ে টাত দিয়ে আদর করেছেন, এ করেছেন, মিষ্টি কথা বলেছেন, হয়েছে। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আর সব তো গুরু গুরু বলে চেঁচাচ্ছে। গুরু গুরু তো আর ওই মানে বসুশ্রীর সামনে দিয়ে বেরোতে পারবে না, তখন বসুশ্রীর পেছন দিকে একটা গেট ছিল, গুরু তো ওইখান দিয়ে চলে গেছেন। এবারে আমরা যখন বেরুচ্ছি, আমার বাবার সঙ্গে যখন বেরুচ্ছি, তখন সে সবাই মিলে এসে আমাদের গালে হাত দিচ্ছে আর এ করছে। আর জানো তো, সে তখন আমার বাবা বলছে, এই তোমরা এরকম করে ওদের গালে হাত দিচ্ছ কেন? বলছে, ওরে বাবা, গুরুর হাত পড়েছে, আমরা একটুখানি স্পর্শ করছি।
0: আচ্ছা,
1: মানে এইসব ছোটখাটো জিনিস
0: ঘটনা এখন মনে পড়ছে, সেগুলো যে কিরকম ঘটনা,
1: কিরকম ঘটনা ছিল, এখন মনে হচ্ছে বাবা সত্যি সেরকম লোক ছিলেন উনি। এত লোকে পাগল, এত লোকে পাগল, ওরে বাবা রে,
0: আজও পাগল,
1: আজও পাগল,
0: আজও পাগল, সত্যিই তাই।
1: মানে তুমি এখনো ওই যে 24শে জুলাই বা 3rd September, দূর দূর থেকে লোক আসে।
0: হ্যাঁ, আমি এটাও জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনাদের বাড়ির দরজা খুলে দেওয়া হয় এই দুটো দিনে?
1: হ্যাঁ, নিচেতে ভালো কাকু
0: আজকে, তার মানে ওখানে দরজা খোলা, আপনি যে এলেন ওখানে, কি মানে আপনারা কিভাবে এটা উদযাপন করেন?
1: মানে ভালো কাকুর না ওখানে সমস্ত ছবি লাগানো আছে।
0: আচ্ছা,
1: তাতে তো সব মালা টালা দেওয়াই থাক মানে হয় আর কি, 3rd September বেশি করে হয়। তো সেই ওখানে এসে আমরা দেখেছি এইরকম বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে আসছে, তারপরে সেই দুপুরবেলা তারা এসে না ওই ভালো কাকু ছবির সামনে সাষ্টাঙ্গে শুয়ে আছে, এবং তারা এসছে কোথায় বনগা, কোথায় নৈহাটি, কোথায় ইয়ে থেকে এসে।
0: আপনি যে আজকে বাড়ি থেকে এখানে এলেন, তার মানে আপনার বাড়ি আজকে জমজমাট,
1: মানে
0: নিজেরা ছাড়াও বাইরের লোক অনেক বেশি,
1: এবং তারা সব আমাদের প্রণাম করছে। তার মানে আমাদের করছেন কেন না, আপনারা এর উত্তম কুমারের সংস্পর্শে এসছেন, আপনাদের প্রণাম করব না, মানে এইরকম ভাবে তারা উদযাপন করে।
0: একদমই তাই। এই যে দরজাটা যে খুলে দেওয়া হবে 24শে জুলাই এবং 3rd September, এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো?
1: কেন নেওয়া হলো, কারণ লোকেরা আসে যে, তারা তো মানে এসে বলে যে আমরা দেখবো, আমরা ওনার যে লক্ষ্মী পূজায় উনি পুজো করে এসে একটা আরাম কেদারায় বসতেন, আর সেই ধুতি পরে ধুতিটাকেই সামনে এ করে মানে পুজোর যে এটা সাদা পরে এসে, তারপরে ওই ধুতিটাকে কুঁচিয়ে মানে কোঁচানোটা যা পরে
0: ছড়িয়ে
1: ছড়িয়ে পরে থাকতো, সেই আরাম কেদারাটা এখনো আছে।
0: আচ্ছা,
1: আর এবার ওনার সব আগেকার ছবিও আছে, আমাদের দাদুদেরও ছবি আছে, সেই বুকাকুরও ছবি আছে,
0: সেই জায়গাটাই আপনারা সাজিয়ে রাখেন।
1: ওই ওইটা হচ্ছে আমাদের লক্ষ্মী পুজো ওই ঘরেতেই হয়, আর যেটা ওদের আগে আগের বাড়িটা আছে যাতে তিন চারতলায় ওরা থাকেন, সেখানে সব ওই ভরত পুরস্কার টুরস্কারগুলো ওখানে রাখা আছে।
0: আচ্ছা, আজকে আপনি যে এখানে আসছেন এবং তাঁর সম্বন্ধে কথা বলতে আসছেন এবং তাঁরই জন্মদিনে, ভেতরটা কিরকম হচ্ছে?
1: ভীষণ আনন্দ হচ্ছে, মানে বলবো তার সম্বন্ধে আমরা কি জানি, কতটুকু জানি, কিন্তু এখন এই যে তোমরা ডাকছো বা অন্য কেউ এসে বলছে যে একটুখানি আমাদের বলো তিনি তখনকার দিনে কি করতেন না করতেন, এটা ভীষণ ভেতর থেকে আনন্দ হয়।
0: সেই আনন্দের শরিক যদি আমরাও হতে পারি সেই জন্যই আপনাকে আজকে ডাকা। ভীষণ ভালো লাগা তো আমাদের রয়েছে, আর জানি যে শ্রোতা বন্ধুরা রেডিওর ওপারে আপনাকে ভীষণভাবে দেখতে চাইছেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি ওনার মুখটা, ওনার চোখ দুটো কিভাবে উজ্জ্বল হয়ে উঠছে তার কথা বলার সময়, মহানায়কের কথা বলার সময়। এবারে জানতে চাইবো যে আপনারা তো সন্তানতুল্য ছিলেন, একটা সন্তানতুল্য মানুষের সঙ্গে আলাদা একটা স্নেহের সম্পর্ক থাকে। আজকের দিনে এসে আপনি আজকে একজন হয়তো এখন আপনি নাতি নাতনি নিয়ে সংসার করছেন, তো আপনার মনে হয় যে ঠিক সেই রকম আদর আর কোথাও আপনি দিতে পারছেন বা আপনি পেয়েছেন আর কোথাও?
1: দেখো, নিজেদের মধ্যে ব্যাপার ছিল তো, ওই মানে আমরা অনেক ভাই বোনরা সব রয়েছি, যাতোতো খুড়তুতো সবাই মিলেই থাকতাম আমরা, তো সেই মানে তার মধ্যে থেকে, আর গৌতম দাও খুব ভালো ছিল, ভীষণ ভালো ছিলেন, গৌতম দাও খুব আমাদের স্নেহ করতো, কী গো কেমন আছো, আর গৌতম দা এরম করে কথা বলতো। তারপর ভালো কাকু যখন আসতো, ও গৌতম দার জন্মদিনে বা বিয়ের তারিখে ওনাদের যখন ইয়ে হতো, সে আমরা সবাই মিলে গোল করে খেলছি, এ করছি, তখন এসে একবারটি টুকটু করে গালটালগুলো টিপে দিয়ে চলে গেলেন।
0: আচ্ছা, এই যে ধরুন আপনার সঙ্গে মহানায়কের সম্পর্ক ভাইঝি মানে হয়তো জাঠতুতো দাদার মেয়ে এরকম, আজকের দিনে কি এত ঘনিষ্ঠ সম্পর্ক এই ধরনের আত্মীয়তার মধ্যে আপনি দেখতে পান?
1: দেখো একটা কথা বলি, পান হয়তো আমি সব মানে আমার যে বাড়ি, আমাদের বাড়িও যৌথ পরিবার, মানে আমার শ্বশুর বাড়ি, সেখানে আমরা কিন্তু রয়েছি সব জাঠতুতো খুড়তুতো মিলিয়ে।
0: আচ্ছা,
1: সেইটার জন্য আমি
0: আসলে আমার মনে হয় ওই বড় হয়ে ওঠাটা একটা ভীষণ ভাবে মনের মধ্যে থেকে যায়, এবং সেই ছাপটাই হয়তো বহন করে সবটা, তাই না? মানে আপনারা ভালোবাসেন এইভাবে,
1: আমরা একা থাকতে পারি না,
0: থাকতে পারি না,
1: মানে আমরা যে একসঙ্গে, ধরো যখন মানে ওনাদের পিকনিক টিকনিক হতো, আমরা গল্প শুনেছি, কারণ তখন তো আমরা জন্মাইনি, আমাদের জ্যাঠাইমারা সব মানে পাতি পুকুরে পিকনিক করতে নিয়ে যেত, উনি কিন্তু সব বাড়ির লোকেদেরই নিয়ে যেতেন, সেখানে কিন্তু কোনো সিনেমার লোক থাকতো না, মানে যা কিছু সব বাড়ির লোক আনন্দ করো,
0: মানে ওনার পুরো আলাদা দুটো জগৎ,
1: বাড়িতে পার্টি হচ্ছে কিন্তু ওই মানে
0: বাড়ির লোক,
1: বাড়ির লোকেরা।
0: একটা কথা জানতে চাইবো, উনি তো ফুটবল খেলতে খুব ভালোবাসতেন
1: বাবা,
0: আর ফুটবল খেলা তো সাংঘাতিক, আর এবং আমরা ধন্নী মেয়ে সিনেমাটার মধ্যে তার ওই ফুটবল প্রেমটা দেখেছি, আমরা তো সত্যিকারের দেখতে পাইনি, আমরা সিনেমাতে দেখেছি,
1: উনি মানে ঘোরতর মোহনবাগানি ছিলেন।
0: হ্যাঁ, তো আমি কি মানে একটু যদি ওই সিনেমা থেকে কিছু একটুখানি আপনি শোনান আমার খুব ভালো লাগবে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা আর কি উত্তম বলছেন আর কি, বগা বললে, বগা এগো এগো এগো, বগা গোলে মার, গোলে মার, গোলে মার, গোল, ওরে বাবা রে, কি জোরে লাগলো রে বগা, কে ওখানে, কে ওখানে, আমি পড়ে গেছি, আমি আমি কে, ও তুমি, সে কি পড়ে গেলে কি করে, পড়ে গেলে কি করে, নিজে লাথি মারলে, এখন আবার বলছে পড়ে গেলে কি করে, আমি লাথি মারলাম কখন আবার, কখন আবার, ঘুমিয়ে ঘুমিয়ে তো ফুটবল খেলো, দেখো দেখো ওটো ওটো ওটো, ঘুমিয়ে ঘুমিয়ে, ঘুমের মধ্যেই তো গোল দিয়েছে আমাকে, লাথি মেরেছে, না না আমি তো বগাকে বল ঠেলেছি, বগাকে বলেছি গোলে মার, মেরেছে তো আমাকে, আমি কি ফুটবল, বগাকে বলেছি এই মাসের মধ্যেই বগাকে বিয়ে দিয়ে দেবো, আমি ফুটবল ঘুচিয়ে দেবো একেবারে। সাবিত্রী কিন্তু সেদিনকে করেছিল দারুণ,
0: খুব সুন্দর অভিনয়, আপনি বললেন তো পুরো ছবিটা পরিষ্কার দেখতে পেলাম, কারণ এই ছবিগুলো আমাদের মুখস্থ।
1: হ্যাঁ, আমরা কিন্তু ওই ছবি দেখার কিন্তু আমাদের সাহস ছিল না এমনি সিনেমা হলে গিয়ে।
0: আচ্ছা আচ্ছা, এই ছবি দেখাটা কি হতো?
1: হতো মানে আমরা লক্ষ্মী পুজোয়, আমাদের বাড়িতে তো যে পুজো হয় দুর্গাপুজোর পরে যে লক্ষ্মী পুজো হয় কোজাগরি পুজো, তাতে তো রাত জাগতে হতো, সেইখানে ভালো কাকু দুটো সিনেমা দেখানো।
0: আচ্ছা,
1: এবং সেই সিনেমাতে এই সামনে তোমার ওই প্রজেক্টার ওই দিয়ে আর আমরা সব মাটিতে বসতাম, মানে ওই আমাদের ঘর থেকে লক্ষ্মী পুজোর ঘর থেকে আর কি ইয়ে ছিল, ওইখানে বসতাম আর সবাই মিলে দেখতাম, তখন ছোটবেলা বেলায় আমরা ভাবতাম যে বোধহয় সামনে থেকে দেখলে বেশি ভালো লাগবে, সিনেমা যে পেছন থেকে দেখলে বেশি ভালো হয় সেটা তো দেখিনি,
0: সামনের শাড়িতে বসে দেখব, হ্যাঁ ভালো কাউকে দেখব।
1: উত্তম কুমারও কিন্তু সামনে এসেই বসতেন, মানে সবাই মুখ চোখটা দেখতেন যে কি রকম হচ্ছে না হচ্ছে।
0: আচ্ছা,
1: আর ছোটবেলায় তো
0: প্রথম কি সিনেমা দেখেছিলেন মনে আছে? আজ
1: সেটা মনে নেই, মানে ওই দুটো করে সিনেমা ওনার দেখানো হতো
0: কোজাগরী পূর্ণিমার দিনে, লক্ষ্মী পূজার দিনে দুটো করে সিনেমা। হ্যাঁ, আসলে ওই লক্ষ্মী পূজার কথা তো আমরা এমনিতে অনেক ম্যাগাজিনে পড়েছি, অনেক ইন্টারভিউতে দেখেছি, এই সিনেমা দেখার কথাটা কিন্তু সেখানে লেখা ছিল না। এটা তাহলে আমি একটা নতুন জিনিস জানতে পারলাম। শ্রোতা বন্ধুরা দেখছেন তো কি নতুন নতুন কথা জানতে পারছেন। আপনাদের বাড়িতে কি পুজো সেইভাবে তখন হতো বা এখনো হয়?
1: হ্যাঁ, এখনো হয়, এবং সেটা ধারাবাহিকভাবে গৌরব এগিয়ে নিয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে পুজো হচ্ছে।
0: সেখানে কি সাধারণ মানুষের প্রবেশাধিকার আছে?
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: হ্যাঁ সেখানে আছে। একটা কথা বলি, সেই মানে সেই সময় ভালো কাকুর সময় বলছি, তখন মানে আমাদের বাড়িটা ধরো এই রকম ভাবে রয়েছে, তো সামনেটা পুরোটা নাম মানে যেমন যে ফ্রন্ট হয় গিরিশমুখার্জি রোডে, আর ওই বাড়িটা তোমায় বললাম না আমাদের রমেশ মিত্র রোড অব্দি ভেতর দিয়ে একটা গলি আছে, ওইখানে একটা মাঝখানে একটা দরজা আছে।
0: আচ্ছা,
1: আর বাড়ির সামনে যখন লক্ষ্মী পুজো হতো, বাড়ির সামনে ওই তোমার বাঁশ দিয়ে ব্যারিকেড করা হতো, প্রচুর ভিড় হতো, তো বাইরে থেকে লোক আসতো, এত
0: পুজো দেখার থেকেও বেশি মহানায়ক
1: গুরুকে দেখার। আর তো মানে মাঝে মাঝে তখন একটা রব উঠতো গুরু গুরু করে এইরকম, তো সেই মানে ব্যারিকেড ভেঙে চুড়ে এক এক কার দিয়ে উনি ভেতরের যেমন পুজো টুজো করতেন এ করতেন। আর সেই সময় মানে কি যে ভিড় হতো যে বলার কথা নয়, এখনো লোকে আসে সেই জায়গাটা যেখানটা
0: মানে তার একটা ছোঁয়া পেতে আর কি সবসময় আমরা চাই যেভাবেই হোক।
1: এখন তো মিডিয়ার লোকেদের আনাগোনা বেশি,
0: হ্যাঁ ঠিক,
1: তারা সব আসেন এ করেন।
0: এবারে আমি একটু জানতে চাইবো যে আপনাদের ছোটবেলা কোথাও বেড়াতে যাওয়া বা ভালো কাকুর সঙ্গে কোনো একটা খেতে যাওয়া, রেস্টুরেন্টে খেতে যাওয়া, এরকম কোনো স্মৃতি কি আপনাদের ভাই বোনের সঙ্গে রয়েছে?
1: উনি বললাম না বাড়িতেই ভালো করে রান্না খেতেন আর কি,
0: বাইরে নিয়ে যাওয়াটা খুব একটা
1: না না মানে এমনি তো।
0: আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, উত্তম কুমারের বাড়ির মানুষ, আপনি তো স্কুলে পড়েছেন কলেজে গেছেন, তো সেখানে আপনাকে ওই খ্যাতির বিড়ম্বনা
1: সহ্য করতে হয়েছে গো?
0: আচ্ছা,
1: সব মেয়ের এখনকার তারা বলে মানে আমার বন্ধুরা বলে ইস তখন কেন তোর সঙ্গে আলাপ হয়নি রে, তখনও যারা বন্ধুরা ছিল ওরে বাবা সে লক্ষ্মী পুজোয় ঢোকার জন্য, তখন তো পুলিশ দেওয়া হতো এ দেওয়া হতো, সে লক্ষ্মী ঠাকুর দেখার জন্য মানে লক্ষ্মী ঠাকুরের থেকে ওনাকে দেখার জন্য একটুখানি দেখবো তোর কাকাকে, চল না রে চল না রে চল না, এইরকম করে সব ঢুকে পড়ে একটুখানি।
0: মানে এই বিড়ম্বনা সহ্য করতে হয়েছে,
1: খুবই সহ্য করতে
0: হয়েছে। তখন এটা আনন্দ লেগেছিল না, তখন বিরক্ত লাগতো?
1: তখন বিরক্ত লাগতো, কিন্তু মানে যখন আবার স্কুলেতে ক্লাসেতে বলতো যে উত্তম কুমারের ভাই জি এটা, তখন ভালো লাগতো,
0: মানে তার নামটা নিজের সঙ্গে জড়িয়ে আছে, খুবই ভালো লাগছে। আজকে
1: অন্য লোকে এখন মানে তারা সব ওই জড়িয়ে জাপটে ধরছে, আমরা তো সেরাম নয়, আমরা তো মানে কাকা হিসেবে দেখতাম যে এরকম।
0: মানে আসলে কি হয়, সহজলভ্য জিনিসটা তো বোঝা যায় না কতটা দামি, সেইটাই হয়েছে আপনার ক্ষেত্রে। আর যখন মানে জিনিসটা থাকে না তখন তার দামটা বোঝা যায়,
1: আর আমাদের
0: আজ সেই জায়গাটাই আপনি পৌঁছেছেন।
1: হ্যাঁ, আমাদের বাড়িতে যখন ওই আমার দাদার পৈতে টৈতে হচ্ছে, তখন মানে বাড়ির এতে এসে তো নিজেরা আমাদের আগেকার তো সব ওই নিজেরাই সার্ভ করতে হতো, বাড়ির ছেলেরাই তো সবাই পরিবেশন করতো না, তখন ভালো কাকু এসে বললো যে বাবাকে বললো যে কি গো আমি একটুখানি পরিবেশন করতে দিই করে দিই, তখন বলছে যে না না বাবা তোমাকে আর করতে হবে না, তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কাছ থেকে সবাই নেবে আমার কম পড়ে যাবে। লোককে খুব দিতে ভালোবাসতেন জিনিসপত্র।
0: হ্যাঁ, এই ভালো কাকু আর ভালো মানুষ এই দুটো মনে হয় এক অর্থ।
1: হ্যাঁ গো, খুবই মানে, এবং মানে আমাদের ওই বাড়ির নিচে একটা মুচি বসে থাকতো, মুচিটা উঠে গিয়ে ওই দরজাটা খুলে দিত এ করত, মানে ভালো কাকু ওকে যে কিভাবে তুলেছিল।
0: আচ্ছা,
1: আমরা সামনে থেকে দেখেছি যে মানে কিভাবে পয়সা দিয়ে বা বিয়ে করে
0: মানে ছিল যেমন তেমন,
1: এবং প্রত্যেক মেয়ের বিয়েতে জিজ্ঞেস করা তার বাবাদের কি গো কি লাগবে বলো মেয়ের বিয়ে, কিছু লাগতে হবে না বাবা তুই আসিস তাহলেই হবে। মানে এইটা সবাইকে বেনারসি দিতেন।
0: বেনারসি উনি কিনতে খুব ভালোবাসতেন, বেনারসি উনি কিনতে ভালোবাসতেন, কেননা গৌরী দেবীকে তো প্রত্যেক বছর
1: ট্রাঙ্ক ভর্তি কাকিমার
0: শাড়ি। আমি একটা জায়গায় পড়ছিলাম যে বেনারসি এখন ভর্তি হয়ে আছে, প্রত্যেক বছর লক্ষ্মী পূজোয় দিতেন, পুজোতে দিতেন। আর লাল বেনারসি ভীষণই পছন্দ করতেন। গৌরী দেবী বাড়িতে যে থাকতেন, তার তো স্বামী উত্তম কুমার মহানায়ক, তার মধ্যে কি কোনো অহংকার ছিল?
1: তার মধ্যে দেখো একটু তো এসে যাই, আমার স্বামীকে সবাই চাইছে, এটা তো একটু এসে যায়,
0: হয়তো হয় সেই ক্ষেত্রে
1: কিছুটা তো, মানে
0: হলেই বরঞ্চ সেটা অবাক
1: অবাক যে বিয়ে, সেটাও হয়তো একটু হতো, কিন্তু প্রকাশ তো করতেন না, কিন্তু উনি নিজের সেটাতে ভালোবাসতেন।
0: সেটাই একটা সম্পর্ক,
1: না হলে দেখো মানে উনি মারা যাবার, ভালো কাকু মারা যাবার ছ মাস সাত মাসের মধ্যে কাকিমা হচ্ছে আমাদের বাড়ির, কিন্তু ওই কাকাদের সবাইরই
0: তাই,
1: মানে সব মারা যাবার ছ সাত মাসের পরেই তার কাকিমারাও মারা গেছেন।
0: আচ্ছা, মানে একটা সত্যি কথা বলতে,
1: টান না থাকলে হয়,
0: উত্তম কুমার মানুষের জন্য উত্তম কুমার শুধু নন, মানে বাড়িতেও যে তার একটা প্রবল প্রভাব ছিল বা মানুষ হিসেবে তিনি কতখানি ছিলেন সেটা কিন্তু বাড়ির মানুষরাই বলতে পারেন,
1: জানেন মানে জানতেন যে আমাদের আমাদের একে করতেই হবে, মাকে কি অসম্ভব শ্রদ্ধা করতেন, মানে যে বলার কথা না,
0: তার কাছ থেকে শেখার
1: শেখার আছে, নিশ্চয়ই শেখার আছে, অনেক কিছু শেখার আছে,
0: কখনোই মানুষকে মানুষ
1: দেখো যখন ওনার বিয়ের এক বছর হলো তখন বাড়িতে কিন্তু পার্টি হয়নি, ওই একটা গামলায় মুড়ি মেখে তার সব এনজয় হয়েছিল, এবং বাড়ির সব বৌদিরা মিলে মানে পেছনে লাগতো, তো আমার জ্যাঠাইমা ফুলসজ্জার সময় ইয়ের পেছনে ট্রাঙ্কের পেছনে লুকিয়েছিল, বললো বৌদি তোমাকে ওখানে বসতে হবে না, তুমি সামনে এসো, এইরকম আর কি সব ছোটখাটো ঘটনা এরকম, মানে এখন মনে হয় এইগুলো ঘটনা,
0: এগুলো ঘটনা, এই গল্প শুনতে শুনতে দিন কাবার হয়ে যাবে, শেষ হবে না, শেষ হবে না, এক গল্প আবার করে শুনতে ইচ্ছা করবে। শ্রোতা বন্ধু, আজকে কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান এটা কিন্তু অবশ্যই জানাবেন, কেননা যে মানুষটার সঙ্গে কথা বলছি কথা বলেই যেতে ইচ্ছা করছে, কত যে ঘটনা, কত যে কত কিছু ছোট ছোট জিনিস, সেটা তো বাড়িতে ওরকমভাবে হিসেব করে কিছু ঘটানো হয় না, ওটা এমনিই ঘটে এবং সেগুলো আজকে ঘটনা হয়ে গেছে। আজকে 100 বছরে পা দিয়েছেন মহানায়ক উত্তম কুমার, আজ জন্মদিন। আজকে পেয়েছিলাম তাঁরই আদরের ভাইঝি শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়কে, সেই গিরিশ মুখার্জি রোডে একসঙ্গে বেড়ে ওঠা কাকার সঙ্গে, ভালো কাকার সঙ্গে। দিদি ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এত কথা জানতে পারলাম, জানার ইচ্ছেটা আরও বেড়ে গেল, থামলো না, শেষ হলো না, আবার নিশ্চয়ই কোনোদিন কথা হবে, আবার আপনি আসবেন আমাদের কাছে, কথা বলবো,
1: একটা কথা বলে যাই শেষ,
0: একদম নিশ্চয়ই।

আজ মহানায়কের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান। অনেক কথা শুনলাম, অনেক না জানা তথ্য শুনতে পেলাম, ভীষণ ভালো লাগার অনুভূতি। এবারে আসি আপনাদের জন্য কিছু কথা, চিঠিপত্রের বিষয়। এক কলমে দৈনারের বিষয়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রসকলি গল্পে মঞ্জরী ও গোপিনী চরিত্র। ভালোবাসাকে ঘিরে যে দ্বন্দ্ব, তারপর তাদের নারী হৃদয়ের স্নেহ মমতার প্রকাশ, যেখানে দুই নারী বৈপরীত্য সত্ত্বেও নিজেদের বোন বলতে পারে। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। আপনারা মেল করুন mohilamahol.air@kolkata@gmail.com এই মেল আইডিতে, বা চিঠি লিখতে পারেন এক কলমে দুই নারী মহিলা মহল, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2026। এবারে আসি আমার কলম। বিষয় ঘণ্টার ধ্বনি। স্কুলে ঢোকার ঘণ্টার শব্দ হোক বা টিফিনের আগে বেজে ওঠা বেল, আর সেটা যদি হয় ছুটির ঘণ্টা, তাহলে তো আর কিছু বলারই নেই। আবার কখনো কখনো সেই ঘণ্টার ধ্বনি সকালের আজানও হতে পারে, বা সন্ধ্যের সময় ঠাকুরঘরের ঘণ্টার আওয়াজও হতে পারে। এমন কিছু কিছু মুহূর্ত

আমাদের মনে থাকে দৈনন্দিন হোক বা বিশেষ সময়ের শব্দ, যা আমাদের দিন চেতনা আনন্দকে জাগিয়ে তোলে, বিনা আয়াসে আমাদের বিশেষ করে তোলে। আবার স্মৃতির বা বাস্তবের কথা থেকে কোনো সেই ঘটনা, সেই ঘণ্টার ধ্বনি বাজে তোমাদের কানে, আমাদের জানাতে লিখে পাঠাও ঘণ্টার ধ্বনি শিরোনামে 150 শব্দের মধ্যে mohilamahol.aiar@gmail.com এই মেল আইডিতে পাঠিয়ে দিন, অথবা আপনারা চিঠি পাঠান আমার কলম মহিলার মহল প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স কলকাতা 700001। চিঠি বা মেল দুটোই কিন্তু 23 সেপ্টেম্বরের মধ্যে আমাদের দপ্তরে আসা চাই। সবাই ভালো থাকবেন, আজকে মহিলা মহল এই পর্যন্ত।

0: মহিলা মহল শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন ব্রততী দাস।
1: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ারস আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: This is Akashvani and this is the midday weather bulletin for West Bengal, Sikkim, Orissa, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. Southwest monsoon has been active over Gangetic, West Bengal and Bihar. Very light to moderate rainfall occurred at most places over the districts of Gangetic, West Bengal, with heavy rainfall at one or two places over Kolkata, Birbhum, Murshidabad and East Burdwan districts of Gangetic, West Bengal. Very light to moderate rainfall occurred at many places with heavy rainfall at one or two places over Bihar. Very light to moderate rainfall occurred at most places over Sikkim, at many places over Jharkhand, at a few places over the districts of Sub-Himalayan West Bengal, at one or two places over Orissa. Light rainfall occurred at many places over Andaman and Nicobar Islands. Gusty winds were recorded at one or two places over Orissa, Bihar, Andaman and Nicobar Islands. Chief amount of rainfall received: Mangalkot 8 cm, Alipur 8 cm, Nolhati 7 cm, Damdam 6 cm, MO Salt Lake 5 cm, Amtala 4 cm, Barakpur Indian Air Force 3 cm, Kalyani SMO 3 cm, Dhanbad 3 cm, Banka 9 cm, Massanjor 1 cm, Karakat 4 cm, Bhuneshwar Aero 2 cm, Paradeep CWR 1 cm. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershowers likely to occur at most places over all the districts of West Bengal and Sikkim. Light to moderate rain or thundershowers very likely to occur at many places over Andaman and Nicobar Islands and Bihar. Light to moderate rain or thundershowers likely to occur at a few places over Jharkhand. Light rain or thundershowers likely to occur at one or two places over Orissa. Weather warning for the next 48 hours: heavy rainfall 7 to 11 cm very likely to occur at one or two places over Bihar and Darjeeling, Jalpaiguri and Alipurduar districts of Sub-Himalayan West Bengal and North 24 Parganas, East Burdwan, Murshidabad, Nadia and Birbhum districts of Gangetic, West Bengal. Thunderstorm with gusty winds, speed reaching 30 to 40 km per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Jharkhand, Andaman and Nicobar Islands and all the districts of Sub-Himalayan West Bengal and all the districts of Gangetic, West Bengal. Forecast for Kolkata and neighborhood: generally cloudy sky with one or two spells of rain or thundershowers. Maximum and minimum temperatures most likely to be around 31 degrees Celsius and 27 degrees Celsius respectively. There is no weather warning for fishermen for West Bengal coast. Weather warning for fishermen for Andaman and Nicobar coast: swell waves in the range of 15 to 17 seconds period with 1.9 to

0: to 2.2 meters height are forecasted up to 5:30 p.m. Indian Standard Time of today, that is 3rd of September 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে দেখা গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং বিহারে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায়, সিকিমের বেশিরভাগ জায়গায়, ঝাড়খণ্ডের অনেক জায়গায়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কোথাও কোথাও, ওড়িশার দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গাতেই হালকা বৃষ্টি হয়েছে, ঝোড়ো হাওয়া বয়ে গেছে ওড়িশা, বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ মঙ্গলকোট 8 সেন্টিমিটার, আলিপুর 8 সেন্টিমিটার, নলহাটি 7 সেন্টিমিটার, দমদম 6 সেন্টিমিটার, শিউড়ি 4 সেন্টিমিটার, হেতমপুর 3 সেন্টিমিটার, ব্যারাকপুর 3 সেন্টিমিটার, কল্যাণী 3 সেন্টিমিটার, ধানবাদ 3 সেন্টিমিটার, গিরিডি 1 সেন্টিমিটার, মেসাঞ্জোর 1 সেন্টিমিটার, বিক্রমগঞ্জ 4 সেন্টিমিটার, জয়পুর 1 সেন্টিমিটার, পারাদ্বীপ 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার বেশিরভাগ জায়গায় এবং সিকিমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিহার ও ঝাড়খণ্ডের কোনো কোনো অঞ্চলে এবং ওড়িশার দু একটি জায়গায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার, মালদা, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলা, তারই সঙ্গে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার দু একটি জায়গায়। ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, তারই সঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার খবর। আজকের আকাশ প্রধানত মেঘলা, কয়েক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও আকাশ মোটামুটি মেঘলাই থাকবে, দু এক পশলা বৃষ্টিও হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূল অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তেমন কোনো সতর্কবার্তা নেই, তবে আজ বিকেল 5:30 পর্যন্ত কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বৃদ্ধি পেতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। জানিয়ে দেব আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই শুনবেন আধুনিক বাংলা গান। বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনা সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর রসায়ন বিদ্যা বিষয়ে আলোচনা করবেন রাধা বল্লভ চক শারদাময় বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি ও দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:05 থেকে। 6:38 কিষাণ বাণী, নারকেলের উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী ও প্রকল্প এ বিষয়ে শ্রীতমা বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 রামায়ণ গান পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30, অনুরোধের আসর রাত 8:00, 8:30 অন্বেষা। থাকবে বিজ্ঞানের খবর, এরপর ডাক্তার মৌসুমী শিকদারের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, সেতার বাজিয়ে শোনাবেন পণ্ডিত বিশ্বজিৎ সরকার, সাড়ে নটায় নাটক অবেলার ঢেউ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, দশটায় অখিল ভারতীয় কার্যক্রমে সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন গজল, এরপর

মজুমদার। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শরৎ বাজিয়ে শোনাবেন সায়ক বড়ুয়া, 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন, 5:20 উর্বশী পুনম সিং এর উপস্থাপনায়, 6:10 হিন্দি বার্তা গুলগুলশান, 6:30 7:10 নজরুল গীতি দেবস্মিতা দাসের কণ্ঠে, দর্পণ 7:30 দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ভারত বনাম হংকং এর মহিলা এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টের ধারা বিবরণী হিন্দি ও ইংরেজিতে রিলে করে শোনানো হবে। 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান স্পটলাইটের বাংলা রূপান্তর, 8:30 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রাজীব বসাকের উপস্থাপনায়, 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, এখন আধুনিক গান। প্রথম গানটি উত্তম কুমারের কণ্ঠে।

0: পাঁচ মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে। ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। ক্রীড়াঙ্গন একটু পরেই।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নওজওয়ানোঁ কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে সঞ্জয় হাজরা।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে এখন 5:05। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগা হার্টজে। বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5

নমস্কার শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটাতে বিকেল 5টা মানেই তো দেশ বিদেশের নানান খেলার খবর নিয়ে হাজির ক্রীড়াঙ্গন। আর আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জয়। প্রথমেই খেলার দুনিয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে এক নজরে। গতকাল কলকাতা ফুটবল লিগে আকাশ হেমব্রমের হ্যাট্রিকে ডার্বির আগে স্বস্তি জয় পেল ইস্টবেঙ্গল। মহিলাদের এশিয়া কাপে আজ হরমনপ্রীতের ভারত হংকংয়ের বিরুদ্ধে খেলতে নামছে। প্রথমবার মেয়েদের চ্যাম্পিয়ন্স ট্রফির ক্রিকেটে আসর বসতে চলেছে ভারতে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এগোলেন দেবদত্ত পাদ্দিকাল। চায়না মাস্টার্স প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন লক্ষ্মা সেন। ইউএস ওপেনের রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন আলেকজান্ডার জেরেভ। উত্তরাঞ্চলকে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে পৌঁছে গেল দক্ষিণাঞ্চল। জয়ের নায়ক তিলক ভার্মা, ফলে ফাইনালে দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে পূর্বাঞ্চল। আজ গম্ভীরদের নিয়ে মুম্বাইয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। অন্যদিকে পুলিশি তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপে। লিটনকে অধিনায়ক করে এশিয়ান গেমসে দল ঘোষণা বাংলাদেশের।

0: শুনছিলাম এক নজরে।
1: এক নজরে
0: বন্ধুরা, এবার চলে আসি আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায়
0: আজকে আতশ কাঁচের তলায় থাকছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা লা লিগা। 1929 সালে যাত্রা শুরু করা লা লিগা বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল লীগ। প্রায় এক শতাব্দীর পথ চলার স্পেনে এই শীর্ষ লীগ দেখেছে অসংখ্য কিংবদন্তির উত্থান, অবিশ্বাস্য গোল, আধিপত্য আর দলীয় সাফল্য। তবে এই দীর্ঘ ইতিহাসে এমন কিছু রেকর্ড তৈরি হয়েছে যেগুলোর উচ্চতা এতটাই বেশি যে আধুনিক ফুটবলে সেগুলো ভাঙা প্রায় অসম্ভব বলেই মনে করা হয়। মেসি রোনাল্ডোদের বোলের বন্যা, বার্সেলোনার ঐতিহাসিক মরশুম কিংবা রিয়াল মাদ্রিদের দীর্ঘ জয়যাত্রা, লা লিগার ইতিহাসে এমন কিছু কীর্তি রয়েছে যা সময়ের সঙ্গে আরও কঠিন হয়ে উঠেছে। দেখে নেওয়া যাক সেসব রেকর্ডের বেশ কিছু রেকর্ডকে। প্রথমেই লিওনেল মেসির 474টি গোল। লা লিগার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, বার্সেলোনার হয়ে 520 ম্যাচে 474টি গোল করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। দ্বিতীয় স্থানে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার থেকে অনেকটাই পিছনে, 311টি গোল আছে রোনাল্ডোর। এরপর এক মরশুমে মেসির 50টি গোল। 2011-12 মরশুমে লা লিগায় 50 গোল করেন লিওনেল মেসি। 37 ম্যাচে এই গোল

0: সংখ্যা তাকে এক মরশুমে লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এনে দেয়। 50 গোলের এই সীমা রীতিমতো অবিশ্বাস্য। পুরো মরশুমে এত গোল করতে হলে প্রায় প্রতিটি ম্যাচেই গোল করার পাশাপাশি একাধিক ম্যাচে জোড়া বা তার বেশি গোলও তাকে করতে হয়েছিল। এবার দেখব একই মরশুমে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের 100 পয়েন্ট। 2012-13 মরশুমে বার্সেলোনা লা লিগায় 100 পয়েন্ট সংগ্রহ করে। 38 ম্যাচে তারা জিতেছিল 32টি ম্যাচ, ড্র করেছিল 4টি এবং হেরেছিল মাত্র 2টি ম্যাচ। এই মরশুমেই বার্সা 115 গোলও করেছিল। অন্যদিকে 2011-12 মরশুমে হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ 100 পয়েন্ট স্পর্শ করেছিল। 38 ম্যাচে তারা জিতেছিল 32টি ম্যাচ, 4টি ড্র এবং 2টি হারের সঙ্গে এই একই মাইল ফলক তারাও স্পর্শ করেছিল। টানা 21 ম্যাচে গোল করার রেকর্ডও ছিল লিওনেল মেসির। 2012-13 মরশুমে টানা 21 ম্যাচে গোল করেছিলেন মেসি। এই ধারায় তিনি মোট 33টি গোল করেছিলেন। একজন খেলোয়াড়ের জন্য টানা 21 ম্যাচে গোল করা কতটা কঠিন তা তো বোঝাই যায়। প্রতিপক্ষের কৌশল, চোট, নিষেধাজ্ঞা কিংবা অফ ফর্মের সব কিছুকে পাশ কাটিয়ে এত দীর্ঘ সময় ধরে গোল করে যাওয়া প্রায় অসম্ভবের কাছাকাছি। এক লা লিগা মরশুমে 115 গোলও ছিল বার্সেলোনার। 100 পয়েন্টের পাশাপাশি 2012-13 মরশুমে বার্সেলোনা 115 গোল করেছিল, অর্থাৎ 38 ম্যাচে গড়ে 3টিরও বেশি করে গোল করেছিল এই ক্লাবটি। রোনাল্ডো ও মেসির যুগের অবিশ্বাস্য গোলের ধারাবাহিকতাও দেখা যায় এই ফুটবল টুর্নামেন্টে। লা লিগার ইতিহাসে মেসি ও রোনাল্ডোর সময়কে আলাদাভাবে মনে রাখার অন্যতম কারণ ছিল তাদের অবিশ্বাস্য গোলের ধারাবাহিকতা। এল ক্লাসিকোর সবচেয়ে বড় জয়ও রিয়াল মাদ্রিদ জিতেছিল এই প্রতিযোগিতা থেকেই। লা লিগার সবচেয়ে আলোচিত দ্বৈতরথ এল ক্লাসিকোতে রয়েছে এমন একটি রেকর্ড যা দীর্ঘদিন ধরে অক্ষত রয়েছে। 1934-35 মৌসুমে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে 8-2 গোলে হারিয়ে দিয়েছিল। লা লিগার ইতিহাসে এটি ছিল এল ক্লাসিকোর সবচেয়ে বড় জয়। এই প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ডের সংখ্যা অসংখ্য, তবে মেসির 474টি গোল, এক মরশুমে 50টি গোল, বার্সা রিয়ালের 100 পয়েন্ট কিংবা 115 গোলের মতো কীর্তি বা তার এই পরিসংখ্যান, এগুলো শুধু পরিসংখ্যানই নয়, এগুলো ফুটবলের এমন কিছু উচ্চতা যেগুলো পরবর্তী প্রজন্মের জন্য দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকতে পারে। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভারতীয় সময় রাত 12:30 রিয়াল সোসিয়াদাদ লা লিগায় মুখোমুখি হচ্ছে সেন্ট ভিগোর বিরুদ্ধে। এখনও পর্যন্ত লা লিগার তালিকায় বার্সেলোনা 3টি ম্যাচ খেলে 3টিতেই জয়, 9টি পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ 3টি ম্যাচ খেলে 3টিতেই জয়লাভ করে গোলের ব্যবধান সামান্য কিছু পয়েন্টে পিছনে থাকলেও একইভাবে 9 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ 3টি ম্যাচ খেলে 2টিতে জয় এবং 1টি ম্যাচে ড্র করে 7 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। শুনছিলাম আতশ কাঁচের তলায়। শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো থাকে ক্রীড়াঙ্গনে বিশেষ অনুষ্ঠান অ্যাডভেঞ্চার স্পোর্টস। আজ শুনবেন সাইক্লিস্ট বিশ্বদীপ সোমের সাক্ষাৎকার। সাইকেল নিয়ে তার রোমাঞ্চকর বিভিন্ন মুহূর্তের কথা আমরা এখন শুনব। সাক্ষাৎকার নিয়েছেন বিতান দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে।
1: শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি তার নেশা সাইকেল নিয়ে ভারত ঘোরা। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে তিনি বহু জায়গায় কেবল সাইকেলে পাড়ি দিয়েছেন এবং মাইলের পর মাইল সাইকেল চালানোয় কোনো ক্লান্তি নেই তার। তার বয়স ষাটার্ধ, কিন্তু তিনি অনায়াসে হতে পারেন বহু তরুণদের অনুপ্রেরণা। আমাদের মধ্যে আজ রয়েছেন বিশ্বদীপ সোম। বিশ্বদীপ বাবু, আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
2: ধন্যবাদ।
1: প্রথমে যেটি জানতে চাইবো আপনার থেকে, যে এই সাইকেল চালানোর অনুপ্রেরণা আপনি কার থেকে পান, কিভাবে শুরু হয় আপনার সাইকেল জীবন?
2: যখন আমি স্কুলে পড়ি ক্লাস ফোরে, তখন প্রথম সাইকেল চালানো শুরু। তারপরে পরবর্তীকালে সাইকেলটা বন্ধ হয়ে যায়, চাকরি জীবন, তখন তো আর সাইকেলের কোনো সম্ভাবনা ছিল না। 2020 আমি একবার ইউরোপে একটা অফিসের কাজে যাই এবং সেখানে দেখি 80 ঊর্ধ্বে লোকও সাইকেল চালাচ্ছে। সেখান থেকে আবার অনুপ্রেরণা পাই, আর সেই আমার দ্বিতীয় সাইকেল যাত্রা শুরু। 2020 আমি সাইকেলটা কিনি, কিনে তারপরে আস্তে আস্তে

0: প্রথমে পাড়াতে চালাতাম, প্রথমে 10 কিলোমিটার, তারপরে 20, 40, 50, 60, এরকম করতে করতে এখন 100, 200 একটা দিনে অনায়াসে চালাই।
1: সাইকেল আপনি যে সময় শুরু করছেন, সাধারণভাবে আমরা যাদেরকে সাইকেল চালাতে দেখি তারা অনেক কম বয়স থেকে এটাকে শুরু করেন, তো আপনার যেহেতু চাকরি জীবন এবং চাকরি জীবনের পরবর্তী সময় আপনি সাইকেলকে আপনার সঙ্গী করে নিয়েছেন, শারীরিকভাবে কোনো অসুবিধার মধ্যে কি কখনো পড়তে হয়েছে এই কারণে?
0: নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটির মধ্যে সাইকেল এবং সুইমিং এই দুটো হচ্ছে গিয়ে লো ইম্প্যাক্ট টাইপ অফ অ্যাক্টিভিটি। দৌড়ানোতে হাই ইম্প্যাক্ট এবং নি ইঞ্জুরির খুব বেশি চান্স থাকে। সাইক্লিংয়ে অ্যাডভান্টেজ হলো প্রথমত হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট নেই, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে সাইকেলে অনেক জায়গা ঘোরা যায়, নতুন নতুন জায়গা দেখা যায়, নতুন নতুন লোকের সাথে পরিচিতি হয়, নতুন বন্ধু তৈরি হয়, একটা অন্য জগতের সূচনা হয়।
1: কলকাতার রাস্তা বা এই যে মেট্রো সিটি বলতে আমরা যে শহরগুলোকে বুঝি সেইখানে তো প্রচণ্ড ট্রাফিক এবং নানা রকম সমস্যার মুখে আমাদের প্রতিনিয়ত পড়তে হয়, সেই সমস্ত সমস্যাকে অতিক্রম করে সাইকেল চালান কিভাবে? মানে আপনার কি কোনো নির্দিষ্ট ধরন বা কোনো পদ্ধতি আছে যাতে করে এই সমস্ত ট্রাফিক বা এই বাধা বিপত্তিগুলোকে খুব সহজে অতিক্রম করে চালানো যায়?
0: দেখুন, যে সময় আমরা সাইকেলটা চালাই আর যে সময় সাধারণ মানুষ কলকাতাটাকে দেখে, দুটো সম্পূর্ণ ভিন্ন সময়। আমরা সকালে চালাই 4:30-5টা প্রায় অন্ধকার থাকতে এবং ঘন্টা 2-3 এর মধ্যে আমরা কমপ্লিট করে বাড়ি চলে আসি, ততক্ষণে ট্রাফিক খুবই কম থাকে। আমি নিজেও যখন দিনের বেলা ওই একই রাস্তা যখন দেখি আমি তো চিনতে পারি না যে এটা সেই রাস্তা কিনা।
1: এত কিছু যানবাহন বা এত কিছু মাধ্যম থাকা সত্ত্বেও সাইকেলকে বেছে নিলেন কেন?
0: আমি মোটরসাইকেলও চালাতাম, কিন্তু মোটরসাইকেলে সেই আনন্দ দেয় না যেটা সাইকেলে দেয়। প্রথমত নিজেকে চ্যালেঞ্জ করা, আজকে আমি 20 কিলোমিটার চালিয়ে টায়ার্ড হয়ে গেছি, আগামীকাল আমি 25 চালালাম, আগের দিনের রেকর্ডটাকে আমি ভাঙি, তখন মনে হয় যে এটা কাউকে দেখাবার কিছু না, এটা একটা সেলফ স্যাটিসফ্যাকশন যে আমি নিজেকেই ওভারকাম করেছি।
1: আপনার সাইকেল জীবন শুরু 2020 থেকে, একটু আমাদের শ্রোতা বন্ধুদের জানান যে আপনি এই যে দীর্ঘ 6 বছর সাইকেল চালাচ্ছেন, এই 6 বছরে আপনার সাইকেল যাত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা, ভারতবর্ষের কোন কোন এলাকায় আপনি গেছেন, কিভাবে গেছেন এবং সেখানকার কিছু প্রতিকূলতা বা প্রতিবন্ধকতাকে আপনাকে ওভারকাম করে তাকে জয় করে আপনাকে কতটা এগোতে হয়েছে, কি কি সমস্যার মধ্যে আপনি পড়েছেন, আপনার অভিজ্ঞতার কথা?
0: কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টেও আমি সাইকেলে ঘুরেছি। এটা হচ্ছে গিয়ে প্লেনস, 2023-এর পর থেকে, যখন থেকে আমি চাকরি জীবন থেকে অবসর নেই, তারপরে আমি শুরু করলাম হিমালয়ান রেঞ্জের উপরে সাইকেল নিয়ে অভিযান করা। দুটো সম্পূর্ণ ভিন্ন গেম, ওখানে অক্সিজেন লেভেল কম আর টেরেনটা গ্রেডিয়েন্ট অনেক বেশি, মানসিক এবং শারীরিক জোর লাগে। যখন আমি প্রথমবার গেছি তখন এটা ভেবেই গেছি যে আমার চাকরি জীবন শেষ হয়েছে, আমি এখন রিটায়ার করে গেছি, কতদিন সক্ষম থাকবো জানি না, যা করার এখনই করার। তখন প্রথমে নামলাম মানালি থেকে লে হয়ে খারদুংলা, সেটা ইন্ডিয়ার মধ্যে যতগুলো অর্গানাইজড ট্রিপ হয় তার মধ্যে এটা সবচেয়ে কঠিনতম। 3-4 পাস ক্রস করতে হয়, 16,000-17,000, পরে খারদুংলা 18,000 ফিটের মধ্যে। এখানে প্র্যাকটিস করতাম ফ্লাইওভারের উপরে 30 বার উপর 30 বার নিচে, তারপরে সিঁড়িতে স্টেপ ক্লাইম্বিং করতাম, পেছনে 5-7 কিলো ওজন নিয়ে দৌড়ে উঠে যেতাম, দৌড়ে নামতাম, দিয়ে লাং ক্যাপাসিটি বাড়িয়ে তারপরে যখন আমি প্রথম মানে মানালি থেকে যখন শুরু করলাম তখন রাস্তাটা দেখে প্রথমেই নিজে ঘাবড়ে গেলাম যে এই রাস্তা দিয়ে কি করে যাব, অনেক পাহাড়ের উপরে এসে, কেন অক্সিজেন কম, গাড়ি স্ট্রাগল করছে। তো আমি তো ওখানে যেতে পারবো না। তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে গেলাম, এই যে আমাকে পাহাড় শেখালো যে নেভার অ্যাকসেপ্ট ডিফিট, আমি পারবো না এই কথাটা মনের মধ্যে কোনোদিনও আসবে না, সামনের লোক যদি পারে আমি কেন পারবো না, আমিও পারবো, হয়তো আমি অন্য লোকের মতো অত দ্রুত গতিতে পারবো না, এটা বাচ্চাদের মতো বয়স নয় আমার, কিন্তু পারবো না এই শব্দটা আমার ডিকশনারিতে নেই। আমি মানালি থেকে লে হয়ে খারদুংলা গেছি, আমি শ্রীনগর থেকে লে হয়ে খারদুংলা গেছি, আমি বোম্বে থেকে গোয়া পুরো কোস্টলাইন ধরে গেছি, আমি ভালুকপং থেকে তাওয়াং ওই রুটটা করেছি, তারপরে রিসেন্টলি লাস্ট যেটা করলাম সেটা হচ্ছে গিয়ে স্পিতি ভ্যালি পুরো আমি সাইকেলেই করেছি, আর রাজস্থানের জয়পুর থেকে জয়সলমের পর্যন্ত 600 কিলোমিটার 4 দিনে কভার করেছি। এগুলোই আমার বড় বড় এক্সপেকটেশন।
1: যতগুলো জায়গা বললেন এর মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং কি ছিল?
0: চ্যালেঞ্জ অনেক রকমের চ্যালেঞ্জ আছে, একটা হচ্ছে গিয়ে লো অক্সিজেন লেভেলে চালানো একরকমের চ্যালেঞ্জ, হাই গ্রেডিয়েন্ট রাস্তার মধ্যে হয়তো অল্টিটিউড কম কিন্তু গ্রেডিয়েন্ট অনেক বেশি, সেটা আরেক রকমের চ্যালেঞ্জ, আর ওয়েদার যেহেতু প্রচণ্ড ড্রাই, হিউমিডিটি কম, সেখানে ডিহাইড্রেশনের খুব

0: বেশি চান্স থাকে। পাহাড়ের মধ্যে যেটা সবচেয়ে বেশি ভয় যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ওঠার সময় কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই, কেন ওঠার সময় আমরা খুব আস্তে আস্তে মানে উঠি, কিন্তু ডেঞ্জারটা তখনই আসে যখন আমরা ডাউনহিল আসি, কেন ডাউনহিলে একটা অ্যাড্রিনাল রাস হয়, মানুষ দ্রুত গতিতে যেতে সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি, তখন একটা স্পিড আপ করার টেন্ডেন্সি হয়। সাধারণত খুব স্পিডে আমি চালাই না।
1: আপকামিং অভিজ্ঞতা কি হতে চলেছে আপনার, এরপরে কোথায় যাওয়ার পরিকল্পনা?
0: এরপরে পরিকল্পনার মধ্যে আছে রাজস্থানে একবার আরেকটা ট্রিপ করব, আর ঝান্সকার ভ্যালি। ঝান্সকার ভ্যালিটা খুবই দুর্গম, খুবই সুন্দর শুনেছি এবং খুব কঠিন, সেটা আগামী মে মাসে মোটামুটি ঠিক করেছি যে ওই রাস্তাটা করব।
1: এই যে আপনার এক একটা এক্সপিডিশন আপনি বলছেন, এর জন্য কি কি ইকুইপমেন্টস আপনাকে সঙ্গে রাখতে হয়?
0: স্পোর্টস সাইকেল হিসেবে যেটা আমরা ছোটবেলা ভাবতাম আর আজকের দিনে যেটা স্পোর্টস সাইকেল হিসেবে ভাবে, দুটো সম্পূর্ণ ভিন্ন। আমরা যে ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি করি এখানে মোটামুটি তিন রকম কি চার রকমের সাইকেল আছে। একটাকে বলে রোড বাইক, যেটা দ্রুত গতিতে যায়, ওজন কম, যারা টাইম ট্রায়াল করে তারা রোড বাইক ইউজ করে। আরেকটি হচ্ছে গিয়ে মাউন্টেন টেরেন বাইক, যেটা পাহাড়ে ওঠার জন্য লাগে, তার চাকা অনেকটা মোটা এবং তার গিয়ার রেশিওটাও অন্যরকম। আরেকটি হচ্ছে গিয়ে দুটোর মাঝখানে, সেটাকে বলে হাইব্রিড। এখন আরেকটি ভ্যারাইটি বেরিয়েছে, সেটা এই হাইব্রিড আর এমটিভির মাঝখানে, সেটাকে বলে গ্র্যাভেল। চার ধরনের পারপাস আলাদা। গ্র্যাভেল সাইকেল বেসিক্যালি টুরিং সাইকেল বলে, ওজনটা একটু বেশি। সাইকেলের দাম যদি ধরেন তাহলে 20,000 থেকে আরম্ভ করে 8,00,000-9,00,000 পর্যন্ত সাইকেল পাওয়া যায়। এই ধরনের এক্সপিডিশন করতে গেলে কিছু কিছু টুরিং কোম্পানি আছে যারা এগুলো অর্গানাইজ করে। আমি যাদের সাথে করি তাদের সাথে একটু ব্যয় সাপেক্ষ দ্বারা, কারণ হচ্ছে গিয়ে আমার বয়সে ভালো খাওয়া, কমফর্ট, একটা রিকভারির জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমি একটু ভালোভাবে থাকতে চাই, ভালোভাবে ঘুরতে চাই এবং এটা চাই যে আমি যে জায়গায় যাবো সেটা আমার ট্যুরটাকে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার এটা কভার আপ করে। মোটামুটি এক একটা ট্যুর যেগুলো 8 দিন 9 দিনের হয় সেগুলো একটা 50,000-এর আশেপাশে মোটামুটি খরচা হয়।
1: বর্তমান প্রজন্মে যারা সাইকেল চালাচ্ছেন বা চালাতে চান তাদের জন্য আপনার বক্তব্য কি থাকবে?
0: আমি একটা কথা বলবো, কোনো রকম নেশাতে ঢুকবেন না। ইয়াং জেনারেশন কি ধরনের সাইকেল চালাবে সেটা তার ব্যক্তিগত চয়েস। যদি রেস ফরম্যাটে করতে চায় তাহলে রেস ফরম্যাটে, যদি এন্ডিউরেন্স ফরম্যাটে করতে চায় তাহলে এন্ডিউরেন্স। আমি যেটা করি সেটা আমি ভ্রমণ, বেসিক্যালি আমি দেখতে ভালোবাসি, আমার যেখানে জায়গাটা ভালো লাগলো আমি দাঁড়ালাম, একটু ছবি তুললাম, আমি প্রকৃতির সাথে নিজেকে মেশালাম, তারপর আবার এগিয়ে গেলাম, কোনো চাপের মধ্যে নয়।
1: খেলার দুনিয়ার আর কোন কোন জায়গা বা কোন কোন এলাকা নিজের পছন্দের?
0: ছোটবেলায় খেলার নিয়ে খুবই আগ্রহ ছিল, তো এখন যেটার মধ্যে আমি ইন্টারেস্ট রাখি সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ফিটনেস, জিম। যে পারফরমেন্স আমি এখন দেখাই এই পারফরমেন্সটা আমি যদি আরও লং রানে মেনটেন করতে চাই তার জন্য নিজের মাসেল বিল্ড আপ করাটা খুব প্রয়োজন। সেই জন্য আমি আগে যেরকম প্রত্যেক দিন সাইকেল চালাতাম এখন সেটা মিক্স অ্যান্ড ম্যাচ করে করি, 3 দিন জিম করি আর 3 দিন আমি সাইকেল করি।
1: আর সাইকেলের বাইরে আপনার ভারতের অন্যান্য যে স্পোর্টসগুলো এই মুহূর্তে চলছে, ধরুন ক্রিকেট বলুন, ফুটবল বলুন, বা সর্বভারতীয় ক্ষেত্র থেকে যদি আমরা একটু বাইরের দিকেও যাই, ব্যাডমিন্টন থেকে শুরু করে হকি, এরকম কোনো আলাদা করে কোনো খেলার প্রতি আগ্রহ রয়েছে আপনার?
0: না, দেখি তো সবই, তবে সত্যি কথা বলতে টিভির সামনে বসতে আমার একদমই ভালো লাগে না।
1: আকাশবাণীর সাথে আপনার কোনো পূর্ব পরিচিতি বা আকাশবাণীর ক্রীড়াঙ্গনের সঙ্গে কোনো পূর্ব পরিচিতির কোনো অভিজ্ঞতা?
0: হ্যাঁ, ছোটবেলায় তো শুনতাম, আমি যে জেনারেশন এর লোক সেই জেনারেশনে রেডিওর লাইসেন্স হতো, আমরা ছোটবেলায় লাইসেন্স দেখেছি, রেডিও লাইসেন্স পোস্ট অফিসে গিয়ে তা রিনিউ করা হতো, তো তখন তো রেডিও ছাড়া কিছু ছিল না। আমি যখন ছোটবেলায় কলকাতার বাইরে থাকতাম তখন যেটা সবচেয়ে বেশি পপুলার ছিল সেটা হচ্ছে গিয়ে মহালয়া।
1: এখনো পর্যন্ত আপনার সর্বমোট সাইকেল চালানো যদি আমরা কিলোমিটার হিসেবে ধরি, টোটাল কত কিলোমিটার অতিক্রম করেছেন সাইকেলে, এবং দৈনিক হিসেবে আপনি সর্বাধিক কত কিলোমিটার চালিয়েছেন?
0: দিনে ম্যাক্সিমাম আমি 250 কিলোমিটার মতো চালিয়েছি, আর এই 6 বছরের মধ্যে প্রায় 60,000 কিলোমিটারের কাছাকাছি।
1: কখনো ভবিষ্যতে ভারতের বাইরে সাইকেল নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে?
0: আমি পৃথিবীর বহু জায়গায় দেখেছি, দেখার পরে আমার এটাই মনে হলো যে আমার দেশের থেকে ভালো জায়গা আর কিছু নেই। আমার দেশকেই আমি ঠিকমতো দেখিনি, আমার রাজ্যটাকেই আমি ঠিকমতো দেখিনি, তো আগে তো আমার নিজের জায়গাটাকে দেখি, এটা যদি স্যাটিসফাই হই তারপরে আমি ভবিষ্যতে চিন্তা করব অন্য জায়গায়।
1: অনেক ধন্যবাদ আপনাকে বিশ্বদীপবাবু। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন বিশ্বদীপ সোমের সাক্ষাৎকার এবং তিনি তার নানান অভিজ্ঞতার কথা আপনাদের জানালেন, আমরা শুনলাম। আমরা ভবিষ্যতে তিনি যে এক্সপিডিশন যাবেন, যে যে অভিজ্ঞতা তার আরো হবে আশা করব, আরো অনেক অভিজ্ঞতা তার হোক এবং তিনি খুব সুস্থভাবে সফলভাবে এই অভিজ্ঞতাগুলোকে অতিক্রম করে আসুন, যাতে পরবর্তীতে আমরা তার থেকে আরো এরকম নানান রোমাঞ্চকর কাহিনী শুনতে পারি।
0: ধন্যবাদ।

শ্রোতা বন্ধুরা, শুনছিলাম অ্যাডভেঞ্চার স্পোর্টসে সাইক্লিস্ট বিশ্বদীপ সোমের কথা। সাক্ষাৎকার গ্রহণ বিতান্দে, সম্পাদনা অভিরূপ পাল, প্রযোজনা হর্ষ পাণ্ডে। এবার চলে আসি বিস্তারিত খবরে। শুধু কি বার্সেলোনা, এমন দৃশ্য তো ইউরোপের সেরা পাঁচ লিগেও দেখা যায়নি। শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে হিসাব করলে 20 বছর আগে এই মাইল ফলকটা ছুঁতে পেরেছিলেন কেবল কিলিয়ান এমবাপে। পিএসজির জার্সিতে 50 গোল করতে তিনি সময় নিয়েছিলেন 19 বছর 241 দিন। আর্লিং হ্যালান্ডের সময় লেগেছিল 20 বছর 196 দিন। আর তার থেকেও অনেক কম সময় নিয়ে এবার লামিন ইয়ামাল এই রেকর্ড ভেঙে দিলেন। এখন তার বয়স 19 বছর 49 দিন। অবশেষে চেলসির সঙ্গে সম্পর্কের ইতি টেনে রেকর্ড 12 কোটি 50 লক্ষ পাউন্ড ট্রান্সফার ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্ডেজ। এনজোকে বিক্রি করে চেলসি বড় অঙ্কের অর্থ পেলেও দল বদলের শেষ মুহূর্তে তার বিকল্প মিডফিল্ডার এখনও দলে ফেরাতে পারেননি ব্রুজোরা। এদিকে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে এনজো বলেছেন, ম্যানচেস্টার সিটি সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব। সিটিতে যোগ দিয়ে তিনি বলেন, প্রত্যেক খেলোয়াড়ই এমন একটি ক্লাবে অংশগ্রহণ করতে চায় কারণ সবাই জানে সিটি কতটা সুশৃঙ্খল এবং চমৎকারভাবে পরিচালিত হয়। দলবদলের সময় শেষ, এখনও আলভারেজের আশায় বার্সেলোনা। গ্রীষ্মকালীন দলবদল মরশুম শেষ, হুলিয়ান আলভারেজকে দল থেকে নিতে পারেননি বার্সেলোনা। তাই আর্জেন্টাইন স্ট্রাইকার এখন খুব করে চাইলেও আথলেটিকো মাদ্রিদে তাকে ছাড়তে রাজি হয়নি। তবে ব্যর্থ হলেও আলভারেজকে নিয়ে হাল ছাড়ছে না বার্সা। এদিকে পুলিশের তৎপরতায় অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন বিখ্যাত ফুটবলার কিলিয়ান এমবাপে। অপহরণকারীদের নজরে ছিল ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপে। তবে ফরাসি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতায় শেষ পর্যন্ত ভেস্তে গিয়েছে সেই পরিকল্পনা, ফলে সম্ভাব্য অপহরণের হাত থেকে রক্ষা পেলেন ফ্রান্সের অধিনায়ক। আন্তর্জাতিক ফুটবল থেকে এবার চলে আসি ঘরোয়া ফুটবলের আসরে। আগামী সোমবার অর্থাৎ 7ই সেপ্টেম্বর বারাসাত স্টেডিয়ামে কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি নিয়ে এই মুহূর্তে উত্তেজনা তুঙ্গে। মোহনবাগানের বিরুদ্ধে গ্রুপের 1 নম্বর লড়াইয়ে নামার আগে ইস্টবেঙ্গল তাদের আকাশে লাল হলুদ রঙে মাতিয়ে দিল আকাশ হেমব্রম। গতকাল নৈহাটিতে লীগের ম্যাচে আকাশের হ্যাট্রিকে ইস্টবেঙ্গল 3-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে হারিয়ে দিল। 10 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল গ্রুপ টেবিলের 2 নম্বর স্থানে রইল। আর 11 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে ভবানীপুর ক্লাব এই মুহূর্তে শীর্ষ স্থানে অবস্থান করছে। লীগের এই দুই দলই এখনও অপরাজিত। এই দুই দলের সঙ্গে মোহনবাগান তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। আগামী সোমবার ডার্বি, মোহনবাগানের কাছে ডুরান্ড ফাইনালের বদলা নেওয়ার লড়াই হলেও ইস্টবেঙ্গলের লক্ষ্য অপরাজিত থেকেই এই লীগ শীর্ষস্থানে থেকে শেষ করা। সবুজ মেরুন শিবিরে এখন বেশ কয়েকজন আইএসএল তারকাকে লিগে খেলাতে চায় মোহনবাগান। আর লাল হলুদ ব্রিগেড কিন্তু তাদের রিজার্ভ বেঞ্চ টিমের উপরেই ভরসা রেখে এগোচ্ছে। সেই টিমের কোচ অর্চিসমান বিশ্বাস সেই ভরসাতেই ফল পেলেন আকাশের হ্যাট্রিকে। গতকাল এই লিগের ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের কাস্টমস 6-0 গোলে হারিয়ে দিল ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে। হ্যাট্রিক করেন সুদীপ হাঁসদা, একটি করে গোল করেন রৌনক পাল, মার্শাল কিস্কু, আদিত্য পাল। অন্যদিকে যুব ভারতীতে 3রা অক্টোবর ভিনিসিয়াসদের দেখার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ম্যাচের টিকিট বাজারে আসতেই সবচেয়ে কম মূল্যের টিকিট শেষ হয়ে গেল মাত্র 1 ঘন্টা সময়ের মধ্যে। গতকাল অনলাইনে 999 টাকার টিকিট বিক্রি শুরু হয়। 1 ঘন্টার মধ্যেই সেই উইন্ডো বন্ধ করে দেওয়া হয়। এখন অবশ্য ধাপে ধাপে টিকিট বিক্রি শুরু হবে। ব্রাজিলের খেলা দেখার জন্য এর পরের ধাপের টিকিটের মূল্য হলো 2000 টাকা। তারপরে রয়েছে যথাক্রমে 2500, 3500, 4500, 6000, 7000 এবং 9000 টাকা। ব্রাজিল ভারত ফিফা ফ্রেন্ডলি ম্যাচের টিকিট যে কতটা জনপ্রিয় হয়ে উঠছে এই ম্যাচ তা টিকিটের চাহিদা দেখলেই বোঝা যায়। ফুটবল ছেড়ে চলে আসি ক্রিকেটের 22 গজে। মহিলাদের এশিয়া কাপে আজ হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল হংকংয়ের

যুদ্ধে খেলতে নামছে। বিষয়টা অনেকটা এরকম হয়ে দাঁড়িয়েছে, এশিয়া কাপের সবচেয়ে ফেভারিট দল হলো ভারত আর সবচেয়ে দুর্বল দল হলো হংকং। তাই আজকের লড়াইটা অনেকটা প্রথম শ্রেণীর বনাম অনেকটা শেষের দিকের দলের মধ্যে। তবুও আজ দুবাইয়ের এই ম্যাচকে ঘিরে রয়েছে যথেষ্ট উত্তেজনা, কারণ থাইল্যান্ডের ম্যাচে মিডিল অর্ডারের তাসের মতো ভেঙে পড়েছিল ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যানরা। প্রথমে ম্যাচে বড় ব্যবধানে হারলেও ভারতীয় মিডিল অর্ডার ব্যাটসম্যানরা দ্রুত উইকেট হারিয়েছিল। ক্যাপ্টেন হরমনপ্রীত, দীপ্তি শর্মা, ঋষা শর্মারা তেমন রান পাননি। আজ সেই একই ভুল করতে নারাজ ভারত। অন্যদিকে উত্তরাঞ্চলকে হারিয়ে দিলীপ ট্রফির ফাইনালে পৌঁছে গেল দক্ষিণাঞ্চল। শ্রোতা বন্ধুরা, আজকের মতো বিদায় নেই ক্রীড়াঙ্গন থেকে। শুনতে থাকুন ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন শেষ হলো। আপনাদের সঙ্গে ছিলেন সঞ্জয় হাজরা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা: বিদ্যুৎ লাহা, তালদহ থানা, কৃষ্ণগঞ্জ জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, বিট্টু লাহা গড়ন মাঝারি, বয়স 9 বছর, উচ্চতা 3 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 11 মে 2026 থেকে নিখোঁজ হয়েছে। বিদ্যুৎ লাহা, তালদহ থানা, কৃষ্ণগঞ্জ জেলা নদিয়া থেকে জানাচ্ছেন, সুনিতা লাহা, স্বাস্থ্যবতী, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা, গত 11 মে 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মিন্টু গায়েন, গ্রাম কিশোরপুর, ডাকঘর গোটালাহাট, কৃষ্ণপুর থানা বিষ্ণুপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, মিঠি গায়েন, গড়ন মাঝারি, বয়স 15 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 23 অগস্ট 2026 থেকে নিখোঁজ হয়েছেন। শ্যামাপ্রসাদ গাঙ্গুলি, গ্রাম শ্যামনগর, ডাকঘর গারুলিয়া থানা নোয়াপাড়া, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, বিষয় গাঙ্গুলি, মানসিক ভারসাম্যহীন, গড়ন মাঝারি, বয়স 27 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 2 অগস্ট 2026 থেকে নিখোঁজ হয়েছেন। স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27 থেকে জানাচ্ছেন, গৌরাঙ্গ গোস্বামী, গড়ন মাঝারি, বয়স 26 বছর, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 25 জুন 2026 গ্রাম কুলডাঙ্গা, ডাকঘর মদনপুর থানা অন্ডাল, জেলা পশ্চিম বর্ধমান থেকে নিখোঁজ হয়েছেন। অপূর্ব দাস, 127 হরেকৃষ্ণপল্লী নপাড়া, একে মুখার্জি রোড, কলকাতা 90 থেকে জানাচ্ছেন, শুভশ্রী দাস, রোগাটে গড়ন, বয়স 16 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা, গত 22 জুলাই 2026 বরাহনগর থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো সিআইডি পশ্চিমবঙ্গ পুলিশ ভবানী ভবন আলিপুর কলকাতা 27, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট লালবাজার পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণাটি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন বিদ্যার্থীদের জন্য।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ রয়েছে উচ্চ মাধ্যমিক

0: মাধ্যমিক 2024-এর সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম স্থানাধিকারী আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের কৃতি ছাত্র অভিক দাসের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি নাইমুল হক।
1: আজকের অতিথি অভিক দাস, আকাশবাণী কলকাতার পক্ষ থেকে। অভিক, তোমাকে অনেক অভিনন্দন।
2: ধন্যবাদ।
1: অভিক, তুমি তো উচ্চ মাধ্যমিকে রাজ্যে শীর্ষে অবস্থান করছো, ফার্স্ট হয়েছো আলিপুরদুয়ার থেকে, ম্যাক উইলিয়াম হাই স্কুলের তুমি ছাত্র। অভিক, তুমি যে এই যে ফার্স্ট হলে এবং তুমি মাধ্যমিকে ফোর্থ হয়েছিলে, দুটো আনন্দের মধ্যে প্রভেদ তুমি একটু যদি বলো।
2: হ্যাঁ, অবশ্যই আমার খুব আনন্দ হচ্ছে। মাধ্যমিক পরীক্ষা আমার যথেষ্ট ভালো হয়েছিল, তখন রাজ্যে ফোর্থ হয়েছিলাম। তারপরে চেষ্টা করছিলাম যাতে আরো ভালো এই ফলটাকে কি করে করা যায়, এবং সেই চেষ্টা যে সফল হয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি, এবং আমি যে পশ্চিমবঙ্গে প্রথম হতে পেরেছি এর জন্য আমার খুব ভালো লাগছে।
1: দুটোর মধ্যে তোমার ডিফারেন্স কোনটা, কোনটা বেশি আমার বেশি আনন্দ হচ্ছে বা অ্যাচিভমেন্ট কোনটা বেশি বলে মনে হচ্ছে?
2: দুটোকেই আমার আনন্দের বলে মনে হচ্ছে, তবে যেহেতু উচ্চ মাধ্যমিকে আমি প্রথম হয়েছি তাই এটাকেই আমার বেশি আনন্দের বলে মনে হচ্ছে।
1: খুব স্বাভাবিক। অভিক, তুমি তো তোমার লেখাপড়া নিয়ে খুব একটা ভাবো, এবং তুমি বিশ্ব ব্রহ্মাণ্ড ইত্যাদি নিয়ে ভাবো, এবং আমরাও চাইবো যে তোমার এই

0: মাধ্যমিক লেভেলের পড়াশোনা, এ দুটোর মধ্যে পার্থক্য ঠিক কতটা?
1: মূল পার্থক্য বলতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মধ্যে মূল একটাই পার্থক্য, সেটা হচ্ছে মাধ্যমিকে আমাকে সবগুলি সাবজেক্টই ভালো মতো পড়তে হয়, আর উচ্চ মাধ্যমিকে আমি নিজের পছন্দ মতো সাবজেক্ট চয়েস করতে পারছি। তো এখানে কেউ যদি একদম ঠিকঠাক মতো নিজের সাবজেক্ট চয়েস করে সেগুলি ভালো মতো পড়তে পারে, তাহলে ভালো ফল করার সম্ভাবনা আরো বেশি থাকে। কারণ মাধ্যমিকে তো সাবজেক্ট বাছাইয়ের নিজস্ব সুযোগ থাকে না, সেখানে সব সাবজেক্টই কম্পালসারি, কিন্তু উচ্চ মাধ্যমিকে যেহেতু সেই সুযোগটা থাকছে, সুতরাং কেউ যদি সেই সুযোগ ঠিক মতো কাজে লাগিয়ে নিজের পছন্দের সাবজেক্ট গুলি বেছে নিয়ে ভালো মতো সেগুলি স্টাডি করে, তাহলে উচ্চ মাধ্যমিকে ভালো ফল করার আশা এবং সম্ভাবনা আরো বেশি থাকে।
0: আমরা কথা শুনছি অভিক দাসের, এবার উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে। অভিকের কাছে আমরা শুনব যে সাবজেক্ট চয়েস, উচ্চ মাধ্যমিকে সাবজেক্ট চয়েস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ক্লাস ইলেভেনে গিয়ে ছাত্রছাত্রীরা বুঝতে পারে না। অভিক, তুমি যে বলছিলে যে সাবজেক্ট চয়েস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক ঠিক এটা ক্লাস ইলেভেনে যখন সাবজেক্টটাকে চয়েস করতে হয় তখন ভাববে না আরো আগে থেকে তার একটা পরিকল্পনা থাকবে? তোমার কেমন ছিল এবং কেমন হওয়া উচিত?
1: আমার তো যেমন ক্লাস 7 এর থেকেই মোটামুটি একটা পরিকল্পনা হয়ে গেছিল আমি উচ্চ মাধ্যমিকে উঠে কি কি সাবজেক্ট নেব। যেমন আমার নিজস্ব ক্লাস 12 এর সাবজেক্ট ছিল ইংলিশ বেঙ্গলি কম্পালসারি, আর সাথে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং বায়োলজি। মোটামুটি ক্লাস 7 8 আমার স্থির হয়ে গেছিল যে আমি কি সাবজেক্ট কম্বিনেশন ক্লাস 11 এ এসে চুজ করব। সবাইকে এটা রেকমেন্ড করব অন্তত ক্লাস 9 এ উঠেই যাতে সবাই সিদ্ধান্ত নিয়ে রাখে যে ক্লাস 11 এ তারা কি সাবজেক্ট নিয়ে পড়তে চায়, তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্লাস 11-12 পড়ে তারপরে উচ্চশিক্ষার জন্য কিভাবে একজন প্রস্তুতি নিবে, তাহলে সেই ভেবে নেওয়ার সময়টা কিন্তু অনেক বেশি পাওয়া যাচ্ছে। সুতরাং আমি এটাই বলবো যে ক্লাস 11 এ উঠে সাবজেক্ট কম্বিনেশন ঠিক করা নয়, বরং ক্লাস 9 এ বা সম্ভব হলে ক্লাস 7-8 এ করে রাখলে তো আরো ভালো।
0: পরিকল্পনা যত আগে হয় তত ভালো, অভিজ্ঞ যেমনটা বলছে। অভিক, এবার উচ্চ মাধ্যমিকে আমরা সবাই জেনে গেছি তার নম্বর, সে বাংলায় 99, ফিজিক্সে 99, কেমিস্ট্রিতে 99, বায়োলজিতে 99, অঙ্কে একেবারে 100-100। অভিক, তোমার প্রিয় সাবজেক্ট প্রথম থেকে কি ছিল এবং সেটা কি তুমি ধরে রাখতে চাও?
1: হ্যাঁ, আমার প্রিয় সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, দুটোই আমার কাছে খুব প্রিয়, সমানভাবে প্রিয়। এবং আমার ভবিষ্যতে ইচ্ছেই হচ্ছে ফিজিক্স নিয়ে হায়ার স্টাডিজ করা এবং অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করে আমার লক্ষ্য হচ্ছে সায়েন্টিস্ট হওয়া।
0: খুব স্বাভাবিক, আজকের যখন এক ডাক্তার ইঞ্জিনিয়ার ইত্যাদি হওয়ার দিকে একটা ভীষণ প্রবণতা দেখা যায়, সেখানে অভিক এক সায়েন্টিস্ট হতে চাইছে, বিজ্ঞানী হতে চাইছে। অভিক, তুমি অ্যাস্ট্রোফিজিক্স এর দিকে একটা আকর্ষণ তোমার কেন তৈরি হলো এবং কোন সময় থেকে তুমি ভাবলে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে, বা তোমার এই বিষয়ে কোনো আদর্শ আছে কিনা?
1: অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আসলে আমার আগ্রহ সেই ছোটবেলার থেকেই, যখন ক্লাস 3-4 পড়ি তখন আমাদের যে রাতের আকাশের দিকে আমি বিস্ময় ভরে তাকিয়ে থাকতাম যে এত তারা এত নক্ষত্র, সেগুলি সম্বন্ধে জানতে আমার অধীর আগ্রহ ছিল। এবার আস্তে আস্তে যখন একটু বড় হতে শিখলাম তখন এইসব বিষয়ে অনেক বই পড়লাম, বিশেষত প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, তার বই এবং জীবনী আমাকে এই বিষয়ে বিশাল অনুপ্রেরণা জাগিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমি এখনো অব্দি যতটুকু অবজার্ভ করেছি সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্সের বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন জটিল জটিল বিষয়গুলি অঙ্কের ভাষায় গাণিতিক সমীকরণের দ্বারা, মহাকাশটাকে আমরা গাণিতিক সমীকরণের দ্বারা খাতার কাগজে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি।

0: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন রাধা বল্লভচক, শারদাময়ী বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং দুই শিক্ষার্থী।
1: নমস্কার, আমি আলোক মাইতি, আমার সাথে উপস্থিত আছে আমার দুই ছাত্র।
2: নমস্কার, আমার নাম শান্তনু ঘোড়াই।
3: নমস্কার, আমার নাম সায়ন মান্না।
1: আজকে আমরা মূলত আলোচনা করব রসায়ন বিভাগের নম্বর বিভাজন থেকে শুরু করে চ্যাপ্টারের মূল জিনিসগুলো, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য লাগবে, সেই ব্যাপারগুলি আমি আজকে হাইলাইটস করার চেষ্টা করব। ফিজিক্যালের দুটো চ্যাপ্টার আছে, যে রসায়ন, তড়িৎ রসায়ন, যেখান থেকে 5 নম্বর থাকবে, রাসায়নিক গতিবিদ্যা, যেখান থেকে 7 নম্বর থাকবে, অর্থাৎ ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে মোট 12 নম্বর থাকবে। এছাড়া ইনঅর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ ডিএ ব্লক, যেখান থেকে 6 নম্বর থাকবে, এবং কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, যেখান থেকে 5 নম্বর থাকবে। ইনঅর্গানিক কেমিস্ট্রি থেকে মোট 11, এবং অর্গানিকের দুটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে, সেটা হলো অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড, সেখান থেকে 5 নম্বর থাকবে, এবং নাইট্রোজেন ঘটিত জৈব যৌগ, সেখান থেকে 7, তাহলে অর্গানিক থেকে 12। এই টোটাল 35 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। আর নম্বর বিভাজনের ব্যাপারটা অলরেডি তোমরা হয়তো প্রত্যেকে জেনে গেছো। আমি প্রথমেই তড়িৎ রসায়ন থেকে যে সমস্ত ব্যাপারগুলো তোমাদের করতে হবে কয়েকটা দিক আমি হাইলাইটস করছি, সেগুলি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। যেমন প্রথমেই তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমরা যে সমস্ত ইলেকট্রোকেমিক্যাল সেলগুলি আছে সেই ব্যাপারগুলি দেখে রাখবো, ক্যাথোডে কী ধরনের বিক্রিয়াগুলি ঘটে, অ্যানোডে কী ধরনের বিক্রিয়াগুলি ঘটে। যেমন আমরা এখানে আলোচনা করতে পারি ড্যানিয়েল কোষ, এই ড্যানিয়েল কোষটা আমি বলবো একটু ভালো করে দেখে রাখতে। যেমন এই ড্যানিয়েল কোষে যেটা অ্যানোড আছে, সেই অ্যানোডে কিন্তু জারণ বিক্রিয়া ঘটে, অর্থাৎ জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ পরিণত হয়, এবং ক্যাথোড যে আছে সেই ক্যাথোডে কিন্তু বিজারণ ঘটে, কপার 2+ 2টি ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়। যদি প্রমাণ অবস্থায় জিঙ্ক সালফেট এবং কপার সালফেটের গাঢ়ত্বটা আমরা ধরি, তাহলে কিন্তু এখানে যদি 1 মোলার হয় তাহলে এখানে কোষ বিভবটা হবে 1.1 ভোল্ট। আচ্ছা, এই কোষটিতে যদি আমরা প্রযুক্ত বিরুদ্ধ বিভব যদি এই 1.1 ভোল্ট থেকে কম হয়, তখন কিন্তু মনে রাখতে হবে যে ইলেকট্রনের ফ্লোটা জিঙ্ক থেকে কপারের দিকে হবে, এবং কারেন্টটা ফ্লো হবে কপার থেকে জিঙ্কের দিকে। আর যদি দেখি যে পিএই এক্সটার্নাল যদি 1.1 ভোল্ট হয়, তখন কিন্তু কোনো ইলেকট্রনের আদান প্রদান বা কোনো ইলেকট্রনের যে ফ্লো বা কারেন্টের ফ্লো, কেমিক্যাল রিয়াকশান কিছুই হবে না। আবার যদি দেখি আমরা যে প্রযুক্ত বিরুদ্ধ বিভব, তার মান যদি 1.1-এর থেকে বেশি হয়, তখন কিন্তু জিঙ্কটা কিন্তু ক্যাথোড হিসেবে এবং কপারটা কিন্তু অ্যানোড হিসেবে কাজ করবে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লোটা কিন্তু কপার থেকে জিঙ্কের দিকে যাবে, এবং কারেন্টের ফ্লোটা কিন্তু তখন জিঙ্ক থেকে কপারের দিকে যাবে। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারো।
3: আচ্ছা স্যার, অ্যানোডে কী ধরনের বিক্রিয়া হয়?
1: হ্যাঁ, আমি ইতিমধ্যেই উল্লেখ করেছি, অ্যানোডে মূলত জারণ বিক্রিয়াগুলি ঘটে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে জারণ ঘটে ওখানে। আচ্ছা, এরপর এখানে আমরা যেমন প্রমাণ হাইড্রোজেন যে তড়িদ্দার, তার সাংকেতিক প্রকাশ কীভাবে করা যায় এবং তড়িদ্দার বিভব কত, সেই জিনিসটাও তোমরা দেখে রাখতে পারো। বিভিন্ন তড়িদ্দারের যে প্রমাণ বিজারণ বিভবের মানগুলি আছে, সেই মান দেখে আমরা কিন্তু বলতে পারি যে কোনটি আগে বিজারিত হবে, কোনটি পরে বিজারিত হবে, কোনটি জারক হিসেবে কাজ করবে। এই ব্যাপারগুলি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে। তোমাদের পরীক্ষাতে প্রায় 3 থেকে 4টি তড়িদ্দারের প্রমাণ বিজারণ বিভব দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের বলতে হবে যে কোনটি সব থেকে বেশি ভালো জারক, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোশ্চেন। আমি বলবো যে যার

0: মান বিজারণ বিভব বেশি হবে সেটি কিন্তু নিজে বিজারিত হবে, অর্থাৎ অপরকে জারিত করবে। ওকে, এই ব্যাপারটা আমাদের ভালো করে দেখতে হবে। গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল বা কোষের বিভব নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো পড়েছি আরেকবার দেখে নেব, ইজুরো সেল সমান ইজুরো ক্যাথোড মাইনাস ইজুরো অ্যানোড, এখান থেকে তোমাদের নার্নস্ট সমীকরণটা আমি বলবো খুব ভালো করে দেখে রাখবে। নার্নস্ট সমীকরণ অর্থাৎ ই সেল সমান ইজুরো ক্যাথোড মাইনাস 0.059 বাই এন লগ, ওই যে বিক্রিয়াজাত পদার্থ বাই বিক্রিয়ক, এই যে সমীকরণটা এটা ভালো করে খেয়াল করতে হবে। এবং ইজিরো শেল ও সাম্যধ্রুবকের মধ্যে, এবং আমি বলবো যে গিবস ফ্রি এনার্জি স্ট্যান্ডার্ড গিবস ফ্রি এনার্জি চেঞ্জ ডেল জি জিরো সমান মাইনাস এন এফ ইজিরো শেল, এই ফর্মুলা দিয়েও কিন্তু তোমাদেরকে গাণিতিক প্রবলেম বা নিউমেরিক্যাল প্রবলেম দেখে রাখতে হতে পারে। ওকে, আচ্ছা, এর পরের অংশ এই চ্যাপ্টারেই সেটা হচ্ছে যে যেমন কন্ডাক্ট্যান্স অর্থাৎ পরিবাহিতা, আমরা জানি পরিবাহিতা হচ্ছে রোধের অনুন্মক, জি সমান ওয়ান বাই আর, এখানে আমরা লিখতে পারি, এখান থেকেই কনসেপ্ট আসবে কিন্তু আপেক্ষিক পরিবাহিতার। আপেক্ষিক পরিবাহিতা হলো কাপ্পা দিয়ে ডিনোট করা হয় এটাকে, কাপ্পা সমান আর ইন্টু এল বাই এ, এই এল বাই এটাকে কিন্তু আমরা কোষ ধ্রুবক বলবো, এল বাই এ কি বলবো, কোষ ধ্রুবক।
1: স্যার, তবে আপেক্ষিক পরিবাহিতার একক কি হতে পারে?
0: আপেক্ষিক পরিবাহিতার একক এখান থেকে আমরা বের করে নিতে পারি, কারণ রোধের একক হচ্ছে ওহম, এবং উপরে যেহেতু এল আছে সেই এল মানে হচ্ছে একটা দৈর্ঘ্য অর্থাৎ সেন্টিমিটার, নিচে যেহেতু প্রস্থচ্ছেদ আছে সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আপেক্ষিক পরিবাহিতার একক আসবে ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স বা মো সেন্টিমিটার ইনভার্স। যদিও এটা সিজিএস একক, এসআই একক হলো সিমেন্স মিটার ইনভার্স, আর অনেক সময় এটাকে আমরা সিমেন্স সেন্টিমিটার ইনভার্সেও ব্যবহার করে থাকি। এরপর তোমরা এখান থেকে মোলার পরিবাহিতা দেখতে পারো, ল্যামডা এম সমান কাপ্পা ইন্টু হাজার বাই মোলারিটি, এই সমীকরণ দিয়েও কিন্তু নিউমেরিক্যাল থাকতে পারে। এবং এখান থেকে আমি বলবো অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে মোলার পরিবাহিতা নির্ণয় সেটা কিন্তু অবশ্যই করতে হবে, যেমন কোলরাসের সূত্র, কোলরাসের সূত্র হচ্ছে অসীম লঘুতায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে মোলার পরিবাহিতা তার সংগঠক ক্যাটায়ন এবং অ্যানায়নের মোলার আয়নীয় পরিবাহিতা সমষ্টির সমান। এখান থেকে আমরা ল্যামডা এম এবং ল্যামডা জিরো এম যদি বের করতে হয় বিয়োজন মাত্রার কনসেপ্টটা আসবে, বা এখান থেকে পিএইচ নির্ণয়ের নিউমেরিক্যালও থাকতে পারে, এই হচ্ছে আমার কন্ডাক্টেন্সের ব্যাপার। এরপর যে এই চ্যাপ্টার অংশ সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র থেকে, ওখানে একটি ইলেকট্রনের আধান নির্ণয়, এবং আমি মূলত যেটা বলবো এখান থেকে যে এক যোগ্যতা বিশিষ্ট কোনো আধান বা আয়ন সে কতটা আধান পরিবহন করছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখে রাখতে পারো। ধরা যাক আমি একটি প্রশ্ন বলছি যে একটি এএল থ্রি প্লাস আয়ন কত তড়িৎ বহন করবে, এই যে এএল থ্রি প্লাস বললাম অর্থাৎ এখানে তিনটি ইলেকট্রন অপসারণ হয়েছে, তাহলে এখানে ইলেকট্রনের যে আধান তাকে তিন দিয়ে গুণ করে উত্তরটা আমরা বের করতে পারবো। আর আমি যদি বলি এক মোল এএল থ্রি প্লাস এর কত আধান বহন করছে, তখন আমরা বলবো থ্রি এফ অর্থাৎ তিন ফ্যারাডে, এক ফ্যারাডে সমান 96,500 কুলম, এই কনসেপ্টে তোমাদেরকে আগাতে হবে। আচ্ছা, এখান থেকে এই যে ফ্যারাডের সূত্র বললাম, এখান থেকে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা করতে পারো।
1: হ্যাঁ স্যার, তবে এক মোল এমএন ফোর মাইনাস কে এমএন টু প্লাসে পরিণত করতে হলে কত তড়িতের প্রয়োজন হতে পারে?
0: আচ্ছা, প্রশ্নটা যেটা তুমি বলতে চাইলে যে এক মোল এমএন ও ফোর মাইনাস অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন, এই পারম্যাঙ্গানেট আয়ন যখন এমএন টু প্লাসে পরিণত হবে তখন কিন্তু এক মোল এই এমএন ও ফোর মাইনাসের এমএন টু প্লাসে পরিণত হলে কিন্তু এখানে আমাদের ইলেকট্রন বা যদি বলি জারণ সংখ্যার চেঞ্জ কিন্তু এখানে হবে পাঁচ একক, অর্থাৎ এটা উত্তর হবে কিন্তু ফাইভ ফ্যারাডে অর্থাৎ পাঁচ ফ্যারাডে। আচ্ছা, এবার আমি দ্বিতীয় চ্যাপ্টারে যদি যাই, ধরা যাক রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক গতিবিদ্যা মানে একটা রিয়াকশন কিভাবে শুরু থেকে সাম্য অবস্থায় পৌঁছাচ্ছে। বিক্রিয়া অনেক ধরনের হয়, তোমরা পড়েছো বা জেনেছো, ধরা যাক খুব দ্রুত গতির বিক্রিয়া যেগুলি প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, যেমন ধরা যাক NaCl প্লাস Ag NO3 তৎক্ষণাৎ AgCl এর সাদা অধক্ষেপ পড়বে। আবার যদি আমি বলি যে একটা লোহায় মরচে পড়া, লোহার মরচে তো সঙ্গে সঙ্গে পড়ে যায় না, তাহলে এটি ধীরগতি সম্পন্ন বিক্রিয়া। তাহলে দেখতে পাচ্ছি কোনো রাসায়নিক বিক্রিয়া খুব দ্রুত ঘটে, আবার কোনো কোনো রাসায়নিক বিক্রিয়া মধ্যগতি বা অতি ধীরগতিতে ঘটে। এই যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কীভাবে

0: ঘটছে সেটাই কিন্তু ব্যাখ্যা করা হচ্ছে এই রাসায়নিক গতিবিদ্যার মাধ্যমে। ওকে, রাসায়নিক গতিবিদ্যা থেকে যেগুলি তোমাদের খুব সুন্দর করে দেখে রাখতে হবে সেটি হলো যে একটি বিক্রিয়ার হার বলতে আমরা কি বুঝি। বিক্রিয়ার হার বলতে বিক্রিয়কের যে গাঢ়ত্বের হ্রাস বাই সময় বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি বাই সময়, এই বিক্রিয়া হারের একক কিন্তু অনেক সময় থাকে, অর্থাৎ গাঢ়ত্বের পরিবর্তন বাই সময় মোল লিটার ইনভার্স বাই সেকেন্ড, বা বলতে পারো মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এটিএম ইনভার্স সেকেন্ড ইনভার্স। আচ্ছা, এখানে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো একটা বিক্রিয়া দেয়া থাকলে সেই বিক্রিয়ার প্রতিটি বিক্রিয়কের অন্তরিত হওয়ার হার এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপন্ন হওয়ার হার আমরা কিভাবে প্রকাশ করব সেগুলিও কিন্তু তোমাদের এখানে দেখে রাখতে হবে। এবং এই চ্যাপ্টারের মূল যে বিষয়গুলি সেগুলি হলো, যেমন ক্রম এবং আণবিকতার পার্থক্য দেখতে হবে। ক্রম সবসময় পরীক্ষালব্ধমান এবং আণবিকতা কিন্তু তাত্ত্বিক মান। ক্রম কিন্তু ভগ্নাংশ হতে পারে, ঋণাত্মক হতে পারে এবং এটা শূন্য হতে পারে, আর ধনাত্মক তো হবেই, কিন্তু আণবিকতা সবসময় কিন্তু পূর্ণ সংখ্যায় হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে তোমরা এই চ্যাপ্টার থেকে মূল যেটা করবে সেটা হলো শূন্যক্রম এবং প্রথম ক্রমের এই হার নির্ধারক সমীকরণ নির্ণয়, যে হার ধ্রুবক নির্ণয়ের সমাকলিত রূপ। অবশ্যই তোমাদেরকে ওই জায়গাটি ভালো করে করতে হবে, সেখান থেকে কিছু লেখচিত্র আছে সেই লেখচিত্রগুলো করতে হবে। আচ্ছা, এখানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে আমি বলবো যে মূল যে সমীকরণ সেই সমীকরণটা আমরা দেখব এবং সেখান থেকে তার অর্ধায়ু প্রারম্ভিক গাঢ়ত্বের সাথে যে সমানুপাতিক সেইটাও দেখব, অর্থাৎ টি হাফ সমান এ জিরো বাই টু কে। এবং প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবক নির্ণয়ের যে গাণিতিক রূপ সেখানে কে সমান 2.303 বাই টি লগ এ বাই এ মাইনাস এক্স, এবং সেখান থেকে যে অর্ধায়ু নির্ণয় টি হাফ সমান 0.693 বাই কে, এই সমীকরণ দিয়ে কিন্তু লেখচিত্র বা গাণিতিক প্রশ্ন থাকবে। এবার এর পর আমরা যদি যাই সেই অংশটা হচ্ছে সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম আরএনএসের সমীকরণ থেকে আমরা এখানে পাই, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া সেটা তাপমুচি হোক বা তাপগ্রাহী হোক শুরু করতে গেলে আমাদের অবশ্যই ন্যূনতম কিছু শক্তি প্রয়োগ করতে হবে, যার জন্য সে কিন্তু বিক্রিয়া করতে সচেষ্ট হবে। ওকে, এই ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো।
1: আচ্ছা স্যার, যদি কোনো বিক্রিয়ায় সক্রিয়করণ শক্তি কি শূন্য হতে পারে?
0: না, সক্রিয়করণ শক্তি কখনোই শূন্য হতে পারে না। আমি একটু আগেই বললাম, যেমন তাপমুচি বা তাপগ্রাহী যাই বিক্রিয়া হোক না কেন, ন্যূনতম একটা শক্তি দিতেই হবে। বিক্রিয়াগুলির গড় গতিশক্তির অধিক ন্যূনতম যে শক্তি দিলে বিক্রিয়াটি করতে সচেষ্ট হবে তাকেই আমরা বলবো সক্রিয়করণ শক্তি। সক্রিয়করণ শক্তি শূন্য হয়ে যাওয়ার অর্থ প্রতিটি সংঘর্ষেই বিক্রিয়া সম্পন্ন হবে, যা বাস্তবে সম্ভব নয়। এটি হলো রাসায়নিক গতিবিদ্যা। আচ্ছা, এই রাসায়নিক গতিবিদ্যার পর আমরা যেটা যাব সেটা হলো ইনঅর্গানিক কেমিস্ট্রির ডিএ ব্লক। এই ডিএ ব্লক থেকে আমি প্রথমেই বলবো প্রথম সারির যে সন্ধিগত মৌলগুলি আছে, যেমন স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক এদের ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখতে হবে। এবং এই যে ডি ব্লক, ডি ব্লকের বা এ ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা দেখে রাখতে হবে। ডি ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস হল এন মাইনাস ওয়ান ডি 1 to 10 এন এস 1 to 2, অর্থাৎ 1 থেকে 2, এই সাধারণ ইলেকট্রন বিন্যাস দেখতে হবে। এবার আমরা জানি স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত যে আয়নগুলি আছে তাদের বিভিন্ন জারণ যে স্তর, সেই জারণ স্তরে তারা বিভিন্ন রঙিন জটিল যৌগ গঠন করে। তবে খেয়াল রাখতে হবে এখানে, যদি তোমরা দেখো যে কোনো একটি আয়নের ডি অরবাইটালে কোনো বিজোড় ইলেকট্রন নেই সেক্ষেত্রে কিন্তু সেটি রঙিন জটিল যৌগ গঠন করবে না।
1: আচ্ছা স্যার, টাইটেনিয়ামের জারণ স্তর বর্ণহীন জটিল কি তৈরি করতে পারে?
0: হ্যাঁ, টাইটেনিয়াম আমরা জানি টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 3d2 4s2, তোমরা প্রত্যেকেই জানো। এই টাইটেনিয়াম যখন +2 জারণ স্তরে থাকে 3d2, অর্থাৎ ডি উপকক্ষে দুটি বিজোড় ইলেকট্রন থাকে, তখন কিন্তু রঙিন জটিল যৌগ গঠন করে। ইভেন টাইটেনিয়াম 3+ যদি বলি তখন তার ইলেকট্রন বিন্যাস হয় 3d1, তখনও কিন্তু বিজোড় ইলেকট্রন উপস্থিত থাকে, রঙিন জটিল যৌগ গঠন করে। এখন যদি আমরা বলি টাইটেনিয়াম 4+, তখন কিন্তু ডি উপকক্ষে আর বিজোড় ইলেকট্রন থাকছে না, তখন কিন্তু বর্ণহীন জটিল যৌগ গঠন করবে। ওকে, এরপর আমরা এখানে চলে যাব এই সন্ধিগত মৌলগুলির বিভিন্ন যে ধর্মগুলি আছে সেই ধর্মগুলি সম্পর্কে।

এখান থেকে যে সমস্ত ধর্মগুলো তোমাদের দেখতে হবে সেটা হলো, যেমন এদের মেল্টিং পয়েন্ট কিভাবে পরিবর্তিত হয়। প্রথম সারির সন্ধিগত মৌলের মেল্টিং পয়েন্ট সব থেকে বেশি ক্রোমিয়াম, এবং ক্রোমিয়ামের যে আনপেয়ার ইলেকট্রন নাম্বার সেটা কিন্তু হাইয়েস্ট আছে, অর্থাৎ 3D5 4S1। তো এই ক্রোমিয়ামের মেল্টিং পয়েন্টটা বেশি, অ্যাটোমাইজেশন এনথালপিও বেশি হয় যাদের আনপেয়ার ইলেকট্রন থাকে। যেমন এক্ষেত্রে আমি যদি বলি যে জিঙ্কের অ্যাটোমাইজেশন এনথালপি, এখানে যে আগের মৌলগুলি ছিল সন্ধিগত মৌল, তাদের থেকে কিন্তু অনেক কম, লোয়েস্ট বলা যেতে পারে, কারণ জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন হলো 3D10 4S2। এইখানে আমি বলবো তোমাদের অবশ্যই কিছু বিজারণ বিভবের মানগুলো একটু দেখে রাখতে। যেমন আমি যদি বলি যে ম্যাঙ্গানিজ 3+ যখন ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হবে, তখন কিন্তু 3D4 থেকে 3D5, অর্থাৎ আনফেয়ার ইলেকট্রন ডি পুরো অর্ধপূর্ণ হয়ে থাকবে, অর্থাৎ হাইলি স্টেবিলিটি পাবে। সেক্ষেত্রে কিন্তু ম্যাঙ্গানিজ 3+ থেকে ম্যাঙ্গানিজ 2+ এ পরিণত হওয়ার প্রবণতা তার বেশি হবে, তাই তার প্রমাণ বিজারণ বিভব। এই যে ক্রোমিয়াম 3+ থেকে ক্রোমিয়াম 2+ এ পরিণত হওয়া বা Fe3+ থেকে Fe2+ এ পরিণত হওয়ার থেকে অনেক বেশি হবে, এই ধরনের মানগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশনে কোনটি স্টেবিলিটি পাচ্ছে। এখানে দুটি যৌগের কথা আমি বলবো অবশ্যই, কম লবণের পটাশিয়াম ডাইক্রোমেট কি করে সেই ক্রোমাইট লবণ থেকে আমরা প্রস্তুত করছি সেটা একটু ভালো করে খেয়াল করতে হবে, সেই বিক্রিয়াগুলো রিয়াকশন সমীকরণগুলো তোমাদেরকে দেখতে হবে। এবং এই যে ডাইক্রোমেট অ্যাসিডিক মিডিয়ামে যখন রিয়াকশন করছে, নিজে রিডিউস হচ্ছে ক্রোমিয়াম 3+ এ, এবং অন্যান্য যে সমস্ত আয়নগুলি আছে যেমন Fe2+, I- ইত্যাদি ইত্যাদি, তাদেরকে কিন্তু অক্সিডাইজ করে, এই রিয়াকশনগুলো দেখতে হবে। এখানে বর্ণটা কিন্তু আমি দেখতে বলবো, বর্ণটা অর্থাৎ Cr4 2- অর্থাৎ ক্রোমেট, তার বর্ণ হবে ইয়েলো, হলুদ। এবং যদি বলি ডাইক্রোমেট K2Cr2O7 অর্থাৎ Cr2O7 2-, তার বর্ণ কিন্তু হবে কমলা বর্ণ। তো এই বর্ণগুলিও কিন্তু দেখতে হবে। পরের কম্পাউন্ড যেটা আছে সেটি হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা প্রত্যেকেই জানি, বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এরও কিভাবে প্রস্তুত করছি এটাকেও সেটাও আমরা খেয়াল রাখবো একটু। এবং এরা প্রত্যেকেই তো এক একটা জারক পদার্থ, কারণ নিজেরা এটা বিজারিত হয়। আবার খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে পটাশিয়াম ডাইক্রোমেট অর্থাৎ KMnO4 তিনটি মাধ্যমে কিন্তু বিজারিত হয়। আমরা যদি বলি অ্যাসিড মাধ্যম, তাহলে কিন্তু Mn2+ এ পরিণত হবে, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 5 একক। আর যদি বলি প্রসম মাধ্যম, তাহলে হবে MnO2, অর্থাৎ জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 3 একক। আর তীব্র ক্ষারীয় মাধ্যম বললে জারণ সংখ্যার পরিবর্তন হবে কিন্তু 1 একক। ওকে, আচ্ছা, এখানে যেটা তোমাদের রিয়াকশনগুলো আমি দেখে রাখতে বলবো, যেমন অক্সালেট আয়নের সঙ্গে বিক্রিয়াটা দেখে রাখতে বলবো, অবশ্যই ফেরাস তো আছেই, নাইট্রাইট আছে, থায়োসালফেট আছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বিক্রিয়াগুলো এখানে দেখে রাখতে বলবো। আর যদি বলি এর পরের চ্যাপ্টার আমাদের কমপ্লেক্স অর্থাৎ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে আমি অবশ্যই তোমাদের বলবো যে তোমরা যেটা দেখবে, প্রথমেই যেটা দেখবে যে ভার্নার থিওরি, ভার্নার থিওরি কিন্তু অবশ্যই দেখতে হবে, প্রাইমারি ভ্যালেন্সি, সেকেন্ডারি ভ্যালেন্সি। এবং এখান থেকে একটি প্রশ্ন থাকেই বিভিন্ন পরীক্ষাতেও, সেটা হচ্ছে যে ক্রোমিয়ামের সবর্গাঙ্ক, ক্রোমিয়াম 3+ এর সবর্গাঙ্ক 6, বিভিন্ন টাইপের কমপ্লেক্সগুলো এখান থেকে লিখতে হতে পারে, অর্থাৎ CrCl3.6H2O। এর কমপ্লেক্সের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা CrH2O6, বাইরে কিন্তু Cl3, অর্থাৎ এই কম্পাউন্ডটার 1 মোলের সাথে 3 মোল সিলভার নাইট্রেট বিক্রিয়া করে 3 মোল AgCl এর সাদা অধক্ষে ফেলবে। তো এইটা এখান থেকে মোটামুটিভাবে তোমাদের দেখতে হবে। যদি দেখি যে 1 মোল এমন একটা কমপ্লেক্স যেটার 1 মোলের সাথে 2 মোল সিলভার নাইট্রেট বিক্রিয়া করছে, তার মানে আমাদের উপস্থিত বুদ্ধি খাটাতে হবে যে প্রথম সবর্গীয় স্তরের বাইরে 2টি Cl ছিল, তাই প্রথম সবর্গীয় স্তরের বাইরে কটি Cl আছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে, ওই সিলভার নাইট্রেটের সঙ্গে কত মোল সিলভার ক্লোরাইডের অধক্ষে পড়ছে। তো এই টাইপের একটা কোশ্চেন কিন্তু থাকে। আর পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই লিগ্যানগুলিকে একটু দেখতে হবে, বিভিন্ন টাইপের লিগ্যান আছে, যেমন ধরা যাক একযোজী লিগ্যান, একযোজি অ্যানায়নিক, একযোজি প্রসম, একযোজি ক্যাটায়নিক, এই ধরনের লিগ্যানগুলি খেয়াল করতে হবে। একযোজি লিগ্যান অনেক আছে তোমাদের, সেগুলি খেয়াল করবে। দ্বিযোজি লিগ্যান, যেমন আমি বলবো তোমাদের অক্সালেট হচ্ছে একটি দ্বিযোজি লিগ্যান। তারপর যদি বলি

0: আমি ওখান থেকে ইথিলিন ডায়ামিন একটা গুড একটা বাইডেন্টের লিগ্যান্ড, তো এই ধরনের লিগ্যান্ডগুলো দেখতে হবে।
1: আচ্ছা স্যার, একটি সরজদী লিগ্যান্ডের উদাহরণ কি হবে?
0: হ্যাঁ, সরজুজি লিগ্যান্ডের উদাহরণ অবশ্যই এখানে বলবে তোমরা ইডিটিএ, অর্থাৎ ইথিলিন ডায়ামিন টেট্রাঅ্যাসিটেট। এখানে কিন্তু একটি লিগ্যান্ড সে ছটা হাত দিয়ে কিন্তু মেটালকে ধরবে। আমাদের মনে রাখতে হবে চ্যাপ্টারটার নাম কিন্তু কোঅর্ডিনেশন কেমিস্ট্রি, অর্থাৎ লিগ্যান্ড দুটি ইলেকট্রন দিয়ে কোঅর্ডিনেট বন্ড করবে মেটালের সাথে। আবার মেটাল থেকে কিন্তু পাই স্টার বন্ডিংয়ে অ্যান্টিবন্ডিংয়ে ইলেকট্রন নিয়ে পাই বন্ধন তৈরি করতে পারে, সেটি হলো কার্বনিল গ্রুপ। ওই জন্য কার্বনিলকে কিন্তু পায়াসি লিগ্যান্ড বলা হয়। দ্বিযোজি লিগ্যান্ড বা তার থেকে বেশি যোজি লিগ্যান্ড থাকলে চিলেট যৌগ তৈরি করে, চিলেট অর্থাৎ কাঁকড়ার দাঁড়ের মতো ধরবে, সেই চিলেট যৌগ চিলেটিং লিগ্যান্ড তাদেরকে বলা হয়। আরেকটি বলবো লিগ্যান্ড প্রসঙ্গে, সেটি হলো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। এমন কিছু কিছু লিগ্যান্ড আছে যার ডোনার সাইট হয়তো একাধিক আছে, কিন্তু অ্যাট এ টাইম সে যুক্ত হবে একটি দিক দিয়ে। যেমন তোমরা ধরো সায়ানাইড, তোমরা অর্গানিকে পড়েছো, এটা নিউক্লোফাইল, অ্যাম্বিডেন্ট নিউক্লোফাইল, এখানে সেটা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড হিসেবে কাজ করছে। সায়ানাইড যখন কার্বন দিয়ে মেটালের সাথে যুক্ত হবে সেটি সায়ানাইড, যখন নাইট্রোজেন দিয়ে যুক্ত হবে সেটি আইসোসায়ানাইড। তাহলে ডিফারেন্ট ডোনার সাইট আছে, এই ধরনের লিগ্যানগুলোকে বলবো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। আর অবশ্যই তোমরা আইইউপিএসসি নামকরণটা দেখে রাখবে, ইতিমধ্যেই আশা করি দেখে নিয়েছ। এই আইইউপিএসসি নামকরণগুলি খুব ভালো করে খেয়াল করতে হবে, সে ব্যাপারে বিস্তর তোমাদের টেস্ট বইতে আছে বা মাস্টারমশাইও বলেছেন। এখান থেকে তোমাদের আইসোমারজিমটা আমি দেখতে বলবো, আইসোমারজিম অর্থাৎ আয়নন আইসোমারজিম। মূলত ধরা যাক কোবাল্ট NH3O5Cl এবং প্রথম সবর্গীয় স্তরের বাইরে সালফেট আছে, দ্বিতীয় একটি কমপ্লেক্স বললাম ওই সালফেটটা লিগ্যান্ড হিসেবে কাজ করছে, সিএলটা বাইরে আছে। এই ধরনের দুটি যৌগ দিয়ে তোমাদের বলতে পারে যে এটি কি ধরনের আইসোমার, এবং একটি রাসায়নিক পদার্থ দিয়ে তুমি ব্যাখ্যা করো যে এই দুটির মধ্যে পার্থক্য কিভাবে করা যায়। তো সেক্ষেত্রে যা সালফেটটা বাইরে আছে সেখানে যদি আমরা বেরিয়াম ক্লোরাইড দিই তাহলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ আমরা পাবো, বা যার ক্লোরিনটা বাইরে আছে সেখানে যদি আমরা সিলভার নাইট্রেট দিই তাহলে ওখানে কিন্তু AgCl-এর সাদা অধক্ষেপ পাবো, যেটা সালফেটটা করবে না। তো এই ধরনের প্রশ্নগুলি পাবে ওখানে। আরও আইসোমারজিম এখানে আছে, যেমন ধরো তোমার জ্যামিতিক আইসোমার, আলোকীয় আইসোমার আছে। জ্যামিতিক আইসোমারের ক্ষেত্রে আমি বলবো যাদের সবার অঙ্ক 4 এবং যারা DSP2 অর্থাৎ ইনার অরবাইটাল কমপ্লেক্স তৈরি করবে, তারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু সংকেত জ্যামিতিক আইসোমার দেখাবে। যেমন প্লাটিনাম NH3O2Cl2, প্লাটিনামের সবর্গাঙ্ক 4 হলে যেখানে লিগেন আছে অ্যামোনিয়া এবং ক্লোরিন, দুটি অ্যামোনিয়া দুটি ক্লোরিন, সেক্ষেত্রে কিন্তু আমরা সিস্টান্স আইসোমার পাব।
1: আচ্ছা স্যার, চতুস্তরকীয় জটিল যৌগগুলো কি জ্যামিতিক আইসোমার প্রদর্শন করে?
0: না, এক্ষেত্রে মাথা রাখতে হবে যখন আমরা বলছি বর্গ সমতলীয় সেক্ষেত্রে কিন্তু দুটি লিগ্যান একই দিকে থাকলে সিস এবং দুটি লিগ্যান একই ধরনের লিগ্যান বিপরীত দিকে থাকলে ট্রান্স, কিন্তু চতুস্থলকীয় গঠনটা কিন্তু সুষম গঠন, অর্থাৎ সুষম গঠন মানে চারটি বাহুই কিন্তু একই ধরনের দেখতে, সেক্ষেত্রে কিন্তু কোনো জ্যামিতিক আইসোমার আমরা পাবো না ডিফারেন্ট লিগ্যান থাকলেও। আচ্ছা, এই প্রসঙ্গে আমি বলি যখন সবর্গাঙ্ক 6 হবে সেখানে আলোকীয় আইসোমার প্রদর্শন করবে কারা, সেটা কিন্তু খুব সচেতনভাবে তোমাদেরকে খেয়াল করতে হবে যেন সেখানে মিনিমাম দ্বিযোজী লিগ্যান থাকে। আবার কিছু কিছু যৌগে দ্বিযোজী লিগ্যান থাকলেই যে তার আলোকীয় আইসোমার হবে তা নয়, যাদের প্লেন অফ সিমেট্রি আছে। যেমন আমি একটি মাত্র যৌগের কথা এখানে বলবো, সেটা হচ্ছে কোবাল্ট EN অর্থাৎ ইথিলিন ডায়ামিনের হোল টু সিএল টু, প্রথম সবর্গীয় স্তর শেষ, মাথায় ওখানে আমরা দেবো প্লাস। এই যে কোবাল 3+ বিলং করছে, এর সবর্গাঙ্ক 6, এই যৌগটির ক্ষেত্রে সিস আইসোমারটি আলোক সক্রিয় হবে কিন্তু ট্রান্স আইসোমারটি আলোক নিষ্ক্রিয় হবে। এটি হলো আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। আর এরপর অবশ্যই যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে যে হাইব্রিডাইজেশন এবং তার গঠন এবং তাদের চুম্বক ধর্মটা দেখতে হবে, কোন কোন তিনটি যৌগের, যেমন নিকেল টেট্রাক্লোরাইড, নিকেল টেট্রাসায়ানাইড এবং নিকেল টেট্রাকার্বোনিল। এই তিনটি যৌগের খুব ভালো করে সচেতনভাবে খেয়াল করতে হবে। সায়ানাইড যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সে কিন্তু ইনার অরবাইটাল কমপ্লেক্স করবে এবং ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স তৈরি করবে DSP2 এবং বর্গ সমতলীয় হবে। আর নিকেল টেট্রাক্লোরাইড যদিও এখানেও কিন্তু নিকেল 2+ অর্থাৎ 3D8, কিন্তু ক্লোরিন যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, দুর্বল লিগ্যান্ড, তাই এটা কিন্তু আউটার অরবাইটাল কমপ্লেক্স করবে। এখানে আনপেয়ার ইলেকট্রন থেকে যাচ্ছে নিকেলের ডি অরবাইটালে, তাই এটি কিন্তু প্যারাম্যাগনেটিক হবে এবং SP3 হাইব্রিডাইজড হবে, দেখতে চতুস্থলকীয়। নিকেল টেট্রাকার্বন

0: ইন্ডিয়ান নিকেলের জারণ সংখ্যা কিন্তু জিরো, তাই 3D8 4S2। কিন্তু কার্বনিল স্ট্রং ফিল লিগ্যান্ড হওয়ার জন্য 4S2 দুটি ইলেকট্রন ডিতে ট্রান্সফার করার ফলে 3D10, অর্থাৎ পুরোপুরি পেয়ারিং হয়ে স্প্লিটিং হচ্ছে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স। সেই ব্যাপারটাও তোমরা একটু এখানে খেয়াল করতে পারো। এবারে আমি চলে যাব অর্গানিকের যে দুটি চ্যাপ্টার আছে, ভীষণ গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অর্গানিকের অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি প্রথমেই বলবো যে অ্যালডিহাইড কিটোন কিভাবে আমরা প্রস্তুত করছি সেই রিয়াকশনগুলো একটু ভালো করে দেখে নেওয়া। এখানে দেখবো আমরা ইথাইল অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া দেখবো, 1,1-ডাইথক্সি, এখানে ইথেন তৈরি হয়, রূপান্তর থাকে অ্যাসিটালডিহাইড থেকে। আমরা টলেন্স ফেলিংটা অবশ্যই খেয়াল করবো ভালো করে এখানে, কারণ এই বিকারকগুলি দিয়ে অ্যালডিহাইড কিটোন এবং বেঞ্জালডিহাইডের পার্থক্য বা নন কার্বনিল যৌগের পার্থক্য করা যায়। আমরা দেখব বায়ার ভিলিগার অক্সিডেশন এবং সেলেনিয়াম ডাইঅক্সাইড দিয়ে যে জারণগুলি ঘটছে। বিজারণে আমরা দেখব ক্লিমেনসন বিজারণ, উলফকিসনার বিজারণ এবং লাল ফসফরাস ও এইচআই সহযোগে যে বিজারণ ছিল। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে অ্যালডল কন্ডেনসেশন, এবং যাদের আলফা হাইড্রোজেন উপস্থিত আছে তারা এই বিক্রিয়া অংশগ্রহণ করে। আবার আরও একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ক্যাননিজারো রিয়াকশন, যাদের আলফা হাইড্রোজেন নেই। এরই সঙ্গে সঙ্গে যখনই অ্যালডল কন্ডেনসেশন আমরা পড়ব অবশ্যই ক্লেজান্স মিটটাও দেখে রাখবো। ক্লেজান্স মিট হচ্ছে বেঞ্জালডিহাইডের সঙ্গে আলফা হাইড্রোজেন আছে এমন একটি অ্যালডিহাইডের, অর্থাৎ অ্যাসিড অ্যালডিহাইডের বিক্রিয়া 10% কেওএইচ দিয়ে। আবার ক্যাননিজারো বিক্রিয়াতে আমরা দেখেছি সেখানে শত জারণ বিজারণ ঘটে, ফরমালডিহাইড এবং বেঞ্জালডিহাইড, ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড, এই সমস্ত যৌগগুলি এখানে ক্যাননিজারো বিক্রিয়া অংশগ্রহণ করে। আর এখানে আমি একটা কথা বলবো, অবশ্যই তোমরা পার্কিন এবং বেনজয়েন্টও দেখে রাখবে, বেঞ্জালডিহাইড থেকে কি করে আমরা সিনামিক অ্যাসিড পাচ্ছি। আর বেনজয়েন কন্ডেনসেশনটা অবশ্যই খেয়াল করবে এখানে, যেটা বললাম। আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে, তোমরা ওখানে কিন্তু অবশ্যই HBZ অর্থাৎ আলফা পজিশনে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন করা যায়, এবং আনস্টার্ড সিনথেসিস অর্থাৎ একটি অ্যাসিডের হায়ার হোমোলগে পরিণত করব, যেমন অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইড থেকে কিন্তু ওখানে প্রোপানালডিহাইডে তৈরি করব। জৈব নাইট্রোজেন যৌগের ব্যাপারটা বলে দিচ্ছি, ওখানে নাইট্রোবেঞ্জিনের বিভিন্ন মাধ্যমে বিজারণগুলি তোমরা দেখবে, অ্যাসিড মাধ্যমে বিজারণ আছে, অ্যানিলিন তৈরি হবে, প্রসম মাধ্যমে ওখানে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে, তারপর মুলিকান বার্কার পরীক্ষা আছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো। আর ক্ষারীয় মাধ্যমে তোমরা দেখবে কি করে আজযৌগ তৈরি হচ্ছে। অ্যানিলিন, অ্যানিলিনের যে তিনটি জারণ অবশ্যই খেয়াল করবে, ট্রাইফ্লোরো প্যারাসিটিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া, বা কেটোসিয়ার ট্রোসেম গাড়ো দিয়ে বিক্রিয়া, বা H2SO5 ক্যারোস অ্যাসিড দিয়ে বিক্রিয়া কি উৎপন্ন হচ্ছে খেয়াল করতে হবে। অ্যানিলিনে NNO2HCl0 থেকে 5 ডিগ্রি কোল্ড কন্ডিশনে ওখানে কিন্তু তোমাদের বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড তৈরি হবে। ওকে, আচ্ছা, যদি প্রশ্ন থাকে তোমরা করতে পারো
1: স্যার। তবে অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিন কিভাবে রূপান্তরিত করব?
0: আচ্ছা, অ্যানিলিন থেকে ফ্লোরোবেঞ্জিনের রূপান্তরটা আমি বলে দিই। অ্যানিলিনে, অ্যানিলিন থেকে তোমরা বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইডে পৌঁছাবে, সেই NNO2HCl0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তারপর ওখান থেকে আমরা ডায়াজিনিয়াম ক্লোরাইড থেকে আমরা HBF4 দিয়ে হিট করব, তাহলে ওটা কিন্তু ফ্লোরোবেঞ্জিন উৎপন্ন হবে। ওকে, আজ এই পর্যন্তই আমাদের আলোচনা। সবাই ভালো থেকো, শুভেচ্ছা রইল, ধন্যবাদ।
2: এতক্ষণ শুনছিলেন দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ে আলোচনা, সঙ্গে ছিলেন রাধাবল্লভ চক শারদাপীঠ বিদ্যাপীঠের শিক্ষক অলোক মাইতি এবং দুই শিক্ষার্থী।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলাই থাকবে, দু এক পশলা হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি নিচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 99% আর সর্বনিম্ন শতকরা 77%। বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায় 10.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্ক বার্তা নেই। আবহাওয়ার খবর জানিয়ে দিলাম, এখন সাঁওতালি অনুষ্ঠান।

0: প্রশ্নিত খবর।
1: আকাশবাণী কলকাতা খবর পড়াহ ধনঞ্জয় সরেন। তালমা সরকার দো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিক দো সেন্টার অফ এক্সেলেন্স লেকাতে বেনাও রেয়া কথায় গোটা আকাদা। কলকাতারে তেহেন সনেগড় হাসেলাং রেয়া মিত আখড়ারে আয়ুষ প্রতিমন্ত্রী মানতান প্রতাপ রাও যাদব দয় মেন কেদা নোয়া ইনস্টিটিউশন দো দিশম তালা রেয়া নিতুমান ইনস্টিটিউট কানা। নোয়া

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এই প্রতিষ্ঠান দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানকে আরও উন্নতভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিকে রাজ্যে বহু হোমিওপ্যাথ ওষুধে স্টেরয়েড ব্যবহার করা হয় বলে অভিযোগ উঠেছে। সেই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শ্রী যাদব বলেন, আয়ুষ মন্ত্রক একটি পোর্টাল চালু করেছে, কোনো ভুল ওষুধ বিক্রি বা সে বিষয়ে বিজ্ঞাপন দেওয়া হলে যে কেউ অনলাইনে অভিযোগ জানাতে পারেন, মন্ত্রক দ্রুত সে বিষয়ে ব্যবস্থা নেবে। বিগত সরকারগুলি রাজ্যে আধুনিক শিক্ষার প্রসারে নানাভাবে অন্তরায় সৃষ্টি করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আজ গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বাম আমলে ইংরেজি শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়েছিল, মাতৃভাষায় শিক্ষাও কার্যত হারিয়ে যেতে বসেছিল। তাঁর সরকার রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে নানা পদক্ষেপ করছে বলে শুভেন্দুবাবু মন্তব্য করেন। ডিভিসির মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ কমানোয় দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার মাত্রা কিছুটা কমেছে। আজ বিকেল 5টা নাগাদ ওই ব্যারেজ থেকে 1,44,775 কিউসেক হারে জল ছাড়া হয়। এর ফলে সংলগ্ন এলাকায় বন্যার আশঙ্কা থাকলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে রাজ্য সেচ দপ্তরের পক্ষ থেকে আশা করা হচ্ছে। সেচ দপ্তরের আধিকারিকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন। দামোদর নিম্ন উপত্যকার বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরেও বাড়ছে দামোদরের জল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। হাওড়ার জেলাশাসক ডাক্তার দীপাপ্রিয়া পি ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার অমিত ভার্মা আজ বাঁধ পরিদর্শনে যান। অসামরিক প্রতিরক্ষা বাহিনীর পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী SDRFকেও প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন। যক্ষ্মামুক্ত বাংলা তথা ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে চালু হওয়া নিক্ষয় মিত্র কর্মসূচিতে 6 জন যক্ষ্মা রোগীর দায়িত্ব নিল মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়। এর পাশাপাশি ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কলেজের অধ্যাপক ও আধিকারিকরা 6 জন যক্ষ্মা রোগীর 6 মাসের পুষ্টিকর খাবারের দায়িত্ব নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BMOH দীপক রঞ্জন দাস, STS রিঙ্কু প্রধান, ব্লক প্রশাসনের পক্ষ থেকে বহু বিশিষ্ট মানুষ। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।

0: সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। উত্তর চব্বিশ পরগনার বনগা ব্লকের কালপুর পঞ্চায়েত দখল করে নিয়েছে বিজেপি। গত পঞ্চায়েত ভোটে 29টি সদস্যের মধ্যে 18টি তৃণমূল কংগ্রেস ও 11টিতে বিজেপি সদস্য ছিল। আজ 11 জন বিজেপি সদস্যের সঙ্গে তৃণমূলের 3 জনও অনাস্থা প্রস্তাব আনেন। এরপরে এই পঞ্চায়েত বিজেপির দখলে গেল। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 7:35।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজ অন এআইআর অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সবকটি জেলায়। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির কোনো কোনো জায়গার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
4: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
3: এখনো পর্যন্ত 9.5 কোটি বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: की फसलों का संपूर्ण सुरक्षा कवच कृषि एवं किसान कल्याण मंत्रालय।
1: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, শুরুতে একটা কথা আপনাদেরকে জানাই, প্রতি বছর পয়লা বৈশাখ এই দিনটি আমরা একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হিসাবে দেখি, এবং যারা একটু ধার্মিক বা একটু শ্রদ্ধালু মানুষ যারা রয়েছেন তারা কিন্তু জানেন এই দিনটি কামারপুকুরে বিশাল ভক্ত সমাগম ঘটে, এবং তার বিশেষ একটি কারণ রয়েছে। ঠাকুর ওই দিন কল্পতরু হন, ঠাকুরের কাছে ওই দিন যা কিছু চাওয়া যায় সেই মনোবাসনা পূর্ণ হয়, এমন একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে বা বিশ্বাস রয়েছে। ঠিক তেমনি ঠাকুর যেমন কল্পতরু, আপনারা কি জানেন আমাদের মধ্যেও রয়েছে এমন একটি কল্পবৃক্ষ, যে গাছের এমন কোনো অংশ নেই যেটা আমাদের দৈনন্দিন বলুন বা বিভিন্ন কর্মক্ষেত্রে কাজে লাগে না। আশা করি আপনারা অনেকেই শুনে থাকবেন বা জেনে থাকবেন, আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন, কল্পবৃক্ষ কাকে বলা হয়। ঠিকই ধরেছেন, নারকেলকে। নারকেল গাছকে বলা হচ্ছে কল্পবৃক্ষ। আসলে নারকেলের এতটাই গুণাগুণ এবং এর প্রত্যেকটি অংশ এতটাই উপকারী বা কার্যকারী, সেই কারণেই নারকেল গাছকে কল্পবৃক্ষ বলা হচ্ছে। কিন্তু এই নারকেল গাছ নিয়ে যারা কাজ করে এমন একটি উন্নয়ন পর্ষদও রয়েছে আমাদের মধ্যে, তাদের কাজ কি হতে পারে এবং নারকেল চাষ করে আপনারা কিভাবে আর্থিকভাবে লাভবান হতে পারবেন সে বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী এবং বিভিন্ন প্রকল্প। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি নারকেল উন্নয়ন পর্ষদের উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস। ম্যাডাম, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার।
1: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। শুরুতেই যে কথা একটু আপনার থেকে জানবো, এই যে নারকেল উন্নয়ন পর্ষদ, নারকেল উন্নয়ন পর্ষদের ধারণাটা এটা যদি একটু আমাদেরকে বলেন।
2: অবশ্যই। নারকেল উন্নয়ন পর্ষদ বা কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড হলো ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত একটা বিধিবদ্ধ সংস্থা, যার মূল লক্ষ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পণ্যের বৈচিত্র্যকরণের মাধ্যমে এদেশে নারকেল উৎপাদন এবং তার ব্যবহারের সমন্বিত উন্নয়ন সাধন করা। ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থাটি 1981 সালের 12 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর কেরালার কোচিতে অবস্থিত এবং 6টি রাজ্য কেন্দ্রের মধ্যে একটি পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত, রাজ্য কেন্দ্র কলকাতা, DA-94 সেক্টর 1 সিটি সেন্টার 1 এর কাছে।
1: বেশ, পর্ষদের গঠন বা তার প্রতিষ্ঠা কাল তো শুনলাম, কিন্তু এই যে নারকেল উন্নয়ন পর্ষদ, হঠাৎ কেন মনে হলো আপনাদের যে এইরকম একটা পর্ষদ থাকা প্রয়োজন রয়েছে, এর ঠিক কার্যাবলী কি রয়েছে?
2: আমরা জানি যে নারকেলকে কল্পবৃক্ষ আমরা বলছি, নারকেল গাছ অর্থনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফসল আমাদের দেশের জন্য, এবং বিশ্বের নিরিখে যদি দেখা যায় ভারতবর্ষ নারকেল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে, এবং নারকেল এমনই একটা গুরুত্বপূর্ণ ফসল যার জন্য দুটি বোর্ড দুটি মন্ত্রকের অধীনে রয়েছে। তো তার মধ্যে আমরা নারকেল উন্নয়ন পর্ষদের মূল কাজ যদি বলতে চাই সেক্ষেত্রে হচ্ছে যে নারকেল চাষ ও শিল্পের সাথে জড়িতদের কারিগরি পরামর্শ এবং আর্থিক সহায়তা মূলত আমরা প্রদান করি। এছাড়া নারকেল চাষের এলাকা সম্প্রসারণের জন্য কারিগরি আর্থিক অন্যান্য সহায়তা প্রদান করা, নারকেলের বিভিন্ন পণ্য যেগুলো রয়েছে সেগুলোর প্রক্রিয়াজাতকরণ, গ্রেড স্পেসিফিকেশন, মান নির্ধারণ করা, সেগুলোর বিপণন ব্যবস্থার উন্নতি সাধন করা, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপে সুপারিশ করা, এর সাথে নারকেল এবং তার বিভিন্ন পণ্যের যে পরিসংখ্যান বাজারে কিভাবে তা কি ধরনের দামে বিক্রি হচ্ছে, হোলসেল মার্কেট রেট কি, রিটেল প্রাইসিং কি, এবং তার পরিসংখ্যান গ্রহণ করে তা প্রকাশ করা হয় ডেইলি বেসিসে, এবং একই সাথে নারকেল এবং তার চাষাবাদ, বিভিন্ন রপ্তানি এবং তার যে চাষের পদ্ধতি, সম্পূর্ণ সমস্ত দিক নিয়ে তার উপর প্রচারমূলক কর্মসূচি, বই, সাময়িকী ইত্যাদি প্রকাশ করে নারকেল উন্নয়ন পর্ষদ।
1: বেশ, তাহলে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন আজকের অনুষ্ঠান, নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী আপনারা তো শুনলেন, আপনারা তো জানেন বা অনেকে হয়তো নতুন শুনবেন, এই যে নারকেল নিয়ে, নারকেল গাছকে নিয়ে ভেবেছেন এমন মন্ত্রক, এবং তার একটি বিশেষ দিন বিশ্ব নারকেল দিবস হিসেবেও পালন করেন, সম্ভবত 2রা সেপ্টেম্বর। তাহলে আমি ম্যাডাম আপনার থেকে একটু জানতে চাইবো, এই যে বিশ্ব নারকেল দিবসের ভাবনা কেন ভাবা হলো বা এর তাৎপর্য কি রয়েছে?
2: প্রথমেই যেটা বললাম যে নারকেল এমনই একটা গুরুত্বপূর্ণ ফসল যার জন্য আমরা বিশ্ব নারকেল দিবস 2রা সেপ্টেম্বর দিনটাকে উদযাপন করা হয়, এবং এটা বিশ্ব জুড়েই যত নারকেল উৎপাদনকারী দেশ রয়েছে সকলে মিলে এই দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয়। এই দিনটি বিশেষ বলতে গেলে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত ইন্টারন্যাশনাল কোকোনাট কমিউনিটির প্রতি

0: বিধাতা প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করে আমরা পালন করি এবং প্রতি বছর এর একটা মূল থিম বা মূল ভাবনা নিয়ে উদযাপিত হয়। ভারত জুড়ে নারকেল উন্নয়ন পর্ষদের সমস্ত আঞ্চলিক এবং রাজ্য কেন্দ্রগুলি, কৃষক গোষ্ঠী, সমবায় সমিতি, রাজ্য এগ্রিকালচার হর্টিকালচার ইউনিভার্সিটি এবং বিভিন্ন যে প্রোডাকশন বা প্রসেসিং ইউনিট যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় এই দিনটা আমরা উদযাপন করি। এই উদযাপনের মধ্যে সেমিনার, কৃষক সভা, প্রদর্শনী, সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে খাদ্য নিরাপত্তা, গ্রামীণ জীবনযাত্রা এবং জলবায়ু সহনশীলতার জন্য নারকেলের গুরুত্ব আমরা তুলে ধরি।
1: আচ্ছা, আপনি এই কথার মধ্যে বললেন যে প্রতি বছর কিছু না কিছু একটা থিম থাকে। এবছর 2026 কথা যদি আমরা ধরি তাহলে নিশ্চয়ই এমন কিছু একটা বিশেষ ভাবনা বা বিশেষ থিম রয়েছে, সেটা কি?
0: অবশ্যই, এই বছরের বিশ্ব নারকেল দিবস 2026 এর জন্য আইসিসি কর্তৃক যে থিমটি ঘোষণা হয়েছে সেটি হলো অনিশ্চয়তার সময় নারকেল, খাদ্য, শক্তি এবং জীবিকার সুরক্ষা। এই থিমের ওপরই আমাদের এই বছরের উদযাপন।
1: হঠাৎ এইরকম একটা গুরুত্বপূর্ণ যে ভাবনা সেটা কীরকম, বিষয়টা ঠিক কীরকম যে অনিশ্চয়তার সময় নারকেল, খাদ্য, শক্তি এবং জীবিকা সুরক্ষা, এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন।
0: একদমই, আন্তর্জাতিক নারকেল সম্প্রদায় যেটা আইসিসি বলা হচ্ছে তাদের এই যে থিমটি, এটা বর্তমানে যা আমাদের বিশ্বের পরিস্থিতি সেটার জন্য ভীষণভাবে প্রাসঙ্গিক। প্রথমেই হচ্ছে যে যদি আমরা বলি যে এই অনিশ্চয়তার সময়, এই অনিশ্চয়তার সময়টা কি, অনিশ্চয়তার সময় বলতে বোঝানো হচ্ছে যে এই যে আমাদের এখন জলবায়ু পরিবর্তন হচ্ছে বা মূল্য বৃদ্ধি হচ্ছে এবং গ্রাম বাংলাতে যে জীবিকার সংকট দেখা দিচ্ছে, এই সামগ্রিক একটা পরিস্থিতির মধ্যে সুরক্ষার সমাধান হিসেবে নারকেলকে তুলে ধরা হচ্ছে। তিনটি মূল বিষয়ে, প্রথম হচ্ছে খাদ্যের সুরক্ষা। খাদ্যের সুরক্ষা কিভাবে দিচ্ছে? নারকেল একটা সম্পূর্ণ খাদ্য যা পুষ্টি, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটা খাবার। ডাবের জল আমরা জানি প্রাকৃতিক শক্তিদায়ক একটা পানীয় এবং ডাবের জল রোজ পান করলে আমাদের শরীরে অটোমেটিক্যালি ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হয়। কোপরা এবং নারকেল তেল যেটা ভারতবর্ষের অন্যতম একটা ভোজ্য তেলের সুরক্ষা হিসেবে সুনিশ্চিত করে। বন্যা, খরা, ঘূর্ণিঝড় যে কোনো ক্ষেত্রে অন্যান্য ফসল যখন আমাদের সমস্যায় পড়ে সেখানে কিন্তু নারকেল গাছ বেঁচে থাকে, তাই আমাদের খাদ্য সুনিশ্চিত থাকে। এরপরে দ্বিতীয় যে ধাপটা আসছে সেটা হচ্ছে শক্তির সুরক্ষা। কিভাবে নারকেল দিচ্ছে শক্তির সুরক্ষা বলতে, নারকেলকে এখন আমরা সবুজ শক্তি ফসল হিসেবে দেখি, কারণ নারকেলের যে তেল সেখান থেকে আমরা বায়োডিজেল তৈরি করার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সাথে নারকেলের খোসা বা তুষ থেকে জৈব কয়লা, জৈব জ্বালানি হিসেবে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। নারকেল ভিত্তিক বিভিন্ন জৈব শক্তি, জীবাশ্ম জ্বালানি এবং কাঠ কয়লার যে উপর আমরা নির্ভর করছি, এর উপর নির্ভরতাটা আমাদের কমায় এবং যার ফলে আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়। এটা গেল শক্তির সুরক্ষা। এরপরে হচ্ছে জীবিকার সুরক্ষা। একটা নারকেল গাছ তো আমরা জানি 60-70 বছর ধরে আয় দেয়, একে কল্পবৃক্ষ বলছি কারণ এর প্রতিটা অংশই আমরা ব্যবহার করি। নারকেল তেলের জল, শাঁস, তেল, দুধ, ছোবড়া, খোসা, পাতা, এমনকি নারকেলের কাঠও কিন্তু ব্যবহার হয়। খাদ্য, পানীয় থেকে শুরু করে প্রসাধনী, কৃষি, হস্তশিল্প, নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য সম্পদ ভিত্তিক শিল্প, সমস্ত কিছুতেই নারকেলের ব্যবহার রয়েছে। এবং এই পরিস্থিতিতে যখন আমরা একটা অনিশ্চিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে একজন কৃষক নারকেল গাছ থেকে কিন্তু একাধিক বার আয় পেতে পারেন। অন্যান্য ফসলের মতো একবর্ষীয় বা দ্বিবর্ষীয় ফসল নারকেল নয়। এই যে নারকেল থেকে জল বিক্রি, তেল, নারকেলের ছোবড়া, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াকরণের দ্বারা বিভিন্ন কর্মসংস্থানের সৃষ্টি করছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা যুব সম্প্রদায়কে আমরা চেষ্টা করছি এর মাধ্যমে তাদের কর্মসংস্থানের অন্বেষণ করানোর জন্য, এবং এই জলবায়ু যে পরিবর্তন হচ্ছে এর ফলে কম জলের প্রয়োজন হয়, নারকেল গাছের সেই সহনশীলতা রয়েছে, উপকূলীয় লবণাক্ততার মধ্যে সে টিকে থাকতে পারে, এই সামগ্রিক বিষয়টা নিয়েই একটা জীবিকার সুরক্ষা হিসেবে ধরা হচ্ছে এবছরের মূল ভাবে।
1: মানে বেশ গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট আপনি ব্যাখ্যা করলেন, যে প্রথমত খাদ্যের সুরক্ষা, শক্তির সুরক্ষা এবং জীবিকার সুরক্ষা। তাহলে আপনারা যদি ভেবে দেখেন যে একটি গাছ থেকে আমরা কীভাবেই নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি সার্বিকভাবে, এবং আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা যদি ধরি আর কি, রাজ্যের কথা যদি ভাবি, সেক্ষেত্রে ধান গাছের পাশাপাশি নারকেল গাছটা যারা বাণিজ্যিকভাবে করতে চান, পেশা হিসেবে দেখতে চান, তার একটা বোধহয় অন্যতম আয়ের উৎস হতে পারে নারকেল গাছ।
0: অবশ্যই,
1: এবং সেই সঙ্গে শক্তির ক্ষেত্রে যেটা বলছেন সেক্ষেত্রেও তো ওই যেটা যে জীবাশ্ম জ্বালানির কথা যেগুলো আপনি বললেন, এর থেকে যে খোসা টোসা, এগুলো থেকেও আমরা যারা আমাদের বিশেষ করে যদি প্রত্যন্ত এলাকায়, গ্রামীণ এলাকায় আমরা দেখি,

0: ওখানেও কিন্তু এখনো নারকেলের বিভিন্ন রকম যেগুলো কথা আপনি বললেন আমি সেগুলোই বলছি, এখনো পর্যন্ত গ্রাম বাংলার বুকে গেলে এগুলো দেখতে পাওয়া যায় তারা ব্যবহার করছেন। আর জীবিকার কথা তো আপনি বললেন, এটা এটাকে যদি আমরা একটু আর একটু ব্রডলি ভাবি যে জীবিকার দিকটা, যেহেতু আমরা চাইছি যে কৃষক যারা, এটাকে যদি আমরা কৃষি হিসেবে দেখি, কৃষক যারা জীবিকার অংশ হিসেবে নেবেন, তাদের জন্য কি ডেভেলপমেন্ট বোর্ড বিশেষ কিছু ভাবনা চিন্তা এনেছেন?
1: অবশ্যই, নারকেল বলতে গেলে এমন একটা দীর্ঘজীবী এবং নিয়মিত আয় দেয়, কম যত্নের প্রয়োজন হয় এবং এর তো প্রতিটি অংশই উপযোগী রয়েছে এবং কৃষকদের জন্য সত্যিকারের বলতে গেলে এটা একটা বীমা। এবং এই যে আমরা বলছি বিশ্ব নারকেল দিবস পালন করছি, এটি কোনোমাত্র একটা শুধুমাত্র একটা ফসলের উদযাপন নয়, এটি বলতে গেলে সেই সমস্ত মানুষ, সম্প্রদায় এবং শিল্পকে স্বীকৃতি দেওয়ার এমন একটা দিন যাদের জীবিকা সম্পূর্ণভাবে নারকেলের উপর নির্ভরশীল। এবং আমাদের এই যে নারকেল উন্নয়ন পর্ষদের যে বিশ্ব নারকেল দিবস উদযাপনের মূল উদ্দেশ্যই হচ্ছে কৃষকদের মধ্যে বোর্ডের বিভিন্ন প্রকল্প ও পরিকল্পনা প্রচার করা, নারকেল চাষের মাধ্যমে কিভাবে কৃষকরা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন সেই সমস্ত স্কিম ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া, পশ্চিমবঙ্গের সমস্ত ফার্মারদের আরও বেশি উৎসাহিত করা। শুধুমাত্র ফার্মার বললে বলা ভুল হবে, উদ্যোক্তা, প্রক্রিয়াজাতকারী, গবেষক এবং অন্যান্য অংশীজন যারা রয়েছেন, নারকেল নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য একটা জ্ঞান বা অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। এবং একই সাথে নারকেলের যে মূল্য সংযোজন শৃঙ্খল, এর মধ্যে দিয়ে যুবক ও নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ অন্বেষণে আমরা উৎসাহিত করব। এখন বলতে গেলে নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন যে কর্মসূচি প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে ধরুন বলতে গেলে যে বিভিন্ন বীমা রয়েছে, এরিয়া এক্সপ্যানশন প্রোগ্রাম রয়েছে, তার সাথে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, সেগুলোর মাধ্যমেও তারা সুবিধা পেতে পারেন।
0: একজন নারকেল চাষি, তিনি আপনাদের পর্ষদ থেকে কি কি ফেসিলিটি পাবেন? যদি বীমার কথা যেটা বলছেন সেটা ঠিক কি হতে হবে, তার ক্রাইটেরিয়া কি রয়েছে?
1: বীমার ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মূল একটা সমস্যা দেখা যায়, যারা নারকেল গাছে উঠছেন তাদের ক্ষেত্রে যেটা হয় যে উঠতে গিয়ে হয়তো কোনো দুর্ঘটনার শিকার হলেন, অথবা হয়তো মৌমাছি, ভীমরুল, বোলতার কামড়ে ক্ষতিগ্রস্ত হয়ে নারকেল গাছ থেকে পড়ে গেলেন, সাময়িকভাবে কিছু তার অঙ্গহানি হলো, অথবা দুর্ঘটনাবশত আনফর্চুনেটলি মৃত্যু পর্যন্ত হলো। তো সেটার জন্য আমাদের কেরা সুরক্ষা ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, এটার মাধ্যমে 7 লাখ টাকা ইন্স্যুরেন্স একজন ফার্মারকে ইনশিওর করা হয় এবং এর প্রিমিয়াম বছরে মাত্র 143 টাকা। এই প্রিমিয়ামের 143 টাকা ফার্মার নিজে জমা দেন এবং ফর্ম ফিল আপ করেন এবং কোনো কারণে দুর্ঘটনা ঘটলে সেই ক্লেম পিরিয়ডের মধ্যে তার পরিবার কিন্তু 7 লাখ টাকা অবধি সে সাম ইনশিওর পাচ্ছেন। তো এটা একটা গ্রামীণ পরিস্থিতিতে যারা নারকেল গাছে চড়ে জীবিকা নির্বাহন করছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা সুরক্ষা বলা।
0: একদম। এছাড়া যারা, যে সমস্ত কৃষক বন্ধুরা নারকেল গাছে চড়ছেন, আপনার কথা থেকেই আসি, নারকেল গাছে চড়ার জন্য এখন সেভাবে লোক পাওয়া যায় না, হয়তো আমার বাড়িতে 2টো নারকেল গাছ রয়েছে, সেখানে নারকেল পাড়ার ব্যাপার রয়েছে, লোক পাওয়া যায় না, বা যাদের হয়তো 50টা গাছ রয়েছে, সেই নারকেল গাছে চড়ার জন্য এখন কিছু আধুনিক যন্ত্রপাতি এসেছে, সেগুলো কি আপনাদের থেকে পেতে পারে?
1: একদমই। আমাদের যে প্রকল্প রয়েছে ট্রেনিং প্রোগ্রাম বা স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটার হচ্ছে এই ক্ষেত্রে কোকোমিত্রা আমরা বলি, নারকেল গাছের বন্ধু। কোকোমিত্রা কথাটির অর্থ হচ্ছে এমন টাস্ক ফোর্স বা দল যারা নারকেল গাছের বন্ধু হবেন। তো এই বন্ধু তৈরির প্রশিক্ষণের সাথেই আমাদের আসে পাম্প ক্লাইম্বিং মেশিনের বিষয়টি। আমরা জানি যে আমাদের গ্রাম বাংলায় এখন পুরোনো দিনে যে নারকেল গাছগুলো সেগুলো যথেষ্ট লম্বা এবং নারকেল গাছে ওঠার শ্রমিক আমরা পাচ্ছি না। তো যারা যুব সম্প্রদায় রয়েছে, যারা কিছু পদ্ধতিতে নিজেদের জীবিকা নির্বাহ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এটা একটা ভীষণ ভালো সুযোগ হতে পারে। কিভাবে না, তাদেরকে আমরা কোকোমিত্রা ট্রেনিং দিই একটা গোষ্ঠী হিসেবে, তারা একটা টাস্ক ফোর্স হিসেবে তৈরি হচ্ছেন এবং এই টাস্ক ফোর্সের মাধ্যমে তারা নারকেল গাছকে সাইন্টিফিক্যালি কিভাবে ম্যানেজ করতে হবে, কতটা সময়ের মধ্যে নারকেল গাছ ঝোড়াতে হবে, রোগ পোকা এলে তাকে কিভাবে ম্যানেজ করতে হবে এবং অ্যাট এ টাইম নারকেল গাছে কিভাবে অটোমেটিক মেশিনে, যেটা আমরা মেকানিক্যাল মেশিন বলছি, পাম্প ক্লাইম্বার মেশিনে কিভাবে উঠবেন তারও আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমাদের সাথে বোর্ডের সহায়তা যদি কেউ এইভাবে ট্রেনিংটা নিতে চান তাহলে অবশ্যই রাজ্য কেন্দ্র কলকাতার সাথে যোগাযোগ করবেন এবং এই গোষ্ঠী হিসেবে পাম্প ক্লাইম্বিং মেশিন দেওয়া হয়। এই পাম্প ক্লাইম্বিং মেশিন তারা নিয়ে ভবিষ্যতে এক একটা গ্রামের এরিয়াতে বা তাদের হয়তো ব্লক ভিত্তিক জায়গাতে তারা গাছগুলোতে উঠে গাছ ঝুড়িয়ে তারা জীবিকা নির্বাহ করতে পারেন।
0: বেশ, এটা একটা খুব সুন্দর জীবিকা বা আয়ের দিশা দেখালেন বা পর্ষদের একটা উন্নয়নমূলক দিক আর কি কৃষক বন্ধুদের ক্ষেত্রে, বিশেষ করে যারা নারকেল চাষ করে।

0: জীবিকা নির্বাহ করতে চান, কিংবা হয়তো আপনার নারকেল গাছ নেই কিন্তু আপনি এটাকে কিছু একটা ইনকামের রাস্তা খুঁজছেন, সেখান থেকে যদি আপনাদের এই মেশিনটা পাওয়া যায় তাহলে তারা এতদ অঞ্চলে বা ওনার নিকটবর্তী যে সমস্ত অঞ্চলে গাছ রয়েছে সেগুলো আপনি খুব সহজেই গাছে উঠে তাদেরকে সাহায্য করতে পারেন। সেই সঙ্গে তাদের তো সাহায্য হবে সে, এবং অর্থনৈতিক দিক থেকে আপনিও উন্নতির একটা রাস্তা দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা কথা একটু অন্য প্রসঙ্গে আসি, যে বর্তমানের বাজারে দাঁড়িয়ে আমাদের রাজ্যের কথা যদি দেখি, সেখানে এই যে জলবায়ু বা মাটির দিক থেকে আমাদের রাজ্যে এই নারকেল চাষের, আমরা সচরাচর জানি যে একটু নোনা এলাকায় বা সাউথের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে নারকেল চাষটা ব্যাপক পরিমাণে হচ্ছে বা হয়, আমাদের রাজ্যে দাঁড়িয়ে সেটা কতটা সম্ভব?
1: পশ্চিমবঙ্গ নারকেল চাষের জন্য ভীষণই একটা উপযোগী রাজ্য। আমাদের দক্ষিণ ভারতের চারটি রাজ্য তো অবশ্যই নারকেল চাষে এগিয়ে রয়েছে, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ু। কিন্তু যদি নারকেল চাষের আয়তনের বিচারে কিন্তু যদি দেখা যায় তাহলে পশ্চিমবঙ্গ ষষ্ঠ স্থান অধিকার করে, এবং যদি উৎপাদনের দিক থেকে দেখা যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ পঞ্চম স্থানে রয়েছে। আর সবথেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হলো, যেটা আমাদের জাতীয় আয় আমরা যেটা বলছি, সেখানে কিন্তু নারকেলের উৎপাদনশীলতা হেক্টরে 9,800 মতো হেক্টরে উৎপাদন হয়, অথচ পশ্চিমবঙ্গ কিন্তু সেখানে আরও অনেক বেশি এগিয়ে রয়েছে, প্রতি হেক্টরে 12,790 নারকেল পশ্চিমবঙ্গে উৎপাদন হয়। তো দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের যে সামগ্রিক জলবায়ু বা মাটির যে অবস্থা, নারকেল চাষের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভালো একটা অনুকূল পরিস্থিতি রয়েছে। আমাদের সচেতনতা যদি শুধুমাত্র আমরা বাড়াতে পারি তাহলে কিন্তু আমরা জাতীয় স্তরে নিজেদেরকে আরো একটু উন্নতির দিকে নিয়ে যেতে পারবো।
0: একদম, এটা খুব ভালো কথাই বলেছেন আপনার কথার মধ্যে দিয়ে, যে আমাদের সচেতনতা যদি বাড়াতে পারি। আমরা প্রতিটি অনুষ্ঠানে আমাদের শ্রোতা বন্ধুদেরকে বলি যে সমস্ত যে জেনে বুঝে করলে চাষ, লস হবে না 12 মাস। এবারে আমাদের যেটা বলার যে এই যে সচেতনতার অভাব, যে কারণে এত কিছু উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বা নারকেল নিয়ে ভাবনার জন্য একটা পর্ষদ রয়েছে, সেটা কি আপনারা জানেন এবং তার জন্য কোথাও কি যোগাযোগ করেছেন? তাই আপনারা যোগাযোগ করুন আমাদের অনুষ্ঠান শুনে এবং সঠিকভাবে জেনে বুঝে চাষ করুন। তবে এই প্রসঙ্গে আবার সচেতন কিছু কৃষক বন্ধু রয়েছেন, তারা প্রশ্ন করছেন যে আগেকার দিনের মতো এখন নারকেল গাছে নারকেল বা ডাব পাওয়া যায় না, এক্ষেত্রে কি পরামর্শ দেবেন?
1: আমরা অনেক জায়গাতেই যাই, যেখানে যেটা বললেন, যারা সচেতন কৃষক বন্ধুদেরও আমরা অনেক জায়গায় গিয়ে মিলিত হই, তারা আমাদের এই প্রশ্নটাই করেন। এখানে আমরা যেটা বলি, খুব দুঃখের বিষয় যেটা বলা যায় সেটা হচ্ছে যে অন্যান্য ফসলের মতো কিন্তু আমরা নারকেলের আবাদ বা চাষ করি না, নারকেল গাছটাকে শুধুমাত্র আমরা লাগিয়েই রেখে দিই। আমাদের বাপ ঠাকুরদাদের আমলে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো থেকেই যা ফল আমরা পাচ্ছি সেটা নিয়েই আমরা ভাবছি যে আমাদের নারকেলের উৎপাদন হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ থেকে 10-12 বছর আগে যে গাছ যেভাবে ফলন দিচ্ছে এখন কিন্তু ফলন কমে যাচ্ছে। কারণটা কিন্তু খুব সুস্পষ্ট, কারণটা হচ্ছে আমরা কিন্তু নারকেল গাছে কেউ সার বা খাবার বা পুষ্টির জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দিই না, যেটা আমরা হয়তো অন্যান্য ফসলে ধান, গম, পাট বা অন্যান্য সবজি চাষে দিয়ে যাচ্ছি। সেখানে হয়তো পরামর্শ দেওয়া হচ্ছে আপনাকে এই ডোজে দিতে হবে ফার্টিলাইজার, তার থেকে আমি আরো বেশি ডোজে দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি যদি বেশি ডোজে দিই তাহলে আমি হয়তো আরো বেশি ফলন পাবো। কিন্তু নারকেল গাছের ক্ষেত্রে সচেতনতার অভাব তো সাথে রয়েছে, তার সাথে আমরা ভ্রুক্ষেপও করি না যে গাছ আমাদের 80-90 বছর ধরে ফলন দিয়ে যাচ্ছে তাকে একটু আমাদের খাবার দেওয়ার প্রয়োজন আছে। কারণ মাটি থেকে যখন খাদ্য রসটা সে টেনে নিচ্ছে, পুষ্টিটা যখন চলে যাচ্ছে, বছরের পর বছর কিন্তু সে পুষ্টিটা না পেয়ে তার অটোমেটিক্যালি ফলনটা কমে যাচ্ছে।
0: এটা একদম খুব বাস্তব কথা বলেছেন। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে অধিক সার প্রয়োগ মানে অধিক ফলন, এবং বিশেষ করে নারকেল গাছের ক্ষেত্রে এই সচেতনতার অভাব দেখা যায় যে আমরা কোনো রকমে বাড়িতে একটা নারকেল গাছ নিয়ে এলাম কোনো নার্সারি থেকে, তারপরে আমরা পুকুর পাড়ে বা কোথাও একটা বসিয়ে দিলাম, ওই বসিয়ে দেওয়াটুকুই আমাদের কাজ। সেও যে বাড়িতে নিয়ে এলাম তাকেও যে একটা খাদ্যগুণ, তার খাবারের চাহিদা রয়েছে সেটাও আমাদের প্রোভাইড করা দরকার, সেটা কিন্তু আমাদের কারোরই মাথায় আসে না বা আমরা ভাবি না, একমাত্র যারা বাণিজ্যিকভাবে করছেন তারা ছাড়া। তাই এই যে ধারণাটা বা যে প্রশ্নটা আমাদের শ্রোতা বন্ধুরা বা কৃষক বন্ধুদের মধ্যে রয়েছে যে ফলন ভালো হয় না, এক সময় হতো এখন হয় না, এটা বোধহয় তার যথেষ্ট কারণ যে আপনারা আগে সচেতন হন। সেও যে বাড়ির একজন সদস্য হিসেবে রয়েছে, আমরা যদি তাকে একটা সদস্যই ভাবি তাহলে তাকেও খাবার দিতে হবে। আচ্ছা, এছাড়াও আরও কিছু জিনিস যেটা আমাদের কৃষক বন্ধুদের কাছে আসে, যে উন্নত মানের চারা, এবং সেখানে কিছু একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে এখন শোনা যায় যে 2-3 বছরের মধ্যে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে, হাইব্রিড ভ্যারাইটি বা এমন কিছু জাতের নাম ভিয়েতনামি এরকম কিছু শোনা যায়, এটা ঠিক কতটা যুক্ত?
1: একদমই খুব প্রাসঙ্গিক একটা প্রশ্ন এই পরিস্থিতিতে, যে এখন আমরা এখন পুরোটাই সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। সেখানে ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রাইভেট নার্সারির অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পাই যে ভিয়েতনাম চারা, মালায়ান চারা, হয়তো সেগুলোর দাম বাড়িয়ে 1,000 টাকা, 1,500 টাকা অবধি পৌঁছে যাচ্ছে, চাষিরা সেখানে বিশ্বাস করে কিনছেন। কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীকালে ফলন সেভাবে আশানুরূপ হচ্ছে না। এই জন্য

0: নারকেল উন্নয়ন পর্ষদের রেকমেন্ডেশন বা সুপারিশ হলো, আপনারা যখনই নারকেল চারা কিনবেন, সংশোষিত জায়গা থেকে কিনবেন, সরকারি ফার্ম থেকে কিনবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, আমরা তো অন্যান্য ফসলের ক্ষেত্রে সার্টিফাইড বীজ কথাটা খুব ভালোভাবে জানি, ব্লু ট্যাগ থাকবে, সার্টিফাইড যে বীজ সেটাই আমরা চাষের জন্য ব্যবহার করব। নারকেলের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস প্রযোজ্য। সরকারি কৃষি খামার থেকে নারকেল চারা কিনুন, সেখান থেকে আপনি সার্টিফাইড চারা পাবেন। এরকমই আমাদের পশ্চিমবঙ্গে সরকারি কৃষি খামার, কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের নিজস্ব কৃষি খামার রয়েছে শান্তিপুরের ফুলিয়াতে, ডিএসপি ফার্ম ফুলিয়া। এছাড়াও অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরেও কিছু কিছু জায়গায় নারকেল চারা পাওয়া যায়। তার বাইরেও কৃষি বিজ্ঞান কেন্দ্র পূর্ব মেদিনীপুরে আমাদের এবছরে একটা রিজিওনাল কোকোনাট নার্সারি তৈরি হয়েছে। এর বাইরেও যারা প্রাইভেট সংস্থা, যারা নার্সারি করতে চান এবং কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ডের গাইডলাইন মেনে নার্সারি করতে চান, তাদের যে নার্সারিগুলোতে যে চারাগুলো তৈরি হচ্ছে সেগুলোও কিন্তু সার্টিফাইড নারকেল চারা। তো সুতরাং ভরসা করে সরকারি কৃষি খামারের থেকে নারকেল চারা অথবা সরকার অ্যাপ্রুভড যে সমস্ত কৃষি খামারগুলো রয়েছে সেখান থেকে নারকেল চারা লাগান, আপনি অবশ্যই ভালো ফল পাবেন।
1: ঠিক। আর বীজও তো এখন সেইভাবে উন্নত মানের বীজ, সেটাও কি ওই ওখানে নার্সারি থেকে যেগুলো সরকার?
0: বীজের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মূলত আমাদের কচি ডাব হিসেবেই হারভেস্ট করে নেওয়া হয়। বীজ নারকেলের জন্য যে ঝুনো অবস্থাটার অবধি রাখতে হয় 12 মাস অবধি, সেটা রাখা হয় না। তার ফলে কি হয় যে বীজের একটা সবসময় ঘাটতি থেকেই যাচ্ছে। এই যেটা আমরা বললাম যে আমাদের নিজস্ব ফার্ম বা যারা প্রাইভেট নার্সারি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই বীজ আনার ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকে। তো যেহেতু পশ্চিমবঙ্গে বীজটা কম পাচ্ছি আমরা, ডাবেই মূলত বিক্রি হয়ে যায়, সেই জন্য আমাদের দক্ষিণ ভারতের রাজ্য যেমন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুর উপর নির্ভর করতে হয়। সেখান থেকে সার্টিফাইড অ্যাপ্রুভড যে সমস্ত মাদার সিড গার্ডেনগুলো রয়েছে সেখান থেকে বীজ নারকেল নিয়ে আসতে হয়। এই সমস্যার সমাধান করার জন্য নারকেল উন্নয়ন পর্ষদ একটা নতুন প্রকল্প চালু করেছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার সিড গার্ডেন স্কিম। অর্থাৎ এই রাজ্যে কারোর যদি অন্তত 7.5 বিঘা এক লপ্তে জায়গা থাকে, সেখানে সে চাইলে নারকেল বাগান তৈরি করতে পারে। এই নারকেল বাগান তৈরি করার ভবিষ্যতের লক্ষ্যটা হচ্ছে যাতে কিনা ভবিষ্যতে আমরা বীজ নারকেল সেই বাগান থেকে পাই। তো এটার জন্য আর্থিক সহায়তা 360,000 টাকা অবধি দেওয়া হয় 3টি বার্ষিক কিস্তিতে। একটা ইন্টিগ্রেটেড ফার্ম তৈরি করতে হবে যেখানে নারকেলের সাথে অন্যান্য সাথী ফসলও থাকবে এবং টল এবং ডুয়ার্ফ ভ্যারাইটির সংমিশ্রণে ন্যাচারালি হাইব্রিড ভ্যারাইটির নারকেলও তৈরি হবে, যাতে করে আমাদের ভবিষ্যতে যেমন আমরা ডাবের চাহিদা মেটাতে পারি, একই বাগান থেকে কিছু শতাংশ আমরা বীজের চাহিদাও মেটাতে পারি।
1: ঠিক। তাহলে অনেকগুলো প্রকল্প বা অনেক সুবিধার কথা আজকের আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যারা নারকেল চাষ নিয়ে ভাবছেন বা অনেকে হয়তো জানেনও না যে কিভাবে কি করা যেতে পারে, তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী একটি আলোচনা হচ্ছে। এছাড়াও আরও কিছু প্রশ্ন আমাদের রয়েছে, যেমন ধরুন আমাদের কৃষক বন্ধুদের মধ্যে হয়তো আগ্রহটা রয়েছে বা আমাদের অনুষ্ঠান শুনে আজকের হয়তো অনেকেই আগ্রহী হবেন, কিন্তু ঠিক প্রশিক্ষণ পান না বা প্রশিক্ষণের অভাব রয়েছে, সে ব্যাপারে কি পর্ষদ কিছু ভাবছে?
0: অবশ্যই। বিজ্ঞানসম্মত নারকেল চাষ বা নারকেল থেকে হস্তশিল্প, বিভিন্ন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টস তৈরির প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি এবং এই প্রশিক্ষণগুলো যেমন গ্রাম স্তরীয় লেভেলে হয় তেমনই ব্লক স্তরীয় লেভেলে হয়।
1: আচ্ছা, আপনাদের পর্ষদ থেকে যদি আমাদের কোনো কৃষক বন্ধু নারকেল গাছ কেনেন আর কি, চারা গাছ, সেক্ষেত্রে কি কোনো ভর্তুকির ব্যাপার রয়েছে?
0: অবশ্যই। এটা এই স্কিমটা হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ স্কিম। ভারত সরকার চায় যে নারকেল চাষে পশ্চিমবঙ্গ আরও এগিয়ে আসুক এবং যেহেতু একটা কৃষি জলবায়ুর দিক থেকে ভালো উপযোগী একটা রাজ্য, তো সেক্ষেত্রে নারকেল চারা বসানোর জন্য প্রতিটা চারায় 350 টাকা করে সাবসিডি দেওয়া হয়। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অন্তত 1300 জমিতে 5টি নারকেল চারা রোপণ করতে হবে, তাহলে আপনি 5টি নারকেল চারার জন্য প্রতি চারা পিছু 350 টাকা সাবসিডি, 2টি বার্ষিক কিস্তিতে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্টলি ডিবিটি মোডে ট্রান্সফার হবে। ফিল্ড ভেরিফিকেশনের প্রসেস থাকবে, অ্যাপ্লিকেশন সাবমিট হবে, ফিল্ড ভেরিফিকেশনের পরে আমরা এইভাবে সাবসিডিটা রিলিজ করি। তো এটা কৃষক বন্ধুদের মধ্যে আরও বেশি ছড়িয়ে যাওয়া প্রয়োজন এই তথ্যটি, যে অন্যান্য ফসলের ক্ষেত্রে কিন্তু চারা গাছ বসালে গভর্নমেন্টের তরফে এইভাবে সাবসিডি থাকে না, যেটা নারকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল বলে প্রতিটা চারা পিছু আমরা 350 টাকা করে সাবসিডি দিই।
1: বাহ, এটা একটা বড় অ্যামাউন্ট এবং কৃষক বন্ধুদের কাছে। এবং সবশেষ আমাদের সময় প্রায় শেষ, একটু জানতে চাইবো যে বর্তমানে বাজারে নারকেল বলি বা ডাবের বলি যে বিপুল পরিমাণে দামটা বেড়ে যাচ্ছে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে, এ ব্যাপারে কি পর্ষদের কোনো ভাবনা আছে?
0: অবশ্যই। এ বিষয়েও যেটা হচ্ছে আমরা ফার্মারদেরকে বলছি যে আপনারা এমনভাবে এগিয়ে আসুন যে এই যে আমাদের মিলিত যে সম্মিলিত স্কিমগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে, কোকোমিত্রা যেটা বললাম, আপনারা নিজেদের ডাব নারকেল নিজেরাই হারভেস্ট করুন, আমাদের প্রোকিউরমেন্ট সেন্টার স্কিম রয়েছে, গোডাউন যেটাকে বলি নারকেল গাছে, সেটার ক্ষেত্রে আমরা 3 লাখ টাকা সাবসিডি দিয়ে থাকি। এই প্রোকিউরমেন্ট

0: সেন্টারের মাধ্যমে আপনারা নিজেদের এলাকার ডাব নিজেরাই হারভেস্ট করুন, নিজেরাই সেলিং করুন। আমরা ফেসিলিটেট করব, অনলাইন ই ন্যাম বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে আপনারা বিক্রি করতে পারেন, স্টেটের বাইরে বিক্রি করতে পারেন। আপনাদেরকেই এগিয়ে আসতে হবে, মাঝে মধ্যস্বত্বভোগী বা ফোরেরা যারা আছে তাদের হাতে না দিয়ে নিজেদেরকে উদ্যমী হয়ে নিজেদের মার্কেটিং নিজেদেরকে করতে হবে।
1: বেশ, তাহলে শ্রোতা বন্ধুরা আজকে শুনলেন, আমি শুরুতে যেমন বললাম যে ঠাকুরের কথা দিয়ে যে গল্প তরু তিনি যেমন, আর আমরা আলোচনা করলাম কল্প বৃক্ষ নিয়ে। আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। উন্নয়ন পর্ষদের সঙ্গে যদি কোনো শ্রোতা বন্ধু বা কৃষক বন্ধুরা যোগাযোগ করতে চান, আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন?
0: আমাদের ঠিকানা হচ্ছে DA 94 Sector 1 City Center 1 এর কাছে বিধাননগর সল্টলেক, আর যোগাযোগের নাম্বার হচ্ছে আমার নাম্বার 8420597330 8420597330।
1: বেশ,
0: শ্রীতমা বিশ্বাস, উন্নয়ন আধিকারিক, নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র কলকাতা।
1: আমাদের ঘড়ির কাঁটা বলছে এবারে থামতেই হচ্ছে। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম নারকেল উন্নয়ন পর্ষদের বিভিন্ন কার্যাবলী ও প্রকল্প, আর এ বিষয়ে বিস্তারিত জানালেন নারকেল উন্নয়ন পর্ষদ রাজ্য কলকাতা শাখার উন্নয়ন আধিকারিক শ্রীতমা বিশ্বাস। ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ, আজকের মতো নমস্কার জানাই।
0: নমস্কার, সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে
1: নিশ্চয়ই। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।

0: কিষাণবাণী, এখানে শেষ হল প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। এখন রামায়ণ গান পরিবেশন করছেন কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ।
1: এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশন করছেন কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ। আজকের বিষয় সীতা অন্বেষণ।

তার নামে পাপ খণ্ডন হয়। আচ্ছা, রাম যদি সর্বজন অন্তর্যামী হন, তাহলে তার সীতাকে রাবণ চুরি করে নিল রামচন্দ্র জানতে পারছেন না কেন? না, কবি বাল্মীকি এখানে তার প্রকাশ দেননি, আর তা যদি দিতেন ফুটে উঠত না নায়ক নায়িকাগণের চরিত্র, রচনা হতো না সপ্তকাণ্ড রামায়ণ। তাই এখানে অরণ্য কাণ্ডে লিপিবদ্ধ করেছেন সেই পঞ্চবটি বনের কুটিরে, যখন সেই মৃগবেশী মারিচির মায়ায় ভুলে সীতার অনুরোধে রামচন্দ্র গেলেন তাকে ধরবার জন্য অথবা মারবার জন্য। তারপর তার নকল কণ্ঠস্বর শুনে সীতা আকুলা হলেন, লক্ষণকে পাঠালেন, লক্ষণ গেলেন রাম অন্বেষণে। আর সেই সুযোগে রাবণ এসে সীতাকে চুরি করে নিল ঠিক তার পরক্ষণে। মারিচের

লক্ষণ লক্ষণ, এ কি তুমি সীতাকে একাকিনী কুটিরে রেখে এসেছ আমার অন্বেষণে? তুমি কি জানো না পৃথিবীর সকল রাক্ষস যদি হয় এক মেলি, লঙ্ঘিতে নারিবে আমার কনিষ্ঠ অঙ্গুলি। ওই দেখো সেই মায়াবী মারিচের মৃতদেহ, ও মরবার সময় আমার কণ্ঠস্বর অনুকরণ করে তোমাকে ডেকেছিল, আর সেই ডাকে ভুলে গিয়ে তুমি একাকিনী সীতাকে কুটিরে রেখে এসেছ আমাকে রক্ষা করবার জন্য। ভুল করেছ, ভুল করেছ লক্ষণ বড়। দাদা দাদা, আমি জানি সেটা আপনার কণ্ঠস্বর নয়, কিন্তু মাকেই বোঝাতে পারলাম না, মা কিছুতেই বুঝলেন না। তিনি ক্রোধা হয়ে আমাকে এমন কটু ভাষা বলেছেন যা সন্তানকে জননী কোনোদিন বলতে পারে না। আমি এই দেহে প্রাণ রাখব না। দাদা চলুন আপনাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে আমি গোদাবরীর জলে ঝাঁপ দেব। লক্ষণ লক্ষণ, হয়তো সীতা তোমাকে কটু ভাষা বলেছিল, একটু সহ্য করে থাকতে হয়তো। জানো তো নারী জাতি ক্রোধ এলে আত্মপর জ্ঞান থাকে না, শুদ্ধ অশুদ্ধ বলে যায়। যদি তার কটু ভাষা সহ্য করতে না পেরেছিলে, একটু দূরে এসে বৃক্ষ আড়ালে দাঁড়িয়ে তার প্রতি লক্ষ্য রেখে একটু অপেক্ষা করতে হয়তো। তা না হয়ে এত দূরে চলে এসেছো, এ তোমার উচিত হয়নি, উচিত হয়নি। আমার মন বলছে এতক্ষণে হয়তো অমঙ্গল ঘটে গেল, চলো চলো ফিরে যাই। চঞ্চল আকুল হয়ে

সীতামা তো সেখানে নেই, কে সাড়া দেবেন? তাই অদূরে পর্বতে আঘাত হেনে ফিরে আসে রামেরই কণ্ঠধ্বনি, শিরে করাঘাত হানেন।

পলক নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। লক্ষণ বললেন, দাদা চঞ্চলতা পরিত্যাগ করুন, দাঁড়িয়ে থাকলে চলবে না, চলুন সীতামায়ের অন্বেষণ করতে হবে, চলুন। লক্ষণ, কোথায় আর অন্বেষণ করব, ভুল করেছিস, বড় ভুল করেছিস, আমার সীতাকে একাকিনী রেখে গিয়ে তুই বড় ভুল করেছিস। আমার মন বলছে না, নেই, আমার সীতা নেই। ওরে রাক্ষসেরা এতক্ষণে আমার সীতাকে ভাগ করে খেয়ে ফেলেছে, আর নতুবা আমার সীতার চরিত্র। দাদা, আপনার মুখে এই বাক্য উচ্চারিত হলো তাহলে চন্দ্র সূর্য খসে পড়ে যেত, পৃথিবী প্রলয় হয়ে যেত। ওই বাক্য উচ্চারণ করবেন না দাদা, চলুন। রাক্ষসেরা চুরি করে নিশ্চয়ই কোনো পর্বতের গুহায় লুক্কায়িত করে রেখেছে, আমরা অন্বেষণ করলে মায়ের দেখা অবশ্যই পাব। লক্ষণ, তুই বলছিস আমার সীতাকে রাক্ষসেরা এখনো মেরে ফেলতে পারেনি, চল চল চল। আমি যদি আবার তার ডাক শুনতে পাই, আবার তার চন্দ্র বদন দেখতে পাই, চল। লক্ষণ, কোথায় অন্বেষণ করবি, চল। শ্রীরাম লক্ষণ গেলেন সীতা অন্বেষণে, যে কুটিরে সর্বতুল্য সুখ উপভোগ করেছিলেন, আজ সীতামায়ের অভাবে সেই কুটির

সদা শোকে শোকাতুর। তিনি বলেন, হে বৃক্ষ, হে পর্বত, হে অরণ্য, হে গুহা, তোমরা বলো আমার সীতাকে কি দেখেছ? আমার সেই বিম্বর্ষিণী চারুনেত্রা গজপতি গমনা দীর্ঘকেশী সুমন্থা সীতা, বলো বলো তোমরা নীরবে থেকো না। ভাই লক্ষ্মণ, ভাই দেখতো ওই পর্বতের কোলে কে যেন দাঁড়িয়ে আছে, আমার সীতা নয়, ওই তো, তার অলঙ্কার ভূষিত অঙ্গ যেন ঝলমল করছে, দেখতে পেয়েছিস? দাদা, আমার সীতা মা নন, পর্বতে বহু জাতি বৃক্ষ থাকে, ওটা দর্পণ বৃক্ষ, সূর্যের কিরণে ঝলমল করছে। হ্যাঁ, কি বললি, আমার সীতা নয়, ওটা দর্পণ বৃক্ষ, তাহলে আমার সীতা কোথায় গেল? লক্ষ্মণ, রাজ্য হারায় আমারে দেখিয়া চিন্তান্বিত, করিলেন পৃথিবী কি আপন দুহিত। মা মা পৃথিবী, সত্যি কি তাই? আমি রাজ্য হারা বনবাসী, তাই তোর কন্যা সীতাকে কি আমার কাছ থেকে নিয়ে নিলি? মা মা, তাই যদি সত্য হয়, আমি বলবো তুই সর্বজন অন্তর্যামিনী, সকলার মনের কথা জানতে পারিস, পরিণাম জানতে পারিস। যদি বিধাতার লিখনীতে আমার ললাটে লিপিবদ্ধ ছিল আমি বনবাসী হব, তবে এটা জেনেও কেন তোর কন্যা সীতাকে আমার করে সমর্পণ করেছিলি? যদি এইভাবে আমার কাছ থেকে কেড়ে নিবি, বল মা, বল মা। দাদা, পৃথিবী মায়ের দোষ কি? তার উপর অভিমান করছেন কেন? না না, রাক্ষসেরা সীতামাকে চুরি করে কোথায় লুকিয়ে রেখেছে, মায়ের তো কোনো দোষ নেই। এদিকে মায়ের অন্বেষণ পেলাম না। দাদা, চলুন আমরা সেই গোদাবরী নদীর তীরে যাই। হ্যাঁ, গোদাবরী, গোদাবরী, ঠিক বলেছিস লক্ষণ, সেই প্রকৃতির সৌন্দর্য জড়িতা গোদাবরী, তার তীরে সীতা ভ্রমণ করতে ভালোবাসত, আমায় না বলে মাঝে মাঝে চলে যেত। চল চল, ওরে চল, আমার মন বলছে সেখানেই সীতার দেখা পেয়ে যাব, চল চল।

বল, আমার সীতা কি এখানে এসেছিল? তাকে কি তুই দেখেছিস? সে তো তোর জলে স্নান করতে ভালোবাসত। বল বল মা বল।

0: সূর্যদেব গেলেন অস্তাচল।
1: রামায়ণ গান শুনছিলেন, পরিবেশন করলেন কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম শ্রদ্ধায় অকপটে, বলছেন ভবেশ দাস।
1: আকাশবাণীর সঙ্গে মহানায়ক উত্তম কুমারের সম্পর্ক ছড়িয়ে বলার মতো বড় বা দীর্ঘ নয়, কিন্তু যে বিশেষ অনুষ্ঠানের সূত্রে তার নাম কলকাতা বেতারের সঙ্গে যুক্ত হয়ে আছে সেই ঘটনাটি অবশ্যই বড়, শত বিতর্কের মধ্যেও বড় এবং স্মরণীয়। সেই অনুষ্ঠানটির কথা জানেন সবাই, দেবীং দুর্গতি হারিনীম। শারদোৎসবের আগে মহালয়ার ভোরে 1976 সালে মহিষাসুর মর্দিনীর পরিবর্তে ধ্বনিত হয়েছিল ওই নতুন গীতি আলেখ্য দেবীং দুর্গতি হারিনীম। সেই অনুষ্ঠানটিরও 50 বছর পূর্ণ হতে চলেছে। তখন অনুষ্ঠানটি কেন শ্রোতাদের মন ভরাতে পারেনি, কেন তারা ক্ষুব্ধ হয়েছিলেন তা নিয়ে অনেক চর্চা হয়েছে, বিস্তারে যাবার প্রয়োজন নেই। এই অনুষ্ঠানে উত্তম কুমার আমন্ত্রিত হয়েছিলেন গ্রন্থনার অন্যতম শিল্পী হিসেবে। অনুরাগীদের ভিড় এড়াতে এক ছুটির দিনে পরিকল্পনা মতো তিনি আকাশবাণী ভবনে আসেন তার গ্রন্থনার অংশটুকু শুধু রেকর্ড করার জন্য। সহজই অনুমেয়, মহিষাসুর মর্দিনীর মতো সব শিল্পী সমন্বয়ে এই অনুষ্ঠানে রেকর্ডিং হয়নি। মানতেই হবে, অনুষ্ঠানে ভূমিকা যতটুকুই থাক তার আকর্ষণ বড় হয়ে উঠেছিল। স্বাভাবিক, আড়াই দশক ছবিতে কাজ করার পর তখন অভিনেতা হিসেবে তার আসন অনেক উঁচুতে। সে যাই হোক, বেতারের এই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের তখন যে ক্ষোভ, সেই ক্ষোভ জানাতে শুধু সংবাদপত্র নয়, রেডিওতেও অসংখ্য শ্রোতার চিঠি আসতে থাকে। চিঠিপত্রের অনুষ্ঠান সবিনয় নিবেদনে সেই ক্ষোভ প্রশমনের চেষ্টাও হয়। তখন সবিনয় নিবেদনের উপস্থাপক মিহির বন্দ্যোপাধ্যায় ভাবলেন এ ব্যাপারে মহানায়কের কি মত তা যদি তার কাছ থেকে একবার জানা যায়। তখন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উত্তম কুমারকে ফোন করেন তিনি। যদিও শ্রোতাদের ক্ষোভের কথা নিশ্চয়ই তার কানে পৌঁছেছিল আগেই, ফোনে তার মত জানতে চাইলে তিনি সবিনয়ে বলেন, পরিচিত দু একজনের কথায় তার নাচাটা উচিত হয়নি। কিন্তু মিহিরদা সে কথায় গুরুত্ব না দিয়ে বলেন, ও কথা থাক, অনুষ্ঠানটি সম্পর্কে আপনার মতামত শুধু জানতে চাই। একটু না ভেবে তক্ষণই উত্তর দিলেন মহানায়ক, ঠাকুরঘরকে রেনোভেট করে ড্রয়িং রুম বানালে যা হয় তাই হয়েছে। ছোট্ট উত্তর, অনুষ্ঠানটির নিজে পরিকল্পক না হয়েও আত্মসমালোচনা মেশানো সে যেন এক মহৎ শিল্পীর উচ্চারণ। তবু ইতিহাসের চিহ্ন হিসেবে এখনও প্রতি বছর সেই অনুষ্ঠান

অন্যদিনে প্রচারিত হয়। কিন্তু এই অনুষ্ঠান বলে তো নয়, মহানায়ককে বেতারের আরও অনুষ্ঠানে, বিশেষত নাটকে আমরা পেলে সেও তো হতে পারত আমাদের অনেক বড় পাওয়া। তবু বড় কিছু না হলেও মহানায়ক আরও দু একটি ঘটনায় জড়িয়ে আছেন বেতারের সঙ্গে। সাহিত্য বিভাগের প্রযোজক কবিতা সিংহর দুটি কবিতায় তিনি সুর দিয়েছিলেন, একটি এ মাসের গান আর একটি রম্যগীতির জন্য। গায়ক ছিলেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। উত্তম কুমারের গানের চর্চা ছোটবেলা

0: গান গিয়ে ত্রাণের জন্য অর্থ সংগ্রহ করেছেন। ছবিতে অভিনয় করতে এসে তো কালতুমি আলেয়া সহ কিছু ছবিতে নিজেও সঙ্গীত পরিচালক ছিলেন। আকাশবাণীর সংবাদ বিচিত্রার জন্য কয়েকবারই উত্তম কুমারের সাক্ষাৎকার নিতে হয়েছিল প্রযোজক উপেন তরফদারকে, কিন্তু তা খুবই সংক্ষিপ্ত, সেসব নানা পুরস্কার ও সম্মানপ্রাপ্তির প্রতিক্রিয়া মাত্র। তাই তরুণ কুমারের মাধ্যমে রাজি করিয়ে একবার উত্তম কুমারের বড় সাক্ষাৎকারই নিতে পেরেছিলেন উপেন্দা। প্রথম দিন রেকর্ডিং বিফ্রাট ঘটেছিল, পরে আবার একদিন সময় দিয়েছিলেন, সেই সাক্ষাৎকার প্রচারও হয়েছিল, কিন্তু মহানায়কের প্রয়াণের পর সেই সাক্ষাৎকার পুনঃপ্রচারের জন্য আর পাওয়া যায়নি। মনে পড়ছে কলকাতার পথে মহানায়কের অন্তিম যাত্রার কথা। বয়স নির্বিশেষে কত মানুষ সেদিন বাইরে বেরিয়ে এসেছিলেন, তার এই শেষ যাত্রার ছবি আর শিল্পীদের অশ্রুসজল স্মৃতির মালা দিয়ে কলকাতা দূরদর্শনের জন্য সেই সন্ধ্যায় সাজিয়েছিলাম এক শ্রদ্ধার্ঘ্য, কিন্তু সেই সাক্ষীচিত্রও সংগ্রহে থাকিনি। তার প্রয়াণের অল্প আগে স্থির হয়েছিল কলকাতা দূরদর্শনের জন্য মহানায়ক একটি সাক্ষাৎকার দেবেন, কিন্তু কথা না রেখে তিনি হঠাৎই ওভাবে চলে যাবেন কে ভাবতে পেরেছিল। মহানায়কের জন্ম 1926 আর কলকাতা বেতার 1927, একেবারে নাগালের মধ্যে, তবুও কতটুকুই বা গেল ছোঁয়া। যে শিল্পী বেতারে তাঁরই অনুষ্ঠানকে ঘিরে শ্রোতাদের ক্ষোভকে সবিনয়ে সম্মান জানাতে পারেন, আমরাও তাকে আরও বেশি না পাওয়া বা পেয়েও হারানোর বেদনাবহ স্বীকারোক্তি আজ তার পদপ্রান্তে রাখলাম।
1: সমীক্ষা শেষ হল, শিরোনাম ছিল শ্রদ্ধায় অকপটে, বললেন ভবেশ দাস।
2: আকাশবাণী কলকাতা, একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারত ও বেলজিয়াম দুদেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজা বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ তিনি মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের জিই এরোস্পেস আজ হ্যালকে 3টি নতুন F404IN-20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস বিমানকে আরও উন্নত করা সম্ভব হবে। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউ ইউয়ের মুখোমুখি হবেন। আসি বিস্তারিত খবরে। ভারত ও বেলজিয়াম আজ বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক লেটার অফ ইন্টেন্ট এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি, সাইবার অপরাধ সহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা ও কূটনৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে সমঝোতা স্মারক। আজ বিকেলে নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সামগ্রিক দিক দিয়ে এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্ব বর্তমানে এক গভীর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। খাদ্য, জ্বালানি কিংবা সরবরাহ ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রেই অনিশ্চয়তার প্রভাব পড়ছে। তিনি জোর দিয়ে বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিও ভারতের অর্থনীতি তার অগ্রগতির ধারা বজায় রেখেছে। তিনি জানান, গত ত্রৈমাসিকে ভারত 7.8% বৃদ্ধি অর্জন করেছে। তিনি আরও বলেন, বর্তমানে ভারতের এই বৃদ্ধির ইতিবাচক ধারা বিশ্বের কাছে আস্থা ও নতুন সুযোগের উৎস হয়ে উঠেছে।
1: দুনিয়াকে কই হিসো মে সংঘর্ষ কি স্থিতি বনি হুই হ্যায়, ফুড, ফুয়েল ইয়া সাপ্লাই চেইনস, হর ক্ষেত্র মে অনিশ্চিততা কা প্রভাব পড় রাহা হ্যায়। ইস চুনৌতিপূর্ণ মাহোল মে ভি ভারত কি ইকোনমি নে আপনি গতি বনায়ে রাখি হ্যায়। পিছলে কোয়ার্টার মে হমনে 7.8% কি গ্রোথ দর্জ কি হ্যায়। আজ ভারত কি গ্রোথ স্টোরি দুনিয়া কে লিয়ে বিশ্বাস ওর নয়ে অবসরোঁ কা স্রোত বন রহি হ্যায়।
0: শ্রী মোদী বলেছেন, সেমিকন্ডাক্টর, ক্রিটিক্যাল মিনারেলস সহ একাধিক ক্ষেত্রে দু দেশের সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে।
1: ক্রিটিক্যাল মিনারেলস মে হমনে প্রসেসিং আর রিসাইক্লিং মে সহযোগ বাড়ানে কা নির্ণয় লিয়া হ্যায়। সেমিকন্ডাক্টরস মে বেলজিয়াম কি এক্সপার্টাইজ আর ভারত কা স্কেল এক দূসরে কে পূরক হ্যায়।

0: इस दिशा में हम बेल्जियम के आईमेक इंस्टीट्यूट को भारत के सेमीकंडक्टर इकोसिस्टम से जोड़ने के लिए मिलकर काम करेंगे। हमने इंडिया बेल्जियम बिजनेस फोरम को एक रेगुलर मैकेनिज्म बनाने का निर्णय लिया है।
1: সংবাদ মাধ্যমে দেওয়া বিবৃতিতে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভা ভারতকে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম বৃদ্ধির অর্থনীতির দেশ হিসেবে অভিহিত করে দিল্লিকে গুরুত্বপূর্ণ মিত্র বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, বেলজিয়াম ও ভারত বিশ্বের অন্যতম উন্মুক্ত ও আন্তর্জাতিকভাবে সংযুক্ত অর্থনীতি।
2: Be here as the first Belgian Prime Minister in 20 years. It's too long. In those 20 years, India has changed enormously, and certainly in the period of the leadership of Prime Minister Modi. Today, you are not only the world's largest democracy, but also the fastest growing major economy. That's become an economic and technological powerhouse and a major geopolitical factor whose voice carries way beyond this region.
1: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বর্তমানে তিন দিনের ভারত সফরে রয়েছেন। ভারত ও বেলজিয়াম আজ বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। দুই নেতার মধ্যে আলোচনার পর প্রকাশিত যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভা দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন খাতের ক্রমবর্ধমান বৈচিত্র্যকে স্বাগত জানিয়েছেন। ভারত ও বেলজিয়াম আগামী 5 বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। উভয় পক্ষই ওষুধ শিল্প, জীবনবিজ্ঞান, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বন্দর, লজিস্টিক্স, মহাকাশ এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনার কথা নিশ্চিত করেছে। বিশ্বের 24তম বৃহত্তম অর্থনীতির দেশ বেলজিয়াম এবং আগামী বছরগুলিতে $10 trillion অর্থনীতিতে পরিণত হওয়ার ভারতের উচ্চাকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উভয় নেতাই পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্বের প্রচুর সুযোগের বিষয় স্বীকার করেছেন। উভয় নেতাই ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ক আলোচনার সফল সমাপ্তিকে স্বাগত জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও বেলজিয়ামের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নীতি নির্ভর আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অভিন্ন অঙ্গীকারের ভিত্তিতে উষ্ণ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে উঠেছে। নতুন দিল্লিতে বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেনের সঙ্গে প্রতিনিধি স্তরের বৈঠকে শ্রী সিং বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন ভারতকে একটি ঘন জনবসতিপূর্ণ এবং উচ্চ প্রযুক্তি সম্পন্ন দেশ হিসেবে উল্লেখ করেন। আগামী দিনে উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বেলজিয়ামের সহযোগিতার প্রয়োজনীয়তার উপর তিনি জোর দেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিউ ইয়র্কে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বিনিয়োগকারীদের সামনে ভারতের বিকাশের রূপরেখা তুলে ধরেছেন। সেখানে তিনি 2026-27 অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ভারতের 7.8% অর্থনৈতিক বৃদ্ধি এবং উন্নত বিনিয়োগ পরিবেশের কথাও তুলে ধরেন। ব্যাংক অফ আমেরিকা এবং ভারতের বাণিজ্য দূতাবাস আয়োজিত এই বৈঠকে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নানা ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত বিশ্বের দ্রুততম অর্থনীতি হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে। ভারতকে একটি আন্তর্জাতিক শক্তি হিসেবে অভিহিত করে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা আজ বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলতি সংঘাত অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বান জানিয়েছেন তার দেশ তাকে স্বাগত জানায়। এদিকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য কিয়েভে পৌঁছেছেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর। তাঁর সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে এক বার্তায় সিবিহা জানান, ইউক্রেন কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, সক্ষমতা বৃদ্ধি, সিগন্যালিং ব্যবস্থার উন্নতি এবং স্বয়ংক্রিয় দরজার বিশিষ্ট নতুন প্রজন্মের শহরতলির ট্রেন চালু করার জন্য রেল পরিকল্পিতভাবে কাজ করছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ মুম্বাই থেকে সিন্ধুদুর্গ এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, মুম্বাইয়ে 18,000 কোটি টাকার রেল প্রকল্পের কাজ জারি রয়েছে। মন্ত্রী জানান, পূর্ব ও পশ্চিমে পণ্য পরিবহনের জন্য নির্দিষ্ট পদগুলি মহারাষ্ট্রের শিল্প উন্নয়নে বিশেষ অবদান রাখবে। সমাজ মাধ্যমে প্রচারিত মুদ্রা ঋণ অনুমোদনের একটি বার্তা কেন্দ্র ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। পিআইবির ফ্যাক্টচেক ইউনিট এটিকে প্রতারণা বা স্ক্যাম বলে চিহ্নিত করেছে। সরকার জানিয়েছে, মুদ্রা ঋণ অনুমোদনের কোনো বার্তা সমাজ মাধ্যমে দেওয়া হয় না, এতে কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা থাকে না। সরকার আরও জানিয়েছে, স্থানীয় ব্যাংক শাখা, NBFC এবং NFI এর মাধ্যমে অথবা উদ্যমী মিত্র পোর্টাল থেকে অনলাইনে আবেদন করে মুদ্রা ঋণ নেওয়া সম্ভব। গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কী পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধির সন্দীপন দাশগুপ্ত। সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য ও কাশ্মীর নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, আকাশবাণীর সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ক্ষেত্রের শীর্ষস্থান

0: সংস্থা জিই এরোস্পেস হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে তিনটি নতুন F404IN20 ইঞ্জিন হস্তান্তর করেছে। এর ফলে ভারতের নিজস্ব তেজাস MK-1A যুদ্ধবিমান কর্মসূচিটি গুরুত্বপূর্ণ গতি পাবে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলজনিত সীমাবদ্ধতার কারণে এই কর্মসূচিটি দীর্ঘ সময় ধরে সরবরাহের জটিলতায় ভুগছিল। এর ফলে আগে থেকেই প্রস্তুত থাকা বিমানগুলির কাঠামো ইঞ্জিনের অপেক্ষায় আটকে ছিল। তেজাস MK-A1 যুদ্ধবিমানের প্রাথমিক বহরের জন্য 99টি ইঞ্জিন সরবরাহের লক্ষ্যে 2021 সালে হ্যাল এবং জিই এরোস্পেসের মধ্যে যে চুক্তি হয়েছিল তারই আওতায় এই F404 ইঞ্জিনগুলি সরবরাহ করা হচ্ছে। নেপালে বিধ্বংসী হর্পাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1250। ভোটে কোশী নদীর অববাহিকা বরাবর সুড়াঙ্গ এবং ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রে আটকে থাকাদের খুঁজে উদ্ধারকারীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, এই বিপর্যয়ের বিষয়টি আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরতে হবে। নেপাল সেনাবাহিনী সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর দল এ পর্যন্ত 11993 জনকে উদ্ধার করেছে। এদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন আজ হিমবাহ সৃষ্ট হ্রদ এবং তুষার ধস প্রবণ এলাকাগুলিতে সক্রিয় নজরদারি চালানোর প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে হিমালয় সংলগ্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্লেশিয়াল লেক আউটবাস ফ্লাড বা হিমবাহ সৃষ্ট হ্রদের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যা ও তুষারধসের ঝুঁকি মোকাবিলা করার প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। চীনের শেনজেনে চীন মাস্টার্স সুপার 750 ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলস বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারতের কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল হংকংয়ের লি চিউক ইউয়ের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে সন্ধে 7:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। মহিলাদের সিঙ্গলসে ভারতের তানভীর শর্মা জাপানের তোমাকো মিয়াজাকির কাছে হেরে গেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও বেলজিয়াম দু দেশের মধ্যে সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যে প্রতিরক্ষা সহযোগিতা সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার আজ দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন। শ্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি প্রতিকূল থাকা সত্ত্বেও দেশ গত ত্রৈমাসিকে 7.8% বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ সন্ধে 7:50।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের বাকি অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে দিই। রাত 8:00 পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষের বিশেষ সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার নিয়েছেন সন্দীপন দাশগুপ্ত। 8:30 অন্বেষা, প্রথমে বিজ্ঞানের খবর, তারপর পুষ্টিগত জিনোমিক্সের বিষয়ে ডাক্তার মৌসুমী শিকদারের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, পরিবেশনায় পণ্ডিত বিশ্বজিৎ সরকার। 9:30 নাটক আলোর ঢেউ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী। রাত 10:00 অখিল ভারতীয় কার্যক্রমে প্রথমে আকাশবাণী ভোপাল কেন্দ্র, তারপর জয়পুর কেন্দ্রের নিবেদন শুনবেন। 11:00 আধুনিক গান শিল্পী দেবস্মিতা দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল ও দাদরা, পরিবেশনায় শিল্পী মানসী মজুমদার। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের বাকি অনুষ্ঠান সম্পর্কে।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে

0: প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 আগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: আকাশবাণী কলকাতা, এখন বিজ্ঞাপন। বিজ্ঞাপনের পরেই সংবাদ।
2: कम प्रीमियम ज्यादा बोनस अपनों के लिए सबसे सही RPLI, इससे बेहतर कुछ नहीं।
3: अपने परिवार को दीजिए सुरक्षित जीवन रूरल पोस्ट लाइफ इंश्योरेंस RPLI की लाइफ इंश्योरेंस पॉलिसीज के साथ। अपने नजदीकी डाकघर से आज ही संपर्क करें या indiapost.gov.in पर लॉग ऑन करें।
4: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকার রোগীদের স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলিতে আরও 469টি জনঔষধি কেন্দ্র চালু করবে। কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য বেতন কাঠামো সহ বিভিন্ন পরিষেবা সংক্রান্ত মতামত সপ্তম বেতন কমিশনে জানাতে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশের সঙ্গে এরাজ্যেও সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করা হবে। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনের আজ সূচনা হল। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এদিকে বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। রাজ্য সরকার রোগীদের স্বল্প মূল্যে উন্নত মানের ওষুধ পৌঁছে দিতে সরকারি হাসপাতালগুলিতে আরও 469টি জনঔষধি কেন্দ্র চালু করবে। বিজেপি নেতা অমিত মালব্য সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, এই ধরনের কেন্দ্র চালুর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ একটি বড় মাইলফলক অতিক্রম করেছে। রাজ্যে 1000-এরও বেশি জনঔষধি কেন্দ্র বর্তমানে চালু রয়েছে, যা ব্র্যান্ডেড ওষুধের তুলনায় 50-90% পর্যন্ত কম দামে উন্নত মানের জেনেরিক ওষুধ সরবরাহ করছে। এদিকে কেন্দ্রীয় সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেন, এটি দেশের মধ্যে অন্যতম সেরা হোমিওপ্যাথি ইনস্টিটিউট, একে আরও উন্নত হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও জানান, নতুন হাসপাতাল ভবনের নির্মাণ ও গবেষণা কেন্দ্র গড়ে তোলার জন্য ছাত্রছাত্রীদের আর্জি যুক্তিসঙ্গত, কাজেই সরকার সে বিষয়ে উদ্যোগ নেবে। অনুষ্ঠানে শ্রী যাদব ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে নবনির্মিত অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন করেন। এই ওটিতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা রয়েছে বলেও তিনি জানান। এদিকে রাজ্যে বহু হোমিওপ্যাথিক ওষুধে স্টেরয়েড ব্যবহারের যে অভিযোগ উঠেছে, সেই প্রশ্নের উত্তরে শ্রী যাদব বলেন, আয়ুষ মন্ত্রক একটি পোর্টাল চালু করেছে।
5: सेंट्रल ऑफ एक्सलेंस भी यहाँ पर हम बनाएंगे और एक इंस्टीट्यूट अभी दुनिया में हम एक सबसे अच्छा इंस्टीट्यूट करके होम्योपैथी का ये है, उसको और अच्छा बनाने का काम निश्चित रूप से आगे किया। अगर कोई गलत दवाई या अगर कोई

0: रहता है, उसके एडवर्टाइज़ करता है, तो उसके लिए हमारे आयुष ने एक पोर्टल बनाया है, उस पर कोई भी आदमी ऑनलाइन शिकायत कर सकता है, हमारे मंत्रालय से तुरंत उसके ऊपर जांच करके एक्शन ली जाती है।
1: আরজিকর কাণ্ডে স্বাস্থ্য দপ্তরের তদন্ত কমিটি আজ প্রথম বৈঠকে বসে। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় জানান, ওই হাসপাতালে ছাত্রী ধর্ষণ ও খুনের ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে দ্রুত ন্যায় বিচার দেওয়া হবে। উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী সম্প্রতি এই তদন্ত কমিটি গঠনের কথা ঘোষণা করেন। অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্র কমল মুখোপাধ্যায়ের নেতৃত্বে কমিটিতে রয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য, ফরেন্সিক বিশেষজ্ঞ তাপস বসু, জগদ্দলের বিজেপি বিধায়ক রাজেশ কুমার প্রমুখ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার 57 দিনের মাথায় আদালতে আজ চার্জশিট জমা দিয়েছে পুলিশ। প্রায় 700 পৃষ্ঠার ওই চার্জশিটে পুলিশের এনকাউন্টারে মৃত প্রভাস মণ্ডল সহ চারজনের নাম রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক শিক্ষার প্রসারের পাশাপাশি সংস্কার, দেশপ্রেম ও জাতীয় চেতনার যোগসূত্র গড়ে তোলার উপর জোর দিয়েছেন। তিনি আজ দক্ষিণ কলকাতার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে বিদ্যাভারতীর এক অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, পূর্বতন সরকারের শিক্ষানীতিতে বাংলার ঐতিহ্য ও জাতীয় চেতনা উপেক্ষিত হয়েছিল। বাম আমলে ইংরেজি শিক্ষাও কার্যত বন্ধ করে দেওয়া হয়, মাতৃভাষায় শিক্ষাও হারিয়ে যেতে বসেছিল।
2: যখন কমিউনিস্টরা রাজত্ব করত, তারা আমাদের মাতৃভাষা বাংলার প্রচার প্রসারকেও যেমন বাধা দিয়েছে, তেমনি ইংরেজি পড়াশোনার ক্ষেত্রেও তারা চাবি লাগিয়ে রেখেছিল। পরবর্তীকালে যে সরকার এসেছিল, যে শিক্ষা ব্যবস্থা তারা চালু করেছিল, সেই শিক্ষা ব্যবস্থা যদি পশ্চিমবঙ্গে আরো কিছুদিন চলত, তাহলে আমাদের সংস্কার, পরম্পরা, ঐতিহ্য, দেশপ্রেম, আমাদের রাষ্ট্রবাদ সমস্ত কিছু হারিয়ে যাওয়ার একবারে প্রান্তে এসে গেছে।
1: শিক্ষাক্ষেত্রে তাঁর সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে চালু হয়েছে জাতীয় শিক্ষানীতি, সব স্কুলে পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়াও বাধ্যতামূলক করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের বেতন কাঠামো, ভাতা, পদোন্নতি, অবসরকালীন সুবিধে সহ বিভিন্ন পরিষেবা সংক্রান্ত মতামত, দাবি ও পরামর্শ সপ্তম বেতন কমিশনের কাছে জানাতে একটি ওয়েবসাইট চালু করেছে সরকার। বিভিন্ন কর্মচারী সংগঠন, সংস্থা এবং দপ্তর আগামী 31 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে তাদের বক্তব্য জানাতে পারবে। একমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাওয়া সমস্ত মেমোরান্ডাম ও পরামর্শ কমিশন বিবেচনা করবে। উল্লেখ, রাজ্য সরকার গত 22 জুলাই সপ্তম বেতন কমিশন গঠন করে। দীর্ঘ প্রায় 15 বছর পর রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন, আগামীকাল কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই নতুন লোগোর উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
3: পর্যটন দপ্তরে পশ্চিমবঙ্গ সরকারের নতুন লোগো প্রকাশিত হতে চলেছে। লোগোর আত্মপ্রকাশের পাশাপাশি নতুন রিংটোন, ড্রেস কোড, ওয়েবসাইট সহ বিভিন্ন বিষয় পর্যটন দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরা হবে।
1: গ্রামাঞ্চলের উন্নয়ন ও গ্রামীণ সম্পদ সৃষ্টি এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পঞ্চায়েত দপ্তর কি পরিকল্পনা নিচ্ছে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকারটি নিয়েছেন আকাশবাণীর প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে এই স্থানীয় সংবাদের পরে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারাদেশের সঙ্গে এরাজ্যেও সেবা সংকল্প অভিযান কর্মসূচি পালন করা হবে। এ মাসের 17 তারিখ থেকে শুরু হয়ে 17 অক্টোবর পর্যন্ত এক মাস ধরে চলবে বিশেষ অভিযান। এই উপলক্ষে কলকাতায় আজ রাজ্য বিজেপির উদ্যোগে সেবা সংকল্প অভিযান প্রদেশ কর্মশালার আয়োজন করা হয়। পরে বিজেপি নেতা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, এবারই প্রথম কেন্দ্র, রাজ্য সরকার এবং দলীয় সংগঠন যৌথভাবে কর্মসূচি পালন করবে। গত 15 বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার মানুষের জন্য যেসব কাজ করেছে তা তুলে ধরা হবে এখানে।
4: জনসম্পর্ক, লাভার্থী সম্পর্ক, ইনোভেশন, এক্সপ্লোরেশন, যাত্রা থেকে শুরু করে 14-15 রকমের আমাদের আলোচনা, ডিবেট, নানা রকম আমাদের রয়েছে। মূল যে কাজ প্রধানমন্ত্রীর গত 25 বছরের যে কন্ট্রিবিউশন এবং গত 15 বছরে সরকার, 14 সাল থেকে যে সরকার চলছে, সেই সরকার জনসেবার জন্য যা যা কাজ করেছে

0: সেই কাজগুলি মানুষের কাছে আবার একবার স্মরণ করানো।
1: অন্যদিকে দলের রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী দিনে বিভিন্ন জেলায় এই ধরনের কর্মশালার আয়োজন করা হবে। উৎসবের মেজাজে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনের আজ সূচনা হল। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠান চলবে এ মাসের 6 তারিখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সন্ধ্যায় নন্দন চত্বরে শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশগ্রহণের পর একতারা মুক্ত মঞ্চে কেক কাটার অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী। আহিরি টোলায় মহানায়কের জন্মস্থানে শ্রদ্ধা জানান প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। একই সঙ্গে বিজলি সিনেমার সামনে 20 ফুট উচ্চতার একটি কাট আউটের আবরণ উন্মোচন করা হয়। মহানায়ক উত্তম কুমার কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির তরফে এক অনুষ্ঠানে সম্মান জানানো হয় মহানায়কের সঙ্গে কাজ করা কলা কুশলীদের। একটি প্রতিবেদন,
2: সেটা ছিল আমাদের স্বাধীনতার বছর। বাংলা সিনেমায় এলেন উত্তম কুমার, প্রথম ছবি মুক্তি পায়নি, পরপর 7টি ছবি ফ্লপ, তারপর প্রায় 3.5 দশক বাংলা চলচ্চিত্র শিল্প আবর্তিত হয়েছে তাঁকে ঘিরে। বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের সেই উজ্জ্বল অধ্যায়কে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে। নন্দন চত্বর জুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। সন্ধ্যায় শ্রদ্ধাঞ্জলি পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় মহানায়কের স্মৃতিতে একটি প্রদর্শনীরও উদ্বোধন করেন তিনি। উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বসুশ্রী সিনেমা হলে শিল্পী সংসদ আয়োজিত দুস্থ শিল্পীদের সাহায্যার্থে শুরু হয়েছে অনুষ্ঠান। এছাড়া নজরুল মঞ্চেও উপস্থিত রয়েছেন বহু শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। নিষ্ঠা ও একাগ্রতায় উত্তম কুমার শুধু মহানায়ক নন, ক্ষুদ্রতার গণ্ডি ছাড়িয়ে বাঙালি জীবনে তিনি রোম্যান্টিক মুক্তির প্রতীক। কাশফিন নাহারের সঙ্গে অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। দামোদরের নিম্ন অববাহিকা এলাকার 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নিম্নচাপ, সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জেরে আগামী বুধবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও 2 চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: রাজ্যের গ্রাম উন্নয়নের চাবিকাঠি রয়েছে পঞ্চায়েতের হাতে, আর সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ঢেলে সাজাতে রাজ্য সরকারের রয়েছে নানান পরিকল্পনা। কি সেই পরিকল্পনা, কিভাবে গ্রামের উন্নয়ন ঘটবে তা নিয়ে আকাশবাণীকে বিস্তারিতভাবে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য এবং কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু।
1: নমস্কার, আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রী দিলীপ ঘোষকে।
2: প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আগে তো এমজি এনআরই জি ছিল, এখন তার থেকে বিবিজি রামজি হয়েছে, এর ফলে কি কি সুবিধা পশ্চিমবঙ্গের মানুষরা পাবে?
3: এক তো ওতে ছিল 100 দিনের কাজ, এখন 125 দিনের কাজ ঠিক হয়েছে, এবং সেখানে কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া ছিল, জায়গা ছিল যার বাইরে খরচা করা যেত। এবারে এই যোজনা এটা পুরোপুরি নতুন, এর মধ্যে আইনগত কিছু পরিবর্তন হয়েছে, এর যে আপলোড করা থেকে এন্ট্রি করা, পেমেন্ট করা, সব ব্যাপারে কিছু পরিবর্তন। তার জন্য দিল্লি থেকে অফিসার এসে আমাদের অফিসারদের ট্রেনিংও দিয়ে গেছেন, এবং এটা 318টা নতুন নতুন স্কিম যুক্ত হয়েছে এর মধ্যে, যার মাধ্যমে আমরা টাকাটা খরচা করতে পারবো। প্রায় 14,000 কোটি টাকার বেশি দিয়েছে আমাদের প্রদেশকে, বিরাট বড় অ্যামাউন্ট। তাতে 1,56,00,000 কার্য দিবস তৈরি করার মধ্যে লক্ষ্য আছে, আর সে জন্য গ্রামে যে কোনো মানুষ সে জব কার্ড বানিয়ে যদি কাজ চায় তাকে আমরা কাজ দেবো। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন।

0: যেসব ছেলেরা বাংলার বাইরে রয়েছে, তারা যদি ফিরে এসে এখানে কাজ করতে চায় তাকে আমরা কাজ দেবো 3 ভাগে, স্কিল, সেমি স্কিল, আনস্কিল, 300, 500, 600 এরকম তাদের মজুরি আছে। আর এই যে এত বিস্তার হয়ে গেছে কাজের ফলে, সব ধরনের কাজ আমরা করতে পারবো, বিশেষ করে গ্রামীণ জীবনের প্রয়োজনে যা যা কাজ দরকার সব কাজে আমরা লেবার পাঠাতে পারবো। যেমন ধরুন এই যে আবাস যোজনার নূতন আবাস প্লাস নাম দিয়ে বাড়ি হচ্ছে, প্রায় 30-35 লক্ষ নূতন বাড়ি আবার আমরা দেবো, 40 লাখের কাছাকাছি সার্ভে হয়ে নাম এসে গেছে, চলছে এখনো। সেই বাড়িটা তৈরি করতে গ্রামে আমরা 1,20,000 টাকা দিচ্ছি। এখন 1,20,000 টাকায় তো বাড়ি হয় না, আচ্ছা পাকা বাড়ি, ছাদ দেওয়া বাড়ি হওয়ার কথা। সেটা আমরা ঠিক করেছি, এবারে সরকারের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েছি যে তার যে লেবার খরচা হবে, একটা বাড়িতে আমরা 90টা লেবার দেবো, 300 টাকা করলে 27,000 টাকা নতুন এডিশন তার হয়ে যাবে, প্রায় 1,50,000 টাকা হয়ে গেল খরচা একটা বাড়ির, সেটা সে পেতে পারে। এটা আমরা যুক্ত করেছি যাতে সাধারণ মানুষের খরচা কম হয়, খরচাটা আমরা নির্মাণ খরচা দিয়ে দেবো, তারা খালি মেটেরিয়ালস দেবে। এই ধরনের নতুন নতুন এডিশন, তার মধ্যে গাছ লাগানো, অন্যান্য গ্রামীণ জীবনে কার গোশালা তৈরি করতে হবে সেটা বানিয়ে দেওয়া যাবে, পিগারি, গোটারি, ডাকারি, যা যা হয় পোল্ট্রি ফার্মস, তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যে লেবার লাগবে সেটা পঞ্চায়েত দিয়ে দেবে যদি চান। এই ধরনের বহু কাজকে আমরা যুক্ত করেছি যাতে গ্রামের মানুষ তার কাজে এই ধরনের সহযোগিতা পেয়ে থাকেন, নিজেরা কাজ করবেন, যেমন সঙ্গে সঙ্গে তার কাজে সরকারি খরচাও করে দেবে, এই ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। এবং পেমেন্টের ব্যাপারটাও অনলাইনে হয় আপনারা জানেন, এবং সময়ের মধ্যে তার পেমেন্ট হয়ে যাবে সে ব্যবস্থা আমরা রেখেছি। এর জন্য যে সমস্যা ছিল, পঞ্চায়েতে প্রধানের হাতে সব ক্ষমতা ছিল, এই টাকা দেওয়ার জন্য তাকে এন্ট্রি করতে হবে, তার বিল সই করতে হবে, অনেক প্রধান, প্রায় 2,000 প্রধান আসছিলেন না, তো এইভাবে পঞ্চায়েত আইনকে আমরা সংশোধন করে সেই ক্ষমতাটা আমরা পঞ্চায়েতের সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের হাতে দিয়ে দিয়েছি। তারা পেমেন্ট করতে পারবেন বা অন্য কোনো অফিসার নিয়োগ করে সেই কাজটা যাতে চলতে থাকে তার জন্য সংবিধান আমাদের আইন সংশোধন করে সেই ব্যবস্থাটা করে নিয়েছি।
1: আপনারা এত কিছু করছেন গ্রাম উন্নয়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকের যে রাজ্যের বাইরে চলে যাওয়া সেটা কতটা আপনারা আটকাতে পারবেন মনে করছেন?
0: আটকানো তো একটা জিনিস, আমরা তো উল্টো ভাবছি যেটা বাইরে চলে গেছে তারা ফিরে আসুক, তারা এখানে পরিবারের সঙ্গে থাক, তারা এখানে ব্যবসা বাণিজ্য করুক। কমসে কম ধরুন অনেক লেবার আছে যারা আনস্কিল লেবার, ওখানে গিয়ে পাথর ভাঙছে, ডেকোরেটরের কাজ করছে, হোটেলে কাজ করছে, দাওয়া মোছা এটা ওটা বেয়ারের কাজ করছে, তারাও এসে এখানে জিরাম দিয়ে যে যোগ্য কাজ আছে তার মধ্যে তারা করতে পারে। এবং বর্তমান সরকারের আমলে, আগেও কিছু কিছু ছিল, বিভিন্ন রকম ট্রেনিং এর ব্যবস্থা হয়, যেমন সেলফ হেল্পের মহিলাদেরকে ট্রেনিং দিয়ে তারা হাতের কাজ বা অন্যান্য ব্যবসা করতে পারছে, তাদেরকে 3.5 লক্ষ টাকা লোন দিচ্ছে এবারে প্রত্যেক এসএসজি গ্রুপকে, আগেও দেওয়া হয়েছে। দ্বিতীয় হচ্ছে এই ধরনের যারা ফিরে আসছেন তারা কোনো না কোনো ট্রেনিং প্রোগ্রামে যুক্ত হয়ে গিয়ে, নিজেকে ট্রেনিং হয়ে গিয়ে তার সার্টিফিকেট পাবেন, তার উপরে তারা লোন পাবেন বিভিন্ন ব্যাংকের প্রজেক্টের মাধ্যমে, এবং তারা কাজ করে সেই লোন ফেরত দিয়ে আবার ব্যবসা বাড়াতে পারেন, পরে লোনও পেতে পারেন। তো তাদেরকে কাজে যোগ্য করা, তাদেরকে আর্থিক সহযোগিতা করা, তারা যাতে নিজেরা লড়াই করে অনেকে একত্রিতও করতে পারেন, এফপিও আছে, অন্যান্য অনেক ইউনিট আছে আমাদের এখানে, প্যাক্স আছে, বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবস্থার মাধ্যমে লোনের ব্যবস্থা আছে এবং সেখানে জীবিকার ব্যবস্থা আছে, আর সোজাসুজি জিরাম জিতে তারা কাজ করতে পারবেন, এই ধরনের ব্যবস্থাও আছে। সেটা আমরা চাইছি যারা এখানে আছেন কাজ পাচ্ছিলেন না তারা কাজ করতে পারবেন, আর যারা চলে গেছেন বাংলার বাইরে তারা এলে তাদেরকে এখানে কাজের ব্যবস্থা হবে, যাতে বাংলার ছেলেরা বাংলায় থেকে নতুন বাংলা গড়তে পারে তার ব্যবস্থা আমরা করব।
1: আচ্ছা, এর পাশাপাশি আরেকটা কথা, যে ধরুন ভিপিজি রামজির ক্ষেত্রে যে সাফল্য, সেই সাফল্যের সূচক হিসেবে আপনি কোনটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন, কাজের দিন, মজুরি, না গ্রামীণ সম্পদ তৈরি?
0: দেখুন, প্রথম উদ্দেশ্য হচ্ছে গ্রামে যাদের হাতে কাজ নেই সেই মানুষগুলোকে কাজ দেওয়া, আর নিজেরা উপার্জন করে জীবনকে সাবলীল করার উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে যে টাকাটা আমরা খরচা করছি তার এগেনস্টে সেখানে উন্নয়ন হোক, গ্রামে রাস্তাঘাট হোক, নালা পরিষ্কার, খাল পরিষ্কার, জমি পরিষ্কার হোক, বিল পরিষ্কার হোক, ফুটপাথ তৈরি হোক, নতুন জল ধারণের জন্য জলাশয় তৈরি হোক, এবং সাধারণ মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে তার বাড়ির রাস্তাঘাট তৈরি করে দেওয়া পর্যন্ত সমস্ত নাগরিক সুবিধা দেওয়ার জন্য সেই টাকাটা যেন সদ্ব্যবহার হয় তার চেষ্টা হচ্ছে। তো দুটো জিনিস, মানুষের হাতে কাজ, কাজের বদলে অর্থ, এবং সেই অর্থের বিনিময়ে গ্রামীণ জীবনের উন্নয়ন, সেটাও সৃষ্টি, সম্পদ সৃষ্টি, এ দুটোই যেন, তিনটে জিনিস যেন হয় তার দিকে নজর রাখা হচ্ছে।
1: যেটা সবার মনে প্রশ্ন থাকে যে পঞ্চায়েতের ক্ষেত্রে প্রচুর দুর্নীতি আগে ঘটেছে এবং সেটা সর্বজনবিদিত, এই দুর্নীতিকে রোধ করার জন্য

0: কি কি ব্যবস্থা নিচ্ছেন?
1: দুর্নীতির একটা কেন্দ্র ছিল পঞ্চায়েতের প্রধান
0: প্রধান
1: বাংলায় একটা প্রচলিত কথা আছে, উপরে ভগবান নিচে প্রধান। প্রধানের হাতে এত ক্ষমতা দেওয়া হয়েছে এখানে, সে অনেক কিছু করতে পারে যদি কাজ করতে যায়। আজ যদি চায় দুর্নীতি করতে পারে, সেটাই করছে এখানকার লোকেরা। বাংলার বাইরে কোনো রাজ্যেতে পঞ্চায়েতের প্রধানের হাতে এত ক্ষমতা নেই, বিশেষ করে এই আর্থিক ক্ষমতা, বিল সই করা, চেক সই করা। পঞ্চায়েতে প্রচুর টাকা যায় আর প্রচুর লুটপাট হয়, সেটা সিপিএন আমল থেকে চলে আসছে। এখন বিনা কাজে তো টাকা গায়েব হয়ে গেছে, আর তার এত দূর পৌঁছেছে দুর্নীতি, এই জিরাম যেটা আগে নারেগা ছিল প্লাস আবাস যোজনা, এই দুটো সবচেয়ে বড় সুবিধা মানুষকে যেটা আমরা দিই, দুটোতেই দুর্নীতি এত দূর হয়েছিল যে কেন্দ্র সরকার দুটো প্রজেক্টের টাকা বন্ধ করে দিয়েছে। আমরা আবার চালু করে দিয়েছি, জুন মাসটা আমরা নারেগার কাজ করিয়েছি আর আগস্ট থেকে জিরামজি শুরু হয়েছে। যেহেতু বৃষ্টি বাদলা এত বেশি হচ্ছে, কাজের গতি একটু কম, বৃক্ষরোপণ ইত্যাদি হচ্ছে, পরে ধীরে ধীরে বাকি কাজ শুরু হয়ে যাবে। তো সেই দুর্নীতি রক্ষার জন্য সেই প্রধানদের হাত থেকে ক্ষমতাটা আমরা নিয়ে নিয়েছি। খালি দুর্নীতিগত তাই নয়, রাজনৈতিক পরিবর্তনের ফলে যেহেতু টিএমসির সব প্রধান তারা লুট করে জিতেছে, তারা ইচ্ছাকৃত অনেকে আসছে না যাতে এই সরকারের পারফরমেন্স ঠিক না হয়, তার জন্য তার হাত থেকে আমরা ক্ষমতা কেড়ে নিয়ে সরকারি কর্মচারীদের দিয়েছি, যেটা অন্য রাজ্যে আছে, যাতে কাজে বাধা না আসে, মানুষ পরিচালনা থেকে বঞ্চিত না হয়।
0: আর গ্রাম উন্নয়ন মন্ত্রী হিসেবে আপনার অগ্রাধিকার গুলো কোনটা, যদি আপনাকে তিনটে বলা হয় যে এই তিনটে আপনার অগ্রাধিকার, কোন তিনটেকে আপনি বেশি গুরুত্ব দেবেন?
1: দেখুন, প্রথম হচ্ছে যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে পশ্চিমবঙ্গে, কর্মচারী কম আছে, কামও কম করে, সেরকম বহু 10-12 বছর থেকে তাদের একটা অভ্যাস হয়ে কাজ না করা, কারণ তাদের তাড়া দেওয়ার কেউ নেই, যারা তাড়া দেবে তারাও তাদের সঙ্গে দুর্নীতি যুক্ত হয়ে গেছে। সেজন্য আমাদের পঞ্চায়েত আর গ্রাম উন্নয়ন বিভাগকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে, অনেক টাকা দেওয়া হয়েছে, যাতে আমরা গ্রামীণ জীবনের পরিবর্তন করতে পারি। তো আমাদের কাছে একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা গ্রামীণ মানুষের মাথার উপরে ছাদ তৈরি করে দিতে পারছি, তার বাড়িতে শৌচালয় করে দিতে পারছি, তার গ্রাসাচ্ছাদনের জন্য হাতে কাজ দিয়ে তার অর্থ দিতে পারছি। এই জিনিসগুলো আমাদের হাতে আছে, সেরকম এই প্রত্যেকটি জিনিস মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা, এখানে তার পরিষেবা দেওয়া, এবং পঞ্চায়েতের মাধ্যমে বহু পরিষেবা দেওয়া হয়, মানে আপনার রোজগার সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, আর অনেক কিছু যেটার মাধ্যমে সে সামনে এগিয়ে যায়। জব কার্ড থেকে আরম্ভ করে অন্যান্য কার্ডের জন্য প্রধানকে তাকে সার্টিফিকেট দিতে হয়, এগুলো আমাদের পরিষেবা দেওয়া হয়। তো আপাতত আমাদের পশ্চিমবাংলায় যে কর্মহীনতা, মানুষের হাতে কাজ দেওয়া, অর্থ দেওয়া, মানুষের মাথার উপরে ছাদ নেই তাকে ছাদ দেওয়া, শৌচালয় দেওয়া, আর তাকে ট্রেনিং এর মাধ্যমে স্বাবলম্বী করা, এইগুলোকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।
0: দিলীপবাবুর আবাস যোজনা, এটা একটা বিশাল প্রকল্প, এবং আপনি যেটা আগে বললেন যে সকলের মাথায় ছাদ, সেটা আপনারা নিশ্চিত করবেন। এই প্রসঙ্গে একটা কথা বলি যে অনেকে এরকম আছে সত্যিকারে যাদের পাওয়ার কথা কিন্তু তারা পায়নি, কিন্তু যাদের পাওয়ার কথা নয় তারা পেয়েছে। এই যে বৈষম্য, সেই বৈষম্যটাকে দূর করার জন্য আপনি কি কি পন্থা ভেবেছেন?
1: কেন্দ্র সরকারের টিম এসে এখানে তদন্ত করেছিল আবাস যোজনার ব্যাপারটা, তাতে এই সমস্ত অসঙ্গতি ধরা পড়েছে এবং 600 কোটি টাকা দুর্নীতিতে চলে গেছে। আর তারপরে তারা এই যোজনাতে টাকা দেওয়া বন্ধ করেছে, যে আগের হিসাব দাও তাহলে দেবো না। এখানকার সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কি বললো যে টাকা লাগবে না, আমরা আমাদের টাকায় করব, তাতে আরো বেশি দুর্নীতি হয়েছে। 30 লক্ষ লোককে সে যোজনার নাম পাঠে বাংলার বাড়ি করে দিয়েছে আবাস যোজনাকে, 30 লক্ষ লোকের নাম লিস্ট করা হয়েছে, তাদের পার্টির নেতারাই লিস্ট পাঠিয়েছে, কোনো সার্ভে হয়নি, তার জন্য কোনো ক্রাইটেরিয়া নিশ্চিত করা হয়নি, যে নাম তারা পাঠিয়েছিল সেই নামের আন্ডারে তাদেরকে টাকা দেওয়া হয়েছে। 30 লক্ষ লোকের মধ্যে 12 লক্ষ লোকের দুবার টাকা পেয়ে গিয়ে বাড়ি হয়ে গেছে, তার মধ্যে বহু লোক আছে যারা বাড়ি পাওয়ার কথা নয় ওই যোজনা অনুযায়ী। বাকি 18 লক্ষ লোককে গত জানুয়ারি মাসে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে, তারপরে এই যে প্রায় 7-8 মাস হল আর টাকা দেওয়া হয়নি। তো সেই লোকগুলোর মধ্যে 12,500 লোক আছে যারা এলিজিবল নয় এই আবাস যোজনার বাড়ি পাওয়া, তদন্তে এসছে, আমরা তাদেরকে চিঠি দিচ্ছি ভাই 60,000 টাকা নিচে ফেরত দাও। অনেকে ফেরত 1,000 লোক মতো দিয়েছে, বাকি দ্রব্য দিতে হবে নাহলে কেস হবে। আর এই মিলিয়ে 30 লক্ষ লোকের মধ্যে প্রায় 70,000 লোক এরকম বেরোচ্ছে, যারা প্রথম 58,000 লোক আছে যাদের নাম ওর মধ্যে আছে কিন্তু তারা ভোটার নেই, 91 লক্ষের যে নাম বাদ গেছে ভোটার নয়, দেশের নাগরিক নয়, তার মধ্যে 58,000 লোক আছে প্লাস 12,000 অলরেডি চলে গেছে। এই 70,000 লোক পাওয়ার কথা নয়, বেআইনি ভাবে টাকা পেয়েছে, এটা টিএমসি ইচ্ছাকৃত ভাবে করেছে তাদেরকে ভোটার দেওয়া যাবে, এটার বড় দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতি বন্ধ করার জন্য এখন আবাস প্লাস বলে নতুন যে যোজনা তৈরি হয়েছে তার সার্ভে চলছে, প্রত্যেকটি কাঁচা বাড়িকে সার্ভে করে নাম নিয়ে আসার চেষ্টা হচ্ছে। তো আমরা 30-35 লক্ষ লোককে বাড়ি দেবো যারা এলিজিবল হবে, কিন্তু আমাদের কাছে নাম আসছে 40 লক্ষের বেশি।

0: 31 আগস্ট পর্যন্ত আমরা টাইম রেখেছি, দুবার টাইম বাড়ানো হয়েছে। জুলাইয়ের 20 তারিখ ছিল, তারপরে 15 আগস্ট হলো, তারপরে 31 আগস্ট, যাতে কোনো মানুষ যে এলিজেবল যোগ্য সেই যেন বাড়ি থেকে বঞ্চিত না হয়। কারণ 18 সালে একবার সার্ভে হয়েছিল আর এই সার্ভে হচ্ছে 8 বছর পরে, আবার কবে সার্ভে হবে সেজন্য প্রত্যেকটি মানুষ যারা পাওয়ার যোগ্য তার নাম যেন আমাদের লিস্টে থাকে। যেমন যেমন টাকা আসবে তাদেরকে আমরা বাড়ি দেবো, কোনো মানুষ যাতে বঞ্চিত না হয়। তার জন্য বারবার করে আমি এমএলএদের কাছ থেকে লিস্ট চেয়েছি প্রত্যেকের কাছে, যে নাম পাঠান, নিজেরা রেজিস্ট্রি করুন, যাতে সমস্ত মানুষকে আমরা পরিষেবা দিতে পারি।
1: একটা সাধারণভাবে যে জিনিসটা মানুষের মনে থাকে যে কোনো সরকারি পরিষেবা পেতে গেলে নানা ধরনের হেনস্থার মুখোমুখি হতে হয়, এই সরকারের কাছ থেকে মানুষের এই হেনস্থাহীন একটা ব্যবস্থা চায়, কারণ তাদের আগের যে অভিজ্ঞতা সে তো আর বলার নয়। তো এই ক্ষেত্রে আপনারা এই হেনস্থাটা যাতে না হয় সেই লক্ষ্যে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন?
0: এটা শুধু পঞ্চায়েত বিভাগ বা গ্রামোন্নয়ন নয়, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত বিভাগে একটা টোল ফ্রি নম্বর করা হয়েছে যাতে তারা কমপ্লেন করতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী, অন্য মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী নিজে এখানে আমাদের পার্টি অফিসে জনতা দরবার করছেন এবং বাকি সমস্ত মন্ত্রীরা, এমএলএরাও কোথাও এখানে বা নিজের নিজের কেন্দ্রে সেখানে জনতা দরবার করে মিলিত হচ্ছেন। আমি তো যেখানে যে আমার বিভিন্ন অফিসে সেখানে লোকেরা আসেন এবং আমি যেখানকার এমএলএ খড়গপুরে আমার এমএলএ অফিসে আমি 200-300 লোক জমা থাকেন, প্রথম তো 500-1000 লোক আসতেন, তো তাদের কথা শোনা, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা, তাদের অধিকারকে সুরক্ষিত করা, এটা আমরা করছি। পরবর্তীকালে সরকারি সমস্ত দপ্তরে অফিসাররা যেন এটাকে চালিয়ে যান এবং তাদের সমস্যা শোনার জন্য উপস্থিত থাকেন সেই চেষ্টা আমরা করব। প্রধানরা শুনতেন না, কোনো কাজ করতেন না, বেআইনিভাবে করতেন। এখানে ধরুন এই যে লক্ষ্মী ভাণ্ডার চলত, প্রায় 2.25 কোটির বেশি লোককে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হতো, তার মধ্যে 3.5 লক্ষ পুরুষ ছিলেন, তারা নিজে বিধবা ভাতাতে পুরুষের নাম ঢুকে গেছে পেতেন। এই বিচিত্র ব্যাপার, এই দুর্নীতি। এই জন্য সব জিনিস সার্ভে করা হচ্ছে, স্ক্রুটিনি করা হচ্ছে এবং এই বেনিফিসিয়ারি যারা আছেন, আমাদের পশ্চিমবঙ্গে 20 লক্ষের বেশি লোক আছেন এই বিভিন্ন ভাতার বেনি, মহিলা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা ইত্যাদি মিলে 20 লক্ষের বেশি লোককে আমরা ভাতা দিই পঞ্চায়েতের মাধ্যমে। সেই লোকগুলোর মধ্যে এরকম বহু লোক আছে যারা ভোটার লিস্টে নাম নেই, সেই সমস্ত ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ডকে লিঙ্ক করা হচ্ছে। যার ভোটার কার্ড কেটে গেছে, মানে দিল্লিতে নির্বাচন কমিশন তাদের নাম কেটে দিয়েছে, তো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা হচ্ছে, তাদেরকে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হবে, নাগরিক অধিকার থেকে এবং সমস্ত এই সুবিধা থেকে বঞ্চিত করা হবে।
1: আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনারা যখন স্ক্রুটিনি করছেন তখন সেটাকে কিন্তু মানুষ হেনস্থা বলে ভাবছে, মানুষকে এই আশ্বাসটা দেওয়া যে যারা প্রকৃত প্রাপক তারা কেউ বাদ যাবে না, এইটা কিন্তু মানুষ শুনতে চাইছে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন।
0: না না, প্রকৃত প্রাপক সবাই নিজেকে ভাবছে, আমি তো প্রাপক। যেমন ধরুন লক্ষ্মী ভাণ্ডারে বললাম না, 3.5 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেতেন, পুরুষ হয়ে বিধবা ভাতা পাচ্ছেন, তারা ভাবছে আমি পাচ্ছি যখন না বলবো কেন। এই ধরনের বহু অসঙ্গতি আছে, জানাও গেছে সেই ব্যাপারগুলো বাদ যাচ্ছে, তো অনেকে ভাবছেন যে আমার নাম বাদ গেল, আপনি যোগ্য নন। সমস্ত প্রজেক্ট এরকম আছে, সবাই সব পাবে না, বাড়ি সবাই পাবে না, যার পাকা বাড়ি আছে পাবে না। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, তার ভিতরে যাদের নাম সেট হবে তারা পাবেন। আগে তো সরকারি চাকরি করেন, পাকা বাড়ি আছেন, পঞ্চায়েতের মেম্বার থেকে এ মেম্বার এবং মাস্টারমশাই স্ত্রীও পেতেন লক্ষ্মী ভাণ্ডার, পাবেন না। সেই জন্য স্ক্রুটিনি করা হচ্ছে, সময় লাগছে, পাচ্ছেন, আগামী দিন আরো লোক পাবেন, প্রক্রিয়া চলেছে। কারণ প্রত্যেক জিনিসের জন্য যে ক্রাইটেরিয়া আছে, তারপরে লোকেরা নাম লিখে দিয়েছেন, লিখলেই পাবেন না, সেগুলো পুরো স্ক্রুটিনি হবে, সময় লাগবে, সেই লিস্ট ফাইনাল হলে যারা যারা পাওয়ার সবাই পাবে।
1: কিন্তু দিলীপবাবু, এই প্রসঙ্গে একটু বলি যে অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে এখন এমন কয়েকটা ঘটনা সামনে এসছে যেখানে যার পাওয়ার কথা নয় সেও পেয়েছে, এটা তো ভুল বলুন বা যাই বলুন একটা ঘটেছে, এই ভুলগুলোকে রেকটিফাই করার জন্য আপনারা কি করছেন?
0: না, প্রথম যে লিস্টটা গেছে অন্নপূর্ণা যোজনার 28 লাখ কতজনের, তারা সেই টিএমসির আমলের পুরনো লিস্টকে দেওয়া হয়েছে, তাড়াতাড়ি করতে গিয়ে সেই লিস্টকে ফলো করা হয়েছে, ফলে সেই পুরনো নামগুলি তার মধ্যে রয়ে গেছে। আচ্ছা, হয়তো তাদের নাম কাটা যাবে বা ওই 28 লাখ থেকে এমন নামও বেরোবে যারা ওই 91 লক্ষ যে ভোটার বাদ গেছেন তার মধ্যে হবে, তার ভোটার কার্ড কাটা গেলে তার নামও লিস্ট থেকে কাটা গেল, সেটা করতে একটু সময় লাগবে, এত নামকে স্ক্রুটিনি করা, কিছু নাম ঝুলে আছে তাদের নামও থাকবে, সেই জন্য দেরি হচ্ছে, কিন্তু সবকিছু পিউরিফাইড হবে আর যারা যোগ্য তারা কেউ বঞ্চিত হবেন না।
1: আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কখন মনে করবেন যে আপনি আপনার নিজের কাজে সন্তুষ্ট?
0: দেখুন, সন্তুষ্টি তো বলে কিছু হয় না কাজে, আমি বলতে পারি যে পাস মার্ক পেয়েছি, সন্তুষ্ট হবো না, কিন্তু পাবলিক যদি সন্তুষ্ট হয় সেটাই আমার সন্তুষ্টি।
1: হ্যাঁ, কিন্তু

0: কে সন্তুষ্ট করা তো খুব কঠিন ব্যাপার, কারণ চাহিদা কিন্তু মানুষের শেষ নেই। তো এই চাহিদা পূরণের লক্ষ্যেও তো আপনাকে তার মানে নিজেকে আরো এক্সেল আরো আরো এগোতে হবে।
1: দেখুন, চাহিদা তো শেষ নাই, ঠিক আছে, কিন্তু চাহিদা কি আর যে আবাস যোজনার বাড়ি পাবে না সেই চাই, সেটা তো চাহিদা বললে ভুল হবে, এটা তো অন্যায় করছে সে বা লোক। সে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছে যে এত লোককে বাড়ি দেওয়া হবে, এত লোকে সার্ভে করা হবে, সেটা যদি আমরা ফুলফিল করি তাহলে আমরা খুশি হব।
0: পঞ্চায়েতে খুব শিগগিরই অনেক নিয়োগের কথা আছে, এটা কিভাবে আপনারা করবেন?
1: বর্তমান যেসব স্কিম চলছে বা যেসব কাজ যে পরিষেবা আমরা দিই সেগুলোকে সুচারুরূপে চালাতে গেলে কমসে কম 11,000 কর্মচারী আমাদের চাই, বিভিন্ন পদেতে, ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সেক্রেটারি, সাধারণ ক্লার্ক, তার লিস্ট হয়ে গেছে আমাদের কাছে। সে 11,000 লোকের রিক্রুটমেন্টের জন্য আগে কি ছিল, পঞ্চায়েতে প্রত্যেক জেলার জেলা শাসক পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করতেন, এখন প্রায় 12 বছর হয়ে গেল রিক্রুটমেন্ট হয়নি, সমস্যা আছে। সেখানে জেলার শাসকরা বলছেন ভাই এটা তো আমরা এক্সপার্ট নই, রিক্রুটমেন্ট পরীক্ষা আমরা জানি না, সমস্যা হবে। তো এটা অন্য ব্যবস্থা হতো, আমরাও ভাবলাম যে আলাদা আলাদা জেলায় আলাদা আলাদা নিয়ম, আলাদা রিক্রুটমেন্ট, আলাদা সমস্যা, তার চেয়ে একটা ব্যবস্থা হোক যেখান থেকে সবাই সিলেক্টেড হবেন। সেই জন্য এখানে পিএসসি যে আছে আমাদের পাবলিক সার্ভিস কমিশন, তাকে আমরা দিয়ে দেবো ভাবছি। সেই পিএসসি চেয়ারম্যান ছিলেন না, নিযুক্তি হয়েছে, এবং এর জন্য কিছু রুল অ্যামেন্ডমেন্ট করতে হবে, সেটা করে আমরা সরকারি দপ্তরে পাঠিয়েছি, ফাইন্যান্স ইত্যাদি পাস হয়ে গেলেই যত তাড়াতাড়ি সম্ভব হবে পিএসসির মাধ্যমে এই রিক্রুটমেন্টগুলো হবে বিভিন্ন পদে, আর তারই প্রচেষ্টা চলছে। সেই জন্য যেমন পঞ্চায়েতি আইনে আমরা পরিবর্তন করেছি, ঠিক সেরকম এই রিক্রুটমেন্ট রুলে কিছু পরিবর্তন হচ্ছে। আর একটা তৃতীয় আমরা নতুন করছি, যেটা আপনারা জানেন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরি করার জন্য কোনো আইন কানুন ঠিক মতো নাই, এক পাতার একটা নির্দেশিকা আছে, এটা কেউ মানে কেউ মানে না, ফলে অনেক গন্ডগোল। এখন বড় বড় আবাসন তৈরি হচ্ছে পঞ্চায়েত এলাকায়, সেই আবাসন থেকে জল বেরোবার ব্যবস্থা নেই, ময়লা পরিষ্কার করার ব্যবস্থা নেই, তারা করে ফ্ল্যাট দিয়ে পালিয়ে যাচ্ছে। এবার সেখানকার লোকেরও কষ্ট পাচ্ছে, অন্য লোকেরাও কষ্ট পাচ্ছে, তাদের জল বেরোচ্ছে না, ওখানকার জল বেরোচ্ছে না, চারদিকে ঘিরে দিয়েছে, ফলে সমস্যা আছে। এর জন্য বিভিন্ন রাজ্যে আইন হয়েছে, আমরা বিভিন্ন রাজ্যের আইনকে পড়ে এখানে একটা আইনের খসড়া তৈরি করেছি। যেমন আরবানে যেমন তৈরি হচ্ছে বিভিন্ন বাড়ি, তার জন্য আইন আছে, রুল আছে, সেগুলোকে সামনে রেখে প্রায় ওইরকমই একটা রুল তৈরি করে আমরা সরকারের কাছে পাঠিয়েছি, তারা অনুমতি দিলে এই রুলটাকে লাগু হয়ে যাবে, পঞ্চায়েতে ওই বিল্ডিং নির্মাণ নিয়ে কোনো সমস্যা আর থাকবে।
0: সামনে তো পঞ্চায়েত ভোট এবং পঞ্চায়েতের ডিলিমিটেশনও হচ্ছে, সেই ব্যাপারে আপনারা কি করছেন বা কি ভাবছেন?
1: পঞ্চায়েতের মধ্যে ডিলিমিটেশন খুব জরুরি আছে, আমাদের এখানে পুরো সিস্টেম পশ্চিমবঙ্গায় জেলা থেকে আরম্ভ করে ব্লক পঞ্চায়েত বড় বড় আছে, ফলে প্রশাসনিকভাবে সমস্যা হয়, কোন সরকার এটাকে বাড়াবার চেষ্টা করেনি, কেবল রাজনৈতিক স্বার্থে হয়েছে। আপনি ভাবুন মুর্শিদাবাদ 3টে লোকসভা আছে, মালদা 2টো লোকসভা আছে, উত্তর 24 পরগনায় 2 কোটির বেশি লোক, 5টা লোকসভা, 35টা কত বিধানসভা আছে, সেখানে একটাই জেলা। তো যারা কি করে পুলিশ জেলা করা হয়েছে কিন্তু প্রশাসনিক জেলা করা হয়নি, ফলে প্রশাসনিক সমস্যা হচ্ছে। তো আমরা অলরেডি পঞ্চায়েত বিভাগে বসেছি, পঞ্চায়েতকেও বাড়াতে হবে, বিডিও বাড়াতে হবে, একটা বিধানসভা একটা বিডিও, 300 বেশি বুথ, সে বিডিও কি করে সামলাবে? তো আমরা এগুলোকে করে এই প্রায় 400-এর বেশি, প্রায় 450 বিডিও মানে ব্লক, আর 3,339টা আমাদের পঞ্চায়েত আছে, সেটাও 4,500 কাছাকাছি করতে আমরা বলেছি সাজেশন রেখে। অলরেডি আমরা একটা খসড়া তৈরি করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারির সঙ্গে আমার কথা হয়েছে যে আমরা বাড়াতে চাই, জেলা তো আপনারা বাড়াবেন সেটা আপনারা ভাবুন, যাতে প্রশাসন সুবিধা, কিন্তু ব্লক অবধি আমরা করতে পারি তার একটা খসড়া করছি। তো উনি বলেছে হ্যাঁ করুন, কেন্দ্র ফান্ডও দেবে, আমরা সেটা করতে চাই যে ভালো করে প্রশাসনিক ব্যবস্থা চলে, এই একটা ব্যাপার। আর এই যে ডিলিমিটেশন হয়ে গেলে কিছু জায়গায় নদী আছে, খাল আছে, পঞ্চায়েত দুভাগে ভাগ অসুবিধা হয়, সেটাকে ওদিকে জোড়ার চেষ্টা করছি আমরা প্রশাসনিক যাতায়াতের সুবিধার জন্য। দ্বিতীয় হচ্ছে যে নির্বাচন আসছে সামনে, নির্বাচন 2 বছর দেরি আছে, কিন্তু পঞ্চায়েত নির্বাচনটা খুব সংঘর্ষময় রক্তাক্ত হয় পশ্চিমবঙ্গে, সেটা যাতে না হয় তার পিছনে হচ্ছে ক্ষমতা আর অর্থ, সেটা হচ্ছে পঞ্চায়েতের প্রধানের পোস্ট। আমরা সেই পোস্টের গুরুত্ব খানিকটা কমিয়েছি, তাদের কাছ থেকে আর্থিক ক্ষমতা ছিনিয়ে নিয়েছি, ফলে প্রধান হওয়ার জন্য মারামারি করা কমে যাবে, আমাদের মনে হচ্ছে হিংসা খানিকটা কমবে, দুর্নীতি খানিকটা কমবে, সেই দৃষ্টিতে এগোচ্ছি। আর যখন ডিলিমিটেশন পুরো হয়ে যাবে, পঞ্চায়েত নির্বাচন হবে, আমার মনে হচ্ছে অনেকটা সমস্যার সমাধান হবে।
0: একজন মন্ত্রী হিসেবে আপনি সাধারণ মানুষ থেকে কি জিনিসটা আশা করেন?
1: গ্রামীণ সমস্যা হচ্ছে বা শহরে অনেক সমস্যা আছে, এটা মানুষের অসচেতনতার জন্য হয়। আমরা চাইব নাগরিক হিসাবে তাদের অধিকার যেমন তারা বুঝে নেবেন, তাদের দায়িত্বটা তারা বুঝুন এবং পালন করুন। আমি বললো স্বচ্ছতার কথা, স্বচ্ছ ভারত অভিযান মাননীয় প্রধানমন্ত্রী 10 বছর ধরে চালিয়ে যাচ্ছেন, লাভ হয়েছে, কিছু সচেতনতা এসেছে, কিন্তু কিছু মানুষ কিছুতেই

0: পাল্টান না, ইচ্ছাকৃত নোংরা ফেলেন বহু জায়গায়। যেমন শহরেতে আলাদা আলাদা ডাব্বা করা হয়েছে, কালেকশন করা হচ্ছে। আমি আপনাদের জানাই আমাদের দেশে ইন্দোর হচ্ছে সবচেয়ে পরিষ্কার শহর, বহু বছর ধরে তারা পুরস্কার পান। কি করে করেছেন ওনারা? খালি ময়লা পরিষ্কার করা নয়, ময়লাকে আবার সেগ্রিগেশন করা, প্রসেসিং করা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, ভেজা আলাদা, শুকনো আলাদা, প্লাস্টিক আলাদা, লোহা, কাঁচ, রড, মাটি আলাদা করার সব ব্যবস্থা আজকাল আধুনিকভাবে হয়েছে। 15-20 বছর ধরে করতে করতে এমন জায়গায় চলে গেছে, একটা মডেল হয়ে গেছে। আমি আমাদের 3 জন রুরাল ডেভেলপমেন্টের অফিসার, রুরালের 1 জন, আরবানের 3 জন এবং 1 জন মাননীয় প্রফেসর IIT খড়গপুরে, তাদের নিয়ে গত সপ্তাহে গেছিলাম ইন্দোরে। পুরো প্রজেক্ট দেখে এসেছি। ওখানকার মেয়র আমাদেরকে কন্ট্রোল রুমে বসালেন যে সকাল 6টার থেকে ময়লা পরিষ্কার করা, তোলা, নিয়ে আসার কি ব্যবস্থা, কত গাড়ি আছে, কিভাবে GPS লাগিয়ে তার মনিটর করছে। আপনার বাড়িতে ধরুন 6টার সময় পৌঁছাবার গাড়ি, 15 মিনিট দেরি হয়ে গেছে তো ওখান থেকে ফোন যাবে, যোগাযোগ হয়ে যাবে, ড্রাইভারকে কন্ট্যাক্ট করা হয়ে যাবে, কেন যাওনি, কোথায় দেরি হয়েছে, গাড়ি খারাপ কিনা, এত দূর মনিটরিং করেছে ওরা, আদর্শ ব্যবস্থা। সেগুলো এখানে যাতে আমরা করতে পারি তার চেষ্টা করছি, তার জন্য জনগণের সঙ্গে চাই। মানুষ যদি পরিষ্কার করার চেষ্টা না করে আমরা কত করবো? যত
1: শহর ভিত্তিক
0: আপনি দেখুন, ছোট ছোট শহর উপশহর হয়ে গেছে, কলকাতা হাওড়ার কাছাকাছি যত জেলা শহরের কাছাকাছি বিস্তার হয়েছে। জেলা এখন শহর হয়নি কিন্তু পঞ্চায়েত আছে।
1: 5টা নতুন পুরসভা কোথায় হচ্ছে?
0: যেমন আমাদের যে জয়গাঁও ছিল, এগুলো সরকার বলে দিয়েছিল করেনি, এরকম ঘোষণা করে দিয়েছে বাজেটে আমাদের সরকার, সেগুলো করা 5টা। তো এরকম 5টা জেলা বাড়ছে, আর কিছু পৌরসভা ঘোষণা হয়েছে, আরো 13টার কথা হয়েছে, আরো হবে। সেগুলো তো সেমি টাউন, সেখানে সমস্যা আছে, আমাদের হাতে সেটা আছে পরিচ্ছন্নতা। তো মানুষ যদি সহযোগিতা না করে, তারা রাস্তায় ছড়িয়ে দেয়, ফ্ল্যাট থেকে উপরে নিচে ফেলে দেয়, মানুষের মাথায় ফেলে দিচ্ছে। তো সেখানে ডাস্টবিন রাখা হচ্ছে, ডাস্টবিন যেমন ঠিক জায়গায় থাকা উচিত, পরিষ্কার হওয়া উচিত, ঠিক মানুষকেও ডাস্টবিন ব্যবহার করতে হবে। তাদের সহযোগিতা না হলে আমরা তাকে সুস্থ রাখতে পারবো না। জল যেন অপচয় না হয়, বিদ্যুৎ অপচয় না হয়, এগুলো তো তাদেরও দেখতে হবে। খালি আমরা করলে, আমরা তো ব্যবস্থা করতে চাই, তার একটা সীমা আছে, কিন্তু মানুষের সহযোগিতা থাকলে দুই দিক দিয়ে সুবিধা হবে। এগুলো মানুষের আমাদের সহযোগিতা চাই।
1: আপনাকে আরেকটা প্রশ্ন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে যাদবপুর নিয়ে আপনি কি বলবেন?
0: দেখুন, যাদবপুর ইউনিভার্সিটি আমাদের কাছে গর্বের। ভালো ছেলেরা ওখানে পড়াশোনা করে, ভালো রেজাল্ট করে, প্রত্যেক বাবা মা চায় যে যাদবপুরে আমার ছেলের মেয়ের এডমিশন হোক, আর তারা বহু খরচা করে ছেলে মেয়েকে পড়িয়ে ওখানে পাঠান। কিন্তু সেই ছেলে মেয়েদেরকে যেভাবে ইউজ করা হয় ওখানে, যেভাবে দেশদ্রোহী স্লোগান দিচ্ছে, বা জেনজি কি ওখানে CJP-র যে আন্দোলন দিল্লিতে দেখলেন, সেই ছেলে মেয়েরা কিভাবে কথা বলছে, তাদের ভাষা কি অসংলগ্ন, অসভ্য, এবং প্রধানমন্ত্রী তার মাকে নিয়ে যেভাবে প্রয়োগ করছে, এই আধুনিকতা। ঠিক যাদবপুরও সেরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে বহু বছর ধরে। সবাই নয়, সামান্য মুষ্টিময় ছাত্র তারা উৎপাদ করে এই ইউনিভার্সিটির ইমেজ খারাপ হয়েছে। তার পিছনে কিছু প্রফেসর, একটা নেক্সেস আছে, যাদেরকে অনেক নাম দেওয়া যায়, শহরের নকশাল থেকে আরম্ভ করে আরবান নকশাল থেকে প্রধানমন্ত্রী নতুন শব্দ প্রয়োগ করেছিল, দিমাগি নকশাল, এদের একটা মানসিক সমস্যা এটা, সেই জন্য। আর ওটাকে একটা আইল্যান্ড করে রাখা হচ্ছে, ওখানে যা ইচ্ছা করা, যা ইচ্ছা বলা যায়। যারাই আইনকে হাতে নিচ্ছে বা যারা এই ধরনের অপকর্ম করছে, কাউকে ছাড়া যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা, সেখানকার ডিসিপ্লিন, সেখানকার পরিবেশ, এটাই শিক্ষাকে আগায় বাড়ায়। কিছু ভালো ছেলেকে ভালো ছেলে করার মধ্যে কোনো গুরুত্ব নেই। সার্বিকভাবে ওখানকার একটা মডেল ইউনিভার্সিটি হোক আমরা চাই, সেরকম পরিবেশ থাক, শিক্ষার পরিবেশ থাক, আর ওখান থেকে যারা শিক্ষিত আসবেন তারা ভালো নাগরিক হয়ে, দেশপ্রেমী নাগরিক তৈরি হন, এটা আমরা চাই।
1: দিলীপবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় কাটানোর জন্য।
2: এতক্ষণ শুনলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপন দাশগুপ্ত, সহযোগিতায় অভিরূপ ভট্টাচার্য এবং কাশফিন নাহার, শব্দ সম্পাদনায় ছিলেন সাধনা দাশ বসু।

রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র।

আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, educationakashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম, সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্য।

আজ অন্বেষা শুরুতেই থাকছে অন্যান্য দিনের মতো বিজ্ঞানের টুকরো খবর। শরীরে হাড়ের আঘাতজনিত কোনো অবস্থায় ইমপ্ল্যান্ট সার্জারি বর্তমানে বহুল প্রচলিত, কিন্তু এক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় ধাতব ইমপ্ল্যান্ট বা কৃত্রিম অস্থির সঠিকভাবে সংযোজন না হওয়া অথবা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ। সম্প্রতি আইআইটি মান্ডির গবেষণায় উঠে এলো এর সমাধানের পথ। গবেষকরা এই কৃত্রিম হাড়ের উপর একটি দ্বিস্তরীয় আস্তরণ তৈরি করেছেন। এতে ব্যবহৃত হয়েছে হাইড্রক্স অ্যাপেটাইটের ক্রিস্টাল, যা হল মানুষের হাড়ের অন্যতম প্রধান অজৈব উপাদান। সঙ্গে থাকে শরীরের জন্য নিরাপদ বায়োপলিমার। এর গঠনশৈলী অনেকটা স্টারফিশ গোত্রীয় সামুদ্রিক জীবের অনুরূপ। এতদিন পর্যন্ত 3D ইমপ্ল্যান্টে ব্যবহৃত হতো পলিল্যাকটিক অ্যাসিড, যা তার স্বাভাবিক জল বিকর্ষী বা হাইড্রোফোবিক প্রকৃতির জন্য অস্থিকোষের সঙ্গে দ্রুত সংযুক্ত হতে পারত না। এই গবেষণায় বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে PLS স্তরকে আরও বেশি সংযোজনের উপযোগী করে তোলা হয়েছে। সঙ্গে হাইড্রক্সি অ্যাপেটাইট ক্রিস্টাল থাকার জন্য প্রতিরোধ হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বায়োফিল্ম গ্রোথ, প্রয়োজন হচ্ছে না অ্যান্টিবায়োটিক্সেরও। ফলত এই পদ্ধতির প্রয়োগে আরও জৈব অনুকরণমূলক হবে কৃত্রিম ইমপ্ল্যান্ট এবং বৃদ্ধি পাবে অস্ত্রোপচারে সাফল্যের হার। গবেষণাটি করেছেন ডাক্তার সুমিত মোরাবের দ্বারা পরিচালিত একটি রিসার্চ টিম। তাদের মতে এই পদ্ধতি অর্থোপেডিক এবং দাঁতের অস্ত্রোপচারের পাশাপাশি চিকিৎসার অন্যান্য বহু ক্ষেত্রে প্রয়োগ করে আগামী দিনে সাফল্য পাওয়া যাবে। বিজ্ঞানের খবর শুনলেন।

0: কুন্ডু। তার সঙ্গে কথা হয়েছিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজির অধিকর্তা ডক্টর বিক্রমজিৎ বসুর। আসুন শোনা যাক তিনি কি বললেন।
1: আমাদের ষষ্ঠতম রাইজ কনক্লেভ, যেটা হচ্ছে রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ, এটা কলকাতার বুকে হতে চলেছে 6-7 সেপ্টেম্বর 2026। এটা হবে আপনার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি সল্টটেক ক্যাম্পাসে, এবং এখানে চারটে বড় বড় সিএসআর ইনস্টিটিউশন এবং ল্যাবরেটরি, যেটা হচ্ছে সিএসআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি, সিএসআর সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সিরামিক রিসার্চ ইনস্টিটিউট, সিএসআর আইএমএমটি ইনস্টিটিউট অফ মিনারেলস and materials technology and CSR central mechanical engineering research institute Durgapur. এই চারটে ল্যাবরেটরি এসে একসাথেই আমরা রাইস কনক্লেভটা করছি। তো এটার মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের কলকাতার বুকে এবং ওয়েস্ট বেঙ্গলে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটা যেরকমভাবে গ্রো করছে, আমরা চাই সেই স্টার্ট আপ ইকোসিস্টেমটা আরও অ্যাক্সিলারেটেড ওয়েতে গ্রো করুক। যেমন ধরুন আমাদের দেশে অন্য একটা শহরের কথাই ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোরে স্টার্ট আপ ইকোসিস্টেমটা অনেক ম্যাচিওর কন্ডিশন এখন চলে গেছে, এবং পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি তারা কিন্তু প্রথম আসে ব্যাঙ্গালোর শহরে, সেখানে ওরা ইন্ডিয়াতে একটা শাখা তৈরি করে। আমরা চাইছি যে কলকাতায় যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং সেখানে শিল্পের যে উন্নতি, সেই শিল্পের উন্নতি না হলে কিন্তু আমাদের রাজ্যে যে অর্থনৈতিক উন্নতি সেইটাও কিন্তু সেভাবে গ্রো করবে না। এবং আমাদের রাজ্যে আজকে যে সাইন্টিফিক ম্যান পাওয়ার, সাইন্টিফিক পুল অফ ট্যালেন্ট যেটা আছে, সেটা কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের চেয়েতে কিন্তু অনেক বেটার। সেই জন্য আমরা চাইছি যে কলকাতার বুকে যে এই শিল্পোন্নত হলে তাহলে ওই ধরনের ট্যালেন্ট পুলকে আমরা আরও অ্যাট্রাক্ট করতে পারব, এবং তাতে কি হবে পশ্চিমবঙ্গ এবং কলকাতার যে শিল্পোন্নতিটাকে আরও বেশি ফেসিলিটেট করতে পারব।
0: আমরা শুনলাম রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ 2026 সম্পর্কে একটি প্রতিবেদন। আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়।
2: অঙ্কুর ভৌমিক কথা বলেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌসুমী শিকদারের সঙ্গে, বিষয় নিউট্রিজেনোমিক্স।
3: পুষ্টির ক্ষেত্রে আলাদা, তার জন্য কিন্তু আমাদের জিন দায়ী। এবং এখানে আমি আসছি দুটি কথার, নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স। প্রথম যে কথাটি নিউট্রিজেনোমিক্স, এর বিষয় হলো আমাদের খাদ্য, যেই খাদ্য আমরা গ্রহণ করছি সেই খাদ্য কিভাবে আমাদের জিনের কার্যক্রম বা অভিব্যক্তিকে প্রভাবিত করে, অর্থাৎ যেই খাবার আমরা খাচ্ছি সেটা আমাদের জিন এক্সপ্রেশনকে কিভাবে প্রভাবিত করে, সেটা হচ্ছে নিউট্রিজেনোমিক্স। এবং নিউট্রিজেনেটিক্স অন্য যে টার্মটি, সেটির বিষয় হলো একজন মানুষের জিনগত পার্থক্যের কারণে কিভাবে নির্দিষ্ট খাবারের প্রতি তার শরীরের প্রতিক্রিয়া নির্ধারিত হয়। তাহলে নিউট্রিজেনোমিক্স হচ্ছে যে খাবার কিভাবে আমাদের জিনকে প্রভাবিত করতে পারে, এবং নিউট্রিজেনেটিক্স হচ্ছে একজন মানুষের জেনেটিক গঠন কিভাবে একটি খাবারের উপাদানকে প্রসেস করবে সেটার বিষয়। এইটা হচ্ছে, যদি ইংলিশে বলি, দিজ আর দ্য টু সাইডস অফ দ্য সেম কয়েন। একটা খাবারের ওপর জিনের প্রভাব, এবং একটা হচ্ছে জিনের ওপর খাবারের প্রভাব। এবং এর উৎপত্তিটা কোথায়? আমরা জানি যে হিউম্যান জেনোম প্রজেক্ট এক বিরাট বড় গবেষণা, মেবি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ ওয়ার্কস অফ দিস সেঞ্চুরি। কাজটি শুরু হয়েছিল 1990 সালে, এবং এটি সম্পূর্ণ হয়েছিল 2003 সালে, এবং মানুষের জেনোমিক ডিএনএ ব্লু প্রিন্টটা সেটা প্রকাশিত হয়েছিল 2004 সালে। এবং এই 2004 সালে যেখানে জিন ম্যাপিং হয়েছে, হিউম্যান জেনোম মিন জিন ম্যাপিং করে, সেখানে দেখা গেছে 99.9% অফ দ্য জিন অফ অল হিউম্যান ইন্ডিভিজুয়ালস আর সেম, কিন্তু ভেরিয়েশনটা মাত্র 0.01%, দ্যাট ইজ 0.01%। এবং এই যে ডিফারেন্সটা 0.01% ইন দ্য জেনেটিক মেকআপ অফ ডিফারেন্ট পিপল, এই কারণে কিন্তু আমাদের বিভিন্ন জনের রিয়াকশন বা প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের খাদ্যের প্রতি পরিবেশগত স্ট্রেসের যে রিয়াকশনটা সেইটা কিন্তু আলাদা, ওই শুধুমাত্র 0.01% ডিফারেন্স ইন দ্য জিন সিকোয়েন্স। এখন আমরা জানি যে আমরা বিভিন্ন খাবার খাই, তাতে বিভিন্ন রকমের উপাদান আছে, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আমাদের শক্তি দেয়, যেমন কার্বোহাইড্রেট, এনার্জি, ফ্যাট, প্রোটিনস,

0: আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে বিভিন্ন ভিটামিন এবং খনিজ পদার্থ, যেগুলো কিনা আমাদের বিভিন্ন মেটাবলিক কাজকর্ম করতে হেল্প করে। সুতরাং এই যে যে বিভিন্ন খাবার দেখা গেছে গবেষণায়, বিভিন্ন খাবার বহুদিন ধরে খেলে তারা কিন্তু এই জিনের কিছু পরিবর্তন করতে পারে, এবং সেই জিনের পরিবর্তন ঘটালে জিন যেরকম চেঞ্জ হয়, সেরকম জিন যেহেতু ট্রান্সক্রিপশন করে এমআরএনএ তৈরি করে, এমআরএনএ থেকে বিভিন্ন রকমের প্রোটিন তৈরি করে। আমরা জানি যে প্রোটিন হচ্ছে এনজাইম বা উৎসেচক, এবং এই উৎসেচকের উপরে আমাদের যে শরীরের যে মেটাবলিজম, যে বিপাকক্রিয়া, সেইটা চলে, এবং এর ফলে বিভিন্ন ধরনের বিপাকজনিত সাবস্টেন্স যেগুলো উৎপন্ন হয়। এবং এই যে প্রসেসটা, এই যে বিভিন্ন উপাদান, তারা কিন্তু বিভিন্নভাবে জিনের পরিবর্তন এবং আমাদের পুরো রিয়াকশন, মেটাবলিক রিয়াকশনটাকে পরিবর্তিত করতে পারে। যেমন আধুনিক জীবনে আমরা জানি যে এরকম খাদ্য উপাদান, এবং স্পেশালি পোস্ট কোভিড টাইমে আমরা দেখেছি যে অনেকেই আমরা ধরুন কাঁচা হলুদ, কাঁচা রসুন এগুলো খাই, কারণ এদের মধ্যে কিছু উপাদান আছে যেগুলো শরীরের পক্ষে ভালো। যেমন কাঁচা হলুদে থাকে কারকিউমিন, কাঁচা রসুনের মধ্যে থাকে অ্যালিসিন। দেখা গেছে এরা কিন্তু ওরকম জিন লেভেলে পরিবর্তন করে ওদের একটা সাংঘাতিক রকমের অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি কার্সিনোজেনিক এবং অনেক অনেক এরকম এফেক্ট আছে। এবং স্টাডি করে দেখা গেছে, যেমন এই যে হিউম্যান জেনোম কাজের জন্য আমরা জানি যে আমাদের ক্রোমোজোম ম্যাপিং হয়েছে, এবং জানি যে স্থূলতার জন্য যেই জিন দায়ী সেটা হচ্ছে FTO। তারপরে APOE জিন, এই জিনটা কাজ করে হচ্ছে মানুষের কোলেস্ট্রলের মেটাবলিজমের জন্য। কারকিউমিন বা এই যেটা বললাম অ্যালিসিন বা এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, এবং যে বিভিন্ন খাবার খাই তাতে যে অ্যান্টি অক্সিডেন্ট আছে, তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি দিয়ে আমাদের জিনকে প্রভাবিত করে। আর এইগুলোর খুব বেশি গুরুত্ব আছে আজকাল যেগুলো আমরা শুনি যে সাপ্লিমেন্ট সাচ অ্যাজ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফাইটোকেমিক্যাল, অ্যান্টি অক্সিডেন্ট। তার সঙ্গে একটা নতুন একটি কথা, সেটা আমরা জানি যে সেটা হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। নিউট্রাসিউটিক্যাল হচ্ছে প্রত্যেকটি খাবারের মধ্যে কিছু ভালো উপাদান আছে, সেই ভালো উপাদানগুলোকে এখন ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায়। এবং এই যে আমি যে কথাগুলো বলছি যে এই যে খাবারগুলি সেগুলো যে জিনকে পরিবর্তন করে, জিনকে পরিবর্তন করে পুরো আমাদের বিপাকক্রিয়ার পরিবর্তন করে, এইগুলোর ওপর প্রচুর গবেষণার কাজ হয়েছে। এবং জিন ম্যাপিং এ দেখা গেছে এই অনেকগুলি খাবার তারা কিন্তু এক একটি জিনকে নির্দিষ্টভাবে পরিবর্তন করতে পারে, এবং এটাকে বলা হয় SNP, সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম। এই সিঙ্গেল নিউক্লিওটাইড পলিমরফিজম এর জন্য এই বিভিন্ন খাবার তারা প্রভাবিত করে একটি জিনকে, ফলে তারা বিভিন্ন অন্যভাবে কাজ করে। এবং যখন কেউ খাবার খাচ্ছে, দুটি মানুষ যখন একই খাবার খায়, তখন কিন্তু তাদের দুজনের মধ্যে প্রভাব যেটা হয়, যেটা আমরা দুরকম প্রভাব দেখি, তার কারণ হচ্ছে তারা দুরকম ভাবে তাদের একই জিন কিন্তু তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে।
1: আমরা যেই পুরনো ধারণাগুলো নিয়ে চলতাম, যেমন সুষম খাদ্য অর্থাৎ ব্যালেন্সড ডায়েট, সেইগুলোর জায়গা এখন ঠিক কোথায় এসে দাঁড়িয়েছে?
0: সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট এখনো আমাদের প্রয়োজন। এই যে সুষম খাবার বা ব্যালেন্সড ডায়েটের কনসেপ্টটা হয়েছিল, আগের যে স্টাডিগুলো হয়েছিল, এই স্টাডিগুলো বেস ছিল অন এপিডেমিওলজিক স্টাডিজ, যেখানে বহু মানুষের উপর সার্ভে করে একটা ইন জেনারেল একটা ডায়েটারি প্যাটার্ন সাজেস্ট করা হয়েছিল, যেটা কিনা সঠিক। তার কারণ আমরা জানি যে 99.9% মানুষের জিন মেকআপ সেম, সুতরাং আমরা ধরে নিতে পারি 99.9% অফ দ্য পপুলেশন তারা কিন্তু একটি সুষম ডায়েটের যে উপাদানগুলো আছে তার জন্য তারা একইভাবে রিয়্যাক্ট করবে। সুতরাং এই যে আগে ব্যালেন্স ডায়েট, সেই ডায়েটের কনসেপ্টটা একদম সঠিক। এটা হচ্ছে বহু মানুষের কথা ভেবে এইটা করা হয়েছিল, যেটা কিন্তু এখনো সঠিক। কিন্তু এখন যেহেতু আমাদের বর্তমান গবেষণা এবং এই যে নানান ভাবে আমরা বিজ্ঞানে অনেক রকম অগ্রগতি করেছি, আমাদের স্টাডি মেকানিজম এবং বহু জিনিস আমরা জানি, নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করছি, সেখানে কিন্তু এই জিনিসগুলোতে আমরা

0: আরো ব্যক্তিগত, আগে যে ছিল বহু মানুষের জন্য সেম, এখন এগুলো চলে আসছে আমরা যে নির্দিষ্ট ভাবে পার্সোনালাইজ নিউট্রিশনের কাছে, দ্যাট ইজ একজন মানুষের জন্য একটা ডায়েট যেটা কিনা সেই মানুষকে বেনিফিট করবে। আগের কনসেপ্টটা ছিল ওয়ান ডায়েট উইল ফিট অল পিপল, কিন্তু এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে নট ওয়ান ডায়েট ইজ সুটেবল ফর অল পিপল। সো সেখান থেকে আসছে কনসেপ্ট অফ পার্সোনালাইজ নিউট্রিশন। একজন মানুষের তার জিনের গঠন, সে কোন পরিবেশে আছে, তার স্বাস্থ্যের অবস্থা কি, তার পারিপার্শ্বিক অবস্থা কি, সে কোন এনভায়রনমেন্টে আছে, তার গাট মাইক্রোবায়োমের কি অবস্থা, তার সেই পুরো জিনিসটার উপর নির্ভর করবে সে তার পুষ্টি বা খাদ্যের উপাদানগুলো সে কিভাবে সে ব্যবহার করবে বা সেগুলো কিভাবে সেগুলো তার মেটাবলিজম হবে সেগুলো আমরা বুঝি। তাহলে সেখান থেকে এই যে জিনের প্রভাব খাদ্যের ওপর এবং খাদ্যের প্রভাব জিনের ওপর, সেই যে কনসেপ্টটা নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এর থেকে উঠে আসছে একটা নতুন কনসেপ্ট, সেটা হচ্ছে পার্সোনালাইজ নিউট্রিশন। যে একজন মানুষের সব থেকে ভালো হেলথ কন্ডিশন বা হেলথটা মেনটেন থাকবে যদি তাকে পার্সোনালাইজ নিউট্রিশন দেওয়া যায়, এবং তার জন্যে দেখতে হবে আমাদের তার জিন, তার পারিপার্শ্বিক অবস্থা, তার শারীরিক অবস্থা, তার নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার গাট মাইক্রোবায়োম এবং আরো মেটাবলিক কন্ডিশন কি আছে তার উপর নির্ভর করে এইগুলো দেখা হয়।
1: জনসম্প্রদায়ের কাছে এই নিউট্রিজেনেটিক্স বা নিউট্রিজেনোমিক্স কিভাবে পৌঁছে দেওয়া যায়?
0: দেখুন, এই নিয়ে তো গবেষণা অনেক হচ্ছে, কিন্তু সেই গবেষণার কথা এখনো সেইভাবে প্রচার পায়নি, কিন্তু আস্তে আস্তে এগুলো হচ্ছে। আমাদের বুঝতে হবে যে নিউট্রিজেনোমিক্স এবং নিউট্রিজেনেটিক্স এ যে সমস্ত টেকনিক গুলো ইউজ করা হয়, যেটা ইংরেজিতে বলি নিউট্রিজেনোমিক্স ইজ অ্যান ওমিক সায়েন্স, যেটা আমরা এখন জানি ওমিক সায়েন্স, এবং তার মধ্যে কি আছে জেনোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবোলোমিক্স এবং গাট মাইক্রোবায়োম, এবং যেগুলো নতুন নতুন কনসেপ্ট। এবং জেনোমিক স্টাডি করার জন্য প্রচুর টেকনিক্স ইউজ করা হয় বা অন্য যে টেকনিক্স গুলো সেগুলো সমস্ত খরচ সাপেক্ষ, সেগুলো আমাদের দেশে এখনো হয়নি, এবং তার সঙ্গে বহু এথিক্যাল ইস্যুও জড়িয়ে আছে। মানুষ চায়, বিদেশেও যে গবেষণা হচ্ছে সেখানে মানুষ চায় যে এগুলোর প্রসার ঘটুক, কিন্তু এইগুলোর সঙ্গে এখনো কিভাবে সেই প্রসারটা ঘটবে সেটা ঠিক হয়নি। আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের এই ধারণাগুলো আমরা পাচ্ছি, এবং সেগুলো কোনো একটা খাবার খেলে কোনো একটা রোগের প্রতিরোধ হয় সেটা আমরা যেমন জানি, তার বৈজ্ঞানিক ভিত্তি সেগুলো এখন প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন স্টাডির মধ্যে দিয়ে। এবং সেই প্রচুর এরকম স্টাডি হয়েছে, এই যে জিনের এক্সপ্রেশন সেটা কি কি খাবার কিভাবে নির্ধারিত হয় বিভিন্ন ধরনের রোগে, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপরে ওবেসিটি, এগুলোর ওপর কাজ হচ্ছে সেগুলো আমরা জানি। প্রচার অতি অবশ্যই দরকার, ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন, কিন্তু এইগুলো ব্যয় সাপেক্ষ, এবং এইগুলো করার জন্য শুধু ব্যয় নয় অনেক রকম এথিক্যাল কনসিডারেশন প্রয়োজন। আগে আমাদের দেখে নিতে হবে সেগুলো কিভাবে নিষ্পত্তি করা যায়।
1: পার্সোনালাইজড নিউট্রিশন একটু যদি সবিস্তারে বলেন।
0: পার্সোনালাইজড নিউট্রিশন, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা উঠে এসেছে আমাদের যে নিউট্রিজেনেটিক্স এবং নিউট্রিজেনোমিক্স এই কনসেপ্ট গুলো থেকে। তাহলে আমরা এই দুটো টার্ম থেকে বা এই দুটো বিষয় থেকে এই শিক্ষা নিতে পারি যে ভবিষ্যতের পুষ্টি বিজ্ঞান হবে আরো ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তির, এটা বললাম, শারীরিক অবস্থা, তার যে বিপাক ক্রিয়া মানে মেটাবলিজম, মেটাবলিক প্যাটার্ন, তার কোনো রোগ আছে কিনা এবং সে কোন পরিবেশে থাকে, তার স্ট্রেস লেভেল কি, তার ঘুম ঠিক মতো হয় কিনা, এবং তার গাট মাইক্রোবায়োম, গাটে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়ার কিরকম আছে, তার ওপর নির্ভর করে তৈরি হবে এই পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান, যেটা যে নিজের মতন। তাহলে এই পার্সোনালাইজড নিউট্রিশন, দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন, এটা হবে ব্যক্তি কেন্দ্রিক। এবং এখন যে ডায়েট আমরা ফলো করি, জেনারেলাইজড ডায়েট, দ্যাট ইজ গুড ফর মেনি নাম্বার অফ পিপল, এবং পার্সোনালাইজড নিউট্রিশন হচ্ছে দ্য রাইট ডায়েট ফর দ্য রাইট পার্সন। একজন মানুষের কিরকম কি জিনিস প্রয়োজন, তার শারীরবৃত্তীয় বা অন্য প্রয়োজন অনুযায়ী সেই মতন একটা ডায়েট প্ল্যান।
1: খাদ্যের পুষ্টিগুণ তো মানুষ নির্বিশেষে সমান এবং অপরিবর্তিত থাকে, কোন কোন বিষয়গুলিকে মাথায় রাখতে হবে এই পার্সোনালাইজেশনটি করার সময়?
0: পার্সোনালাইজ করার সময় মাথায় রাখতে হবে তার বর্তমান শারীরবৃত্তীয় অবস্থা।

0: ফিজিওলজিক্যাল কন্ডিশন, তার মেটাবলিক কন্ডিশন, তার কোনো রোগ আছে কিনা, মানে তার কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস টাইপ 2 বা ক্যান্সারের প্রবণতা, সে কোনো রোগে ভুগছে কিনা, তার স্ট্রেস লেভেলটা কিরকম, তার ঘুম ঠিক মতো হয় কিনা, এবং সর্বোপরি তার গাটে মাইক্রোবায়োমটা কিরকম, এই সবগুলো দেখে তার পার্সোনালাইজ নিউট্রিশন প্ল্যানটা তৈরি করতে হয়।
1: বয়স অনুযায়ী কি এর কোনো পরিবর্তন ঘটতে পারে?
0: বয়স অনুযায়ী যেহেতু অনেক আমাদের শারীরবৃত্তীয় ক্রিয়ার পরিবর্তন হয় ডিউ টু সেল এজিং, সেখানে মানুষের মেটাবলিক রেট বা মেটাবলিজম টাইপটা অদল বদল হয়, ওই জন্যে খানিকটা পার্সোনালাইজ নিউট্রিশন সেটাও চেঞ্জ হবে, কারণ পার্সোনালাইজ নিউট্রিশন ইট অলসো ডিপেন্ডস অন দ্য এজ অফ দ্য পার্সন। বয়সের সঙ্গে সঙ্গে যেহেতু শরীরের পরিবর্তন হয়, শরীরের কোষের পরিবর্তন হয়, সুতরাং নিউট্রিশন প্ল্যানেরও পরিবর্তন হবে। আমাদের যে খাবারের উপাদান, পুষ্টি, সুষম আহার, এইটা কিন্তু আমাদের লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে কিন্তু পরিবর্তিত হয়, কারণ লাইফ সাইকেলের বিভিন্ন পর্যায়ে, যেমন শৈশবে, যৌবনে এবং বার্ধক্যে, এই সবকটি অবস্থায় কিন্তু পরিবর্তিত হয়। ফলে পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান, ডায়েট প্ল্যান যখন তৈরি হবে, তখন স্বাভাবিকভাবেই সেটাও পরিবর্তিত হবে, কারণ যে পরিবেশের প্রভাব, শারীরবৃত্তীয় ক্রিয়ার কি রেট, মেটাবলিক রেট, তার কোনো রোগ হলো কিনা, এইগুলোর ওপর নির্ভর করবে আমাদের নিউট্রিশন প্ল্যান।
1: এবার যদি আসি মহিলাদের ক্ষেত্রে, গর্ভধারণের আগে, গর্ভাবস্থায় এবং সন্তান লাভের পর কিভাবে এর ধরন ধারণ বদলাবে?
0: এখানেও আবার বলি যে এটি একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, এবং একজন যে মা হবে তাকে এই প্রেগনেন্সির বিভিন্ন স্টেজে, সে যেহেতু যে বাচ্চা মায়ের জঠরে বড় হচ্ছে, তার পুষ্টি মায়ের পুষ্টি থেকে আসবে, সুতরাং এই যে বাচ্চা যে বড় হচ্ছে এবং তার জন্যে এবং মায়ের জন্যে এই নিউট্রিশনটা এক ডিউরিং দ্য ডিফারেন্ট ট্রাইমেস্টার, সেগুলোও কিন্তু পাল্টাবে, পরিবর্তন মানে, সুতরাং এই পার্সোনালাইজ নিউট্রিশন প্ল্যান আমার মতে সেটাও পরিবর্তিত হবে ইন দ্য ডিফারেন্ট ট্রাইমেস্টার্স অফ প্রেগন্যান্সি।
1: এই বিষয়গুলি অর্থাৎ নিউট্রিজেনেটিক্স, নিউট্রিজেনোমিক্স, পার্সোনালাইজড নিউট্রিশন, এগুলো কি এখনো মূলত তাত্ত্বিক ধারণা নাকি এর কোনো প্রয়োগ ভিত্তিক প্রমাণ আছে?
0: পার্সোনালাইজড নিউট্রিশন এখন আর কোনো তাত্ত্বিক সত্যকথা নয়, তার কারণ বিদেশে পার্সোনালাইজড নিউট্রিশন, আমাদের দেশেও গবেষণা হচ্ছে, এখন যে পার্সোনালাইজড নিউট্রিশন বিদেশে সেটা এখন ফোকাস করছে, যে সমস্ত মানুষের মেটাবলিক ডিসঅর্ডার আছে, যে সমস্ত সদ্যজাত জন্মাচ্ছে ইনবর্ন এরার্স অফ মেটাবলিজম, যেমন ফিনাইল কিটোনিউরিয়া, বা কিছু প্রাপ্তবয়স্ক মানুষের যাদের মনোজেনিক ডিসঅর্ডার, যেরকম হাইপার কোলেস্টেরলেমিয়া, হাইপোক্যাটেশিয়া, এবং সফলভাবে প্রয়োগ করা হয়েছে কিছু প্রাণঘাতী সমস্যা, যেমন স্থূলতা এবং কার্ডিওভ্যাসকুলার ডিজিজের চিকিৎসার জন্য। সুতরাং এটা এখন শুধু তত্ত্ব কথা নয়, এইগুলোর অ্যাপ্লিকেশন হচ্ছে, কিন্তু যেটা বললাম যে এই যে চিকিৎসা, এইটা প্রচন্ড রকমের খরচ সাপেক্ষ, কারণ এই যে টেকনিক যেগুলো ইউজ করা হয়, জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স, মেটাবলোমিক্স বা নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রি, তার সঙ্গে স্টাডি অফ গাট মাইক্রোবায়োম, এইগুলো প্রত্যেক যে স্টাডি, যে টেকনিক গুলো লাগে, সেগুলো প্রচন্ড খরচ সাপেক্ষ, এবং এই সমস্ত স্টাডি থেকে যে সমস্ত ডেটা, প্রচুর পরিমাণে ডেটা উঠে আসছে, সেই ডেটা গুলো কম্পাইল করার জন্য এখন ব্যবহার করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই বিভিন্ন উপাদানগুলি, যে এই যে বিভিন্ন যে ডেটা উঠে আসছে, সেইগুলো প্রসেস করা হচ্ছে, এবং কোনো মানুষের পার্সোনালাইজ নিউট্রিশন ডায়েট প্ল্যান কি হবে সেটা যেরকম বলা হচ্ছে, ভবিষ্যতে কি করলে কোন দিকে চেঞ্জটা যেতে পারে সেটাও কিন্তু বলা সম্ভব হচ্ছে। কিন্তু যেটা বললাম যে যেহেতু এটা প্রচন্ড রকমের খরচ সাপেক্ষ, সেটা একটা দিক, তার সঙ্গে যেহেতু আমরা এরকম জিনের ডেটা নেব, সব কিছুর কিন্তু একটা এথিক্যাল ক্লিয়ারেন্সের জায়গা আছে, ফলে জিনিসটা এখনো যেটা বিকাশ হচ্ছে, ডেভেলপমেন্টস and improvements are still going on, এবং বেশ কিছুদিন

0: লাগবে মনে হয় যখন এটা আর তাত্ত্বিক পর্যায়ে থাকবে না। এটা আশা করি মানুষের ক্ষেত্রে এটা আমরা এই প্রিন্সিপালস গুলো অ্যাপ্লিকেবল হবে।
1: ভারতবর্ষে এই পার্সোনালাইজড নিউট্রিশনের পূর্ণাঙ্গ প্রয়োগের পথে কি কি বাধা এখনো আছে বলে আপনার মনে হয়?
0: বাধা যেটা বললাম, এই যে স্টাডি, এই পার্সোনালাইজড নিউট্রিশন, এই যে বেস করে আছে অন নিউট্রি জেনোমিক্স এবং নিউট্রি জেনেটিক্স, এই দুটি স্টাডির জন্য জেনোমিক্স, ট্রান্সক্রিপ্টোমিক্স এরকম টেকনিক্স প্রচুর ইউজ করা হয়। নেক্সট জেন সিকোয়েন্সিং বা আগে যেটা PCR দিয়ে করা হতো, নেক্সট জেন সিকোয়েন্সিং এবং টেকনিক্স যেগুলো ইউজ করা হয় সেগুলো ভীষণ খরচ হবে এবং সব জায়গায় কিন্তু এগুলো উপলব্ধ নয়। তাহলে ভারতবর্ষে যদি আমরা পার্সোনালাইজড নিউট্রিশনকে আরো এস্টাবলিশ করতে চাই, আরো পপুলার করতে চাই, সেইখানে কিন্তু আমাদের এই যে টেকনিক্স গুলোকে ডেভেলপ করতে হবে, এইগুলোকে সবাই অ্যাফোর্ডেবল হলে তবে কিন্তু এই জিনিসটা আরো জনপ্রিয় হবে। তাহলে যেটা দাঁড়ালো যে অদূর ভবিষ্যতে একজন ব্যক্তির জেনেটিক প্রোফাইল, তার স্বাস্থ্য অবস্থান, জীবনযাপন পদ্ধতি, খাদ্যাভ্যাস, তন্ত্রের মাইক্রোবায়োম বিশ্লেষণ করে তার জন্য ব্যক্তিগতকৃত খাদ্য পরিকল্পনা, দ্যাট ইজ পার্সোনালাইজড নিউট্রিশন প্ল্যান তৈরি করা যাবে। এবং এইটা বর্তমানে যে রোগগুলো খুব কমন, যেমন স্থূলতা, Type 2 diabetes, হৃদরোগ এবং অন্যান্য দীর্ঘস্থায়ী রোগ, ক্যান্সার ইত্যাদি, প্রতিরোধ ও ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে প্রচুর সম্ভাবনাময় হলেও এখনো এটি বিকাশমান একটি গবেষণার ক্ষেত্র।
2: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শুনছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর মৌসুমি শিকদারের সাক্ষাৎকার। আজকের বিষয় ছিল নিউট্রিজেনোমিক্স। তার সঙ্গে কথা বললেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিক। তাহলে নিউট্রিজেনোমিক্স সম্পর্কে আপনাদের একটা ধারণা হলো তো? এই সঙ্গেই শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে আগামী অন্বেষায়। নমস্কার। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান।

রামধনু কলম, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ। শুধুমাত্র অষ্টম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্য শ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com, education.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম সেপ্টেম্বর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 13ই সেপ্টেম্বর 2026। আরও একবার মনে করিয়ে দিই, অষ্টম শ্রেণীর জন্য সেপ্টেম্বর মাসে রামধনু কলমের বিষয় শেখার আনন্দ।

শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতারে রাগ যোগ কোশ। শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। শুরু হচ্ছে সেতার রাগ যোগ কোশ, শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সেতারে রাগ যোগ কোষ, শিল্পী পণ্ডিত বিশ্বজিৎ সরকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন পণ্ডিত সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: হেউ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা পাপিয়া চক্রবর্তী, নাটক অবেলার ঢেউ।
1: কি ব্যাপার সুমন, তুমি এখনো রেডি হওনি?
2: দাড়িটা না কেটেই বেরোবো,
1: মেয়ে স্কুল তো ছুটি হয়ে যাবে।
2: আমার বেশিক্ষণ লাগবে না, ততক্ষণে চট করে চাটা নিয়ে এসো তো।
1: দাড়ি কাটবে, চা খাবে, তারপর?
2: তুমি আজকাল বড্ড বেশি কথা বলো চিত্রা। সম্প্রতি স্কুল ছুটি হবে 8:30, এখন বাজে 7:50, বাড়ি থেকে স্কুল তো 2 মিনিটের পথ।
1: সংসারে কোনো কাজে কথা বলে তুমি যা শুরু করে দাও, তাতে আমার টেনশন আরো বেড়ে যায়।
2: অন্তত টেনশন কমানোর জন্য কাজের দায়িত্বটা আমার কাঁধে না চাপানো উচিত।
1: সংসারে কোন কাজটা তুমি করো শুনি? মেয়ে কোন ক্লাসে পড়ে জানো? মেয়ের পরীক্ষা কবে জানো? 24 ঘন্টার মধ্যে কত ঘন্টা আমাকে সংসারে কাজ করতে হয় জানো? আছো তো শুধু নিজের অফিস আর টুন নিয়ে।
2: তুমি ঝগড়া করবে না চা এনে দেবে?
1: উফ, যা জ্বালাও না, পারি না বাপু তোমার মতো নিষ্কর্মা পুরুষকে নিয়ে।
2: হোয়াট, তুমি আমাকে নিষ্কর্মা বললে? বিয়ের 12 বছর পরে তোমার কাছ থেকে এই কথাটা আমার শুনতে হলো চিত্রা।
1: নিষ্কর্মা নয়, যেসব পুরুষ পৌরুষের বড়াই করে স্ত্রীর কাছে সেই সব পুরুষই নিষ্কর্মা। সংসারে কোন কাজে তুমি আমাকে সাহায্য করো বলো তো? পাশের ফ্ল্যাটের সন্দীপবাবুকে দেখো না, যতক্ষণ বাড়ি থাকেন
2: ততক্ষণ বউয়ের উপকারে লাগেন, মাছ কাটা থেকে শুরু করে বউয়ের শাড়ি ধুয়ে দেওয়া পর্যন্ত। তা তুমি কি আমায় এসব করতে বলছো?
1: বাবা, এসব কাজ করবে তুমি? একটা সামান্য কাজ করতে বলে যেরকম হিমশিম খাও তাতে।
2: চিত্রা, কয়েকদিন ধরে লক্ষ্য করছি তোমার সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা বলে কিরকম রিয়্যাক্ট করছো।
1: কি হলো?
2: না কিছু হয়নি।
1: কিছু হয়নি? ব্লেডে গালটা কতটা কেটে গেল অথচ বলছো কিছু হয়নি, কোথা থেকে এরকম ন্যাকামি শিখছো? দাঁড়াও, ওষুধটা লাগিয়ে দিই।
2: দাঁড়াও না, তো জ্বালা করছে।
1: জ্বালা থেকে করবে,
2: আস্তে আস্তে।
1: তুমি জামা কাপড়টা পরে নাও, আমি চা নিয়ে আসছি। তুমি আবার টুরে যাচ্ছ? মেয়ের পরীক্ষা সামনের সপ্তাহে, তা জানো?
2: চিত্রা, আমি কি বেড়াতে যাচ্ছি নাকি? অফিসের কাজ, যেতে তো হবেই।
1: অফিসের কাজটাই তোমার কাছে সত্যি, একমাত্র সত্যি। সংসার, সন্তান, বউ সব তোমার কাছে মিথ্যে।
2: আমার সব কিছু সংসারের জন্য, তোমাদের জন্য।
1: টাকাটাই কিন্তু জীবনের সব নয়।
2: হু টোল্ড ইউ সো? টাকাটাই জীবনের সব। ইকোনমি ইজ অনলি লাভ অফ লাইফ।
1: আমাদের বিয়ে হয়েছে আজ 12 বছর, এর মধ্যে কতদিন আমরা একসঙ্গে বেরিয়েছি, কতদিন আমরা নিভৃতে বসে গল্প করেছি। বিয়ের পর সেই যে একবার পুরীতে গিয়েছিলাম, ব্যাস সেই শেষ। তারপর থেকে সংসারের এই 4 দেয়ালের মধ্যে বন্দি।
2: এসব কথা তো আগে কখনো বলনি, হঠাৎ 12 বছর পরে এসব কথা।
1: নিজের সুখের কথা বলতে আমার মর্যাদায় বাধে, ব্যাপারটা যে আমি বুঝি না তা নয়, বুঝি। বিয়ের পর স্বামী স্ত্রী সম্পর্কটা একটা সমান্তরাল সরল রেখায় দাঁড়িয়ে থাকে, সেই একঘেয়ে কথা, বৈচিত্র্যহীন সাংসারিক জীবন, সত্যি এতে কোনো চার্ম থাকে না। কিন্তু বোধ তো থাকা উচিত, স্বামী স্ত্রীর পরস্পরকে তো বোঝা উচিত, দুজনেরই তো দুজনের সুখ দুঃখ ভালো মন্দ ভাবা উচিত।
2: ঠিক আছে ঠিক আছে, দেরাদুন থেকে ফিরে এসে আমি তোমাকে নিয়ে বেরোবো।
1: সকাল থেকে রাত পর্যন্ত কাজ নিয়ে ভয়ঙ্কর ব্যস্ত থাকি ঠিকই, কিন্তু মনের দিক থেকে বড্ড একা লাগে, বড্ড একা।

0: এমনি আমার ক্ষেত্রে ব্যাপারটা,
1: তুমি কবে ফিরবে?
0: 12th।
1: দেখো, সেবারের মতো 7 দিন বলে 20 দিন করো না, আর গরম জামা কাপড় নিয়ে যেও, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠে।
0: তুমি খুব ভাবো না?
1: তোমার কি মনে হয়? শোনো, চিঠি লেখার তোমার অভ্যেস নেই একদম আমি জানি, তবু পৌঁছে একটা চিঠি দিও।
0: কিছু লিখতে গেলেই আজকাল হাত পা একেবারে কেঁপে কেঁপে ওঠে, নার্ভের কোনো প্রবলেম হলো কিনা কে জানে।
1: 40-এর পর শরীরটাকে যত্নে রাখতে হয়, ফিরে এসে ডাক্তার দেখাবে।
0: দেখতে দেখতে কিরকম বয়সটা বেড়ে গেল, এখন সবকিছু কেমন ঠান্ডা, নিরুত্তাপ, নিস্তেজ, মনের সেই দামাল ভাবটা নেই, সে যে ছোট প্রেম করো, বেড়াও, হই হই করো, ভাঙো গড়ো, সবকিছু সবকিছু কিরকম এখন অর্থহীন মনে হয়, অস্পষ্ট মনে হয়। কেন চিত্রা?
1: বয়সটা আমাদের বেড়েছে।
2: আপনার লাগেজটা গাড়িতে একটু সরাবেন।
0: ও ইয়েস স্যার, আই এম সরি।
2: ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার ব্যাগটা গাড়িতে একটু দিন না।
0: আপনি নামুন না, আমি তুলে দিচ্ছি।
2: থ্যাংক ইউ, আমি পারব।
0: থ্যাংক ইউ,
2: থ্যাংক ইউ। আপনি শীত করছে?
0: হ্যাঁ, কেন বলুন তো?
2: না, আপনি শীত না করলে ফ্যানটা একটু খোলা যেতে পারে।
0: আপনার গরম লাগলে আপনি নিশ্চয়ই খুলবেন। মেয়েটি কিন্তু বেশ, এত সব প্রতিভা, এত স্মার্ট, ভেতরটা কিরকম যেন ছুঁয়ে ছুঁয়ে যায়। চোখ দুটো অসম্ভব উজ্জ্বল, মনি দুটো এত টলটলে। কোথায় নামবে মেয়েটি যদি শেষ পর্যন্ত যায়? ভাবাই যাচ্ছে না। এরকম দূরের জার্নিতে আমার চোখের সামনে বসে আছে এক সুন্দরী, যাকে হাত বাড়ালেই ছোঁয়া যায়, যার সারা শরীরে গনগনে আগুনের উত্তাপ, চোখে যৌবনের তীব্র মাদকতা। আমি সত্যি ভাগ্যবান।
2: লোকটা তো ভীষণ স্মার্ট, নইলে একটা কূপের মধ্যে আমরা দুজনে মুখোমুখি বসে আছি, অথচ মানুষটার কোনো বিকার নেই, কোনো বোধ নেই, আলাপ করবার কি কোনো কথাই খুঁজে পাচ্ছি না। ট্রেনে বসে বসে বইয়ের কথা ভাবছি, কিন্তু মনে হয় বেশ রোম্যান্টিক মানুষ, কিন্তু পুরুষ মানুষ যে এত ডাল হয় বাবা জানতাম না। জার্নিটা একবার নষ্ট হয়ে গেল, এরকম একটা বোকা লোক চোখের সামনে লাইক আ পাপেট বসে থাকবে।
0: আমি কি বুড়ো হয়ে গেছি? কিন্তু কয়েকটা পাকা চুল ছাড়া তো আমি আমার মতো বয়সের কোনো গন্ধ পাই না। আমার সামনে আজ যদি চিত্রা বসে থাকত, তাহলে এতক্ষণে নিশ্চয়ই বয়সটা মাথা চাড়া দিয়ে উঠত, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটা শুরু হয়ে যেত, নার্ভে গণ্ডগোলে হাত দুটো কাঁপত, বেডিং বিছিয়ে নিশ্চয়ই শুয়ে পড়তাম। কিন্তু আজ আমার রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি পারি। এই 40-এ দাঁড়িয়েও আমি 22-এর গন্ধ ছড়াতে পারি, আমি হাসতে পারি, আমি স্মার্টনেস শো করতে পারি। কিন্তু কিন্তু মেয়েটিকে বুঝতে পারছে না যে আমি ফুরিয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া যৌবনের একটা কঙ্কাল বয়ে নিয়ে বেড়াতে চাই না। আচ্ছা আচ্ছা, আমার এরকম হচ্ছে কেন? মেয়েটিকে দেখে আমার শরীর, আমার মন

0: সেরকম যেন বয়সের হিমঘর থেকে গনগনে উত্তাপের দিকে ছুটে যেতে চাইছে। কেন? আমি কি মেয়েটির সঙ্গে আলাপ করব?
1: না, লোকটা সত্যি বোকা। চেহারাটা পুরুষের, কিন্তু ভেতরটা একেবারে ঠান্ডা। হনাহীন সাপ, বিষ দাঁত নেই, ছবুল মারতে জানে না। বলে এতক্ষণ আমার মতো এক সুন্দরীর সঙ্গে, তবে মানুষটা হ্যাংলা নয়। মিস্টার মুখার্জি, মিস্টার রয়, এদের মতো মেয়ে দেখলে চুপ চুপ করে না। আচ্ছা, মানুষটা কি উদাস প্রকৃতির, না সংসারে বউ বাচ্চা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে? আমি নিজে থেকে আলাপ করব। কি?
0: ঠিক আছে, আপনাকে উঠতে হবে না, আমি দেখছি।
2: এক্সকিউজ মি, এই ভদ্রলোক খুব বিপদে পড়েছেন। উনি লখনউ যাবেন, টিকিট কাটা আছে কিন্তু রিজার্ভেশন করতে পারেননি। আপনার কূপে যদি ভদ্রলোককে দয়া করে অ্যালাউ করেন।
1: ওহো, শরীর খারাপ নিয়ে তুমি আবার উঠলে? যাও যাও, শুয়ে পড়ো। শুনুন, আমরা হাজবেন্ড ওয়াইফ ট্রাভেল করছি, আপনি কি করে আশা করেন যে আরেকজনকে আমাদের মধ্যে অ্যালাউ করবো?
2: সরি, ভেরি সরি।
1: কি হলো, ওরকম নার্ভাস লুক করে তাকিয়ে আছেন যে?
0: না, মানে আপনি যেভাবে
1: মিথ্যে কথা বললাম তাতে আপনি বিস্মিত হয়েছেন, রাইট?
0: হ্যাঁ, মানে আপনি কত সহজভাবে একটা মিথ্যে সম্পর্ককে কিরকম সত্যি করে তুললেন। আপনি কি অ্যাক্ট্রেস?
1: সব মেয়েরাই ভালো অ্যাক্টিং করতে পারে। দে নো হাউ টু বিহেভ, হাউ টু সিডিউস, হাউ টু ক্রাই, হাউ টু লাভ and how to love.
0: You are really an interesting personality.
1: ha ami je bhadrulok ke bhetore allow korlam na, apni eta chaichilen na?
0: na mane ye mami
1: acha apni amar chokher dike takiye bolun to, ami ar apni chhara ei kupe ar keu thaku keta apni chan?
0: na chai na.
1: আমিও চাই না, আমিও চাই না যে আমি ছাড়া আর আপনি ছাড়া এখানে আর কেউ থাকুক।
0: আপনি কি সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন?
1: কেন বলুন তো।
0: না, আপনার হাতের বইটা দেখে মনে হলো।
1: সাইকোলজি অফ লাভ? না, এটা আমার বিষয় না, আমার বিষয় ছিল ফিজিক্স।
0: আপনি কতদূর যাবেন?
1: নাও ইউ আর লুকিং রিয়েলি স্মার্ট অ্যান্ড ডাইনামিক।
0: কিছু বললেন?
1: আমি মুসৌরি অব্দি যাব, আপনি?
0: আশ্চর্য, আমাদের দুজনের লক্ষ্যপথই এক। কক্ষপথটা যদি এক হতো তাহলে একই বৃত্তে ঘুরতে ঘুরতে ঘুরতে ঘুরতে।
1: আপনি কি করেন?
0: ওই একটা ওষুধ কোম্পানির ফেরিওয়ালা।
1: কিন্তু আপনার চাল চলন একেবারে এক্সিকিউটিভদের মতো।
0: আপনার সাইকোলজি নিয়ে পড়া উচিত ছিল। ভাই, আপনি ঠিকই ধরেছেন, আমি ওখানকার সেলস ম্যানেজার। আপনি?
1: আমি একটা কাগজের অফিসে চাকরি করি।
0: ফিজিক্সের ডক্টরেট অথচ, আই মিন, কোন কাগজ?
1: ডেইলি নিউজ।
0: রিয়েলি, আপনি টু মাচ হিউমিজিক্যাল।
1: দিস ইজ লাইফ, খুব মজা লাগে। লাইফ ইজ মিয়ারলি আ গেম টু মি।
0: জীবনটাকে নিয়ে আপনি খেলতে ভালোবাসেন?
1: ও ইয়েস। কতগুলো নির্দিষ্ট নিয়ম মেনে জীবনের যে বৃত্ত, তাকে মেনে চলা আমার কাছে বশ্যতা স্বীকার করা। I want to live a life which must be... আপনি জয় অ্যাডামসের বনফ্রি গল্পটা পড়েছেন?
0: ছবিটা দেখেছি, it's beautiful.
1: আপনি বিয়ে করেছেন?
0: হ্যাঁ,
1: বিয়ে।
0: বিয়ে না,
1: বিয়ে করবেন
0: না? না, আপনি বিয়ে করেছেন?
1: হ্যাঁ, করেছিলাম।
0: করেছিলাম মানে?
1: মানে অ্যাডজাস্ট হয়নি। আমার হাজবেন্ড নামক বস্তুতে বড্ড বেশি সামন্ততান্ত্রিক, কিরকম একটা প্রভু প্রভু অ্যাটিটিউড। উফ, ডিসগাস্টিং। এই ভালো, কি বলেন?
0: কি?
1: এই যে পথ চলতে চলতে হঠাৎ কোনো পুরুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমি কিন্তু আপনার খুব কাছাকাছি পৌঁছে গেছি, আপনি বুঝতে পারছেন?
0: না, মানে এত তাড়াতাড়ি।
1: আপনি বড্ড ট্র্যাডিশনাল।

0: ছেলের সঙ্গে একটা মেয়ে আলাপ হবে, বছর খানেক তারা মেলামেশা করবে, তারপর পরস্পর পরস্পরকে বুঝবে, চিনবে, তারপর বিয়ের পিঁড়িতে বসবে। ও ফল বোগাস। ভালোবাসা, বন্ধুত্ব, এসব সম্পর্ক তো কোনো নিয়ম মেনে হিসেবে সূত্র ধরে গড়ে ওঠে না। মানুষের সম্পর্ক তো আর অ্যালজেব্রার ফর্মুলে নয়, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এছাড়া আর কিছু হবারই নয়। এর কোনো নিয়ম নেই জানেন। ইনস্ট্যান্ট যে সম্পর্কটা গড়ে ওঠে সেটাই ভালোবাসা, আর কিছু না।
1: রিয়েলি ইউ আর অ্যান এক্সেপশন। আপনার কথা বলার ভঙ্গি, আপনার যুক্তি, আপনার যুক্তির জোর, রিয়েলি হিপনোটিক।
0: কটা বাজে?
1: দশটা কুড়ি।
0: ওফ, অনেক রাত হল, চলুন একসাথে ডিনার করে আসি।
1: চলুন। আপনি মুসাওয়ারিতে কি বেড়াতে গেছেন?
0: না, ওখানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সামার সামিট হচ্ছে সেখানে যাচ্ছি কভারেজের জন্য।
1: উঠেছেন কোথায়?
0: এখনো জানি না, একটা ব্যবস্থা করে নিতে হবে। আজ পৌঁছবো, কাল রেস্ট, পরশু থেকে কাজ।
1: আমার নামে হিল ভিউ হোটেলে একটা রুম বুক করা আছে, আমি সেখানে আপনার জন্য আর একটা রুম বুক করার চেষ্টা করতে পারি।
0: আপনার কোনো অসুবিধে হবে না তো?
1: আমার অসুবিধে? আরে না না না না, যদি পারি তাহলে আমার কিন্তু ব্যাপারটা ভাবতে খুব ভালো লাগছে।
0: আমার? আরে বাবা না, আমার কোনো সংস্কার নেই।
1: ও থ্যাংক ইউ। স্টেশন এসে গেছে, চলুন আপনার লাগেজটা দিন।
0: না না না, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে নিচ্ছি।
1: এক মিনিট, আপনার নামটা কিন্তু জানা হয়নি।
0: দেখলেন তো, সম্পর্কটা গুরুত্ব পেলে নামে কিছু এসে যায় না। আমার নাম লীনা, লীনা চৌধুরী।
1: আমি সুমন সেন, চলুন। আপনার দেরি আছে?
0: না, হয়ে গেছে।
1: বিউটিফুল, রিয়েলি বিউটিফুল, দারুণ দেখাচ্ছে আপনাকে। মনে হচ্ছে শুক্লপক্ষের এক পুরী এসে।
0: ও মাই গড, এ কি করেছেন? ঘরের আলো নিভিয়ে দিয়েছেন, ডাইনিং টেবিলের উপর চারটি ক্যান্ডেল, রজনীগন্ধা, ধূপকাঠির গন্ধ।
1: ও, পরিবেশটা কেমন লাগছে বলুন?
0: স্বপ্নের মতো।
1: রাইট, আই ওয়ান্ট টু সেলিব্রেট আওয়ার রিলেশনস, আওয়ার ফ্রেন্ডশিপ। তুমি যাও না, তুমি যাও না লীনা।
0: ও, তুমি ভীষণ চালাক।

0: হাত ধরো।
1: তারপর?
0: তারপর তোমায় দেখবো। এটা কি আঁচিল?
1: ওটা একটা কালো তেল।
0: না, আলো জ্বলে নয়নি, না অন্ধকারে, একটা প্রাগৈতিহাসিক অন্ধকারের মধ্যে আমি তোমায় দেখতে চাইলি না। আমি দেখতে চাই তুমি অন্ধকারের মধ্যেও আলোকিত হয়ে উঠতে পারো কি না। আমি দেখতে চাই কৃষ্ণপক্ষে জ্যোৎস্নার সেই পরিটা নামে কি না। আলোগুলো নিভিয়ে দাও লীনা, উঠাও।

0: দুটো দিন কিরকম স্বপ্নের মতো কেটে গেল, তাই না লীনা?
1: জীবনটাই যে স্বপ্নময়, যারা স্বপ্ন দেখতে জানে

0: তারাই জীবনটার একটা মানে খুঁজে পায়।
1: এই দুদিনে তুমি আমাকে অনেক তাজা করে দিয়েছ। আমার 40 বছরের স্নায়ুতে আমি যেন 20 বছরের গান শুনতে পাচ্ছি।
0: সময় হয়ে গেছে,
1: তোমাকে যেতে হবেই, আর 2 দিন থাকলে হয় না।
0: না এরকম করে ভাবছো কেন? আমাদের সম্পর্কটা একটা ছবির মতো, আ বিউটিফুল পোর্ট্রেট অফ লাইফ, জীবনের একটা সুন্দর পবিত্র ভালোবাসার ছবি।
1: লীনা, আর দেখা হবে না আমাদের?
0: হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু দেখা পাবার চেষ্টা করে মুহূর্তে সেই ছবিটাকে আমি নষ্ট করতে চাই না সুমন। আমি আমার ভাবনার মধ্যে তোমাকে বাঁচিয়ে রাখতে চাই। আমি চলি, উইশ ইউ অল দ্য বেস্ট।
1: সেম টু ইউ, সেম টু ইউ লীনা।
2: এই প্রথম তুমি কথা দিয়ে কথা রেখেছ।
1: মানে?
2: মানে ঠিক দিনে এসেছ। হাত মুখ ধুয়ে এসো, আমি চা করে আনি।
1: তুমি এখনই চা করতে যাবে কেন? মোক্ষদাকে বলো, কতদিন বাদে এলাম, তোমার সঙ্গে একটু গল্প গুজব করি।
2: বাবা, এই যে নতুন কথা শুনি, ব্যাপার কি বলো তো?
1: ফাজলামি করো না, বসো এখানে।
2: হিমালয় থেকে ফিরে লোকে সাধু সন্ন্যাসী হয় জানতাম, কিন্তু তুমি দেখছি
1: প্রেমিক হয়ে ফিরেছি।
2: মানে?
1: এই যে টিকিট, আগামী 19 তারিখে তুমি আর আমি মুসাউরি, নৈনিতাল, হরিদ্বার, লক্ষ্মণ।
2: দাঁড়াও, ব্যাপার কি বলো তো, সত্যি তুমি আমাকে নিয়ে? আমি তো আমার চোখকে বিশ্বাস করতে পারছি না।
1: চিত্রা, তোমাকে আজ এত সুন্দর লাগছে কেন বলো তো?
2: এই মানে তোমার মাথার কোনো গন্ডগোল হয়নি তো? না, আমার যেন কিরকম ভয় ভয় করছে।
1: বুঝলে চিত্রা, আজকে আমার মনে হচ্ছে বয়সটা কোনো ব্যাপারই না। মনটা যদি সবুজ রাখা যায় তাহলে অন্ধকারেও পরি নামানো যায়।
2: আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবু। সে কি?
1: হ্যাঁ, ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং হবে। আমি আগে গিয়ে ট্রেনের কূপে বসে থাকবো, তোমার টিকিটটা তোমাকে আমি আগে দিয়ে দেবো, তারপর তোমার সাথে ট্রেনে আমার আলাপ হবে নতুন করে আলাপ।
2: কিন্তু কিন্তু কেন?
1: ইটস আ গেম, শুধু গেম বললে ভুল হবে। দেখবে, আমরা যদি নতুন করে পরিচিত হতে পারি তখন নতুন করে আমাদের জীবনটা শুরু হতে পারে। বেশ থ্রিলিং লাগছে না?
2: হ্যাঁ, তা লাগছে, তবে ঠিক আছে, কিন্তু
1: না না না, আর কোনো কিন্তু না। আরেকটা কথা, বেশ সুন্দর করে নিজেকে সাজিয়ে নেবে।
2: কিন্তু মানে কিভাবে আলাপ করব?
1: একটি নারীর সাথে একটি পুরুষের যেমন করে আলাপ হয়, আর সেটা তুমি বেশ ভালো রকমই জানো।

0: এক্সকিউজ মি, বার্থ নাম্বার 65 কি এখানে?
1: হ্যাঁ, আই সাপোজ দিস ওয়ান।
0: থ্যাংক ইউ, দয়া করে লাগেজটা আমার হাতে দেবেন।
1: আপনি নামুন না, আমি বাংকে তুলে দিচ্ছি।
0: নো থ্যাঙ্কস, আমিই পারবো।
2: এক্সকিউজ মি, আপনাদের একটু ডিস্টার্ব করছি।
1: কী ব্যাপার বলুন তো?
2: মানে আপনারা কি হাজব্যান্ড ভাই?
1: ইয়ে মানে
0: না, আমরা স্বামী স্ত্রী নই, কেন বলুন তো?
2: তাহলে এখানে বসা যাক,
1: কিন্তু এটা তো রিজার্ভড কো।
2: আই নো, আমাকে একটা বিশেষ কাজে দেরাদুন যেতে হচ্ছে, আর এই ট্রেনটা না গেলে খুব অসুবিধে করতে হবে।
1: আপনি জেনারেল কম্পার্টমেন্টে যান,
2: আমার ফার্স্ট ক্লাস টিকিট কাটা আছে।
1: তা থাকো, কিন্তু এটা তো
0: শুনুন, আপনার অসুবিধে না হলে আপনি এখানে বসে যেতে পারেন।
2: থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ।
1: আপনি কত যাচ্ছেন?
2: আমাকে বলছেন?
1: না না, আপনাকে না,
2: সরি।
1: আপনি কত যাচ্ছেন?
0: মুসৌরি। আপনি?
1: আমিও মুসৌরি যাচ্ছি।
0: বেড়াতে যাচ্ছেন?
1: না, অফিসের কাজে।
0: আপনি কোথায় আছেন?
1: ওই একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে। আপনি?
0: আমি যাচ্ছি একটা রিসার্চের ব্যাপারে।
2: এক্সকিউজ মি, আপনার বিষয় নিশ্চয়ই বটানি?
0: হ্যাঁ, কি করে বুঝলেন?
2: মুসৌরিতে এত গাছপালা আছে, এত ভ্যারাইটি অফ স্পিসিস আছে যে।
0: আপনি কি বটানি ছাত্র ছিলেন?
2: হ্যাঁ, কালে ছিলাম, এখন পড়াই।
0: কোথায়?
2: কলকাতা বিশ্ববিদ্যালয়ে।
0: জানেন, আমার বরাবরই এই টিচিং প্রফেশনটা খুব পছন্দ।
2: আপনারও নিশ্চয়ই টিচিং প্রফেশনে থাকবার ইচ্ছে?
0: ভবিষ্যতের কথা তো বলা যায় না, আসলে ইচ্ছের সঙ্গে বাস্তবের এত বিরোধ যে।
2: কিন্তু ভারী চমকের কথা বলে।
0: আপনার মতো ভালো শ্রোতা পেলে কথা বলতে ইচ্ছে করবে না?
1: আরে চিত্রা, সব কি বলছে? চিত্রা কি ভুলে গেছে আমি ওর স্বামী? ওর সামনে বসে, আমার সামনেও একজন অপরিচিত লোকের সঙ্গে অসহ্য।
2: আপনি কিন্তু সাহসে প্রশংসা করতে হবে।
0: কেন?
2: একা একজন অবিবাহিত মেয়ে গবেষণার জন্য এত দূর যাচ্ছেন, রিয়েলি ওয়্যার অ্যান এক্সেপশনাল ওম্যান।
1: লোকটা বলছে কি, যে কথাগুলো আমি লীনাকে বলেছিলাম ঠিক সেই কথাগুলো একই রকম ভাবে?
0: আপনার নামটা কিন্তু জানা হয়নি।
2: আমি অবিনাশ সেন।
0: সেন?

0: আপনার টাইটেল সেন? আমারও তো টাইটেল সেন, চিত্রা সেন,
1: তাই নাকি?
0: সত্যি আপনার সঙ্গে আলাপ হয়ে আমার এত ভালো লাগছে না, কিরকম কিরকম বিপরোয়া হয়ে উঠতে ইচ্ছে করছে, কিরকম একটা বোধ, একটা আসলে না আসলে সত্যি ভীষণ ভালো লাগছে। বহুদিন এরকম ভালো লাগা ব্যাপারটা আমার কাছে কিরকম অস্পষ্ট হয়েছিল, ফিকে হয়েছিল।
2: অসম্ভব, চিত্রার সীমা ছাড়িয়ে গেছে, পাগলের মতো কি বলছে কি চিত্রা? ও কি ভুলে গেছে আমরা একটা মজার খেলা খেলতে চেয়েছিলাম? আর লোকটাও যেন কি কি বিচ্ছিরি অভ্যেস, মেয়ে দেখলেই একেবারে।
0: কি বই পড়ছেন অবিনাশবাবু?
1: সানফ্লাওয়ার।
0: ও, যে বইটা ছবি হয়েছিল, দারুণ ছবি, বইটা একটু দেবে?
1: নিশ্চয়ই,
2: আপনি সরে বসুন তো,
1: আপনার অসুবিধা হচ্ছে?
2: হ্যাঁ খুব।
0: আপনি আমার এখানে এসে বসতে পারেন।
1: থ্যাংক ইউ।
2: ইট ইজ টু মাচ।
0: আমায় কিছু বলছেন?
2: হ্যাঁ না, বলছি যে আপনারা একটু কম কথা বললে আমি খুশি হব, অনেক রাত হয়েছে তো।
0: আপনি কি ঘুমোবেন?
2: হ্যাঁ ঘুমোবো।
0: দেরাদুন এসে গেল?
1: আরে দাঁড়ান দাঁড়ান, করছেন কি? সবগুলো লাগেজ আপনি নিতে পারবেন? দিন দিন নামাই দিন।
0: অনেক ধন্যবাদ, আপনি একদিন মুসৌরিতে চলে আসুন না।
1: একদিন কেন, আপনি বললে আমি আজই আপনার সঙ্গে যেতে পারি।
0: সত্যি? মানুষের জীবনটা সত্যি বিচিত্র, আপনাকে কোনোদিন দেখিনি, কোনোদিন আপনার সঙ্গে পরিচয় হয়নি, অথচ কয়েক ঘন্টার মধ্যে আপনি কিরকম বন্ধু হয়ে গেলেন।
1: আপনি কিন্তু আমাকে খুব দুর্বল করে দিচ্ছেন।
0: আচ্ছা ওই ভদ্রলোক কোথায় গেলেন?
1: কে? ও, যিনি কম্পার্টমেন্টে ছিলেন?
0: হ্যাঁ,
1: মনে হলো স্টেশন থেকে বেরিয়ে গেলেন।
0: সর্বনাশ!
1: কি হলো?
0: উনি আমার কে জানেন?
1: কে?
0: আমার স্বামী।
1: আপনার স্বামী? তাহলে এতক্ষণ
0: খেলাটা যে একসময় সত্যি হয়ে উঠতে পারে তা বুঝতে পারিনি অবিনাশবাবু, আপনি আমায় ক্ষমা করবেন।
1: চিতাদেবী শুনুন, চিতাদেবী শুনুন, চিতাদেবী!
0: এ কি, তুমি আমাকে একলা ফেলে স্টেশনের বাইরে এসে দাঁড়িয়ে আছো যে, কি হলো, কথা বলছো না কেন?
1: তুমি অবিনাশবাবুকে ফেলে এখানে এলে যে?
0: তোমার খুব রাগ হচ্ছিল?
1: তুমি আমার সামনে বসে এক অপরিচিত লোকের সঙ্গে যেভাবে কথা বলছিলে তাতে
0: এই রকম একটা মজার খেলাই তো তুমি খেলতে চেয়েছিলে সুমন।
1: হ্যাঁ, কিন্তু সে খেলাটা তো আমার সাথে খেলতে বলেছিলাম, কিন্তু তুমি তুমি জানো খেলাটা কি ভয়ঙ্করভাবে সত্যি হয়ে উঠেছিল?
0: তাহলে বুঝলে জীবন নিয়ে খেলতে নেই, ভালোই হয়েছে। যন্ত্রণার মধ্যে দিয়ে আমরা পরস্পর পরস্পরকে নতুন করে পেলাম, তোমার মনে হচ্ছে না? আমাদের দুজনের প্রেম, ভালোবাসা, আকাঙ্ক্ষা সব কিছুর নবজন্ম হলো।
2: চিত্রা, চিত্রা, জীবনের যে একটা নিয়ম আছে, সম্পর্কের যে একটা নিয়ম আছে তা কিন্তু আজ বুঝেছি। আরেও বুঝেছি যে যন্ত্রণাকে বুকের মধ্যে আড়াল করে তুমি এই 12 বছর ধরে আমার সঙ্গে সংসার করেছ, সেই জ্বালা, সেই হাহাকার তুমি অবিনাশবাবুকে পেয়ে, অপূর্ণ আকাঙ্ক্ষাগুলো কি ভয়ঙ্করভাবে তুমি অবিনাশবাবুর কাছ থেকে আদায় করছিলে তা।
0: তোমার খুব কষ্ট হচ্ছিল না? আর কখনো আমি তোমাকে এরকম কষ্ট দেব না। দেখছিলাম মাঝে মাঝে তুমি কিরকম হাঁপাচ্ছিলে, ব্রঙ্কিয়াল অ্যালার্জিটা?
2: না এখন আর নেই।
0: হাত কাঁপা?
2: নেই চিত্রা, চিত্রা দেখো আর আমার হাত কাঁপবে না, ব্রঙ্কিয়াল অ্যালার্জি আর আমাকে দুর্বল করে দিতে পারবে না, আমি আবার সেই আগের মতো ছুটবো, হাসবো, গল্প করবো, তোমাকে তোমাকে ভালোবাসবো। আর তুমি তুমি চিত্রা, তুমি
0: তুমি পারলে আমি পারবো না কেন? আমি যে অনেক কিছু পারি তার প্রমাণ তো পেলে।
2: চিত্রা, অবিনাশবাবু আর লীনাকে কিন্তু আমাদের কৃতজ্ঞতা জানানো উচিত।
0: লীনাকে?
2: লীনাকে? লীনা অবিনাশবাবুর মতোই আর একটা স্বপ্ন।

সমীর দাশগুপ্ত রচিত অবেলার ঢেউ নাটকটি এখানেই শেষ হল। অভিনয়ে সোমেশ নাথ, কৃষ্ণপদ দাস, শ্রীলা মজুমদার, গৌতম চক্রবর্তী ও শুক্লা বন্দ্যোপাধ্যায়। নাটকটি

0: প্রযোজনা করেছেন পাপিয়া চক্রবর্তী।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই অখিল ভারতীয় কার্যক্রমের অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

শুনছিলেন আধুনিক গান, শিল্পী দেবস্মিতা দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল ও দাদরা, শিল্পী মানসী মজুমদার। প্রথমে বাগেশ্রী রাগে খেয়াল, তারপর শুনবেন মিশ্র দাদরা এবং মিশ্র পিলু দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। শুরু হচ্ছে খেয়াল ও দাদরা, শিল্পী মানসী মজুমদার।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন খেয়াল ও দাদরা, শিল্পী মানসী মজুমদার। প্রথমে শুনলেন বাগেশ্রী রাগে খেয়াল, তারপর শুনলেন মিশ্র দাদরা এবং মিশ্র পিলু দাদরা। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন অশোক মুখোপাধ্যায়, হারমোনিয়ামে হিরণময় মিত্র। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে সংবাদ।

লাট্টায় জানা অজানা মায়া সভ্যতায় বিজ্ঞান চর্চা শুনবেন প্রথম পর্ব, বলবেন দীপঙ্কর বসু। 8:05 নিরাময়, দৃষ্টিহীনতার কারণ ও তার প্রতিকার, এ বিষয় বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সুস্মিতা ঘোষ। 8:20 গান্ধী চর্চা, গান্ধীজির বৈষ্ণব ভাবনা, এ বিষয় বলবেন ইভা ভট্টাচার্য। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার পণ্ডিত অসীম চৌধুরী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান মগজ মিটার উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও সায়নী মজুমদার। 12:00 সঙ্গীতালেখ্য জন্মাষ্টমী, রচনা রমেন চৌধুরী, ভাষ্যপাঠ গৌরী ঘোষ, সঙ্গীত পরিচালনা বিজন পাল, সম্পাদনা বিশ্বনাথ দাস। 12:33 উনজমির দুনো ফসল। 1:00 গীতিকা একক শিল্পীর গানের অনুষ্ঠান। 1:45 মহিলা মহল। 2:30 সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ে পাঠদান করবেন বেলেঘাটা দেশবন্ধু হাইস্কুলের শিক্ষক শুভঙ্কর ভট্টাচার্য, সঙ্গে থাকবেন তার দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান। 6:38 কৃষি কথার আসর, মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। তারপর শুনবেন লবণাক্ত অঞ্চলে খরিফ ফসলের চাষ, এ বিষয়ে সাক্ষাৎকার গ্রহণ করেছেন ডক্টর সুশান্ত কুমার বরঙ্গীর, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন সুপ্রিয় মিত্র। 8:00 নাটক সবুজ মানুষ, মূল রচনা প্রেমেন্দ্র মিত্র, অর্দৃশ বর্ধন এবং দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়, নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, পরিবেশনায় পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুরাগ দত্ত। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুলগীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়। 10:50 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরুণ কুমার বসু। এরপর সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন 6:15 সুবদ্ধ সঙ্গীত, পরিবেশনায় পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 সুসৌমী মাইতির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 6:35 ধারাবাহিক রামচরিত মানস। 6:45 ভজন শিল্পী শতভিষা মুখোপাধ্যায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত। 8:30 নজরুলগীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়। 8:55 লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। 9:10 রাশধারা। 10:15 আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী দিলীপ কর্মকার। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুরাগ দত্ত। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুলগুলসন। 7:10 নজরুলগীতি শিল্পী শ্যামল চন্দ্র রায়। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন 4 সেপ্টেম্বর 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।
আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে

31 ডিগ্রি ও 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 75%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 10.4 মিলিমিটার। উপকূল অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:16 হয়ে 45 সেকেন্ড। জয় হিন্দ।